এইরা তখন সাহেবের আগমন প্রতীক্ষা করিতেছিল। সাহেব ডাকাত পড়িয়াছে বিবেচনা করিয়া সত্তর গাড়ির কাছে আসিয়া চতুষ্কোণ করিবার আজ্ঞা দিলেন। ইংরেজরা নেশা হইলে বিপদ তাদের থাকেন, বিপদের সময় নেশা থাকে না। তখন সিপাহীরা চারিদিকে সম্মুখ হইয়া চতুষ্কোণ করিয়া দাঁড়াইল। অধ্যক্ষের পুনর্বার আজ্ঞা হইবে, তাহারা বন্দুক তুলিয়া ধরিল। এমন সময় সাহেবের কোমর হইতে তাহার ওষিকে কাড়িয়া লইল, লইয়াই এক আঘাতে তাহার মস্তক ছেদন করিল। সাহেব ছিন্ন শির হইয়া অশ্ব হইতে পড়িয়া গেল। তাহার ফায়ারের হুকুম দেওয়া হইল না। সকলে দেখিল যে এক ব্যক্তি গাড়ির ওপর দাঁড়াইয়া তরবারি হস্তে হরি হরি শব্দ করিতেছে এবং সিপাহী মার বলিতেছে। সে ভবানন্দ। সহসা অধ্যক্ষকে ছিন্ন শির দেখিয়া এবং রক্ষার জন্য তাহার নিকট আজ্ঞা না পাইয়া সিপাহীরা কিয়ৎক্ষণ ভীত নিশ্চেষ্ট ছিল। অবশেষে তেজস্বী দস্যুরা তাহাদিগকে অনেক হত এবং আহত করিল। গাড়ির নিকট আসিয়া টাকার বাক্স সকল হস্তগত করিল। সিপাহীরা ভগ্নোৎসাহ ও পরাভূত হইয়া পলায়ন পর হইল। তখন যে ব্যক্তি ঢিবির উপর দাঁড়াইয়াছিল, শেষে যুদ্ধের প্রধান নেতৃত্ব গ্রহণ করিয়াছিল, সে ভবানন্দের নিকট আসিল। উভয় তখন আলিঙ্গন করিলে ভবানন্দ বলিলেন, ভাই জীবানন্দ, সার্থক ব্রত গ্রহণ করিয়াছিলে। জীবানন্দ বলিল, ভবানন্দ, তোমার নামও সার্থক হোক। মহেন্দ্র শকট হইতে নামিয়া একজন সিপাহীর প্রহরণ কাড়িয়া লইয়া যুদ্ধে যোগ দিবার উদ্যোগী হইয়াছিল, কিন্তু এমন সময় তাহার স্পষ্ট বোধ হইল যে ইহারা দস্যু। ধনাপহরণ ইহাদের সিপাহীকে আক্রমণ করার মূল কারণ। এরূপ বিবেচনা করিয়া তাহারা তখন ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করিয়া যাইতেছিলেন। এমন সময় ভবানন্দ আসিয়া তাহার নিকট দাঁড়াইল। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি কে? তখন ভবানন্দ বলিল, তোমার তাতে প্রয়োজন কি? আমার কিছু প্রয়োজন আছে, আজ আমি আপনার দ্বারা বিশেষ উপকৃত হইয়াছি। সে বোধ হয় তোমার আছে, এখন বুঝিলাম না। অস্ত্র হাতে করিয়া তফাত রহিলে, জমিদারের ছেলে, দুধ ঘির শ্রাদ্ধ করিয়া মজবুত, কাজের বেলা হনুমান। ভবানন্দের কথা ফুরাইতে না ফুরাইতে মহেন্দ্র ঘৃণার সহিত বলিলেন, এ যে কুকাজ, ডাকাতি। ভবানন্দ বলিল, হোক ডাকাতি, আমরা তোমার কিছু উপকার করিয়াছি, আরও কিছু উপকার করিবার ইচ্ছা রাখি। তোমার আমার কিচ্ছু উপকার করিয়াছ বটে, কিন্তু আর কি উপকার করবে? আর ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো। উপকার গ্রহণ করো না করো তোমার ইচ্ছা, যদি ইচ্ছা হয় আমার সঙ্গে আইসো, তোমার শ্রীকন্যার সঙ্গে সাক্ষাৎ করাইব। মহেন্দ্র ফিরাইয়া দাঁড়াইল, বলিল, সে কি? ভবানন্দ সে কথার উত্তর না করিয়া চলিল। অগত্যা মহেন্দ্র সঙ্গে সঙ্গে চলিল। মনে মনে ভাবিতে লাগিল, এরা কিরকম দস্যু। সেই জ্যোৎস্নাময়ী রজনীতে দুইজনে নীরবে প্রান্তর পার হইয়া চলিল। মহেন্দ্র নীরব, শোক কাতর, গর্বিত, কিছু কৌতূহলী। ভবানন্দ সহসা ভিন্ন মূর্তি ধারণ করিলেন। সেই স্থির মূর্তির বীর প্রকৃতি সন্ন্যাসী আর নাই, সেই রণনিপুণ বীর মূর্তি সৈন্যাধ্যক্ষের মুণ্ডঘাতির মূর্তি আর নাই। এখনই সে গর্বিতভাবে যে মহেন্দ্রকে তিরস্কার করিতেছিলেন, সেই মূর্তি আর নাই। যেন জ্যোৎস্নাময়ী শান্তিপালিনী পৃথিবীর প্রান্তর কানন নদ নদীময় শোভা দেখিয়া তাহার চিত্তের বিশেষ স্ফূর্তি হইয়াছে। সমুদ্র যেন চন্দ্রদয়ে হাসিতেছে। ভবানন্দ হাস্যমুখে বাংময় প্রিয় সম্ভাষী হইলেন, কথাবার্তার জন্য বড় ব্যগ্র। ভবানন্দের কথোপকথনের অনেক উত্তম করিলেন, কিন্তু মহেন্দ্র কথা কহিল না। তখন ভবানন্দ নিরুপায় হইয়া আপন মনে গীত আরম্ভ করিলেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল, কিছু বুঝিতে পারিল না। সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতা কি? জিজ্ঞাসা করিল, কে কে মাতা? উত্তর না করিয়া ভবানন্দ গাহিতে লাগিলেন, সুপ্রজ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল সৌভিনীম সুহাসিনীম সুমধুরভাষিনীম সুখদাং বরদাং মাতরম। মহেন্দ্র বলিলেন, এ তো দেশ, এ তো মা নয়।
ভবানন্দ।

মধ্যে বলিলেন, আমরা অন্য মা মানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগরিয়সি। আমরা বলি জন্মভূমি জননী, আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র, ঘর বাড়ি কিচ্ছু নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মালায়জ শীতলা শস্য শ্যামলা। তখন বুঝিয়া মহেন্দ্র বলিলেন,

शबनंदु कहिलेन, वन्दे मातरम सुजलांग सुफलांग मलयज शीतलां शश्यामलांग मातरम सुव्रज स्नापुलकित यामिनीं फुल्लकुसुमित द्रुमदल शोभिनीं सुहासिनीं सुमधुरभाषिनीं सुखदांग वरदांग मातरम सप्तकोटिकंठ कलकल निनाद करले दिशप्तकटिभुजै धृतकर करवाले अबुल कनुमायत बोले बहुबल धारिणीं नममितारिणीं रिपुदल वारिणीं मातरम तुमी विद्या तुमी धर्म तुमी रीति तुमी मर्म त्वं हि प्राण शरीरे बाहुते तुमी मा शक्ति हृदये तुमी मा भक्ति तुमारी प्रतिमा गोरी मंदिरे मंदिरे त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्यायनी नममि त्वं नममि कमलां अमलां अतुलां सुजलां सुफलां मातरम वंदे मातरम शमलांग सरलांग सुष्मितांग भूषितां धरणीं भरणीं मातरम। महेंद्र देखिल দস্যু গাইতে গাইতে কাঁদিতে লাগিতেছে। তখন মহেন্দ্র সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, তোমরা কারা? ভবানন্দ বলিল, আমরা সন্তান। সন্তান? কার সন্তান? মায়ের সন্তান। মায়ের সন্তান? ভালো। সন্তানে কি চুরি ডাকাতি করিয়া মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি? আমরা চুরি ডাকাতি করি না। এই তো গাড়ি লুঠিলে, সে কি চুরি ডাকাতি? কার টাকা লুটিলাম? কেন, রাজার? রাজার। এই যে টাকাগুলো সে লইবে, টাকায় তার কি অধিকার? রাজার রাজভাগ? সে রাজা রাজ্য পালন করে না, সে আবার রাজা কি? তোমরা সিপাহীর তোপের মুখে কোন দিন উড়িয়া যাইবে দেখিতেছি। অনেক সিপাহী দেখিছি, আজও দেখিলাম। ভালো করে দেখুনি, একদিন দেখিবে। না হয় দেখলাম, একবার বই তো আর দুবার মরব না। তাই ইচ্ছে করিয়া মরিয়া কাজ কি? মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মতো মানুষ বলি আমার কিছু বোধ ছিল, কিন্তু এখন দেখিলাম সবই যা, তুমিও তা, কেবল দুধ ঘির জম। দেখো, সাপ মাটিতে বুক দিয়া হাঁটে, তাহা অপেক্ষা নিচ জীব আমি তো আর দেখি না। সাপের ঘাড়ে পা দিলে সেও ফনা ধরিয়া ওঠে। তোমার কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? যত দেশ আছে, মগধ, মিথিলা, কাশী, কাঞ্চি, কাশ্মীর, কোন দেশে এমন দুর্দশা? কোন দেশের মানুষ খেতে না পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, উই মাটি খায়, বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুর খায়, মরা খায়? কোন দেশের মানুষের সিন্ধুকে টাকা রাখিয়া সোয়াস্তি নাই, পেট চিরে ছেলে বার করে পেটে, সকল দেশের রাজার সঙ্গে খরক্ষণাবেক্ষণের সম্বন্ধ? আমরা, আমাদের যদি এখান থেকে না বিদ্রোহ করি তাহলে তারাবে কেমন করে? মেরে তুমি একা তারাবে? একা এক চরে নাকি? দস্যু গাহিল, সপ্ত কোটি কণ্ঠ কলকল নিনাদ করালে দিশপ্ত কোটি ভুজই ধৃত কর করালে অবলা কেন মা এত বলে? কিন্তু দেখিতেছি তুমি একা। কেন? এখনই তো 200 লোক দেখিয়াছ, তাহারে কি সকলে সন্তান? সকলেই সন্তান, আরো কত আছে, এমন হাজার হাজার, ক্রমে আরো বাড়িবে, না হয় 10-20 হাজার হলো, তাতে কি? পলাশিতে ইংরেজের কজন ফৌজ ছিল। ইংরেজ আর বাঙালিতে নয় কিসে? গায়ের জোরে কত হয়? গায়ে জিয়াদা জোর থাকলে গোলা কি জিয়াদা ছোটে? এই বলিয়া ভবানন্দ এবং মহেন্দ্র কথাবার্তা বলিতেছিল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এক নিঃশ্বাসে অনেকখানি পড়ে ফেললাম বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ অংশবিশেষ শোনাবো বলেছিলাম আপনাদেরকে। আসলে বিশাল যেহেতু পর্ব, তো সামনের রবিবার আবার আমি আসব, আরও কিছুটা অংশ শোনাব 16 আগস্ট। আজকে চলে যাই আপনাদের বার্তায়, 9903659992। ভোরের হাওয়ায় রেডিও বাজে, মনটা যায় ভোরে, শুক্র শনি রবির সকাল আসে নতুন স্বপ্ন ধরে, চিরন্তনীর কথায় জাগে সাহস, মুছে যায় ক্লান্তি, সুরের সাথে মোটিভেশন, হৃদয়ে পায় শান্তি, সুন্দর গান আর সুন্দর বাণী, ভোরটা হয় অনন্ত রঙে রং মিলান্তি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সৌভিক। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, দিল রক্ত দিল প্রাণ শত শত অমর শহীদ বীর, ভারত স্বাধীন হওয়ায় উন্নত হলো আমাদের এ শির, চিরন্তনীর আসরে আজ অমর শহীদদের করি স্মরণ, দেশকে ভালোবেসে যাব আমরা আজীবন। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। সুপ্রভাত দাদা ভাই, আজকের অনুষ্ঠান শুনছি ভালো লাগছে, জয় হিন্দ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন শায়রাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শুক্রবার চিরন্তনীতে শুনছি গান আর নতুন গল্প, খুব ভালো লাগছে আজ আনন্দ মঠের সুন্দর গল্প, অনেকদিন পর এই পড়া গল্প শুনছি, তবুও এই পড়া গল্প তবু আজ আপনার কণ্ঠে শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেঞ্জতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, উজ্জ্বল সাথে হচ্ছে উজ্জ্বল চিরন্তনী আসরে, শুভ এই দিবসের শুক্রবারের বাসরে, স্বাধীনতা দিবসের ঠিক আগের ভোরে, আনন্দমঠের কথন আনলে সবার দোরে, সপ্তাহের প্রথম চিরন্তনীতে আলোয় ভোয়ারার কথন, নিত্য নবসুধা পেতেই তোমাতে করি যাপন, ঋষি কবির শ্রেষ্ঠ সৃষ্টি, চিরকালের কৃষ্টি, দেশাত্মবোধক কথা গানে।

কচ্ছ হোক সবদৃষ্টি, জীবন মানে ওঠা পড়া তা তো সবাই জানি, ব্যথা ভরা যাপনেতেই হৃদয়ের কথন মানি, উদাত্ত কণ্ঠে পেলাম অপূর্ব এই পঠন, জীবনের হরেক তন্দ যোঝার পথই যাপন, নতুন পাওয়ার ধারা পেলাম তোমা থেকে, আনন্দমঠ আনলে তুমি সোনালে বৈচিত্র্য রেখে, দেশ মাতার শ্রীচরণে জানাই আমার প্রণতি, অনেকদিন থাকবে যেকে এই নিবেদনের স্মৃতি, আসুন সবে সাপ্তাহিক এই মধুর যাপন সাথে, সপ্তাহের তিনটি দিনে ভোরবেলাকার প্রাতে। অরিজিৎ দাস অধিকারী লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বলদা, আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দমঠ শুনে খুব ভালো লাগলো, যে উপন্যাসে বিপ্লবী আনন্দের অনুপ্রেরণার ভিত্তি রচনা করেছিল, বন্দে মাতরম মন্ত্রে উজ্জীবিত হয়েছিল ভারত মাতার সন্তান সূর্য, বিনয়, বাদল, প্রীতিলতা, দীনেশ, বাঘাজ্যোতি, নেতাজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী তাদের প্রতি কৃতজ্ঞতা। বন্দে মাতরম ভবানী শঙ্কর রায়, ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দাদা ভাই, আনন্দমঠ শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ইউ আর রিয়েলি ইউনিক, ইউর প্রেজেন্স অলওয়েজ চার্মস মি, আনন্দ কুমার কর, ধর্মপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে পাঠ, অপূর্ব অসাধারণ, ভীষণ ভালো লাগছে, বন্দে মাতরম, মাধবী শীল, রহিমপুর, হুগলি থেকে, বন্দে মাতরম। সুপ্রভাত উজ্জ্বল ভট্টাচার্য, আত্মমগ্ন আনন্দ পাঠ শুনিতে শুনিতে 1176 বঙ্গাব্দে চলিয়া গিয়াছি, বার্তা লোক পাইয়াছে, চিরন্তনীর এই উপহার অসাধারণ, বিদ্যুৎ রায়, নিউ টাউন, পাড়া, জলপাইগুড়ি থেকে, ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় উজ্জ্বল ভাই, অসাধারণ নাটকীয় উপস্থাপনায় শুনলাম আনন্দমঠ উপন্যাস, এই দেশের মাটিতে জন্মেছে এটাই সৌভাগ্য, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। জয় হিন্দ, বন্দে মাতরম, শিবপ্রাসাদ, পুয়াগড়, হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। কমলেন্দু দাস বাঘাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, জয় হিন্দ, ধন্যবাদ আপনাকেও। শুভ সকাল, ঘুম ভাঙানো শুক্রবারের চিরন্তনী চিরদিন জেগে থাকুক। উজ্জ্বলবাবুর উপস্থাপনা খুব ভালো লাগলো, আগামীকাল 15 আগস্ট শনিবার বিপ্লবীদের জানাই অমর রহে। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি, ধন্যবাদ আপনাকেও। লিখছেন মিন্দু চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে, সুপ্রভাত, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তো ভারত মাতা, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এরপরে বার্তাগুলো একটু পড়ে নিই, কে লিখেছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, সুমধুর প্রভাতী সেতারের সুরে চমৎকার সকালবেলার আলোতে চিরন্তনীর পরিবেশ অতুলনীয়, তুলনা হয় না, বন্দে মাতরম, ভুলু সাহা, মধ্যমগ্রাম থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। বেলঘোড়া থেকে লিখছেন পায়েল ব্যানার্জি, স্বাধীনতার আলো জ্বলুক সবার প্রাণের মাঝে, হৃদয়ের এই দীপ্ত আলো জ্বলুক সকল কাজে, এই হৃদয় যেন খুঁজে পায় প্রতিবাদের ভাষা, সবার মনে দেখা দিক নতুন আলো আশা, মানুষের পাশে দাঁড়ানোর এই প্রতিজ্ঞা থাকুক প্রাণে, স্বাধীনতার গান গাই ভোরের গানে গানে, মঙ্গল শঙ্খ উঠুক উঠল বেজে, স্বাধীন আমরা জানি, কেটে যাক যত বাধা কাটুক শঙ্কা গ্লানি। পায়েল ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকে পায়েল। এরপর লিখছেন উজ্জ্বল ভাই, স্বাধীনতা দিবসের প্রাককালে আগাম শুভেচ্ছা জানাই আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, তোমার আনন্দমঠ পরিবেশনায় মন ভরে যাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। সুমন মজুমদার কাশীপুর থেকে লিখেছেন, গুড মর্নিং, আজকে মনে হয় প্রথম আপনার বার্তা পেলাম, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন ধীরেন পাল, কি বলবো, অসাধারণ অসাধারণ লাগলো দাদা, ধন্যবাদ, ছাড়া আমার তো জানানোর কিছু ভাষা নেই ভাই। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ আসলে একটা বিরাট উপন্যাস, আসলে বঙ্কিমচন্দ্রের এই লেখাগুলো যখন পড়ি বা পড়ছিলাম, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কি সুন্দর করে ছবিগুলো আঁকা, আসলে শুদ্ধ ভাষায় লেখা। আমরা এখন যেমন চলিত ভাষায় কথ্য ভাষায় কথা বলি এবং পড়ি বইয়ের, তখন সেই ভাষাটা ছিল না, কিন্তু তাতে কোনো জায়গায় কোনো রকম বিন্দুমাত্র অসুবিধা হয় না বুঝতে এবং সেই ছবিটাকে আস্বাদন করতে। এবং সবথেকে বড় কথা, এই আনন্দমঠের বন্দে মাতরম এই মন্ত্রটি সেই সময় বিপ্লবীদের উচ্চারিত যেন বীজ মন্ত্র হয়ে

বন্দে মাতরমের গল্প আপনাদের শুনিয়েছি কিভাবে লেখা হয়েছিল বন্দে মাতরম। আর আজকে আপনাদের এই বার্তাগুলো আমি ভাবছিলাম যে পড়তে পারবো কি না, কারণ কতটা পড়বো কি পড়বো কোনো আগে থেকে ঠিক ছিল না। তবে পড়তে পড়তে একটা মোটামুটি জায়গায় এনে শেষ করা হলো। এরপরে পরের দিন রোববার দিন আবার কিছুটা অংশ আপনাদের শোনাবো আনন্দ মঠের। তবে এই মুহূর্তে একটা ছোট্ট গান শুনে নিই, তারপরে ফিরে আসছি আবার কথায়।

0: নতুন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আপনাদের আরও কিছু বার্তা রয়েছে, সেগুলো একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি, অবশ্য সময় একদম প্রায় হয়ে গেছে। আনন্দমঠ শোনা হইল, ভালো লাগিল, সাথে ছিলাম প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন। লিখেছেন তপতি দিহীন মঠ থেকে, আজ শুক্রবারের চিনোদিনীতে আনন্দমঠ শুনলাম, অসাধারণ পরিবেশনা, মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। স্বাধীনতার প্রাক্কালে এই গল্প শুনতে খুব ভালো লাগলো, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। হাটপুকুর রামরাজা তলা থেকে পার্থসারথী ঘোষ লিখেছেন, দাদাভাই আনন্দমঠ পাঠের মাধ্যমে আপনি যে ছবি আমাদের মনশ্চক্ষে তুলে তুললেন সত্যি অপূর্ব, মনে হচ্ছে প্রথম আপনার বার্তা পেলাম, খুব ভালো লাগলো। আর কি লিখেছেন দেখে নিই, সময় প্রায় শেষ। লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, মারোখানা, খানাকুল, হুগলি থেকে একটা সুন্দর কবিতা লিখেছেন, যদিও পড়ার সময় নেই।

আর লিখেছেন কে, আর কে লিখেছেন আপাতত আর কেউ নেই, তবে সময় তো একদম হয়ে গেছে। এরপরে আরপি অপেক্ষা করছে আপনাদের জন্য ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, ইন্দ্রাণী ভট্টাচার্য, চিরন্তনীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 22 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 9 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, একটি ঘোষণা। আজ পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 13 ও 14 অগস্ট পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়া সহ জোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার হতে পারে এবং দমকা হাওয়ার বেগ বেড়ে সর্বোচ্চ 65 কিলোমিটারে পৌঁছতে পারে। তবে এরপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন সমুদ্রে 15 অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী সুচিন্তন, আজ শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।
1: ভারতের আদর্শ পুরুষ তিনি, যিনি মনের প্রবৃত্তিসমূহকে এমন উত্তমরূপে জয় করিয়াছেন যে তিনি যে কোনো মুহূর্তে চিন্তা সমুদ্রে ডুব দিতে পারেন এবং তথায় ইচ্ছা মতো

0: থাকিতে পারেন, যিনি অমোঘ ভাবস্রোতে হু হু করিয়া ভাসিয়া যাইতে পারেন, সহসা ওই ভাব ভঙ্গ হইয়া অকস্মাৎ তিনি যে পুনরায় ইন্দ্রিয়ের রাজ্যে নামিয়া আসিবেন তাহার অনুমাত্র সম্ভাবনা থাকে না। অবশ্য শিক্ষার গভীরতা ও অনুভূতির প্রগাঢ়তা দ্বারা এই শক্তিলাভের সহায়তা হয়, কিন্তু উহা সম্পূর্ণরূপে আয়ত্ত করিবার একমাত্র সদুপায় কঠোর আত্মনিয়মন, এরূপ কঠোর যে সাধক যেন ইচ্ছামাত্র চিন্তারও বাহিরে যাইতে পারেন। যিনি নিজ মনকে এরূপ একাগ্র করিতে পারেন যে যখন ইচ্ছা উহাকে একেবারে নিরোধ পর্যন্ত করিতে পারেন, তাহার নিকট মন আজ্ঞাবহ ভৃত্যের ন্যায় বা দ্রুতগামী অশ্বের ন্যায় হইয়া যায় এবং শরীর ও মনের অনুগত প্রজা হইয়া দাঁড়ায়। এরূপ ক্ষমতা না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ অবিচলিত আত্মসংযম আসে না। এক পুরুষের মধ্যে কয়টা লোক জন্মগ্রহণ করে যাহারা এরূপ উচ্চাধিকারী হইতে পারে? এরূপ মহাপুরুষগণের কার্যে ও কথায় এমন একটা জ্যোতি, এমন একটা দৃঢ় প্রত্যয় থাকে যাহা বুঝিতে ভুল হয় না। প্রাচীন ও নব্যযুগের সংস্কৃতির প্রতি ঔদাসীন্যই এযাবৎ ভারতের অভ্যুদয়ের অন্তরায় স্বরূপ হইয়া দাঁড়াইয়াছিল। যে দেশ সহস্র সহস্র বৎসর ধরিয়া বাস্তব চিন্তাধারা হইতে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করাকেই আত্মোন্নতির চরম আদর্শ বলিয়া গ্রহণ করিয়া আসিয়াছে, সে দেশের শক্তি সামর্থ্যকে সহসা রাজসিক কর্মে ও পারস্পরিক সহযোগিতায় নিয়োজিত করা সহজসাধ্য নহে। ভারতের অন্তরে যে অফুরন্ত শক্তি নিহিত রহিয়াছে, অভাব অনটনে তাহা বিপর্যস্ত ও পুনঃপুন ব্যর্থকাম হইলেও আজ তাহা এক নবীন যুগের দ্বারপ্রান্তে উপনীত হইয়াছে। জাতির জীবন প্রবাহ আজ সর্বনিম্ন স্তরে পৌঁছিলেও ইহার পুনরুত্থান আসন্ন ও অবশ্যম্ভাবী। ইহার একমাত্র কারণ বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবাসী তাহাদের বিগত ইতিহাসের সঙ্গে পুনঃ ঘনিষ্ঠ পরিচয় লাভ করিয়া প্রকৃত অবস্থার সঙ্গীনতা উপলব্ধি করিতে পারিয়াছে। ভারতবর্ষে একটা কথা আছে যে মায়াকে চিনিয়াছে সে মায়াকে ধ্বংস করিয়াছে। বস্তুত যখন বিপদ বিঘ্ন একটা জাতিকে আর বিভ্রান্ত করিয়া তুলিতে সমর্থ হয় না, তখনই বুঝিতে হইবে বিপদ বিজিত প্রায়। যে অশুভের প্রকৃত স্বরূপ আমরা নির্দেশ ও বিশ্লেষণ করিতে শিখিয়াছি, সে অশুভ অকল্যাণ প্রসবে শক্তিহীন হইয়াছে, ইহা ধ্রুব সত্য। বলা বাহুল্য, পরাজয়ের কারণ সঠিক নির্ধারণ করিতে পারিলে তাহা পুনঃ জয়েরই নিদান হইয়া ওঠে। যখনই কোনো জাতির উচ্চাবচ সকলেই নিঃসন্দিগ্ধ মনে ভ্রম প্রমাদ মুক্ত হইয়া ধীর স্থির ও সহজ সরলভাবে স্বীয় অবস্থা হৃদয়ঙ্গম করিতে সমর্থ, তখনই প্রতীক্ষমান ঘটনাসমূহ অনতিবিলম্বে বাস্তবে রূপায়িত হয়, ইহা অবিসংবাদিত সত্য। সৎ সদ্বিচারশীলতাই আধ্যাত্মিকতার চরম নিদর্শন এবং সেই আধ্যাত্মিকতাই অমেয় শক্তির আধার। বনানিগ্রাসী দাবানলের মতোই একটা জাতির সমষ্টি মনে তাহার অমিত শক্তি পরিব্যাপ্ত।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন ললিত এবং টরি রাগে শরৎ, শরৎ পরিবেশনে পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত।

প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত এখানেই শেষ হল। শরৎ পরিবেশন করলেন ললিত এবং টরি রাগে পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁতশিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে

0: তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাটের উদ্বোধন করবেন। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 15 জন জঙ্গি নিহত, চলছে তল্লাশি অভিযান। বাস্কেটবলে FIBA অনূর্ধ্ব 18 এশিয়া কাপে ভারত আজ জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করবে। আসছে বিস্তারিত খবরে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। 1947 সালের দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদিত হয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছিলেন বা চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের আত্মত্যাগ, দুর্ভোগ সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাঁদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতেই 2021 সালে সরকার প্রতি বছর 14 আগস্ট দিনটিকে তাঁদের আত্মত্যাগের স্মরণে পালন করার সিদ্ধান্ত নেয়। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। পাশাপাশি দেশভাগের ইতিহাস, বিপর্যয়, উদ্বাস্তুদের সংগ্রাম এবং ঐতিহাসিক আলোকচিত্র ও নথি নিয়ে প্রদর্শনী আয়োজন করা হবে। স্কুলের ছাত্রছাত্রীদের সেই প্রদর্শনী দেখার জন্য উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল নতুন দিল্লিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি দেশভাগের যন্ত্রণার শিকার হওয়া মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সেই মর্মান্তিক ইতিহাসকে মনে রাখার পাশাপাশি দেশের ঐক্য, অখণ্ডতা ও সামাজিক সম্প্রীতিকে ক্রমাগত সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় তার ভাষণ শোনা যাবে। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বেশ কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে আগামীকাল স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7:00 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য আগামীকাল সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7:00, 8:00 ও 9:00 FM হেডলাইন্স আগামীকাল বাতিল করা হয়েছে। সকাল 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10:00 খবরও আগামীকাল বাতিল থাকছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা চালাবে। ব্লু লাইনে আপ ডাউন মিলিয়ে 194টি, গ্রিন লাইনে 148টি এবং ইয়েলো লাইনে 92টি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল। পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও অরেঞ্জ লাইনে মেট্রো বন্ধ থাকবে। অন্যদিকে স্বাধীনতা দিবসে আগামীকাল দিল্লি মেট্রোর সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর 4:00 পরিষেবা শুরু হবে। নিয়মিত বাণিজ্যিক পরিষেবা শুরুর আগে পর্যন্ত 30 মিনিট অন্তর ট্রেন চলবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম NHDC একটি প্রদর্শনী আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং তারই উদাহরণ। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজ মাধ্যমে কিছু মানুষ দেশের তরুণদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তাঁর মন্তব্যকে ভুলভাবে তুলে ধরছে। আদালতে মামলা ঝুলে থাকার বিষয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও তিনি বলেন, সব মামলা একই সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয়।
1: মেরি প্রাথমিকতা কেবল প্রশাসন কি উপলব্ধিয়া নেই হুঙ্গি, উসমে বহু সারে এসে ক্ষেত্র হ্যাঁ জিনকে অন্দর হমে কার্য করনা হ্যাঁ ও ইস সফলতা কে লিয়ে কাম করনা হ্যাঁ। উসমে দেশ মে জো কেস পেন্ডেন্সি হ্যায় উসকো লেকর কে হমনে বিশেষ কার্য করনে কা এক নিশ্চয় কিয়া। কেস ম্যানেজমেন্ট কা ডোকেট ম্যানেজমেন্ট জিসকো বোলতে হ্যায় কোর্ট মে উসকে উপর হমনে এক সুচারু রূপ সে এক যোজনা বনাই অর কুছ এসে মামলে জো বহুত হি সংবেদনশীল মামলো কো পহলে নির্ণয় করনে কা হমনে ফ্যাসলা কিয়া।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তাঁর এই যুগান্তকারী কৃতিত্ব, পেশাগত উৎকর্ষ, রণকৌশলগত দক্ষতা এবং আকাশপথে দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বায়ুসেনার প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু গতকাল বিজয়ওয়াড়া ও বারাণসীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থার সূচনা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগ শ্রী কনক দুর্গা আম্মা এবং বাবা কাশী বিশ্বনাথের পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে পর্যটন আরও মজবুত করবে। বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি ও কাড়াপাড় নতুন বিমানবন্দর টার্মিনালগুলির নির্মাণ কাজও প্রায় সমাপ্তির পথে বলে মন্ত্রী জানিয়েছেন। ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স DRI উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়ার এলাকায় একটি অবৈধ মাদক তৈরির চক্র ভেঙে দিয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, ধৃতদের কাছ থেকে 30 কেজি অবৈধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 14 জন। টানেলের ভিতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও 2 জন নিখোঁজ। আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। পিপলকোটির প্রকল্পস্থলে এই দুর্ঘটনার পরই উদ্ধার কাজে নামে পুলিশ, SDRF, CISF সহ একাধিক সংস্থা। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধার কাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। নেপালের রোল্পা জেলায় প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ 5 জন। কাঠমান্ডু থেকে 450 কিলোমিটার পশ্চিমে থাওয়াং গ্রামীণ পৌরসভার কোটালবাড়া গ্রামে ভারী বর্ষণের ফলে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গতকাল 7টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনী ও পুলিশ একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন জঙ্গি নিহত, কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল দুবান্দ চেকপোস্টের দিকে যাওয়ার সময় আপার দীর জেলার বাড়িকোট গ্রামের কাছে জঙ্গিরা অতর্কিত হামলার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের লিউইসের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় 20 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট ডমিনিক জানিয়েছেন, আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, তবে ট্রেনের সব যাত্রী নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। লন্ডন ভিক্টোরিয়া থেকে ইস্টবর্নের দিকে যাওয়ার সময় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ব্রিটেনের রেল দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত শাখা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল পাঠিয়েছে। বাস্কেটবলে FIBA অনূর্ধ্ব 18 এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ ভারত জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করবে। গুজরাটের আহমেদাবাদে গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম দিনে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়া 102-32 ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করেছে। আরেকটি ম্যাচে ফিলিপিন্স 89-88 ব্যবধানে চীনা তাইপেইকে হারিয়ে দিয়েছে। আরেকটি ম্যাচে নিউজিল্যান্ড 67-58 ব্যবধানে সিরিয়াকে পরাজিত করেছে। ভারত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে 35টি পদক জিতে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। নাইজেরিয়ার লেগোসে অনুষ্ঠিত 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় ভারত অনূর্ধ্ব 23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে 13টি সোনা, 8টি রূপো ও 14টি ব্রোঞ্জ পদক জয় করেছে। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ভারত উইলকিনসন সোর্ড ট্রফিও জিতে নিয়েছে। ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে AIFF। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস করেছেন। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন বনফুলের জীবন কথা।
3: বনফুল আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাংলা সাহিত্যে এক স্মরণীয় নাম। জন্ম 19 জুলাই 1899 সালে বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে। বাবা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন চিকিৎসক। সাহেবগঞ্জ হাইস্কুলে পড়ার সময় বনফুলের প্রথম কবিতা প্রকাশিত হয় মালঞ্চ পত্রিকায় ১৯১৫ সালে নিজের নামে। পরে প্রবাসী ও ভারতী পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয় বনফুল ছদ্মনামে। আত্মজীবনী পশ্চাৎপটে বনফুল লিখেছেন, ছেলেবেলায় ভৃত্যমহলে আমার নাম ছিল জঙ্গলিবাবু। বন জঙ্গল আমি খুব ভালোবাসি। বাল্যকালে অনেক কীট পতঙ্গ ও প্রজাপতির পিছনে ঘুরিয়াছি। পরিণত বয়সেও পাখি চিনিবার জন্য অনেক জঙ্গলে ঘুরিতে হইয়াছে। বন চিরকালই আমার নিকট রহস্য নিকেতন। এই জন্যই বোধহয় ছদ্মনাম নির্বাচনের সময় বনফুল নামটা আমি ঠিক করিলাম। ছাত্রকালে বলাইচাঁদের স্বরচিত কবিতার খাতার নামও ছিল বনফুল। তাকে ছদ্মনাম নিতে হয়েছিল কারণ স্কুলের হেড পণ্ডিত মশাই তাঁর কবিতা প্রকাশিত হয়েছে দেখে খুব রেগে গিয়েছিলেন। ১৯১৮ সালে ম্যাট্রিক পাশ করেন বনফুল। তারপর হাজারিবাগ সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি পাশ করে ডাক্তারি পড়তে আসেন কলকাতা মেডিকেল কলেজে। পরে পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। এরপরে বিহারের ভাগলপুরে চিকিৎসক হিসেবে তার কাটে ৪০ বছর। কলকাতায় চলে আসেন ১৯৬৮ সালে। উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ সব ক্ষেত্রেই কৃতিত্বের পরিচয় দিয়েছেন তিনি। উপন্যাসের গঠন রীতি ও কাহিনী বিন্যাসের কৌশল নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন। তৃণখণ্ড, দৈরথ, সপ্তর্ষি থেকে শুরু করে মৃগয়া, ডানা, স্থাবর, জঙ্গম আরও অনেক উপন্যাসে তিনি স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন। কাহিনী বর্ণনা কখনো নাটকীয় সংলাপে, কখনো দীর্ঘ স্বগতোক্তিতে, কখনো কবিতায়। ডানা উপন্যাসটি বাংলা সাহিত্যে এক অভিনব সৃষ্টি। একজন পক্ষী অনুরাগী কবি ও বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গির মিলনে এক অভিনব জগতের ছবি এঁকে গেছেন লেখক। জঙ্গম উপন্যাস সাম্প্রতিক জীবনের প্রাত্যহিক ছন্দে গাঁথা। আবার স্থাবর ইতিহাসের আদিম যুগের অপরিচয়ের ছবি। কিছুক্ষণ উপন্যাসে সময়ের পরিধিকে সংকীর্ণ করেছেন বনফুল, সেই সঙ্গে অজস্র চরিত্রের মধ্যে বিস্তারের বোধ সৃষ্টি করতে চেয়েছেন। এও এক ব্যতিক্রমী ভাবনা। উপন্যাস গল্পের বিষয়বস্তুর পাশাপাশি আঙ্গিক নিয়ে বিশেষভাবে ভাবতেন তিনি। এ কথার পরিচয় ছড়িয়ে আছে তার অজস্র ছোট গল্পে। অল্প পরিসরের মধ্যে গভীর চিন্তা, সেই সঙ্গে জটিল অভিজ্ঞতার নিপুণ প্রকাশ তার ছোট গল্পকে অসামান্য করে তুলেছে। নিমগাছ, দাবি, তিলোত্তমা ও আরও বহু গল্প তা প্রমাণ। ব্যঙ্গ কবিতায় যেমন সিদ্ধহস্ত তিনি, নাট্যরচনাতেও তিনি কৃতি। বাংলায় জীবনী নাটক লেখায় তিনি অন্যতম পথিকৃৎ। শ্রী মধুসূদন, বিদ্যাসাগর তাকে খ্যাতি এনে দিয়েছে। রূপান্তর, কঞ্চি, কবয়ও, শ্রীনন্তুও জনপ্রিয় হয়েছে। তার আরও উল্লেখযোগ্য রচনা মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, বিন্দু বিসর্গ, ভীমপলশ্রী, ভুবন সোম, ত্রিবর্ণ ইত্যাদি। বনফুলের লেখায় আছে সুস্থ জীবনের মূল্যবোধের সমর্থন, অন্ধ সংস্কারের বিরুদ্ধে ধিক্কার, রবীন্দ্র পুরস্কার, জগত্তারিণী পদক, ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট উপাধি পান তিনি। একসময় বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। মজলিশি আড্ডায় ও ভোজনরসিকতায় তার নাম ছিল। বেশ কিছু প্রবন্ধও লিখেছেন তিনি, তাতে রাজনীতি ও দেশপ্রেম সম্পর্কে তার স্পষ্ট ধারণার প্রকাশ। বনফুল প্রয়াত হন কলকাতায় ১৯৭৯ সালের ৯ই ফেব্রুয়ারি। তার আগের ৮ বছর নিয়মিত দিনলিপি লিখে গেছেন। পরে সেই লেখা মর্জিমহল নামে বই হয়ে প্রকাশ পেয়েছে। সেখানে অজস্র ছড়া, কবিতা বা গদ্য লেখা তার জীবনের শেষ দশকের মনোলিখন। জীবনের সহজ ছবি আঁকাতেই আগ্রহ দেখিয়েছেন বনফুল। গল্প লেখার প্রচলিত কাঠামোকে ভেঙে চুরে দিয়েছেন তিনি। মানুষের জীবনের অন্তহীন বৈচিত্র্য তাকে ভাবিয়ে তুলেছে, সেই বৈচিত্র্যকেই তুলে আনতে চেয়েছেন তার সাহিত্যে।
4: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বনফুলের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কুশনি সোরিন।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কুশনি সোরেন, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বর্ষাকালে মাছ চাষের সতর্কতা। এ বিষয়ে বলছেন মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সুমন কুমার সাহু।
2: দেখুন, এখন বর্ষাকাল চলছে এই সময়টা আমাদের, এবং এই বর্ষাকালে মাছ চাষের ক্ষেত্রে মাছ চাষী ভাই বন্ধুরা যারা আছেন কতগুলো বিষয় একটু আমাদেরকে সজাগ থাকতে হবে। তার প্রথম যে বিষয়টা হচ্ছে পুকুরের যে পাড়টাকে আমাকে কিন্তু একটু উঁচু করে রাখতে হবে, কেন বর্ষার সময় আপনার বাইরের জল, পুকুরের জল বেরিয়ে যাওয়ার থেকে বাইরের জল যেগুলো অতি বর্ষায় ধুয়ে এসে পুকুরে এসে পড়ে তাতে কিন্তু মাছের আপনার বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে এবং অনেক ক্ষেত্রে মাছ মারা যাওয়া, মরে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং বর্ষাকালে যে পুকুরের যে পাড়, সেই পাড়টাও কিন্তু অনেক সময় কি হয় না, অতি বর্ষণ, ভারী বর্ষণ, এই সমস্ত কারণে, বৃষ্টির কারণে পাড়গুলো ভেঙে যেতে পারে। তাই জন্য পাড় যাতে না ভেঙে যায় তাই জন্য পুকুরের পাড়ে যদি আমরা কিছু ঘাস বা ছোট ছোট গাছ লাগিয়ে রাখতে পারি তো তারা কি করে যে মাটির যে বাঁধন, সেই বাঁধনটাকে কিন্তু ওরা রোধ করতে পারে। তবে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যে গাছ লাগাতে গিয়ে আমরা এমন কোনো গাছ লাগাবো না যে গাছের পাতাগুলো পড়ে আবার পুকুরের জল দূষণ করে, সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া বর্ষাকালে পুকুরের জলের যে রঙের পরিবর্তন হতে পারে, হ্যাঁ, কখনো কখনো আপনার জল ঘোলা হয়ে যায়, সেই জন্য আমাকে দেখে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। খুব ঘোলা হলে আমরা সেখানে ফিটকিরি দিয়ে জলটাকে থিথিয়ে দেওয়া, সেই পদ্ধতি নিতে হবে। তাছাড়া লবণ এবং চুনের প্রয়োগ তো রয়েছে। বর্ষাকালে পুকুরে মাছ চাষ করার সময় প্রয়োজনের থেকে বেশি মাছের খাবার কিন্তু দেওয়া যাবে না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এ সময় কি হয় না, আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টির সম্ভাবনা যখন দেখতে পাবেন তখন মাছের খাদ্য দেওয়াটা একটু বন্ধ রাখবেন, কারণ এই সময় যদি আমরা খাদ্য বেশি দিয়ে ফেলি অনেক সময় কিন্তু মাছের আপনার মর্টালিটি আসতে পারে, জল দূষিত হয়ে যাওয়ারও বেশি। এবং বর্ষাকালে বিভিন্ন ধরনের জটিল রোগও দেখা যায়, সেই জন্য কয়েকদিন পরপর পুকুর থেকে মাছ তুলে এনে ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে মাছের কোনো রকম কোনো রোগ লেগেছে কিনা, হ্যাঁ, রোগের কোনো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি কিনা। যদি দেখতে পাই আমাকে তৎক্ষণাৎ কিন্তু তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যদি প্রয়োজন হয় আমরা নিকটবর্তী আমাদের ব্লকের যে মৎস্য দপ্তর রয়েছেন সেখানে মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক রয়েছেন ওনার সাথে আমাকে যোগাযোগ করতে হবে। আবার অনেক সময় কী হয় না, বৃষ্টি বর্ষার সময় জলে অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যায়, তো সেই ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে এবং অক্সিজেন যাতে ঠিক থাকে সেটাকেও মাপতে হবে। এবং বৃষ্টির জলটা আপনার আম্লিক হয়, হ্যাঁ, তাই জন্য কী হয় না, পিএইচের মানটা এই সময়টা অনেকটা কমে যায়। তাই আমাকে বর্ষার সময় জলের পিএইচটা নির্ণয় করে এবং পিএইচটা বাড়ানোর জন্য যে চুন প্রয়োগ করা, এক মিটার গভীরতা এক ডিসিমেল পুকুরে আমাকে 250 গ্রাম করে চুন দেব, সেই বিষয়টাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এই সময় জলটা ঠান্ডা থাকে বর্ষার সময়, তাপমাত্রা কমে যায়, যেটা বললাম অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তো অক্সিজেনটা কমে গেলে এই সময় কিন্তু আমাকে অক্সিজেনের যোগান দেওয়ার জন্য এই আপনার বাইরে থেকে পাম্প মেশিন চালিয়ে ফোয়ারা তৈরি করা বা এয়ারেটার মেশিন যারা ব্যবহার করেন করে কৃত্রিমভাবে আমরা যাতে অক্সিজেন সরবরাহ করতে পারি সে বিষয়টাও আমাকে খেয়াল রাখতে হয়। এবং সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে যে জলের যে গুণাগুণ, হ্যাঁ, একটা জলে আপনার দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 5 মিলিগ্রাম/লিটার যেটা থাকতে হবে, কমপক্ষে থাকতে হবে, বা 5 PPM যাকে বলি, সেটা আছে কি না দেখে নেবেন। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু 12 মিলিগ্রাম/লিটারের নিচে থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং অ্যামোনিয়াটা সেটাও আপনার 0.025 মিলিগ্রাম/লিটারের নিচে থাকতে হবে, হ্যাঁ, বেশি হয়ে গেলে কিন্তু সেটা বিপদ। পিএইচের মাত্রাটা দেখতে হবে 7.5 থেকে 8.5 আছে কিনা, খারত্বটা দেখতে হবে 40 থেকে 200 মিলিগ্রাম/লিটার আছে কিনা। এবং এই সময় জলটা কিন্তু আমরা ঘোলা হয়ে যায়, স্বচ্ছতা হারিয়ে ফেলে, তাই ঘোলাত্মটাও আমাকে দেখে নিতে হবে যাতে এটা 20,000 মিলিগ্রাম/লিটারের নিচে আছে কিনা এবং স্বচ্ছতাটা 25 থেকে 30 সেন্টিমিটার আছে কিনা। যারা প্রগতিশীল মাছ চাষি যারা আছেন তারা কিন্তু নিজেরা এগুলোর যে সমস্ত নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখতে পারেন, অথবা যারা ভাবছেন আমার কথা শুনে যে এইগুলো আমি কীভাবে পরীক্ষা করব, তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখুন আমাদের ব্লকে মৎস্য দপ্তরে যে মৎস্য সম্প্রসারণ আধিকারিক রয়েছেন ওনার কাছে যদি যোগাযোগ রাখেন এবং এই সমস্ত জল মাটি নিয়ে যদি আপনারা আমাদের ব্লকে হোক, ব্লকে না হলে আপনার জেলা আমাদের মিন ভবনে হোক, এখানে গিয়ে বা আমাদের যে সমস্ত রিসার্চ সেন্টার আছে ওখানে গিয়ে আপনি একে পরীক্ষা করে নিয়ে যাতে একটু সচেতন থাকেন, কারণ বর্ষার সময় কিন্তু মাছের এই সমস্ত সমস্যাগুলো আসে। তবে ঘাবড়ানোর কিছু নেই, আমরা যদি সচেতন থাকতে পারি তবে কিন্তু এই বর্ষার সময় আমরা কিন্তু মাছের আরও উৎপাদন বাড়িয়ে মাছের যোগানও দিতে পারবো এবং মাছ চাষিরা লাভবান হতে পারবেন।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আজ অর্থাৎ 14 আগস্ট শুক্রবারে সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, গন্তব্য আসামের শিলং, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য, 8:30 কলকাতার ডায়েরি, স্প্যানিশ ভাষার বিশিষ্ট শিক্ষক ডক্টর দিব্যজ্যোতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন দ্বিতীয় পর্ব, সকাল নটায় শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে টোরি রাগে খেয়াল, খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা।

মান্না হারমোনিয়ামে রতন ভট্টাচার্য এবং তানপুরায় ইলোরা মান্না। সকাল 9:30 মনের মতো গান উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি পরিবেশনায় সোমা সেন এবং তারপর দোতারা পরিবেশনায় নবনীল সরকার। ভারতীয় সময় সকাল 11:00 বিকাশ পথ, বিষয় জননী শিশু সুরক্ষা কার্যক্রম, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। সকাল 11:15 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী এমিলি চক্রবর্তী। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। বেলা 12:30 সাঁওতালি গান, দুপুর 1:00 শুনবেন নাটক বন্দে মাতরম, রচনা বিনোদ কুমার, ভাষান্তর শামস উন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 অনুরোধের আসর, দুপুর 3:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:02। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পল্লবী সিনহা, 5:50 ক্রীড়াঙ্গন, 6:20 ক্ষেতখামারের কথা, সুস্থায়ী কৃষির উন্নতিতে এফপিসি পিএফওর ভূমিকা, এ বিষয়ে ডক্টর সৈকত কুমার সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় মাড়ি ও দাঁতের ক্ষয়রোগ, বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। সন্ধ্যে 7:00 স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ভাষণ। সন্ধ্যে 7:50 হাউসফুল, চলচ্চিত্র পরিচালক রঞ্জন ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন আম্রপালি ঘোষ মিত্র, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 মহিলাদের আসর, বিষয় খেলার জগৎ, উপস্থাপনায় অঙ্কিতা পাল। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় ইনা বাগচি। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:30 স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের বাংলা রূপান্তর। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খাম্মাবতী এবং খামরাজ ঠুমরি ডাকে, খেয়াল এবং ঠুমরি পরিবেশন করবেন নিহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়, তবলায় শিল্পীকে সহযোগিতায় সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ইনা বাগচি। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজ অর্থাৎ 14 আগস্ট শুক্রবারে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সারাদিনের অনুষ্ঠানসূচি।

লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

প্রিয় শ্রোতা বন্ধু, এই শ্রাবণের প্রবল বৃষ্টিতে কেমন আছেন আপনারা? জানি আমাদের মৈত্রী পরিবার ছড়িয়ে আছে শহর থেকে গ্রামে, জেলা থেকে জেলায়। হয়তো এই মুহূর্তে আপনি এক কাপ গরম চা হাতে অপেক্ষা করছেন, আজ কোন ঠিকানায় মানুষ ভ্রমণ করবেন, তাই তো? তবে আর অপেক্ষা নয়, বরং শুরুতেই সকলকে সুপ্রভাত জানিয়ে চলুন বেরিয়ে পড়ি। তবে যা বৃষ্টি শুরু হয়েছে, ছাতা আর রেনকোট না নিলে তো খুব মুশকিল। ছাতা আর রেনকোট তো সঙ্গে থাকবে, কিন্তু যাব কোথায়? জল, কাদা, ব্যস্ততা, যানজট, কাজের চাপ ইত্যাদি প্রভৃতি প্রত্যেক দিনের একঘেয়ে রুটিনকে যদি এক আকাশ মেঘ, পাহাড়, ঝর্ণা আর সবুজের মাঝখানে ছড়িয়ে দিতে হয়, তবে আজকের ভ্রমণ ঠিকানা হতেই পারে উত্তর পূর্ব ভারতের এক অপূর্ব পাহাড়ি শহর শিলং। তাই আজ আসুন বেরিয়ে যান, ভারতের হাত ধরে আসুন, আমরা সকলে মিলে মেঘালয়ের রাজধানী শিলং থেকে ঘুরে আসি। প্রাচ্যের স্কটল্যান্ড, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট এই নামে অনেকেই ডাকে এই সুন্দর শহরকে। পাহাড়ি পথ, ঝর্ণা, মেঘ আর বৃষ্টির মায়ায় নিজেকে খুঁজে পেতে তাহলে তো বেরিয়ে পড়তে হবে শিলংয়ের পথে, কিন্তু কিভাবে পৌঁছবেন আপনার গন্তব্যে? পশ্চিমবঙ্গ থেকে শিলং যাওয়ার সবচেয়ে সুবিধাজনক পথ হল গুয়াহাটি পৌঁছানো। কলকাতা থেকে গুয়াহাটির জন্য বিমান এবং ট্রেন দুই ধরনের যোগাযোগের ব্যবস্থাই রয়েছে। গুয়াহাটি পৌঁছে সেখান থেকে সড়কপথে শিলং যাওয়া যায়। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব মোটামুটি 100 কিলোমিটার, তাই গাড়িতে 3-4 ঘন্টা তো লাগবে, যদিও রাস্তার পরিস্থিতি আর আবহাওয়ার উপর সময় এদিক ওদিক হয়। আর যদি আপনার হাতে মোটামুটি একটু সময় থাকে, তবে ট্রেনের জানলা দিয়ে বদলে যাওয়া দৃশ্য মনের ক্যানভাসে আঁকতে আঁকতে পৌঁছে যান গুয়াহাটি, আর তারপর তো পাহাড়ি পথ ধরে সোজা শিলং। শিলংয়ে তো পৌঁছবেন, থাকবেন কোথায়? এখানে বিভিন্ন ধরনের হোটেল, গেস্ট হাউস আর হোমস্টে রয়েছে। তবে প্রথমবার যদি শিলং যান তাহলে পুলিশ বাজার এলাকার আশেপাশে থাকা বেশ সুবিধাজনক, কারণ এই শহরের মধ্যেই হাতের কাছে আপনি সব কিছু পাবেন, খাবার বলুন, বাজার বলুন, যদি কোনো প্রয়োজন পড়ে সবটা। আর যদি আপনি এই শহরে কোলাহল ব্যস্ততার মধ্যে মোটেই থাকতে না চান, তার জন্য ব্যবস্থা রয়েছে। শহরের ব্যস্ততা থেকে খানিকটা দূরে হোমস্টে রয়েছে বা পাহাড়ি আবাসন, বেছে নিতে পারেন তাও। তবে থাকার জায়গা কিন্তু আগে থেকে বুক করে আসতে হবে, মানে সেটাই ভালো, তাহলে কোনো অসুবিধা হবে না, নির্বিঘ্নে শিলং সফর করতে পারবেন। শিলং পৌঁছানো গেল, থাকাও হলো, এবার কি হবে? যে জন্য পৌঁছেছেন সেটাই তো করতে হবে না, এবার তো শিলং দর্শন। শিলং শহর ঘুরে দেখতে গেলে আপনি নানাভাবে ঘুরতে পারেন, তবে আমি আজকে শুরুতেই বলবো ওয়ার্ডস লেকের কথা। শহরের মাঝখানে সুন্দর এই জলাশয়, যার চারপাশে হাঁটাহাঁটির ব্যবস্থাও রয়েছে, নিরিবিলিতে সময় কাটানোরও এক মনোরম পরিবেশ রয়েছে। ওখান থেকে চলে যান শিলং পিকে। শিলং শহর এবং তার আশপাশটাকে পাখির চোখে দেখার সুবর্ণ সুযোগ, আকাশ পরিষ্কার থাকলে তো কথাই নেই। এত সুন্দর প্রকৃতির মায়া আপনাকে এমন আষ্টিপৃষ্ঠে জড়িয়ে দেবে যে চোখের লেন্স, ক্যামেরা বা মোবাইল যত খুশি ছবি তুলুন, এই তো সময়। এবার শহরের অন্যতম পরিচিত আকর্ষণ এলিফ্যান্ট ফলসের কথা বলি। পাহাড়ের ধাপ বেয়ে নেমে আসা জলধারার সৌন্দর্য বর্ষায় যাকে বলে মন কাড়া, আর স্বাভাবিকভাবেই বর্ষায় জলের যে সৌন্দর্য, সে ঝাঁপিয়ে পড়া, তার যে আকুলতা, সে তো অনেক বেশি থাকে, বিশেষ করে ঘন সবুজের মাঝখান দিয়ে। আর জলপ্রপাতের চারপাশটা সত্যি সত্যি সবুজ, ছবি তোলার জন্য একেবারে আদর্শ। তাই এলিফ্যান্ট ফলস হোক আপনার পরের গন্তব্য। আর সেখান থেকে কোথায় যাবেন যদি মনে করেন যে শিলং জায়গাটা, মানে শহরটার আশপাশ ঘুরে একটু
একটু একটু দূরে কোথাও ঘুরে আসবেন, তাহলে 45 কিলোমিটার দূরে গেলেই আপনার অ্যাডভেঞ্চার প্রিয় মনে একরাশ আনন্দ ছড়িয়ে দেবে লাইটলুম ক্যানিয়ন। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে দূরের উপত্যকা, পাহাড় আর আকাশের বিস্তৃত দৃশ্য দেখতে দেখতে আপনার মন হয়তো গিয়েই উঠবে। কি গাইবে? দেখুন, আপনার মন কি গাইবে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় ডাকছে আকাশ ডাকছে বাতাস গাইতে পারেন, না হলে এও গাইতে পারি না আরো দূরে চলো যাই। কি গুনগুন করছেন? তো তাহলে আর কি গুনগুন করতে করতে এবার না হয় নেমেই পড়ুন ক্যানিয়ন থেকে, তারপর ইউমিয়াম লেকের সবুজ জলে ভেসে পড়ুন, বোটিং করতে করতে প্ল্যান করে ফেলুন চটপট লিভিং রুট ব্রিজের অভিজ্ঞতা কিভাবে সঞ্চয় করবেন। সত্যি প্রকৃতি যে কত রহস্যময়, কত বিচিত্র রূপে যে সে নিজেকে সাজায়, লিভিং রুট ব্রিজে না এলে সত্যিই

0: একটা অজানা থেকে যাবে। এছাড়াও শিলংয়ে আপনি এসে বস্কো মিউজিয়াম দেখতে পারেন, দেখতে পারেন এয়ারফোর্স মিউজিয়াম, ঘুরে আসতে পারেন ক্যাথিড্রাল চার্চ থেকে, বোরহিল ওয়াটারফলও রয়েছে। বর্ষাকালে তো সত্যি সত্যি তার আলাদাই সৌন্দর্য, অন্য সময় হয়তো বা অতটা জল পাবেন না। তবে এই সব কিছুর পাশাপাশি আমি আপনাকে বলবো, অবশ্যই হাতে সময় নিয়ে ঘুরে আসুন এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং থেকে। আর তারপর যে কথা বলতে একেবারেই ভুলে গেছি, ডাউকির কথা তো বলা হয়নি। ডাউকি নদীর বুকে নৌকোয় করে ভেসে বেড়ানো কিছুতেই মিস করা যাবে না। যদিও ডাউকির জল সারা বছর স্বচ্ছ সবুজ থাকে, তবে বর্ষায় সেই সৌন্দর্য আপনি পাবেন না বটে, তাতে কি, মোজার খোলার মতো সবুজ জলে ঘুরতে ঘুরতে মনে হবে আপনিই জলপরী বা জলের রানী বা রাজা। তো এই রোমাঞ্চের স্বাদ আপনাকে যে একেবারে অন্য তৃপ্তি দেবে তা আমি হলফ করে বলতে পারি। শিলং সফরে মোটামুটি যা যা দেখার সে তো বলে ফেললাম, তবে আপনি চাইলে পাশেই চেরাপুঞ্জি থেকে ঘুরে আসতে পারেন, তার জন্য আলাদা পরিকল্পনাও করতে পারেন, হাতে দুটো দিন সময় নিয়ে আসতেই পারেন। তবে আজ আমি আপনাকে শুধুই শিলং ভ্রমণের খুঁটিনাটি বললাম। তবে আমরা বাঙালিরা যখন বেড়াতে যাই, শুধুই কি দুচোখ ভরে সৌন্দর্য দেখি, শুধুই কি স্মৃতির ডালি ভর্তি করে আনি, তা একেবারেই নয়। প্রিয়জনদের জন্য একটু কেনাকাটাও তো করি নাকি, তাই সেজন্য শিলংয়ের পুলিশ বাজারে এবং তার আশপাশের যে এলাকা রয়েছে সেখানে ছোট ছোট বাজার আছে। হস্তশিল্প, বাঁশ, বেতের তৈরি জিনিস, স্থানীয় ঐতিহ্যবাহী কাপড়, কারুশিল্প ইত্যাদি এবং ছোট ছোট স্মারক আপনার ভ্রমণের স্মৃতি হতে পারে, প্রিয়জনদের উপহার দিতে পারেন। এরপর বলবো খাবারের কথা। বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রে বাইরে বেড়াতে গেলে বাঙালি খাবারই খোঁজেন বা পছন্দ করেন। শিলংয়ে তার কোনো অভাব নেই, আমিষ নিরামিষ সব রকম খাবার পাবেন। তবে যেহেতু খাসি এবং জয়ন্তী সংস্কৃতির প্রভাব এখানে রয়েছে, যদি আপনি অন্যরকম কিছু স্বাদ নিতে অভ্যস্ত হন বা আপনার ইচ্ছে থাকে, তাহলে আমি বলবো আপনাকে রাইস প্রিপারেশন, পর্ক ডিশেস, মকড মিট, ব্যাম্বো শুট ইত্যাদি স্থানীয় খাবার একটু চেখে দেখতে। শিলং ভ্রমণের খুঁটিনাটি তো বললাম, তবে কখন যাবেন সেটি যদি জানতে ইচ্ছে করে, তাহলে বলবো এই ভরা বর্ষায় আপনি শিলং যেতেই পারেন, প্রকৃতির অফুরান সৌন্দর্য পাবে। তবে হ্যাঁ, রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ হতে পারে, বন্যাও হয়েছে এখন আসামে। আর তাছাড়া এপ্রিল থেকে মানে অক্টোবর থেকে এপ্রিল শিলং সফরের আদর্শ সময়। তবে সঙ্গে রাখতে হবে ছাতা, রেনকোট আর আরামদায়ক জুতো। আর অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, প্রকৃতি বাঁচানোর জন্য যত্রতত্র প্লাস্টিক আমরা ফেলব না, তাই এই অঙ্গীকার সঙ্গে নিয়ে, পরিবেশকে প্রকৃতিকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে আসুন বেরিয়ে যান আসামের শিলং থেকে। আসুন বেরিয়ে যান ভারতে, এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসেলো নিয়ান্তির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক খতিয়ে দেখেছেন। ভারতে খুলল লাইবেরিয়ার নতুন দূতাবাস। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু। নেপালে প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে 7 জনের প্রাণহানি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 15 জন জঙ্গি নিহত, চলছে তল্লাশি অভিযান। ব্রাজিলের সঙ্গে নির্ধারিত ফুটবল ম্যাচের কারণে ভারত আসন্ন আসিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। আজ বিস্তারিত খবরে, দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশ

0: জুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। 1947 সালের দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদিত হয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছিলেন বা চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতেই 2021 সালে সরকার প্রতিবছর 14 আগস্ট দিনটিকে তাদের আত্মত্যাগের স্মরণে পালন করার সিদ্ধান্ত নেয়। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল নতুন দিল্লিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেশভাগের যন্ত্রণার শিকার হওয়া মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সেই মর্মান্তিক ইতিহাসকে মনে রাখার পাশাপাশি দেশের ঐক্য, অখণ্ডতা ও সামাজিক সম্প্রীতিকে ক্রমাগত সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 80তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বেশ কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ সন্ধ্যা 7:35 জাতীয় সংবাদ রাত 8:00 সম্প্রচারিত হবে। সন্ধ্যা 7:00 ও 8:00 FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে আগামীকাল স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7:00 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য আগামীকাল সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। আগামীকাল আকাশবাণী কলকাতার সকাল 7:25 জাতীয় সংবাদ রাত 10:00 খবরও বাতিল করা হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা দেবে। ব্লু লাইনে আপডাউন মিলিয়ে 194টি, গ্রিন লাইনে 148টি এবং ইয়েলো লাইনে 92টি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল। পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও অরেঞ্জ লাইনে মেট্রো বন্ধ থাকবে। অন্যদিকে স্বাধীনতা দিবসে আগামীকাল দিল্লি মেট্রোর সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর 4:00 পরিষেবা শুরু হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁতশিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁতশিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম একটি প্রদর্শনী আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং তারই উদাহরণ। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজ মাধ্যমে কিছু মানুষ দেশের তরুণদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তার মন্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে। আদালতে মামলা ঝুলে থাকার বিষয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও তিনি বলেন, সব মামলা একই সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয়।
1: মেরি প্রাথমিকতা কেবল প্রশাসন কি উপলব্ধিয়া নেই হোগি, উসমে বহু সারে এসে ক্ষেত্র হ্যাঁ জিনকে অন্দর হমে কার্য করনা হ্যাঁ ইস সফলতা কে লিয়ে কাম করনা হ্যাঁ উসমে দেশ মে জো কেস পেন্ডেন্সি হ্যাঁ লেকর কে হমনে বিশেষ কার্য করনে কা এক নিশ্চয় কিয়া। কেস ম্যানেজমেন্ট কা ডোকেট ম্যানেজমেন্ট জিসকো বোলতে হ্যাঁ কোর্ট মে উসকে উপর হমনে এক সুচারু রূপ সে এক যোজনা বনাই অর কুছ এসে মামলে জো বহুত হি সংবেদনশীল মামলো কো পহলে নির্ণয় করনে কা হমনে ফ্যাসলা কিয়া।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত সফররত লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তির সঙ্গে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তারা ভারত ও লাইবেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখেন। প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, খনি, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষাসহ একাধিক ক্ষেত্রে দুদেশের সুযোগ সম্ভাবনা পর্যালোচনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়েও তারা মত বিনিময় করেন। ভারতে লাইবেরিয়া তাদের নতুন দূতাবাস খুলেছে। বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলা নতুন দিল্লিতে গতকাল লাইবেরিয়ার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তিকে এজন্য অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নতুন দিল্লিতে লাইবেরিয়ার রেসিডেন্ট মিশন স্থাপন ভারত লাইবেরিয়া সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্ব

0: পূর্ণ মাইল ফলক। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় ছজনের মৃত্যু হয়েছে, আহত 14 জন। টানেলের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও 2 জন নিখোঁজ, আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। পিপিলকোটির প্রকল্পস্থলেই দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নামে পুলিশ, SDRF, CISF সহ একাধিক সংস্থা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধারকাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফরাবাদ, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমেও একই রকম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেপালের রোলপা জেলায় প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, নিখোঁজ 5 জন। কাঠমান্ডু থেকে 450 কিলোমিটার পশ্চিমে থাওয়াং গ্রামীণ পৌরসভার কোটালবাড়া গ্রামে ভারী বর্ষণের ফলে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে 7টি মৃতদেহ গতকাল উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন জঙ্গি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ডুবান্ডো চেকপোস্টের দিকে যাওয়ার সময় আপার দীর জেলার বাড়িকোট গ্রামের কাছে জঙ্গিরা অতর্কিত হামলার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ব্রিটেনের ইস্ট সাসেক্সের লিউইসের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় 20 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট ডমিনিক জানিয়েছেন, 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। ব্রিটেনের রেল দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত শাখা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল পাঠিয়েছে। ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে AIFF। উল্লেখ্য, এবারেই বসতে চলেছে আসিয়ান কাপ ফুটবলের প্রথম আসর। 21 সেপ্টেম্বর শুরু হয়ে 6 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বাস্কেটবলে FIBA অনূর্ধ্ব 18 এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ ভারত জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করছে। গুজরাটের আহমেদাবাদে গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম দিনে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়া 102-32 ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করেছে। অন্যদিকে আরেকটি ম্যাচে ফিলিপিন্স 89-88 ব্যবধানে চীনা তাইপেইকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে নিউজিল্যান্ড 67-58 ব্যবধানে সিরিয়াকে পরাজিত করেছে। উল্লেখ্য, 16টি দেশের খেলোয়াড়রাই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা সুয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে 6-2-6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু। নেপালে প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে 7 জনের প্রাণহানি। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

মধুর দানায় কানায় কানায় দীঘির জলে ঢেউ, সবুজ পাতায় আড়াল রেখে দেখছে তোমায় কেউ। নৌকা ভাসান উঠোন জুড়ে মেঘ ভাঙা এক ভোর, চায়ের ধোঁয়ায় আড্ডা হবে সঙ্গতে সাত সুর। শ্রাবণীর এমন দুটো একটা টুকরো ছবির কোলাজ নিয়ে যখন শুরু হলো সকালের আড্ডা, তখন তো সকলকে সাদরে আমন্ত্রণ জানাতেই হয়। তাই প্রিয় শ্রোতাপথদের সুপ্রভাত জানিয়ে শুরু করে দিলাম আজকের সকালের আড্ডা। আজকের এই আড্ডায় যারা কান পেতেছেন রেডিও কিংবা নিউজ অন এয়ার অ্যাপে, যারা বৃষ্টির সমস্ত বাধা বিপত্তি সরিয়েও একটুখানি আড্ডার মেজাজে নিজেদের ফুরফুরে করে নিতে আমার সঙ্গে রয়েছেন, তাদের জন্য আজ থাকছে নানান রকম গল্প। যেমন বিশিষ্ট মানুষের কথা বলবো,

আপনারা শোনেন। তবে অনুষ্ঠানের নাম যখন সকালের আড্ডা, তখন সব কিছুর সঙ্গে তো রাখতেই হবে মন ভালো করা গান। দেখুন বাইরে ঝিমঝিম ঝমঝম টুপটাপ নানা রকম মেজাজে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টির অনেক সমস্যা সরিয়েও বৃষ্টির গান শুনতে কে না ভালোবাসে বলুন তো? তাই তো বৃষ্টির গানে গানেই শুরু করতে চাই আজকের সকালের আড্ডা। অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে একটু ভিজুন না রিমঝিম গানের সুরে,

বাদলির আদরে মন যতই এলোমেলো হতে চাক না কেন, সকালের আড্ডা তো গল্পে আর গানে জমিয়ে তুলতেই হবে। তার উপর আজ 14ই আগস্ট, আরও একটা স্বাধীনতা দিবসের মুখোমুখি আমরা। প্রায় দু দশকের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হওয়ার সেই মুহূর্ত এবার 80তে পা দেবে। এমন এক গুরুত্বপূর্ণ তারিখে আসুন না আরেকবার ফিরে দেখি ইতিহাসের সেই রাজপথ।

1947 সালের জুনে লর্ড মাউন্টব্যাটেনের উপস্থিতিতে প্রাথমিকভাবে ঠিক হয় 1948 সালের জুনের পরে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে সেই ভাবনা অচিরেই বদলে যায় 1947 সালের 4 জুলাই, যেদিন ব্রিটিশ হাউস অব কমন্সে পেশ করা হয় ভারতের স্বাধীনতা বিল, এবং সেখানে প্রস্তাব করা হয় ভারত ভাগ ও পাকিস্তান গঠনের। জুলাইয়ের 18-তেই সেই প্রস্তাব পাশ হয়ে গিয়ে পরিকল্পনা মতোই আসে ঐতিহাসিক মুহূর্ত 14 আগস্ট, অর্থাৎ আজকের দিনে দেশভাগের সঙ্গে সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার হস্তক্ষেপে স্বাধীন পাকিস্তানের জন্ম হয়। আর ঠিক তার পরের দিন 15 আগস্ট ভারতের আকাশে তিরঙ্গায় তরঙ্গ তুলে জাগে স্বাধীন ভারতের নতুন সূর্য। ভারতবর্ষের স্বাধীনতার 79 বছর পূর্তির প্রাক মুহূর্তে আমরা যেখানে রয়েছি এই মুহূর্তে প্রত্যেকে আরও একবার মাথা তুলে বলি, সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: মৈত্রীর সচেতনতার বার্তা রইল আপনাদের জন্য, যাতে করে আপনারা সুস্থ থাকতে পারেন, সচেতন থাকতে পারেন এবং সাবধানে থাকতে পারেন। এই সব কিছুর সঙ্গে এগিয়ে চলল আমাদের সকালের আড্ডা। যেহেতু 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে রয়েছি, 14ই আগস্ট আজকে, তাই আজ এমন একজনকে স্মরণ করতে ইচ্ছে করছে যার সেবা, যার নিঃস্বার্থ অবদান আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অনেকখানি জুড়ে ছিল, কিন্তু ইতিহাসের পাতায় হয়তো তিনি জায়গা করে নিতে পারেননি। আসলে ভারতের যে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন তা তো 200 বছরের দীর্ঘ, আর সেখানে কত যে মানুষ আত্মত্যাগ করেছেন, বিপ্লবীদের কথা আমরা ইতিহাসের পাতায় পাই, কিন্তু এমন বহু মানুষ, বহু চিকিৎসক আছেন যাদের নিঃস্বার্থ জনসেবার কথা আমাদের অন্তত স্বাধীনতা দিবসের প্রাক্কালে মনে করতেই হবে, এরকম দায়বদ্ধতা তো আমাদের আছেই। তেমনই একজন ইউনানি চিকিৎসক হাকিম সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন কাদরী, তার কথা বলবো আজ। বাবা চিকিৎসক ছিলেন, তাই তিনিও ইউনানি চিকিৎসায় আসেন। তবে 1930 সালে লবণ সত্যাগ্রহ এবং ডান্ডি অভিযানে মহাত্মা গান্ধীর সঙ্গে যোগ দিয়ে তার হাজত বাস হয়। হাজত বাস পেরিয়ে তিনি ছাড়া পান যখন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেন। বেশ অনেকগুলো বছর পর হিকমত আবাঙাল নামে একটি চিকিৎসা পত্রিকা চালান। তার পাশাপাশি ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন। দীর্ঘ আয়ু ছিল তার। যখন তার 100 বছর বয়স, সেই দিনেও সম্পূর্ণ বিনা চিকিৎসায় তিনি রোগী দেখতেন। নাড়ি দেখে রোগ নির্ণয় করার বিরল ক্ষমতা তার ছিল, তাই আমাদের দেশের প্রথম প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদের অসুস্থতার সময় তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন কাত্রি। চিকিৎসার পাশাপাশি কলকাতার শিশুদের জন্য স্কুল, প্রাপ্তবয়স্কদের জন্য সাক্ষরতা আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তিনি মনে করতেন ভারত সেই মাতৃভূমি ধর্মের ভিত্তিতে যাকে কিছুতেই ভাগ করা যায় না। দীর্ঘ কয়েক দশকের সেবার স্বীকৃতিস্বরূপ 2007 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হন 106 বছর বয়সী হাকিম শরফুদ্দিন কাদরী। স্বাধীনতার প্রাক্কালে কলকাতার এই মহান বিপ্লবী চিকিৎসক, তাকে যখন স্মরণ করলাম, তখন রবীন্দ্রনাথের গানে গানে এ কথা বলতে বড্ড ইচ্ছে করছে, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো।

0: আগুন জ্বালো আগুন জ্বালো, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো।
1: উৎপলা সেন এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে মনে হচ্ছে আজ 14 আগস্ট, আগামীকাল 15 আগস্ট আমাদের সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের নানান কর্মসূচি নেওয়া হয়েছে, নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় নানান কর্মসূচি যেমন নেওয়া হয়েছে, তেমনি এই শহর কলকাতাতেও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসকে মাথায় রেখে। তেমন একটি অনুষ্ঠানের খবর আপনাদের দিই, যাতে করে আশেপাশে যারা রয়েছেন তারা ঘুরে আসতে পারেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুমের উদ্যোগে এক বিশেষ সন্ধ্যার আয়োজন হয়েছে আজ, যেখানে পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের গানের দেশপ্রেম ও বাংলার গৌরবময় ইতিহাসকে স্মরণ করা হবে। আজ 14 আগস্ট বিকেল 5:30 রায়া দেবনাথ হলের তেতলায় এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত আপনিও। দেশপ্রেম, স্মৃতি আর সুরের এমন এক আন্তরিক সন্ধ্যার খবর যখন আপনাকে দিলাম, তখন একখানা দেশপ্রেমের গানই না হয় শোনাই।

এবার জানিয়ে দিই আজ রাতে হারানো দিনের গানের বিষয়টা। উনিশ শতকের প্রথম ভাগে দেশাত্মবোধক গানের মাধ্যমে প্রতিবাদী গানের সূচনা হয়, যা পরে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে বিকশিত হয়। গান শুধুমাত্র মনোরঞ্জন করে এমনটা নয়, একটা সময় গানে গানে উদ্বুদ্ধ হয়েছিল আ সমুদ্র হিমাচল। মানুষের সংগ্রামের কথা, আবেগের কথা বলে সেই সব গান। আজ স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় স্বদেশ চেতনার গান নিয়ে হারানো দিনের গানের অনুষ্ঠান মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায় আপনার সঙ্গী হবে মৈত্রী বন্ধু ইনা বাগচী।

সুতীর্থর গানে মনের চাবি খোঁজার তাগিদ যতই থাক, আপাতত দৃষ্টি রাখতে হচ্ছে দৃষ্টিকোণে। আজ দৃষ্টিকোণে শুনবেন অভিনেত্রী শোভা সেনের স্মরণে একটি প্রতিবেদন, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

0: মধু ভাসেন। জন্ম ১৯২৩ সালে অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরে। বেথুন কলেজ থেকে স্নাতক হবার পর যোগ দেন গণনাট্য সংঘে। ১৯৪৪ সালে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে তাঁর প্রথম অভিনয়। নবান্নতে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন। ১৯৫৩ সালে শোভা সেন যোগ দেন লিটল থিয়েটার গ্রুপে, পরবর্তীকালে যার নাম হয় পিপলস থিয়েটার গ্রুপ। নবান্ন, টিনের তলোয়ার, তিতুমির, ব্যারিকেডের মতো নাটকে তার অভিনয় আপ্লুত করে দর্শকদের।
1: তোর ওই বীরত্বগুলো যাহা থেকে দেখা সেখানে নয়। ৪৪-৪৫ সালে বোম্বাই আসিসনি কখনো, কেমন করে জানবি মার্কিন নাবিকরা কি ভীষণ, কি বর্বর, কি পশু। অ্যাপোলো বন্দর ছিল ওদের ঘাঁটি, এই বস্তি ছিল শিকারের জঙ্গল। ইজ্জত হাতের মুঠোয় নিয়ে চলতো মেয়েরা। লক্ষ্মীর ইজ্জত তার বাঁচিয়েছে কে? ওই পঙ্গু ছেলেটা। একদিন তিনটে মার্কিন জাহাজকে এক হাতে রুখেছিল, তারপর মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু লক্ষ্মীকে পালাবার সময় দিয়ে তবে পড়েছে। স্ত্রীর ইজ্জত বাঁচাবার জন্য ছিল কে এখানে? জগরে করে বউ মার্কিন জাহাজিদের হাতে পড়ে বেশ্যা হয়ে গেছে আজকাল। সুভাষের বউ হচ্ছে বেশ্যা, ভালো ছিল লক্ষ্মী, খেতে দিয়েছিস আমাদের, জানিস তোর মাইনে।

0: টাকা পর্যন্ত পাঠাইনি, তোর কে দেখেছে আমাদের সুভাষ?
1: ১৯৬০ সালে বিয়ে করেছিলেন উৎপল দত্তকে। থিয়েটার দুনিয়ায় ছিল তার অবাধ বিচরণ, পাশাপাশি সেলুলয়েডেও দক্ষতার পরিচয় রেখেছেন। বাংলা সিনেমায় তার প্রথম আত্মপ্রকাশ প্রফুল্ল চক্রবর্তীর ভগবান শ্রী রামকৃষ্ণ ছবিতে ১৯৫৫ সালে। অভিনয় করেছেন বেদেনী, অধুরি কাহানি, ঝড়, একদিন প্রতিদিন, বৈশাখী মেঘের মতো সিনেমায়। বেদেনী ছবিতে তার অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পায়।

0: আরেকটা খাও।
1: না আর গানটা নয়, অনেক বেলা হয়েছে, এবার সবাই খেতে এসো। খিদে মুখটা যে কেবল শুকিয়ে গেছে, মামনি ওকে বসিয়ে দে,
0: চল
1: বগুন তুমিও চল এসো।
2: অভিনয় জীবনের শেষ দিকের ছবি দেখা এবং শ্যাডোজ অফ টাইম।
3: কাছে আসুন, মনে হচ্ছে ওখানে কেউ আছেন। ভালো করে চোখে দেখতে পাই না, কিন্তু অন্যভাবে সব টের পাই।
4: এই পথে যাচ্ছিলাম, ভাবলাম একটু জিরিয়ে নি।
3: বসুন সতী।
5: হ্যাঁ ঠাকুমা।
3: ওকে একটু চা আনছি না?
5: হ্যাঁ আনছি।
4: কিছু মনে করবেন না, এখানে কাউকে দেখতে পাবো আমি ভাবিনি।
3: সে এক লম্বা কাহিনী, সারা জীবন আমি একজনকেই ভালোবেসেছি, কিন্তু দুজনে একসঙ্গে থাকার সুখ আমাদের ভাগ্যে জুটেনি, তাই আমরা কেউই বোধহয় সুখী হইনি। সে যদি এখনো বেঁচে থাকে তাহলে সে এখানে আসতে পারে, এখানেই তো আমরা একসঙ্গে ছিলাম।
2: বাংলা ছবির পাশাপাশি বেশ কিছু হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছেন। এক আধুরি কাহানি পছন্দ আপনি আপনি তার মধ্যে উল্লেখযোগ্য।
6: সুনো সাহেব, আজ সে রোজ ইহা 10 বাজে সে রিহার্সাল শুরু হোগি, সব মেহনত সে জি তোড় কর কাম করনা। হ্যাঁ হ্যাঁ।
7: আর দোপহর 1 থেকে 3 তক খানি কি ছুটি?
6: 3 থেকে 6 রিহার্সাল, কোই ছুটি নেই মাগনা, সমঝে?
8: গণনাট্য সংঘ 1944 সালের অক্টোবর মাসে এই নাটক মঞ্চস্থ করেছিল। তখন দুর্ভিক্ষ, কালোবাজার, যুদ্ধ, সেই দেশে একটা টালমাটাল অবস্থা। সেই সময় আমরা শুধু একটা অনুপ্রেরণা, শুধু যে বিনোদনের জন্য এসেছিলাম তা না, আমাদের মধ্যে একটা রাজনৈতিক একটা শিক্ষা, একটা প্রচার করার উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল মোট কথা, সেই নিয়ে এসেছিলাম আমরা। এবং সেই জন্যই বোধ হয় সামনে একটা আমাদের উদ্দেশ্য এবং আমাদের আদর্শ ছিল বলেই আজ পর্যন্ত 60 বছর ধরে একাধিক্রমে আমি অভিনয় করতে পারছি।
2: তবে থিয়েটারই ছিল তার প্রথম ভালোবাসা, চুটিয়ে অভিনয় করেছেন। শারীরিক অসুস্থতার জন্য গত 1 দশক সরে এসেছিলেন অভিনয় থেকে। 2010 সালে পেয়েছিলেন মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।

আজকের দৃষ্টিকোণে শুনলেন অভিনেত্রী শোভা সেনের স্মরণে আকাশবাণী মৈত্রী সংবাদের প্রতিবেদন। দৃষ্টিকোণ এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডা। আর আড্ডা মানে তো শুধুই কাজের কথা নয়, আজ 14 আগস্ট বলে দেশপ্রেমের গান শুনিয়েছি, দেশপ্রেমের কথা বলেছি, দিনটির গুরুত্বের কথা বলেছি। তবে সকালের আড্ডার যে পরবর্তী ধাপ, সেই পথে চলতে গেলে মিষ্টি মেঘের মিষ্টি গান তো আমাদের সঙ্গী হতেই পারে নাকি? তাহলে শ্রেয়া ঘোষালের গানে গানে চলি আগামীর পথটুকু।

0: শখে নেশাদ্রব্য ব্যবহার থেকেই নেশার প্রতি আসক্তি তৈরি হয়, এ অতি স্বাভাবিক ঘটনা।
1: খেয়াল করে দেখুন আপনার পরিচিত বৃত্তে কোনো তরুণ নেশার জালে জড়িয়ে যাচ্ছে কিনা।
0: প্রয়োজনে নেশামুক্তির জন্য সুপরামর্শ দিন নেশায় আসক্তকে, তার পরিবারকে। যোগাযোগ করতে বলুন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে।
1: সমাজকে নেশামুক্ত করতে নির্ণায়ক হতে পারে আপনার ভূমিকা।
2: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডায় আমরা প্রত্যেক দিন সচেতনতার বার্তা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। সেটি রইল এখন আপনাদের জন্য, যাতে করে আপনারা সাবধানে থাকতে পারেন। আর আমি এখন চলে যাই একটা অন্য খবরে, মানে মজাদার খবরে। কেন মজাদার বলছি, তার কারণ আছে, তার জন্য আপনাকে শুনতে হবে। দেখুন, শীতকাল এলেই আমাদের অনেকেরই মন চিড়িয়াখানা করে, তাই না? বা ধরুন পুরী বেড়াতে গেছেন, তখন মনে হয় না যে নন্দন কানন থেকে ঘুরে আসি। তবে আমার তো চিড়িয়াখানা মানেই আলিপুর জু, আর তো অন্য কিছু ভাবতে পারি না। তবে এবার বোধহয় সত্যি সত্যি আমার ভাবনার গোড়াতে জল সার দিতে হবে। কেন কেন, তার কারণ খুব তাড়াতাড়ি আমাদের জন্য একেবারে অভিনব চিড়িয়াখানা তৈরি হতে চলেছে। কোথায়? না না, আমাদের এই বাংলায় নয়, একটু দূরে গুজরাটে, যেখানে ঢুকে গেলেই আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আস্ত মরুভূমির গোলক ধাঁধার মধ্যে আপনি রয়েছেন। দিনের আলোয় যা চিড়িয়াখানা, রাতের অন্ধকারে সেখানেই নাইট সাফারির হাতছানি, সেখানেই জুলজিক্যাল পার্ক। 103 হেক্টর জমি জুড়ে গুজরাটের বনাসকাঁঠা জেলার জুনাদিশাতে তৈরি হচ্ছে এক অভিনব মরুভূমি থিমের চিড়িয়াখানা। সেখানে কত পশু পাখি থাকতে পারে আন্দাজ করুন তো। হ্যাঁ হ্যাঁ, করুন না করুন না, হলো না, 80-83 ধরনের 2700 পশু পাখি জায়গা হবে বলে অনুমান করা হচ্ছে। তাহলে ভাবতে পারছেন, এমন এক অভিনব মজাদার চিড়িয়াখানা জীবনে অন্তত একবার তো দেখে আসতে চাইবেন নাকি? তাই এমন এক মজার খবর যখন দিলাম, তখন একখানা মজার গান তো শোনাতেই হবে। আর সে গান যদি পশু পাখি নিয়ে হয় তাহলে তো কথাই নেই, কারণ আমাদের অনেকেরই ছোটবেলা বড়বেলা পশু পাখিদের গল্পে কেটেছে। এখন হয়তো অনেকেই, হয়তো আপনি আজই শুনিয়েছেন আপনার বাড়ির খুদে সদস্যকে একখানা পশু পাখির মজাদার গল্প। হ্যাঁ, আপনি গল্প শুনিয়েছেন, তবে আমি গল্পটাই গান করে শোনাবো, মানে আমি গাইব না, গাইবেন রামকুমার চট্টোপাধ্যায়।

0: গল্পে গল্পে ভুলে গেলে তো চলবে না যে এখনও আপনাদের সকালের আড্ডায় আবহাওয়ার খবর বলা হয়নি। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আজ সারাদিন কেমন থাকবে চারপাশের আবহাওয়া সেটি এবার একটু ছোট্ট করে বলে দিই। হাওয়া অফিস বলছে আজ কলকাতা ও তার আশপাশের আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97% এবং সর্বনিম্ন 90%। আর গত 24 ঘন্টায় কত বৃষ্টি হয়েছে? বৃষ্টি হয়েছে 0.02 মিলিমিটার। আজ তো বৃষ্টির সম্ভাবনা রয়েছেই, তাই বাইরে যখন বেরোবেন সঙ্গে করে ছাতা, রেনকোট আর যা যা সাবধানতা অবলম্বন করতে হয় সব কিছু করে তবে বেরোবেন। এবার সকালের আড্ডায় একখানা ভীষণ মজাদার খবর আপনাদের দেব। দেখুন, এলিয়েনের নাম তো শুনেছেন, নানা রকম সিনেমাও হয়তো দেখে ফেলেছেন, কিন্তু ভিনগ্রহীদের নিয়ে মন্দির, তাও আবার এই ভূভারতে, ভেবেছেন কখনো 33 কোটি দেবদেবীর ভিড়ে কিনা এলিয়েন? এমন এক অদ্ভুত উড়ে কাণ্ড সত্যি সত্যি ঘটেছে। এমন একখান মন্দিরের সন্ধান মিলেছে তামিলনাড়ুর সালেম শহরে সেখানকার এক স্থানীয় বাসিন্দা বোগানা থানের স্বপ্নাদেশ এসেছিল স্বয়ং এলিয়ানের থেকে। মানে এলিয়ান চেয়েছিলেন যে তিনি তামিলনাড়ুর এক খণ্ড জমিতে একখানা মন্দিরে স্থাপিত হতে চান। তো তেমনভাবেই ওই ভদ্রলোক মানে বোগানাথান এক বিচিত্র মন্দির তৈরি করেছেন। দেখুন, আমরা মন্দিরে সাধারণত কী করি, 100, 200, 500 সিঁড়ি উঠে ঈশ্বরের দর্শন করি, তবে এটি একেবারে উল্টো। আপনাকে 11 ফুট গভীর খাতে নামতে হবে। গর্ভগৃহে বিশাল মস্তক ধারী কালো রঙের এলিয়েন দেবতা। তবে শুধু এখানেই শেষ নয়, এলিয়েন দেবতা তো আছেনই, তার পাশাপাশি কালী, শিব, পার্বতীর পুজো ভক্তি ভরে হচ্ছে। তাই এমন এক রহস্য, রোমাঞ্চ আর কৌতূহলের মিলনক্ষেত্র ঘুরে আসবেন নাকি? আপনি কি ভাবছেন আমি আজগুবি কথা বলছি? একেবারে না, এক বিন্দু মিথ্যে বলছি না। যদি হাতে নাতে প্রমাণ পেতে চান, তাহলে চটপট ট্রেনের টিকিট কেটে চেন্নাই বা ব্যাঙ্গালোর হয়ে পৌঁছে যান গাড়ি করে বা অটো করে এলিয়েন টেম্পলে। কথা দিচ্ছি, একেবারে নিরাশ হবেন না। দেখুন, এলিয়েনের কথায় কথায় তো সময় পেরিয়ে যাচ্ছে, তাই এখন এলিয়েন থেকে চলে যায় জানা অজানায়।
1: জানা অজানায় আজ, কাল এবং পরশু শুনবেন স্বাধীন ভারতের রসায়ন চর্চা। আজ প্রথম পর্ব, বলছেন অধ্যাপক অর্ণব হালদার।
2: আজ থেকে প্রায় 150 বছর আগে পরাধীন দেশে যে রসায়ন গবেষণার সূচনা হয়েছিল প্রেসিডেন্সি কলেজে আলেকজান্ডার পেডলারের হাত ধরে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অভিভাবকত্বে, সেই রসায়ন চর্চা ডালপালা মেলে ধরল 20 শতকের প্রথম দশকে। অবিভক্ত ভারতবর্ষে রসায়ন শিক্ষা ও গবেষণার প্রাণপুরুষ প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ ছিল উপযুক্ত ছাত্র তৈরির মধ্য দিয়ে এক সার্থক স্কুল অব কেমিস্ট্রি গড়ে তোলা। তাঁর এক ছাত্রের মতে, জাতির প্রগতিতে এই স্কুল অব কেমিস্ট্রির অবদান অবিস্মরণীয়। ব্রিটিশ শাসিত দেশে গঠিত হওয়া এই স্কুল অব কেমিস্ট্রি রসায়ন শিক্ষাকে ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে দিতে পেরেছিল, এবং এর ফলে দেশ স্বাধীন হওয়ার পর যাঁদের মাধ্যমে রসায়ন গবেষণা এগিয়ে চলতে থাকে, তাঁরা কোনো না কোনোভাবে আচার্য প্রফুল্লচন্দ্রের উত্তরাধিকারকেই বহন করে। স্বাধীনোত্তর দেশের রসায়ন গবেষণা নিয়ে আলোচনা করতে গেলে

0: তাই খুব স্বাভাবিকভাবেই প্রফুল্লচন্দ্রের কথা এসে যায়। নীলরতন ধর কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পরীক্ষায় সাফল্যের জন্য 1913 সালে 20টি স্বর্ণপদকজয়ী নীলরতন ধর ছিলেন প্রফুল্লচন্দ্রের অন্যতম প্রিয় ছাত্র। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি প্রাপ্ত নীলরতন ধর ছাত্রাবস্থাতেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে 4টি গবেষণাপত্র প্রকাশ করেন। তিনি ছিলেন ভারতে ভৌত রসায়নের প্রথম পথিকৃৎ। আলোক রসায়ন, কলয়েড রসায়ন ও মৃত্তিকা বিজ্ঞানে তাঁর গবেষণা চাষ জমিকে উর্বর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1935 সালে এলাহাবাদে তাঁর প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সকে স্বাধীনতার পর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। 1947 সালের আগে ও পরে মিলিয়ে প্রায় 70 বছরের কর্মজীবনে 150 জন গবেষক তাঁর তত্ত্বাবধানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আচার্য প্রফুল্লচন্দ্রের আর এক প্রিয় ছাত্র ছিলেন 20 শতকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রসায়নবিদ জ্ঞানচন্দ্র ঘোষ। 1976 সালে তাঁর অবদানকে স্মরণ করে বিখ্যাত নোবেলজয়ী রসায়নবিজ্ঞানী লাইনাস পাউলিং বলেছিলেন, জ্ঞানচন্দ্র যে নিউক্লিয়াস তৈরি করে গেছেন সেখান থেকেই 3-3 জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাওয়ার মতো রসদ পেয়ে গেছেন। ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধিকর্তা, ভারতের প্রথম আইআইটি খড়গপুর আইআইটির প্রথম অধিকর্তা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর অবদান ভোলার নয়। তড়িৎ রসায়নে জ্ঞানচন্দ্র ঘোষের গবেষণালব্ধ তত্ত্ব ইউরোপের বিখ্যাত বিজ্ঞানীদের তড়িৎ রসায়নে আকৃষ্ট করে। 1921 থেকে 1939 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময়কালে তিনি অসংখ্য ছাত্র তৈরি করেন। রসায়নের এই গোষ্ঠীর মধ্যে অনেকেই স্বাধীন ভারতে বিখ্যাত রসায়ন শিক্ষক ও গবেষক হয়েছিলেন। দুটো নাম উল্লেখ করতেই হচ্ছে, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক প্রতুলচন্দ্র রক্ষিত ও সুধীরচন্দ্র সোম। আচার্য প্রফুল্লচন্দ্রের প্রিয় 3 জ্ঞানের বড় জ্ঞান ছিলেন জ্ঞানচন্দ্র ঘোষ, আর এক জ্ঞান ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি মাত্র 22 বছর বয়সে স্নাতকোত্তর স্তরের গবেষণার বিষয় নিয়ে আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তড়িৎ রসায়ন, কলয়েড রসায়নে মৌলিক গবেষণাকে জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি ফলিত বিজ্ঞানে প্রয়োগ করেন এবং এভাবেই তিনি মৌলিক বিজ্ঞানকে ব্যবহারিক বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত করেছিলেন। ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা থাকার সময় কৃষিবিজ্ঞান গবেষণায় তাঁর অবদান মনে রাখার মতো। সদ্য স্বাধীন দেশের কৃষিবিজ্ঞান চর্চার প্রসারে জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও ইনসা, আইএসএ, সিএসআইআর প্রভৃতি প্রতিষ্ঠান ও সংস্থায় জড়িয়ে থাকার উদাহরণ তাঁর সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয়। 1963 সালে পশ্চিমবঙ্গের কৃষি গবেষণা পুনর্গঠনের জন্য তিনি রিপোর্ট তৈরি করেন এবং এই 134 পাতার রিপোর্ট তাঁর দূরদর্শিতা ও বিশ্লেষণী মনের সাক্ষ্য বহন করে। প্রফুল্লচন্দ্র রায়ের শেষ জীবনের এক ছাত্রী পরে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তিনি হলেন ভারতের প্রথম ভাটনগর পুরস্কারপ্রাপ্ত মহিলা বিজ্ঞানী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক পদ্মভূষণ অসীমা চট্টোপাধ্যায়। তিনি ছিলেন আমাদের দেশে জৈব রসায়নের এক বিশেষ ধারার স্রষ্টা। ছাত্রছাত্রীদের কাছে মাস্টার বলে পরিচিত অসীমা চট্টোপাধ্যায়ের যুগান্তকারী অ্যালকালয়েড রসায়নের গবেষণা সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছিল। সুদীর্ঘ গবেষণা জীবনে মৃগী ও ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কারের পাশাপাশি তিনি 6 খণ্ডে ভারতের ভেষজ উদ্ভিদ সংক্রান্ত একটি বইয়ের সম্পাদনা করেন এবং কলকাতায় একটি আয়ুর্বেদিক গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তিনি বিশ্বাস করতেন ভারতের মতো গরিব দেশে ভেষজ চিকিৎসাই একমাত্র পথ।
1: স্বাধীন ভারতের রসায়ন চর্চা প্রথম পর্ব বললেন অর্ণব হালদার।
2: জানা অজানার সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা বলছে দেখতে দেখতে সকাল গড়িয়ে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, আর সকালের আড্ডায় মোটামুটি 5 মিনিট আছে। তাই যখন জানা অজানার কথা বললাম, চটপট ছোট্ট করে জানিয়ে দিই এক নতুন আবিষ্কারের কথা। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি এক অভিনব আঠা আবিষ্কার করেছে। সেই আঠা দিয়ে অপারেশন করা, দুর্ঘটনায় কাটাছেঁড়া কোনো জায়গা সেলাই থাক বা না থাক খুব তাড়াতাড়ি জুড়ে দেওয়ার কাজ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বলুন তো, সেই আঠা জৈব সামঞ্জস্য বজায় রাখতে পারে বলে শরীরে কোনো ক্ষতি হচ্ছে না। তাই চিকিৎসকেরা মনে করছেন যে এমন এক অভিনব আবিষ্কার নিঃসন্দেহে কাটা ছেঁড়া বা অপারেশনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এমনই নানান আবিষ্কার আমাদের দেশের মানুষকে উপকৃত করুক, আমরা সমৃদ্ধ হই। আর সেই কথা বলতে বলতেই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে মনে হচ্ছে আর বেশি কথা বলা একেবারেই যাবে না। তাই সকাল থেকে শুরু করে সারাটা দিন আপনার ছন্দে কাটুক, সুরে কাটুক, আনন্দে কাটুক, আর অবশ্যই কানে বাজতে থাকুক আকাশবাণী মৈত্রী। সকালের আড্ডা এখানেই শেষ করব, তবে অবশ্যই একটা গানে গানে। কিন্তু কিন্তু যেতে যেতে যে কথা প্রত্যেকবার বলে যাই, আবারও আজ বলি, কেমন লাগছে আকাশবাণী মৈত্রীর সকালবেলার এই আড্ডা, সকালের আড্ডা, আপনাকে তো জানাতেই হবে। আর সেজন্য আপনি মেল করতে পারেন maitribondhu23@gmail.com-এ। এছাড়াও আমাদের আকাশবাণী মৈত্রীর যে ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, ভি নয় বি, সেখানে গিয়ে সংশ্লিষ্ট পোস্টে আপনার মতামত জানান। আপনার মতামতের অপেক্ষাটুকু সঙ্গে রেখে সকালের আড্ডা এখানেই শেষ করব। এতক্ষণ আমি প্রিয়াঙ্কা ছিলাম আপনাদের সঙ্গে, তবে যাওয়ার পথে আপনাকে সঙ্গ দেবে বৃষ্টি এবং নচিকেতা চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন সকালের আড্ডা, সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কলকাতার ডায়েরি।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কলকাতার ডায়েরি। আজকের অতিথি স্প্যানিশ ভাষার প্রবীণ শিক্ষক দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ থাকছে দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: স্বাগত জানাই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে, আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান। সেখানে আমাদের অতিথি দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। ডক্টর মুখোপাধ্যায় তার পড়াশুনো বা প্রথাগত পড়াশুনো করেছেন ইতিহাসে, সে বিষয়ে তিনি পিএইচডি করেছেন, কিন্তু পাশাপাশি তিনি স্প্যানিশ ভাষায় আগ্রহী হয়ে সেটা শিখেছেন এবং পড়াশুনো করতে করতেই, অর্থাৎ ইতিহাসের পড়াশুনো যখন তার চলছে তখনই তিনি স্প্যানিশের শিক্ষকও হয়ে গিয়েছেন। এবং তার বিচিত্র অভিজ্ঞতা তার কিছু কিছু আপনারা শুনেছেন গত সপ্তাহের কলকাতার ডায়েরি অনুষ্ঠানে। আজকে আমরা আবারও তার কাছে, বলা যেতে পারে আমাদের সোনার যে পাত্র, সেটা মেলে ধরব। একটা প্রশ্ন ছোটবেলা থেকেই মনের মধ্যে ঘরে যে বিদেশি ভাষার বহু উচ্চারণ তো আমরা ভুল করি, এমনকি ইংরেজির উচ্চারণে ভুল করি, স্প্যানিশ তো ভুল হতে বাধ্য। আমার কানে লাগছিল, আমি নিজে কলম্বিয়া বলি, আপনি কলম্বিয়া বলছেন, আমরা ট্যাঙ্গো বলি, আপনারা তাঙ্গো বলেন, যারা জানেন ভাষাটাকে তারা এইভাবে বলেন। কোন কোন শব্দের ক্ষেত্রে এই ভুলগুলো হয় একটু যদি ধরিয়ে দেন।
2: প্রথম হচ্ছে এই বিদেশি ভাষা বা স্প্যানিশের ক্ষেত্রে বলি, কোনো হার্ড সাউন্ড নেই, ট ঠ ঢ ঝ এই শব্দগুলো নেই, এই উচ্চারণগুলো নেই। যেটা ইংরেজিতেও দেখবেন, ইংরেজিতে একটা টি আছে খালি, তার সঙ্গে ত নেই, ঠ নেই, কিছু নেই। এটা না থাকার জন্য আমাদের সবসময় সফট শব্দটা করতে হয়, মানে আপনি কখনোই ডিয়েগো মারাদোনা বলতে পারবেন না, ডিয়েগো দ। আর যেহেতু স্প্যানিশ ভাষাটা 21টা দেশের জাতীয় ভাষা, একটু ভ্যারিয়েশন আছে উচ্চারণে। যেমন ধরুন ভিলা যেটা, বা সেভিয়া স্পেনের একটা শহরের নাম, যেটাকে সেভিল্লা বলে, মানে ইংরেজি ভাষীরা বলবে সেটাকে সেভিয়া বলে স্পেনের লোকেরা, আর্জেন্টিনানরা বলে সেভিশা, ওরা ডাবল এলকে স উচ্চারণ করে,
1: ডাবল এলকে স
2: স,
1: আচ্ছা,
2: ইয়কে স করে। যেমন কিউবা, আমরা বলি থাকি কিউবা, কিন্তু আসল উচ্চারণ কুবা, কিন্তু উচ্চারণটা না অনেক বেশি লজিক্যাল স্প্যানিশে। লজিক্যাল এ অর্থে আমরা পসিবল বলি, POSSIBLE, স্প্যানিশে বলে একটা এস দিয়ে লেখে, বলে পসিবলে, POPOSICBLE, পসিবল লিখলে তো BEL লেখা উচিত ছিল, সেটা নয়। তার জন্য স্প্যানিশ ভাষাটা অনেক লজিক্যাল, যেরকম লিখছি সেরকম, শুধু কয়েকটা উচ্চারণের তফাত, বুয়েনসিয়ার্স নয় বুয়েনোস আইরেস, ইনফ্যাক্ট আর্জেন্টিনা তার ঠিক উচ্চারণ নয়, আর্জেন্টিনা, জিটা খ বা হ।
1: এইটা নিয়ে কলেজে পড়তে আমাদের মধ্যে বেশ তর্ক বিতর্ক হতো, যারা একটু আধটু জানতো তারা বারবার বলতো ওটা মেহিকো হবে, মেক্সিকো হবে না।
2: এটা নিয়ে একটা বড় তর্ক আছে।
1: আচ্ছা,
2: কলকাতায় বেশ কিছু বছর এই তর্কটা খুব ছিল, হোসে মার্তি না খোসে মার্তি, কিউবার কবি। আসলে না, এই জে এবং জির উচ্চারণটা খ নয় হ নয়, এর মাঝামাঝি একটা জায়গা, যেটা বলে না সংস্কৃতে কিছু উচ্চারণ আছে ভেতর থেকে বেরোবে করে, সেই শব্দটা। এবার সেই শব্দটা এতই কঠিন, বেশিরভাগ লোক ক্ষয়ের দিকে ঝুঁকে রয়েছে, অল্প কিছু লোক হয়ের দিকে ঝুঁকে রয়েছে,
1: শিবিরে বিভক্ত একদম।
2: মানে এই যে উচ্চারণটা আসল, আপনি কোনো চায়ের জল ফুটতে দেখেছেন, ফোটার সময় যে আওয়াজটা হয়, ওইটা হচ্ছে এক্স্যাক্ট ওয়ার্ড ক্ষয়ের উচ্চারণ।
1: আচ্ছা,
2: বা গাগল করার সময় আমরা যে করি যেটা, সেই শব্দটা, কিন্তু এটা খুব ডিফিকাল্ট। আর স্প্যানিশ ভাষা একটা ইন্টারেস্টিং জায়গা আছে, যে লোকটা স্পেনকে সারা বিশ্বে রাজা বানালো, ক্রিস্টোফার কলম্বাস, আপনি স্প্যানিশে স্প্যানিশ ইতিহাস পড়ুন, ক্রিস্টোফার কলম্বাসের নাম নেই কোথাও।
1: সে কি
2: কারণ? ক্রিস্টোফার নামটা স্প্যানিশে ক্রিস্তোবাল, কলম্বাসটা কোলন, COLON। স্প্যানিশে প্রচুর নামের পরিবর্তন আছে, আপনি যদি বলেন পোপ জন পল, কেউ চিনবে না, পাপা খোয়ান পাবলো, জন হচ্ছে খোয়ান, পল হচ্ছে পাবলো, রানী এলিজাবেথ হচ্ছে রেইনা ইসাবেল। তার জন্য স্প্যানিশে রিচার্ডটা রিকার্দো, পলটা পাবলো, এরকম। এবং এইচের যেমন উচ্চারণ নেই, আমরা অনেক প্লেয়ারদের বলি হের্নান্দেস, হের্নান্দেস,
1: ফার্নান্ডেজ হবে না?
2: হ্যাঁ, ফার্নান্ডেজটা আছে।
1: আচ্ছা,
2: আবার অদ্ভুত দেখুন, অনেক স্টুডিওর গায়ে লেখা থাকে ফটো, FOTO। আমরা অনেকে কায়দা করে বলি ওটা আমেরিকান ইংলিশ, না, USA-র সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। এবং হিসেব করা আছে, মানে একটা স্ট্যাটিস্টিক্স বলছে সার্ভে, 2050 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সবচেয়ে মোস্ট পপুলেটেড স্প্যানিশ কান্ট্রি হয়ে যাবে, কারণ স্প্যানিশ এত বাড়ছে ওখানে। এবার ওরা স্প্যানিশ ওয়ার্ড ফটোটা ইউজ করে, ওটা আবার USA থেকে আমরা নিয়েছি, নিয়ে আমরা বলি আমেরিকান ইংলিশ, কিন্তু আসলে স্প্যানিশ ভাষা। আপনি এই যে ক্যাবটা, ওলা, ওলা যে ক্যাবটা চলে, স্প্যানিশে H দিয়ে লেখে, HOLA, উচ্চারণ ওলা, মানে হ্যালো।
1: আমি তো বেলজিয়ামে এই নামে আইসক্রিম দেখেছি।
2: আছে
1: এখানে একটা কথা মনে হয় যে আমরা যখন ইউরোপের ভাষাগুলো দেখি, তার মধ্যে বা সেই ভাষার উচ্চারণ দেখি, অনেক ক্ষেত্রে কোনো না কোনো শব্দ বা কোনো না কোনো অক্ষরে তাদের একটু সমস্যা আছে। একটা সমস্যা না বলে বৈশিষ্ট্য বলা উচিত। ফরাসিদের মধ্যে আর উচ্চারণ করতে খুব সমস্যা। আমি একটা রেলওয়ে লাইন, তার নাম আরিয়ার, তার মুখ থেকে শুনলাম আখি আখ, চারদিকে কোনো আখের ক্ষেত দেখতে পেলাম না। তো এইগুলো বাঙালির মধ্যে তো সেটা করে নেই, আমি জানি না, অকারণে ঝোলটাচ্ছি সেরকম নয়
2: না। কতগুলো উচ্চারণ প্রবলেম হয়, যেমন

0: সে আর দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় আর ডাবল আর যদি থাকে আরটাকে রোল করে।
1: আচ্ছা,
0: যেমন জানলাম রামন, রামন র। এবার আমাদের এখানে এই রোলিং করতে একটু প্রবলেম হয়, হয়তো বলতে পারেন আজকাল তো আর কেউ উলু দেওয়া তো বন্ধ হয়ে গেছে, তাই উলু দিলে এই
1: রোলটা আসে,
0: রোলটা আসে, এই রটা আসে না। তারপর ধরুন

0: হেনতিনা, এটা অনেক সময় অনেকের প্রবলেম হয়, কিন্তু খুব বেশি হয় না। তার কারণ হচ্ছে আমাদের অ্যালফাবেটে, আমাদের বর্ণতে এতগুলো বেশি শব্দ আছে না, তার জন্য আমাদের কিন্তু যে কোনো বাঙালি খুব সহজে ভাষা শিখতে পারে, এটা আমার অভিজ্ঞতা। অনেকে বলে বয়স হয়ে গেলে হয় না, আমি আজ অবধি আমার টিচিং কেরিয়ারে সবচেয়ে বেশি বয়সে স্টুডেন্ট পেয়েছি 75 বছর। 75 বছর বয়সে উনি শিখতে এসছেন। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে আফটার রিটায়ারমেন্ট শিখতে এসছে, মানে একজনের নাম আমি বলতে পারি যে উনি ডেন্টিস্ট ছিলেন, ডেন্টাল কলেজের প্রফেসর ছিলেন, সুব্রত গুহ বলে, উনি 65-তে শিখতে এসছেন। উনি আজ অবধি অন্তত গোটা 15-20 বই অনুবাদ করেছেন স্প্যানিশ থেকে বাংলায়। সুতরাং বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় শেখার।
1: এইখানেই আমরা চলে যেতে পারি একটু মোড় ঘুরিয়ে আপনার এই পড়ানোর অভিজ্ঞতার কথায়। ধরুন বিভিন্ন মানে শিক্ষার বিভিন্ন রকম সমস্যা বা বাধা আছে, অঙ্ক করতে গিয়ে কোথাও কেউ আটকে যায়, দর্শন পড়তে গিয়ে অনেক জায়গায় বোঝে না, এমনকি আজকের দিনে কম্পিউটার সায়েন্সের কোথাও কোথাও কোডিং করতে গিয়ে একটা জায়গাতেই আটকে যায় মানুষে, স্প্যানিশ শেখানোর ক্ষেত্রে আপনি সবথেকে বড় বাধা কী দেখেছেন, কোন জায়গাটায় মানুষের সমস্যা বেশি হয়?
0: সবচেয়ে বড় বাধা হচ্ছে তার ইন্টারেস্ট এবং লক্ষ্য।
1: সেটা তো সব ক্ষেত্রেই হতে পারে
0: না, এটার ক্ষেত্রে হয় কি, আপনি যদি একবার ইন্টারেস্ট হারিয়ে ফেলেন ভাষার, একদম খেয়ে হারিয়ে ফেললেন। বা অনেকের আছে যে আমি ইংরেজিটা ভালো করে জানি না, তাই আমি এটা বুঝতে পারবো না, কোনো সম্পর্ক নেই, হয়তো কাজ করতে গেলে তাকে ইংরেজি কিছু ব্যবহার করতে হয় বিদেশিদের সঙ্গে, কিন্তু তা নয়, গ্রামার খুব একটা তফাৎ নয়। ধরুন আপনি ইংরেজিতে কি বলি, আই স্পিক, ইউ স্পিক, হি স্পিকস, একটাই পরিবর্তন হচ্ছে, কিন্তু বাংলায় আপনি খেয়াল করুন, বলা হচ্ছে শব্দটা আমি বলি, তুমি বলো, তিনি বলেন, যেটা সংস্কৃতের শব্দরূপ বা ধাতুরূপের, স্প্যানিশে ঠিক সেই জিনিসটা আছে। এবার যেটা অসুবিধা হয় লোকেদের, পালসটা ধরতে, ভাষার যে পালস আছে প্রত্যেকটা ভাষা, সেটা একবার ধরতে পারলে আপনি অনায়াসে ভাষা শিখতে পারবেন।
1: আরেকটা প্রশ্ন এখানে আসে যে ইংরেজির ক্ষেত্রে একটা বাঁধন ওই কমনওয়েলথের মাধ্যমে আছে, কমনওয়েলথ অফ নেশনস, আমরা জানি ঔপনিবেশিক কারণেই এটা সৃষ্টি হয়েছে, ইংরেজ যে যে দেশে গেছে সেগুলো এক জায়গায় এসেছে। স্পেনের ক্ষেত্রে কিরকম কমনওয়েলথের ব্যাপারটা আছে কিছু?
0: স্পেনের যে কটা দেশ আছে, মানে স্পেন বাদ দিয়ে তো আরো 20টা দেশের জাতীয় ভাষা, সুতরাং এটাও একটা ইউনিট, এরাও ইউনিট স্পেনের সঙ্গে। যদিও আপনি বলতে পারেন স্পেন কিন্তু মাইনরিটি, স্প্যানিশ ভাষার ক্ষেত্রে মেক্সিকোতে সবচেয়ে বেশি পপুলেশন, মানে স্প্যানিশ যাদের ভাষা তারাই মাইনরিটি। আপনি এই একটা ভাষাকে দিয়ে কিন্তু এতগুলো দেশে যেতে পারছেন, মানে আপনি ঢুকতে পারছেন, এবং ভারতবর্ষের কাছে এখন কিন্তু লাতিন আমেরিকা ব্যবসা বাণিজ্যর একটা বড় জায়গা। ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর এমবেসি খুলেছে রিসেন্টলি, ডোমিনিকান রিপাবলিক, অনেক জায়গায়, কোস্টারিকায় খুলছে, অনেকগুলো জায়গায়, কারণ এখানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ছে। এখানে যত আইটি ফার্ম তারা খুলেছে, ওখানে গিয়ে বসেছে, মানে ওটা কিন্তু এখন ইউরোপের একটা টালমাতাল অবস্থা আছে ইকোনমিক্যালি অমুক, কিন্তু লাতিন আমেরিকা ডেভেলপিং, চাকরির বাজারের ক্ষেত্রে অনেক, মানে ভাষাটার একটা গতি আছে ওখানে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কলকাতার ডায়েরি অনুষ্ঠানে, আর আমাদের অতিথি স্প্যানিশ ভাষা শিক্ষক, সুপরিচিত লেখক, সাংবাদিক দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। আজকে যখন কলকাতায় আমরা দেখতে পাচ্ছি যে স্প্যানিশ ভাষা শিখতে চাইলে মানুষকে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে না, সে জানে কোথায় শিখতে হবে, বিজ্ঞাপন হয়, আজকের দিনে ডিজিটাল প্ল্যাটফর্মে গেলেও অনেক কিছু সে জানতে পারবে। আমাদের যদি একটু বলেন যে কলকাতায় স্প্যানিশ ভাষার শিক্ষাটা কোথায় শুরু হলো, হয়তো কেউ এককভাবে শুরু করেছেন আমরা জানি না, তারপরে কীভাবে বিকশিত হয়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেলো একটু যদি বলেন।
0: দেখুন, আমি রামকৃষ্ণ মিশনে প্রায় 37 বছর ডিপার্টমেন্ট সামলেছি, তার মধ্যে 16-17 বছর ভাইস প্রিন্সিপালও ছিলাম। আমি একটা ভাষার ইতিহাস খোঁজার চেষ্টা করেছি, খুঁজতে গিয়ে দেখেছি 1965-66 মিশনে একটা ডিপার্টমেন্ট ছিল, একটা ভাষার ডিপার্টমেন্ট, এবং সেই সময় একজন স্প্যানিশ পড়াতেন, কলম্বিয়ান পড়াতেন, কিন্তু কোথাও রেজিস্টার্ড নেই। কলকাতার এই যে ভাষা শিক্ষার, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা ইতিহাস লিখে রাখি না, যে ওই সময় থেকে তার মানে চর্চা ছিল আস্তে আস্তে, এবং সেই চর্চা আসলে যেটা হয় ডিমান্ডের সঙ্গে তো বাড়ে, চাকরির বাজার বলে, তখন যাদের পেতাম একটু মাঝ বয়সী বেশি বয়সী যারা সাহিত্যটা পড়তে চায়, একটু গানটা

0: শুনতে চায়, সিনেমা দেখতে চায়। কিন্তু এখন যেমন ইয়াং জেনারেশনের প্রকোপটা বেশি, যাতে চাকরির বাজার আছে। কারণ তখন একটা অদ্ভুত ছিল, আমাকে একবার একটা অনুষ্ঠানে আমাদের একজন নেমন্তন্ন করলেন যে আপনি আসবেন। আমি যাওয়ার পর আমায় বললেন, আচ্ছা আপনি গিটারটা আনেননি? সে জানতো আমি স্প্যানিশ শেখাই। যাওয়ার পর বললো, আপনি আপনার ইনস্ট্রুমেন্টটা আনেননি? অনেক কী ইনস্ট্রুমেন্ট? তার মানে তখন স্প্যানিশ শেখানো মানে হচ্ছে স্প্যানিশ গিটার শেখানো, মানে এরকম একটা সময়ের আমল থেকে ছিল। এবং সে খুব হতাশ হয়েছিল আমায় দেখে।
1: আর হাওয়াইয়ান ভাষা তো কেউ শেখায় না, ফলে হাওয়াইয়ান গিটারের সঙ্গে তার সম্পর্ক
0: না। এই মানে একটা অদ্ভুত কালচার ছিল, মানে স্প্যানিশ শিখছি, স্প্যানিশ পড়াচ্ছি, ভবিষ্যতে কি ভাত জুটবে, অমুক জুটবে? মানে এদিক থেকে দেখতে গেলে আমার বাবা মা ভরসা করেছেন তুমি যেটা পছন্দ করছো সেটা করো। এবং আজকালকার দিনে কিন্তু স্প্যানিশ শিখে চাকরি আছে, একটা বড় প্রফেশন খুলছে টিচিং। তাছাড়া ইন্ডিয়ান সিনেমা, মানে ডাবিং আর্টিস্টদের যে কি কদর স্প্যানিশে ভাবতে পারবেন না। ইন্ডিয়ান সমস্ত সিনেমাগুলো, টিভি সিরিয়ালগুলো ল্যাটিন আমেরিকায় ডাবড হয়ে যাচ্ছে, ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে। বড় গ্রুপ তারা অফিস খুলেছিল মেক্সিকোতে, তারা বড় বড় যেসব সিরিয়ালগুলো ঘরে ঘরে দেখে সেগুলো স্প্যানিশ, মহাভারতও স্প্যানিশ হচ্ছে। কিন্তু দুঃখের, বাংলায় এটার চালুটা কম,
1: প্রভাব একেবারেই নেই
0: নেই। এটা কিন্তু একটা বড় ফিল্ড। আমি বলবো যারা সাউন্ড নিয়ে কাজ করে, যারা ভোকাল আর্টিস্ট, তাদের কাছে কিন্তু একটা বড় জায়গা যে তারা এইটা দিয়ে নিতে পারে। কারণ অডিও ভিজুয়ালের একটা বিরাট ফিল্ড, কারণ ইন্ডিয়ান সিনেমার একটা বলিউড, সবই তো বলিউডের নামে যায়, তামিল, তেলেগু, মালায়ালাম, সেই ফিল্মগুলো যখন ডাবড হয়ে যাচ্ছে বলিউড, কারণ ক্যারেক্টার এক, নাচ গান মারপিট সব এক আছে বলিউড। সুতরাং এই সবের কিন্তু একটা বড় ফিল্ড আছে অনুবাদের সাথে সাথে।
1: স্পেনের মানুষকে যখন আমি গ্যালারিতে দেখি, স্পেনের হয়ে গলা ফাটাচ্ছেন, পাশাপাশি যখন আমি অন্য কাউকে দেখি, পেরুর মানুষকে দেখি বা এদিকে ধরা যাক রাশিয়ার মানুষকে দেখি, সবই একরকম মনে হয়, তারা গলা ফাটাতে এসেছেন, বয়স যাই হোক না কেন। কিন্তু আমি যেহেতু ভাষা নিয়ে কথা বলতে চাইছি, আমি যদি এভাবে দেখি, স্প্যানিশ ভাষায় বিশ্বায়নের প্রভাব কি একইভাবে পড়েছে? যেমন ধরা যাক একটা বড় প্রশ্ন, আমাদের ভাব প্রকাশের যে পদ্ধতি, সেখানে ভাষা খুব বেশি ব্যবহার করছি না, সংক্ষিপ্তকরণ হয়ে যাচ্ছে। আমি বলছি না দিব্যজ্যোতিবাবু আপনার এই যে বলাটা এত সুন্দর, এত মানুষকে আচ্ছন্ন করে ফেলে, এত না বলে আমি সঙ্গে সঙ্গে একটা কনগ্রেচুলেশন বলে দিয়ে বললাম যে ইমপ্রেসিভ, বা বাংলায় অন্য একটা কিছু বললাম, এই জায়গাটা কি স্প্যানিশেও একইভাবে খাটছে?
0: না, এটা ঠিক উল্টোটা। স্প্যানিশ ভাষায় আগে তো খুব বড় বড় সেন্টেন্স লেখা হতো, আপনি যদি দেখেন পাংচুয়েশন মার্ক দেখেন, শুরুতে একটা উল্টো কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়, উল্টো এক্সক্লামেশন দেওয়া থাকে, আবার শেষে একটা নর্মাল। অনেকে প্রশ্ন করে এটা কেন। আমি আমার জীবনে সবচেয়ে লম্বা সেন্টেন্স স্প্যানিশে পেয়েছি দেড় পাতা, কোনো পাংচুয়েশন মার্ক ছাড়া।
1: এটা কত সালে পেয়েছেন?
0: এই একটা বই, এই এটা ধরুন 70-এর দিকে লেখা।
1: আচ্ছা,
0: বা তার আগে। তার মানে একটা উল্টো কোয়েশ্চেন মার্ক দিয়ে দেওয়া মানে আপনি শুরুতে জানলেন এটা একটা প্রশ্ন হতে চলেছে। স্প্যানিশ লোকেরা কিন্তু খুব এক্সপ্রেসিভ, খুব এক্সপ্রেস করতে ভালোবাসে, এবং ছোট ছোট বাক্যে এখন লেখে, কমা দিয়ে দিয়ে সেটাকে বড় করে, মানে অ্যাটলিস্ট অনায়াসে এক প্যারাগ্রাফ একটা সেন্টেন্স চলেই এখনও। এবং তারা কিন্তু একটা লোককে অভিনন্দন জানানো, এমনকি শোকে যে মেসেজ পাঠায় তাতেও কিন্তু অনেকগুলো শব্দ থাকে। এই হিউম্যান টাচটা কিন্তু খুব আছে স্প্যানিশে, মানে এইটা স্পেনে নেই বলবো না, স্পেনেও আছে, কিন্তু হয়তো ইউরোপিয়ান হিসেবে একটু কম, কিন্তু লাতিন আমেরিকানদের কাছে মারাত্মক। এবং তারা কিন্তু এ আমার বন্ধু, এ আমার ই, তাকে শুভেচ্ছা জানাচ্ছি বা যে কোনো কিছু জানাচ্ছি, সেটা প্রপারলি একটা বলার।
1: এই যে ব্যাপারটা, মানে এটা আমাদের কাছে বেশ বিস্ময়কর, কেননা বিশ্বের অন্যান্য অংশের থেকে একেবারেই অন্যভাবে তারা মনের ভাব প্রকাশ করার জন্য এতটা করে কথা বলছে, যেখানে বিশ্বের সর্বত্র আমাদের ওই কেউ একটা কথা বলতে গেল, ভাল লাগলো, বিঙ্গো, হ্যাঁ বলে চেঁচিয়ে উঠলো, ব্যাস মিটে গেল সব কথা, নিঃসন্দেহে একটা অন্যরকম ব্যাপার। আরেকটা জিনিস জানতে চাইবো, যেহেতু কালচারাল এক্সচেঞ্জের কথা আমাদের আগে এসেছে, আগের পর্বেও আমরা বলেছি, স্প্যানিশ বলে যারা তাদের মধ্যে অন্য ভাষা শিক্ষার আগ্রহ কেমন?
0: স্প্যানিশ যারা বলে তাদের মেজরিটি যদি দেখি আমি, বেশিরভাগরাই অন্য কোনো ভাষা সেভাবে বলে না,
1: প্রয়োজন হয় না।
0: একদিকে প্রয়োজন হয় না, পুরো একটা কন্টিনেন্ট কেন নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকা ওরা তো সবই পাশাপাশি দেশ, আবার ব্রাজিল পর্তুগিজ বলে, কিন্তু এই স্প্যানিশ ব্রাজিলে গিয়ে অনায়াসে তারা একে অপরকে বোঝে। অ্যাটলিস্ট আমার অসুবিধা হয়নি, আমার ব্রাজিলিয়ান পর্তুগিজে বলেছে, আমি স্প্যানিশে বলেছি, কাজ চলে গেছে।
1: বাংলা ওড়িয়ার মতো,
0: বাংলা ওড়িয়া অসমিয়া এরকম মিল, সুতরাং তাদের প্রয়োজন হয় না। আর অন্য ক্ষেত্রে হতে পারে, আমরা এতগুলো ভাষার মধ্যে দিয়ে বড় হচ্ছি বলে আমাদের হয়তো আরেকটা ভাষা শিখতে যতটা সুবিধা হয় ততটা সুবিধা হয় না। ছোট্ট একটা উদাহরণ দিই, আর্জেন্টিনার একটা স্কুলে আমি লেকচার দিতে গিয়েছিলাম, দু মাস ধরে লেকচার দিয়ে বেড়াচ্ছি আর্জেন্টিনার পাঁচটা ইনস্টিটিউটে। তা আমি হঠাৎ তাদের ইনস্টিটিউটের ডিরেক্টরকে বললাম, আমি একটু ইংরেজি টিচারের সঙ্গে কথা বলবো।
1: আচ্ছা,
0: উনি বললেন ঠিক আছে তোমার লেকচার হয়ে যাক, তারপরে বলো।
1: অনেকদিন বলা হয়নি ইংরেজি,
0: পরে বলো। পরে যখন ওনার ঘরে এসে বসে কফি খাচ্ছি, আমরা ইংরেজি টিচার বলল, সে না চলে গেছে, তার বাড়িতে একটু জরুরি কাজ পড়েছে। একটু পরে ওই সেই হেডমিস্ট্রেস নিজেই বলছেন, আসলে না ও খুব লজ্জা পাচ্ছে তোমার সঙ্গে ইংরেজি বলতে, ওর ইংরেজিটা সেরকম নয়। তার একজন শিক্ষিকা, সেও হেজিটেট করছে। তার ওদের কিন্তু ওই ইংরেজি একটা শেখে, কিন্তু বেরোবার পর কর্মজীবনে না লাগলে দরকার নেই। আমার এক বন্ধু আছে যিনি ব্যবসা করেন, তিনি প্রত্যেক বছর কলকাতা আসেন দুবার তিনবার। শুরুর দিকে, প্রথম দিকে যখন আসতো, সে প্রচুর ইংরেজি শেখার বইপত্র কিনেছিল। পরে সে বলল, না ওটা না আমার আর হবে না, তাই তোমার ছাত্রদের দেবে, ওদের ইন্টারপ্রেট করে আমার কাজ চলে যাবে।
1: আচ্ছা,
0: মানে ওদের ওইটা ন্যাকও নেই, শেখার বোধহয় এই জিনিসটাও নেই।
1: ঠিক, যেটা আপনি বলেছেন যে বিশ্বের এতটা অংশে তাদের ভাষা ছড়িয়ে আছে, তাদের খুব বেশি প্রয়োজন যেমন হয় না, তেমনই ওই যে বিভিন্ন সামাজিক কারণে তারা এটা শিখতেও চায় না। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, আবারও একটু কলকাতায় ফিরতে চাইবো। কলকাতার ডায়েরি যখন অনুষ্ঠানের নাম, কলকাতায় যে পরিমাণ ছাত্রছাত্রী আপনি পেতেন বলছেন আগের দিকে, তাদের বৈশিষ্ট্য এখন অন্তত অন্যরকম, এখন যাদের পাচ্ছেন তাদের থেকে আলাদা। তো এই সবাই আসছেন চাকরির কথা ভেবে আপনার মনে হচ্ছে?
0: না, সবাই নয়, বেশিরভাগটাই এখন, বেশিরভাগটাই এখন একটা চাকরি ক্যারিয়ারের মাথায় রেখে। কিন্তু এখনও কিছু আসে যারা সিনেমা দেখতে ভালোবাসে, স্প্যানিশ সিনেমাটা বুঝতে চায়, বা একটা কাজ করছে পার্মানেন্ট জব, তার সঙ্গে একটা রিল্যাক্সেশনের জায়গা। কিন্তু বলতে পারেন 80% ইয়াং জেনারেশনই ভাষাটা নিয়ে চাকরি করবার জন্য।
1: এই জায়গাটায় একটা কথা মানে আমার মনে হচ্ছিল যে, যখন আমরা কলকাতাকে কোনো একজন নতুন আসা অতিথির সঙ্গে পরিচয় করাই, আমরা বলতে শুরু করি এবং আমরা গর্ববোধ করি যে এখানে যেমন ইংরেজদের ফেলে যাওয়া জিনিসও আছে, কিছু কিছু ক্ষেত্রে পর্তুগিজদের ফেলে যাওয়া জিনিসও আছে, অন্যান্যদের আছে, এরকম স্পেনীয় সংস্কৃতির নিদর্শন কলকাতায় কীরকম আছে?
0: দেখুন, কলকাতায় খুব বেশি নেই। আপনার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি একটা দেখেছিলাম, রাজা রামমোহন রায়কে স্প্যানিশ গভর্নমেন্ট ফিলিপিন্স গভর্নমেন্টের থ্রুতে একটা সম্মান প্রদান করে, কনস্টিটিউশনটা ডেডিকেট করেছিল স্প্যানিশ গভর্নমেন্ট রামমোহন রায়কে, তার একটা প্রথম পাতার একটাই সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে। আরেকটা দেখবেন, খোসে মার্তির একটা মূর্তি আছে, যেটা ওই আমেরিকান কনসুলেটের সামনে মেইন জওহরলাল নেহরু রোডের ওপর কোনায় একটা মূর্তি রয়েছে, কোনো এক সময় কিউবান এম্বাসি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে দিয়েছিল, সেটা ওখানে রয়েছে, কিন্তু তাতে কোনো নাম টাম নেই, ওটাকে খুঁজে পেতে হবে। তাছাড়া খুব বেশি স্প্যানিশ জিনিস এই মুহূর্তে নেই, কিন্তু মনে রাখতে হবে পানামার মানে এম্বাসি যেটা ওই সময় কলকাতায় ছিল, আর্জেন্টিনার কনসুলেট 1947-48 কিন্তু কলকাতায় বন্ধ হয়েছিল। মানে এই লাতিন আমেরিকান এম্বাসিগুলো কলকাতায় ছিল একটা সময়। পানামার যেকে বলা হয় ফাদার অফ পানামিনিয়ান লিটারেচার রোখেলিও সিনান, সে কলকাতায় এসে গল্প লিখে গেছে, তার প্রথম দিনের অভিজ্ঞতা, কোবরা অন মাই বেড। কলকাতার সম্বন্ধে বাজে শুনে এসেছিলেন, উনি হোটেলে ঘরে ঢুকে দেখেছিলেন ওনার খাটের ওপর একটা সাপ কোবরা বসে আছে, পরে আলো জ্বালিয়ে দেখেছিলেন ওটা ওনার টাইটা, এসে টাইটা খুলে রেখেছিলেন, মানে এত ভীত ছিলেন। এই রকম লোকগুলো কিন্তু কলকাতায় এসে গেছে,
1: টাই নিয়ে টাইটানিক ভুল আর কি,
0: হ্যাঁ, কোবরা অন মাই বেড তার লেখার মধ্যে, এরকম অনেক কিছুতে আছে।
1: আমরা শেষ করতে চাইবো আপনাদের একটা কাজ দিয়ে, যেখানে আপনারা স্পেনীয় ভাষাকে স্পেনীয় সংস্কৃতিকে তুলে ধরেন, একটা পত্রিকা যার নাম সংলাপ। আমাদের যদি বলেন কেন শুরু করলেন, কারা লিখছেন, এই পত্রিকা প্রকাশের পর আপনাদের অভিজ্ঞতাটা কি?
0: দেখুন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিছু একটা সেকেন্ড জেনারেশন তৈরি করার। কলকাতায় প্রচুর ছেলে মেয়ে আছে যারা একটু সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়, তারা কিন্তু বড় মার্সিডিস চায় না, তারা একটুখানি অন্তত আরামে ট্যাক্সি চড়তে চাই, একটা সংস্কৃতি নিয়ে বাঁচার জন্য চাই। তাদেরকে তৈরি করাটাই মাথায় রেখে এইগুলো করা। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে স্টুডেন্টরা নিউজ পড়ে, স্টুডেন্টরা গান গায়, স্টুডেন্টরা অনুষ্ঠান করে। আর এই পত্রিকাটাও করা, কিছু ভালো অনুবাদক তৈরি করা, কারণ অনুবাদ সাহিত্যের একটা বিরাট মার্কেট রয়েছে, কলকাতায় রয়েছে বাংলার, এবং স্প্যানিশ ওয়ার্ল্ডে আমাদের বাংলা সাহিত্যের স্প্যানিশ ভার্সন। এই দুটো জায়গাকে, এই দরজাটাকে খোলা এবং এই ছেলেমেয়েগুলোকে একটু পুশ করা, যাতে এরা এখানে গিয়ে এটা যদি ঠিকমতো দাঁড়ায় তাহলে কিন্তু আরেকটা জীবিকা হতে পারে, এটা কিন্তু একটা বড় জীবিকা হতে, একটা বই অনুবাদ করে ঠিকঠাক করলে কিন্তু লাখখানেক টাকা স্প্যানিশ পাবলিশাররা দেয়। সেরকম বছরে কয়েকটা বই যদি কেউ অনুবাদ করাতে পারি, কিন্তু তাকে তৈরি করতে হবে, নিজেকেও করতে হবে। আমরা চেষ্টা করছি একটা গ্রুপ করে, কিছু প্রাক্তন সাংবাদিক সাহিত্যিক সবাই মিলে, যে কিছু ইয়াং ছেলেমেয়ে অনুবাদ করতে শিখুক এবং তারা স্প্যানিশ থেকে বাংলা, বাংলা থেকে স্প্যানিশ, দুটোতেই যাতে তারা একটু ঢুকতে পারে এই দুনিয়াতে।
1: সংলাপ নামটা দিয়েছেন অ্যাক্রোনিম একটা নাকি?
0: সংলাপ হচ্ছে ডায়ালগ, লাতিন আমেরিকা স্পেনের সঙ্গে আমাদের বাংলার ডায়ালগ।
1: আমরা একটু কল্পনায় ভেসে যাচ্ছিলাম, ভাবছিলাম কিছু একটা ছোট করে সংলাপ হয়েছে কিনা তৈরি,
0: না এই সংলাপটা হচ্ছে এই দুটো গ্রুপের মধ্যে ডায়ালগটা শুরু করা, স্প্যানিশদের কলকাতায় আনা, কলকাতার লোকেদের স্পেনে স্থাপন করা, লাতিন আমেরিকা বা স্পেনে স্থাপন করা।
1: যাই হোক, মাদ্রিদে হাওয়াটা কেমন এখন আমরা জানি না, কিন্তু কলকাতায় বর্ষা হচ্ছে, এটা যখন পরেও কেউ শুনবেন তখনও জানবেন যে বর্ষার সময় এটা রেকর্ড হয়েছিল। তো স্পেনের জলবাতাস আর কলকাতার জলবাতাসের মধ্যে কতটা পার্থক্য আছে জানি না, কিন্তু সবটাই প্রায় এক করে দিলেন আজকে দিব্যজ্যোতি মুখোপাধ্যায়। ভাষা সংস্কৃতি সব থেকে বড় মানবীয় বন্ধন, এবং ওই যে আমরা বলি বসুধৈব কুটুম্বকম, সেটাকে কতভাবে সৃষ্টিশীল পথে বাস্তব করে দেখানো যায় তার কিছু কিছু উদাহরণ আমরা পেলাম তার কাছ থেকে। ঠিকই শুরু করেছিলাম স্প্যানিশ ভাষা শিক্ষার বিভিন্ন দিক নিয়ে, কিন্তু আমরা চলে গেলাম বহু জায়গায়, লায়নেল মেসি থেকে শুরু করে হোসে মার্তি, নেরুদা সবাই এলেন, গান এলো, লোকসঙ্গীত এলো, সব কিছু এলো। সব মিলিয়ে আমরা যে ঠিক কী পেলাম একেবারে তার আকার বর্ণনা করতে পারবো না, কিন্তু আমরা খুব তৃপ্তি পেলাম। আর তার জন্যই দিব্যজ্যোতি মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নিশ্চয়ই আপনিও জানতে পারবেন পরবর্তীকালে যখন এই অনুষ্ঠান প্রচারিত হবে শ্রোতারা কেমনভাবে নিয়েছেন, আপনাকে হয়তো আবারও আসতে হতে পারে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ।
0: ধন্যবাদ, গ্রাসিয়াস।
2: শুনলেন কলকাতার ডায়েরি অনুষ্ঠানে স্প্যানিশ ভাষার প্রবীণ শিক্ষক দিব্যজ্যোতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে টোড়ি রাগে খেয়াল পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য এবং তানপুরায় ইলোরা মান্না।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের আসরে টোড়ির আগে খেয়াল পরিবেশন করলেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁকে তবলায় সহযোগিতা করলেন অসিত জানা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য এবং তানপুরায় ইলোরা মান্না। আকাশবাণী মৈত্রী।

মনের মতো গান অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজ 14ই আগস্ট। আজ থেকে 80 বছর আগে এই দিনে ভারতবাসী আনন্দে উদ্বেল হয়েছিল। দীর্ঘদিনের লড়াই, দীর্ঘ রক্তক্ষয়ী পথ পার হয়ে এসে অবশেষে দেশের স্বাধীনতা একেবারে সামনে দাঁড়িয়ে। কম কথা নয়, কিন্তু যত দিন গেছে এই স্বাধীনতা শব্দটা কি আলাদা আলাদা মানে নিয়ে এসে দাঁড়ায়নি আমাদের সামনে? কি বলেন আপনারা, স্বাধীনতার মানে কি সবার কাছে এক? আজ মনের মতো গানে খুঁজতে চেষ্টা করলাম স্বাধীনতার নানা দিক, নানা ব্যক্তি এই শব্দের। ভাবলাম এই অনুষ্ঠানে আচ্ছা বেশি দূরে যেতেও হবে না, যে স্বাধীনতা নানা মানে খোঁজার জন্য এই যে অনুষ্ঠান মনের মতো গান, এও তো আমাদের মস্ত বড় স্বাধীনতা, তাই না? সকাল থেকে রাত পর্যন্ত সামনে অফুরন্ত গানের ভাণ্ডার নিয়ে বসে থাকি আমরা, কিন্তু তাও নিজের ইচ্ছে মতো গান কি বাজাতে পারি? একমাত্র স্বাধীনতা এই অনুষ্ঠানে। তাই আজকে মনের মতো গান নিবেদিত স্বাধীনতার মানে, দেখি খুঁজে কি পাওয়া যায়।

0: শৈশব সম্ভবত আমাদের জীবনের সবথেকে স্বাধীন অধ্যায়। মজার ব্যাপার হলো, আমরা সবাই কিন্তু সেই সময়টাকেই ভাবি সবথেকে পরাধীনতার। আসলে ওই যে বললাম, স্বাধীনতা মানে যে আসলেই কি, কেউ কি বুঝতে পারে? পেরেছি আমরা। লোপামুদ্রা মিত্র আবার।
1: স্বাধীনতা

সত্যি কথা, স্বাধীনতা যে কী আসলে সেটা সত্যি বোঝা খুবই মুশকিলের। আমরা এতদিন পরেও সে অর্থ খুঁজেই চলেছি। তবে স্বাধীনতা কথাটা বললেই মাথার মধ্যে প্রথমেই আসে দেশের স্বাধীনতা। তবে তা স্বাধীনতার খুব একটা একপেশে সংকীর্ণ অর্থ হয়ে যায় নাকি বলুন দেখি। স্বাধীন মানে স্বাধীন, সে যাই হোক না কেন, একটা দেশ যখন পরাধীন থাকে তখন সেটা চোখে পড়ে বেশি, অনুভূত হয় বেশি, যে একটি বেশি পরাক্রমী দেশ আর একটি দুর্বল দেশের উপরে তার আইন কানুন রীতি নীতি সব চাপিয়ে দিচ্ছে। সে দেশের মানুষদের নিজের ভাষায় কথা বলতে দিচ্ছে না, নিজের কথা বলতে দিচ্ছে না, নিজের মতো চলতে দিচ্ছে না। আর দুর্বল দেশটির মানুষেরা অত্যাচারিত হতে হতে এক সময় ঘুরে দাঁড়ায়। তারা তখন আর কিচ্ছু চায় না, ভালো খেতে না, পড়তে না, শুদ্ধ চায় স্বাধীন হতে। বাকি যা সব পরে দেখা যাবে। তখন হাজার হাজার কণ্ঠ শুধু বলে, এর শেষ না দেখা পর্যন্ত থামব না।

এই যে আহ্বান করার স্বাধীনতা বা এই যে আহ্বানে ডাক দেওয়ার স্বাধীনতা, এও তো একটা মস্ত বড় স্বাধীনতা। যে বাধা আমার সামনে আছে তাকে যে আমি পেরিয়ে যাব এবং তার জন্য আমাকে যা করতে হয় তাই করব, এটা যে করতে পারাটাও একটা স্বাধীনতা, এ শিখিয়েছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী। হাজার হাজার মানুষ যখন একটা জিনিস মন প্রাণ দিয়ে চায় না, সেই জিনিস হাসিল না হয়ে থাকতেই পারে না। সেভাবেই এসেছিল আমাদের দেশের স্বাধীনতা, কত কত মানুষের প্রাণের বদলে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। আশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ বসেছি গানের ঝাঁপি নিয়ে, খুঁজছি স্বাধীনতার মানে গানে গানে কথায়, সঙ্গে আছেন আপনারা। তবে আজ শুধুই দেশের স্বাধীনতা নয়, আজ মনের মতো গানে খুঁজতে বসেছি স্বাধীনতার নানা রকম মানে, ধরতে চাইছি তার ব্যাপ্তিকে। খুঁজতে গিয়ে মনে হলো যে নিজের ভালোটুকু খারাপটুকু, নিজের সাফল্য ব্যর্থতা সবটুকু নিয়ে নিজের মতো করে বাঁচতে পারাও তো একটা মস্ত বড় স্বাধীনতা নয় কি?

অটোগ্রাফ সিনেমার এই গান কিন্তু আমাদের অনেক প্রশ্ন এবং উত্তরের সামনে দাঁড় করিয়েছিল সেই সময়, যেটা মনে হলো যে স্বাধীনতা আসলে একটা স্বপ্ন হতেই পারে, প্রত্যেকের স্বপ্ন আলাদা আলাদা, বা কোথাও কোথাও কখনো হয়তো দুজনের স্বাধীন হওয়ার স্বপ্ন মিলে যায়, যেমন গিয়েছিল অঞ্জন দত্তের চির চেনা সেই গানে, কসবার সেই নীল দেওয়ালের ঘরের বাইরে তোমার আমার লাল নীল এক স্বাধীন সংসারের স্বপ্নে।

স্বাধীনতার মানে যখন খুঁজতে বসলাম, নিজের চারপাশে এদিক ওদিক তাকাই, খুঁজে চলি কোথায় কোন বন্ধন দেখতে পাচ্ছি, তবে সেখান থেকে নিজেকে টেনে বের করে আনবো এই ভাবনা মনে। কিন্তু মন সে যে আসলে স্বাধীনই সে কথা ভুলেই যাই মাঝে মাঝে, সে আমার তোয়াক্কা থোড়াই করে। আমার যেটাকে বন্ধন বলে মনে হচ্ছে সে মাথা নেড়ে তাকে পাত্তাই দেয় না, বলে ওটুকু সুতো না থাকলে আর রইল কি। বাইরে বৃষ্টি দেখে আমি হাত পা গুটিয়ে বসি, আর আমার মন তখন চেনা শোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে বলে একেবারে বেপাত্তা, সে যে আমার চেয়ে অনেক বেশি স্বাধীন।

পাগল মন যখন জেগে ওঠে, তখন তার উপায় হচ্ছে একমাত্র সব কিছু চারিদিকের সব কিছু রেখে, এক পাশে রেখে বেরিয়ে পড়া। কিন্তু সেই বেরিয়ে পড়তেও কিন্তু মনের স্বাধীনতাটুকু খুব জরুরি, যে বেরিয়ে পড়তে পারব এবং আমারই ইচ্ছেটাকে আমি পূরণ করব। তার জন্য চাই মনের স্বাধীন ভাবনা। এবারে অঞ্জন দত্ত।

চলো লেটস গো বললেই যদি কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়া যায় তাহলে এর মতো স্বাধীন জীবন আর কি হতে পারে বলুন তো। বললাম না শুরুতেই যে শৈশব হচ্ছে আমাদের সব থেকে স্বাধীন জীবন, তখন বুঝতে পারিনি। তখন টম সয়ার ডেকেছিল, রবিনসন ক্রুশো ডেকেছিল, কিন্তু যেতে পারিনি আমরা। এখন পারবো, এখন খালি ইচ্ছেগুলোকে একটু জাগিয়ে রাখতে হবে।

এই ব্যান্ডের গান এনেছিল একসময় গান গাওয়ার স্বাধীনতা, নিজেদের কথা নিজেদের মতো করে বলার স্বাধীনতা, নিজেদের ইচ্ছে মতো যন্ত্রসঙ্গীত ব্যবহার করার স্বাধীনতা। বাংলা ব্যান্ডের গানে আমরা পেয়েছিলাম এক অন্য আকাশ, এবং এটা বাংলা গানের শ্রোতাদের কাছে বিশাল বড় এক স্বাধীনতাই ছিল। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা খুব বিখ্যাত একটা কবিতা আছে, শুনেছেন প্রায় সবাই। তাতে কবি জীবনের নানা ক্ষেত্র থেকে মানুষের কথা তুলে এনেছেন। তাই তো, প্রতিটা দিন যাদের কাটে পেট ভরানোর বা শুধুমাত্র বেঁচে থাকবার লড়াই করতে করতে, তাদের কাছে স্বাধীনতা আসলে ঠিক কি? স্বাধীনতার উৎসব থেকে তাদের দূরত্ব বোধ হয় কয়েক আলোক বর্ষ দূরে। তবু একটা দিন তাদের জীবনে যদি এমনি আসে যে ভাবেনি কোনোদিন, তাই একেবারে যা কোনোদিন সে ভাবেনি, জীবনে স্বপ্নেও ভাবেনি, সে একেবারে হাতের মুঠোয়, সেই স্বপ্ন পূরণের দিনটাকে কি সে স্বাধীন

নিরাপত্তা দিবস ভাববে? জানি না, কারণ কোনো দিন সেই মন ছুঁয়ে দেখা হয়নি। তবে জানি স্বাধীনতা মানেই আনন্দ।

এতক্ষণ ধরে নানা গান শুনে ও শুনিয়ে যা মনে হচ্ছে যে স্বাধীনতা কথাটা বেশ কিছুটা আপেক্ষিক। আমার কাছে যা পরম চাওয়া স্বাধীনতা, নিজের মতো বাঁচা, অন্যের কাছে সেটাই হয়তো অন্য কিছু। তবে এখন আমরা অনেক এগিয়েছি। এখন ব্যক্তি স্বাধীনতার কথা খুব বেশিভাবে বলা হচ্ছে, ভাবা হচ্ছে, সবথেকে বড় কথা তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সব স্বাধীনতার পরেই রবি ঠাকুরের গানে যদি ফিরি, তবে দেখব যে স্বাধীনতা বা মুক্তি সে কিন্তু আমাদের চারিপাশেই আছে, অনেক তার জন্য অনেক খোঁজাখুঁজি করতে হবে না।

এই আকাশে আমাদের সবার মুক্তি, আমাদের চারিপাশের বস্তুতে যেখানে আমরা থাকি, আমাদের চারপাশের প্রকৃতিতে যা আমাদেরকে জড়িয়ে রাখে, যে মানুষরা আমাদের ভালোবাসে, তাদের সবাইকে নিয়ে আমাদের স্বাধীনতা, সবাইকে জড়িয়ে থেকেই আমাদের স্বাধীনতা। শেষ করলাম আজকের মনের মতো গান, সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার।

আকাশবাণী মৈত্রী, এখন রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে আজ শুনবেন ভক্তিগীতি সোমা সেনের কণ্ঠে।

রামধনু অনুষ্ঠানটি শেষ হল। আজ এতে শুনলেন প্রথমে ভক্তিগীতি সোমা সেনের কণ্ঠে ও পরে দোতারা পরিবেশন করলেন নবনীল সরকার। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন বিকাশ পথ, বিষয় জননী শিশু সুরক্ষা কার্যক্রম। 11:15 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় এমিলি চক্রবর্তী। 11:30 রম্যগীতি। বারোটায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় থাকবেন আঁখি মুখোপাধ্যায়। 12:30 শুনবেন সাঁওতালি গান। 1:00 নাটক বন্দে মাতরম, রচনা বিনোদ কুমার, ভাষান্তর শামস উন নাহার, অনুষ্ঠানটির প্রযোজনায় অনন্যা মজুমদার। 1:40 বাংলা ব্যান্ডের গান। এবং আজ শুক্রবার 2:30 শুনতে পাবেন মৈত্রীর অনুরোধের আসর।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। কলকাতার

কথা কলকাতার ইতিহাস কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী, এখন বিকাশ পথ।
1: মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বিকাশ পথ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। জননী শিশু সুরক্ষা কার্যক্রম নিয়ে আজ বলবেন স্টাফ নার্স শ্বেতা মল্লিক। স্বামী বিবেকানন্দ একবার মাতৃত্ব প্রসঙ্গে বলেছিলেন, মা হলেন সন্তানের প্রথম গুরু। গর্ভবতী মা আর তার সন্তানের নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্র সরকারের উদ্যোগ জননী শিশু সুরক্ষা কার্যক্রম। আর এই কর্মসূচির সফল বাস্তবায়নে আশা কর্মীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন নার্সরাও। তাই আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী কথা বলে নিয়েছিলাম নদিয়ার 73 সাব ডিভিশন হসপিটালে কর্মরত স্টাফ নার্স শ্বেতা মল্লিক ম্যামের সঙ্গে। তার কাছ থেকে আমরা শুনব এই প্রকল্পের উদ্দেশ্য, বাস্তব কাজের অভিজ্ঞতা এবং গর্ভবতী মা আর সদ্যজাত শিশুর সুরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই প্রকল্প কতটা কার্যকরী সেই সব কিছু নিয়েই। তাহলে চলো তিনি কি বলছেন সেটা শুনেই নেওয়া যাক। জননী শিশু সুরক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য কি এবং এই প্রকল্পের গুরুত্ব সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুদের যদি কিছু বলেন।
2: নমস্কার, প্রথমেই আমাকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কর্মজীবনে প্রতিদিন মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান দুটিই আমাকে উপলব্ধি করিয়েছে যে নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্য কর্মসূচিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জননী শিশু সুরক্ষা কার্যক্রম বা জননী শিশু সুরক্ষা কার্যক্রম JSSK হল ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কর্মসূচি 2011 সালে চালু করা হয়, যার মূল লক্ষ্য হল গর্ভবতী মহিলা, প্রসূতি মা এবং নবজাতক শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করা। তো প্রথমেই বলি যে মাতৃমৃত্যু যেটাকে বলা হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেশিও সেটাকে কমানো, নবজাতকের মৃত্যুহার কমানো যেটাকে বলা হয় নিওনাটাল মর্টালিটি রেট, গর্ভবতী মায়েদের নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসবে উৎসাহিত করা এবং অর্ধের অভাবে যেন কোনো মা বা নবজাতক চিকিৎসা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা, মা ও শিশুর সুস্থতা নিশ্চিত করে একটি স্বাস্থ্যবান সমাজ গড়ে তোলা। তো আমাদের দেশে এখনো অনেক পরিবার আর্থিক অসুবিধার কারণে হাসপাতালে প্রসব করাতে দ্বিধাবোধ করেন এবং অনেক সময় বাড়িতে অদক্ষ ব্যক্তির মাধ্যমে প্রসব করানোর ফলে মা এবং শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। JSSK বা জননী শিশু সুরক্ষা কার্যক্রম বা কার্যক্রম এই সমস্যার সমাধান করেছে। তো এই কর্মসূচির মাধ্যমে সরকারি হাসপাতালে প্রসব করালে ওষুধ, পরীক্ষা, অপারেশন, রক্ত, খাবার এবং যাতায়াত সবই মোটামুটি বিনামূল্যে দেওয়া হয়। তাই বলা যায় যে এটি শুধু একটা স্বাস্থ্য প্রকল্প নয়, বরং নিরাপদ মাতৃত্ব ও সুস্থ নবজাতক নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ।
1: এই কর্মসূচির আওতায় গর্ভবতী মহিলা ও নবজাতক শিশু ঠিক কি কি ধরনের স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকেন?
2: JSSK এর আওতায় গর্ভবতী মা এবং নবজাতক

0: শিশুর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তো প্রথমেই বলি যে গর্ভবতী মায়ের জন্য কি কি রয়েছে। তো সম্পূর্ণ বিনামূল্যে প্রসব, মানে নর্মাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন, বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা সামগ্রী, প্রসবের আগে, প্রসবের সময় এবং প্রসবের পরে প্রয়োজনীয় সব ওষুধ এবং কনজিউমেবলস বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও বিনামূল্যে রোগ নির্ণয়ের পরীক্ষা, যেরকম রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করা হয়ে থাকে। তো বিনামূল্যে রক্ত, যেমন যদি প্রসবের সময় রক্তের প্রয়োজন হয়, সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে রক্তের ব্যবস্থা করা হয়। তো বিনামূল্যে খাদ্য, যেরকম হাসপাতালে ভর্তি অবস্থায় নির্ধারিত সময়ে পর্যাপ্ত পরিমাণের পুষ্টিকর খাবার প্রদান করা হয়। এবং বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা, যেরকম এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফারেল, বাড়ি থেকে হাসপাতালে পৌঁছানো এবং হাসপাতাল থেকে বাড়িতে আসা, সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও নবজাতক শিশুর জন্য কি কি না, জন্মের পর প্রথম 30 দিন পর্যন্ত অসুস্থ যদি নবজাতক হয়, তো সেই অসুস্থ নবজাতককে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পায়। তো এছাড়া নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, ল্যাবরেটরি পরীক্ষা, হাসপাতালে ভর্তি চিকিৎসা, এবং বিশেষ করে নবজাতক পরিচর্যা, যেরকম এসএনসিউতে রেফারেল পরিবহন, জন্মের পরপরই স্তন্যপান শুরু করার সহায়তা, জন্মের সময়ে প্রয়োজনীয় টিকাদান, যেরকম বিসিজি ভ্যাকসিন, ওপিভি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি বিনামূল্যে দেওয়া হয়। এবং এভাবে মা এবং শিশুর স্বাস্থ্যকে সমানভাবে গুরুত্ব দিয়ে এই কর্মসূচি পরিচালিত হয়।
1: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের জন্য জননী শিশু সুরক্ষা কার্যক্রম কিভাবে গর্ভবতী মায়েদের উৎসাহিত করছে বলে আপনি মনে করেন?
0: আমার মতে JSSK অর্থাৎ জননী শিশু সুরক্ষা কার্যক্রম গর্ভবতী মায়েদের সরকারি হাসপাতালে প্রসবের জন্য উৎসাহিত করার ক্ষেত্রে একটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। আগে অনেক পরিবার অর্থনৈতিক সমস্যার কারণে বাড়িতেই প্রসব করাতেন, যেটি মা এবং শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তো বর্তমানে সরকারি হাসপাতালে প্রসবের সমস্ত খরচ সরকার বহন করায় মানুষের মধ্যে আরো আস্থা বেড়েছে আগের থেকে, এবং ভবিষ্যতেও আশা করি আরো আশা বাড়বে বা আস্থা বাড়বে। তো সরকারি হাসপাতালে প্রসবের সময় দক্ষ স্ত্রীরোগ বিশেষজ্ঞ রয়েছেন, প্রশিক্ষিত স্টাফ নার্স রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেরকম জরুরি অপারেশনের সুবিধা, রক্তের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে, নবজাতকের বিশেষ পরিচর্যার জন্য সিক নিউবর্ন কেয়ার ইউনিট রয়েছে, তাছাড়াও সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে, এরকম আরো যেরকম জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে। তো সবকিছু সহজলভ্য হওয়ায় মা এবং শিশু উভয়ই নিরাপত্তা অনেকটা বেশি নিশ্চিত হয়। এছাড়াও আশাকর্মীরা, ANM কর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা আরো বৃদ্ধি করেন। তো এর ফলে গর্ভবতী মায়েদের সরকারি হাসপাতালে প্রসবের জন্য উদ্বুদ্ধ করেন, ফলে বর্তমানে প্রাতিষ্ঠানিক প্রসবের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
1: এই কর্মসূচির সুবিধা পাওয়ার জন্য একজন গর্ভবতী নারীকে কি কি করণীয় বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে?
0: এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ শুধু সরকারি প্রকল্প থাকলেই হবে না, গর্ভবতী মা এবং তার পরিবারকেও কিছু দায়িত্ব এবং সচেতনতা থাকা প্রয়োজন। তো তাহলেই তারা জননী সুরক্ষা কার্যক্রমের সম্পূর্ণ সুবিধা পেতে পারবেন। তো প্রথমেই বলবো, একজন নারী যখন জানতে পারেন যে তিনি গর্ভবতী, তখন যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ সাবসেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং নিকটস্থ সরকারি হাসপাতালে নিজের নাম নথিভুক্ত করা উচিত। এতে স্বাস্থ্যকর্মীরা শুরু থেকেই তার গর্ভাবস্থার নিয়মিত পর্যবেক্ষণ করতে পারেন। এরপর গর্ভাবস্থায় নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপ করানো খুবই প্রয়োজন। এই পরীক্ষার মাধ্যমে মায়ের রক্তচাপ, ওজন, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, রক্তের শর্করা, প্রস্রাব পরীক্ষা এবং প্রয়োজনীয় আল্ট্রাসোনোগ্রাফিও করা হয়ে থাকে। এসব পরীক্ষার মাধ্যমে যদি কোনো সমস্যা, যেরকম রক্ত স্বল্পতা, উচ্চ রক্তচাপ বা গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে শুরুতেই চিকিৎসা করা সম্ভব হয়। গর্ভবতী মাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন, ফলিক অ্যাসিড, টিটি, টিটেনাস নিয়মিত টিকা নিতে হবে, এবং এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য, সুষম খাদ্য খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া সবই একটি গুরুত্বপূর্ণ। তো আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তীব্র মাথা ব্যথা হয়, চোখে ঝাপসা দেখা, হাত পা ব্যথা, হাত পা ফুলে যাওয়া, তীব্র পেটে ব্যথা, শিশুর নড়াচড়া কমে যাওয়া, খিচুনি, পান বা জল ভেঙে যাওয়া মতো বিভিন্ন ধরনের লক্ষণ যদি দেখা দেয়, সেক্ষেত্রে দেরি না করে নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে। প্রসবের সম্ভাব্য তারিখের আগেই পরিবারকে পরিকল্পনা রাখতে হবে যে কোন হাসপাতালে প্রসব হবে, কোন হাসপাতালে তার পৌঁছা

0: হবে, কিভাবে পৌঁছাবে, এবং বর্তমানে অনেক এলাকায় 102 অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে যা ব্যবহার করা যেতে পারে। এবং প্রসবের পরেও মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না, নবজাতককে জন্মের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো এবং প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধের বুকের দুধ খাওয়ানোই এবং সময় মতো টিকা প্রদান করা বাচ্চাকে এবং প্রসব পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একজন স্টাফ নার্স হিসেবে সব গর্ভবতী মায়েদের কাছে একটাই কথা বলতে চাই যে গর্ভাবস্থা কোনো রোগ নয়, এটি এমন একটি সময় যেটি মানে যখন অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। তাই নিজের এবং গর্ভের শিশুর সুস্থতার জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান, স্বাস্থ্যকর্মীদের পরামর্শ মেনে চলুন এবং প্রসবের সময় বা প্রসবের জন্য অবশ্যই সরকারি স্বাস্থ্য এবং প্রতিষ্ঠানের পরিষেবা গ্রহণ করুন। এতে মা এবং শিশু দুজনেরই নিরাপত্তা অনেক বেশি নিশ্চিত হবে।
1: একজন স্টাফ নার্স হিসেবে এই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের কি কি দায়িত্ব থাকে?
0: একজন স্টাফ নার্স হিসেবে জননী শিশু সুরক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ গর্ভবতী মা যখন হাসপাতালে আসেন তখন থেকে শুরু করে প্রসবের পর বাড়ি যাওয়া পর্যন্ত আমরা তার পাশে থাকি। তো প্রথমেই আমরা গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা করি, যেরকম তার রক্তচাপ, শরীরের তাপমাত্রা, নারীর বা মায়ের যে অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো, তাছাড়াও শিশুর হার্টবিট ইত্যাদি পর্যবেক্ষণ করি। যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসককে জানানো হয় যাতে সময় মতো চিকিৎসা শুরু করা যায়। তো প্রসবের সময়ে আমরা নিরাপদ এবং পরিষ্কার পরিবেশ বজায় রাখি এবং সংক্রমণ প্রতিরোধের সব নিয়ম মেনে চলি। প্রসব স্বাভাবিকভাবে সম্পূর্ণ হওয়ার জন্য মাকে মানসিকভাবে সাহস দিই এবং প্রয়োজনীয় সহায়তা করি। শিশুর জন্মের পর আমরা সঙ্গে সঙ্গে শিশুর শ্বাস প্রশ্বাস, শরীরের তাপমাত্রা এবং সামগ্রিক অবস্থার পরীক্ষা করি। এরপর যত তাড়াতাড়ি সম্ভব মাকে বুকের দুধ খাওয়াতে উৎসাহিত করি, কারণ জন্মের প্রথম 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ানো বা মা এবং শিশু দুজনের জন্যই খুবই গুরুত্বকারী। প্রসবের পর মায়ের অবস্থাও আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি, অতিরিক্ত রক্তক্ষরণ, জ্বর বা অন্য কোনো জটিলতা হচ্ছে কিনা সেদিকে নজর রাখি। পাশাপাশি মাকে কিভাবে যত্ন নিতে হবে, কি ধরনের খাবার খেতে হবে, কিভাবে শিশুর যত্ন নিতে হবে, কখন হাসপাতালে আবার আসতে হবে, এইসব বিষয়ে সহজভাবে বুঝিয়ে দিই। এছাড়া আমরা শিশুর টিকাদান, পরিবার পরিকল্পনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং প্রসব পরবর্তী বিপদ সংখ্যা সম্পর্কেও পরামর্শ দিয়ে থাকি। সবশেষে রোগীর সমস্ত তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা এবং প্রয়োজনে দ্রুত অন্য হাসপাতালে রেফার করার ব্যবস্থাও আমরা দায়িত্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার মতে একজন স্টাফ নার্স শুধু চিকিৎসা দেন না, একজন গর্ভবতী মায়ের পাশে থেকে তাকে সাহস দেন, সঠিক পরামর্শ দেন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
1: জননী শিশু সুরক্ষা কার্যক্রমের পরিষেবাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতে কোন কোন বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন?
0: আমার মতে জননী শিশু সুরক্ষা কার্যক্রম ইতিমধ্যে অনেক গর্ভবতী মা এবং নবজাতকের উপকার করছে, তবে এই পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হলে কয়েকটি বিশেষ বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। প্রথমত, এই কর্মসূচি সম্পর্কে আরো বেশি সচেতনতা তৈরি করতে হবে। এখনো অনেক মানুষ জানেন না যে সরকারি হাসপাতালে প্রসব করালে এতগুলো পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়, তাই গ্রাম ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়ানো খুবই জরুরি। আশাকর্মী, ANM, অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য পৌঁছে দিতে পারেন। দ্বিতীয়ত, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত চিকিৎসক, স্টাফ নার্স, ওষুধ, রক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সব সময় নিশ্চিত করতে হবে, এতে রোগীরা আরো ভালো পরিষেবা পাবেন, সরকারি হাসপাতালের উপর মানুষের আস্থা আরো বাড়বে। তৃতীয়ত, অ্যাম্বুলেন্স পরিষেবা আরো দ্রুত এবং সহজলভ্য হওয়া দরকার। অনেক সময় দূরের গ্রাম থেকে হাসপাতালে পৌঁছতে দেরি হয়, সময় মতো অ্যাম্বুলেন্স পেলে মা এবং শিশুর জীবন অনেক ক্ষেত্রে রক্ষা সম্ভব। চতুর্থত, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের শুরু থেকে চিহ্নিত করতে বা চিহ্নিত করে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে, এতে জটিলতা আহ্বানের আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তো সবশেষে আমি মনে করি শুধু স্বাস্থ্যকর্মী নয়, পরিবারের সদস্যদেরও সচেতন হওয়াটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া এবং প্রসবের পর মা ও শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে পরিবারের সহযোগিতা অত্যন্তই গুরুত্বপূর্ণ। সবশেষে আমি এটুকুই বলতে চাই যে একজন সুস্থ মাই একজন সুস্থ শিশুর জন্ম দেন, তাই গর্ভাবস্থার শুরু থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং নিরাপদ প্রসবের জন্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিষেবা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ।

0: গুরুত্বপূর্ণ। জননী শিশু সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে সরকার যে বিনামূল্যে স্বাস্থ্য সেবাগুলো দিচ্ছে সেগুলোর পূর্ণ সুবিধা গ্রহণ করুন। আসুন আমরা সবাই মিলে নিরাপদ মাতৃত্ব এবং সুস্থ শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতন হই। ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা কথা বলে নিলাম নদিয়ার তেহট্ট সাব ডিভিশন হসপিটালে কর্মরত স্টাফ নার্স শ্বেতা মল্লিক ম্যামের সঙ্গে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত। এবারে ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়। এতক্ষণ শুনলেন বিকাশ পথ। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। জননী শিশু সুরক্ষা কার্যক্রম নিয়ে আজ বললেন স্টাফ নার্স শ্বেতা মল্লিক।
2: বিকাশ পথ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে এমিলি চক্রবর্তী।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

ছাইয়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আজ রম্যগীতির প্রথম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতিকার সুহাস চৌধুরী ও গানটির সুরকার সলিল চৌধুরী।

0: পরের গানটি সমবেত কণ্ঠে, গীতিকার সমীর ঘোষ, সুরকার অমল মুখোপাধ্যায়।
1: রক্ত মেঘের বুকে ঝরে।

এবারের গান শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে, সুর অসীমা মুখোপাধ্যায়, কথা পার্থ সারথি মুখোপাধ্যায়।

রোমুগীতির শেষ গানটি সুচিত্রা মিত্রের কণ্ঠে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নিখিল চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়।

কি বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমাদেরকে ভালো রাখবো বলেই তো সকাল থেকে প্রায় সন্ধে, কোনো কোনো দিন আবার রাত পর্যন্ত আমরা, মানে তোমার যুববাণীর বন্ধুরা, প্রত্যেকটা দিন নানা রকম নিত্য নতুন রকমের অনুষ্ঠানের ঝুলি সাজিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রচার তরঙ্গ কেন্দ্র থেকে তোমাদের কানে গিয়ে হাজির হই, তাই তো? আমাদের কণ্ঠস্বর বাজে তোমাদের কানে, আর আমাদের কথা শুনলে, আমাদের সঙ্গে আড্ডা দিলে তোমার মন কেমন করে খারাপ থাকে বলো তো? বন্ধুর সঙ্গে গল্প করলে এমনি মন ভালো হয়ে যায়, আর যদি বন্ধুকে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত পাশে পাওয়া যায়, সঙ্গে পাওয়া যায়, তাহলে তো মন খারাপ থাকার কথা নয়। আর তাই তো, আমাদের শ্রোতা বন্ধুদের মন সব সময় আমাদের মতোই খুশিতে আনন্দের জোয়ারে একেবারে মাতোয়ারা থাকে। আর এখন তো আগস্ট মাস, আগস্ট মাস মানেই বিপ্লবের মাস, তাই না? রাত পোহালেই স্বাধীনতা দিবস। আমার না এই স্বাধীনতা দিবস নিয়ে ছোটবেলা থেকেই খুব, মানে সবসময় একটা অন্যরকম ভাবনা চিন্তা ছিল। আমি সবসময় কিন্তু এই আগস্ট মাসের জন্য অপেক্ষা করতাম। হ্যাঁ, অনেকেই হয়তো এটা শুনলে একটু মজা করবে বা হয়তো হাসবে, কিন্তু সত্যি বলতে কি, এই যে স্বাধীনতা দিবস পালনের যে তোড়জোড়, এইটা ছোটবেলা থেকে আমাকে খুব, মানে প্রচণ্ড পরিমাণে টানত, এবং আমি খুব অপেক্ষা করে থাকতাম যে কবে স্বাধীনতা দিবস আসবে, এবং এর যে সেলিব্রেশন ছোটবেলা থেকে, সেটা কখন হবে, কি এক টান যেন এটার সঙ্গে আমার ছোট থেকেই রয়েছে। এবার সেই টানে টানে আজকেও যে বেতারের টানে, ঠিক স্বাধীনতা দিবসের আগের দিনই আমি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের সঙ্গে গল্প করতে পারবো তা তো ভাবতে পারিনি, কিন্তু যখন গল্প করার সুযোগ হলো তখন তো হাতছাড়া করা যায় না। তাই ঘড়ির কাঁটা যেমনই বারোর ঘর ছুঁয়েছে, আমিও কিন্তু ঠিক তখনই স্টুডিওতে এসে হাজির হয়েছি, তোমার যুববাণীর বন্ধু আঁখি। আজকের অল্প অল্প গল্প কথার আসরে আধ ঘন্টা গানে গল্পে আড্ডায় তোমাদের সঙ্গে থাকবো বলে। তো যেমনটা বললাম যে এই আগস্ট মাস মানেই কিন্তু বিপ্লবের মাস, আমাদের স্বাধীনতা দেশের যে সংগ্রাম সেটাকে আরও একবার মনে করে নেওয়ার সময়। দেখো, ইতিহাসের পাতায় তো আমরা সব সময় এই বিষয়ে পড়ছি, কিন্তু এই স্বাধীনতা দিবসের সময়ে আমরা যখনই স্কুলে পড়েছি বা কর্মক্ষেত্রে যখনই এই বিষয়গুলোকে আমাদের পালন করতে হয় বা নিজেদেরকে এর মধ্যে ঢুকতে হয়, তখন কিন্তু আমরা সত্যি সত্যিই বুঝতে পারি যে সেই সময়ের জীবনকালটা, মানে সেই সময়ে যে সমস্ত বীর বিপ্লবীরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন নিজেদেরকে, তাঁদের সংগ্রাম ঠিক কতটা, আমাদের মনের মধ্যেও সেই তেজটা কোথাও না কোথাও গিয়ে ফুটে ওঠে। দেখো, এই যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেখানে আমরা যে বীর বিপ্লবীদের নাম জানি বা বলি, যাদের সম্পর্কে যেটা আমরা পড়েছি, তাদের অনেকেই হয়তো সরাসরি যুদ্ধের ময়দানে গিয়ে ইংরেজদের সামনাসামনি দাঁড়িয়েছেন, কিন্তু সেই সময় যে সকল ভারতবাসী ছিলেন তাদের কিন্তু প্রত্যেকেরই সংগ্রাম জারি ছিল। সেই সংগ্রাম হয় মুখোমুখি ব্রিটিশদের সঙ্গে মোকাবিলা করে, কিংবা তাদের লেখনির মধ্যে দিয়ে, যে যেটা পারেন সে সেইভাবে সেই জিনিসটা

হাতিয়ার করেছিলেন যে সেইভাবেই তিনি প্রতিবাদ করবেন। এবং এই এত প্রতিবাদের ঝড় পেরিয়ে, এত কিছু পেরিয়ে, এত আত্মবলিদান দিয়ে তবে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আর যেমনটা তোমাদের বললাম যে আগস্ট মাস এই ঝিরঝিরে বৃষ্টি এবং স্বাধীনতা সংগ্রামের কথা, বিভিন্ন গল্প, বিপ্লবীদের আত্মত্যাগ, এই সব কিছু পড়তে পড়তে আমার সত্যি আগস্ট মাসের প্রতি একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে। এবং এই যে আগস্ট মাসের কথা বলছি, কাল যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু কাল আরও একজন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন। এবং তার লেখনী, মানে তার লেখার যে দৃষ্টিকোণ, তার যে ভাবনা, সেই ভাবনা কিন্তু যুব সম্প্রদায়কে দেখিয়েছিল এক নতুন দিশা। কে সেই কবি জানতে চাও? তাকে নিয়ে তো আজকে আমরা আড্ডা দেব, তাকে নিয়েই আজকে আমাদের অল্প অল্প গল্প কথার আসরে গল্প হবে, থাকবো আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি। তবে কিছু কিছু কথা তো গোপনও রাখতে হয়, কারণ সেই কথা শোনাবো ফিরে এসে, গানের ওপারে এসে। তাহলে আপাতত তোমাদের জন্য থাক শিল্পী অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে এই গানটা, তারপর আবারও ফিরে আসছি আজকের আড্ডায়। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

বাতাস ফিরতি পথে বহুদূর চিঠি পাঠিয়েছে, কিন্তু বন্ধুরা তো বহুদূর নয়। তারা কিন্তু রেডিওর ভলিউমটাকে টিউন করে আমার সঙ্গে আড্ডায় জুড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। আর গানে যাওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম কিছু কিছু কথা গোপন থাক, গান থেকে ফিরে এসে তোমাদেরকে জানাবো যে আজকে আমরা কাকে নিয়ে আড্ডা দিচ্ছি, কার সম্পর্কে আজকে আমরা কথা বলবো এই আধ ঘন্টা। তা যখন বললাম যে তোমাদেরকে জানাবো যে আজকে আমরা কাকে নিয়ে বা কার লেখনের দৃষ্টিকোণ নিয়ে কথা বলবো, তখন যে সমস্ত বন্ধুরা আমাদেরকে ফেসবুক পেজে ফলো করো তারা তো ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আজকে কার সম্পর্কে আমরা কথা বলছি বা কার লেখনী নিয়ে কথা বলবো। কিন্তু যারা এখনও ফেসবুকে আমাদের প্রোফাইলে গিয়ে, মানে আমাদের পেজে গিয়ে আজকের যে সুন্দর পোস্টারটা রয়েছে তাতে লাইক কমেন্ট করোনি, তার জন্য আমি না হয় দু কলম কবিতাই শোনাই। তারপর যদি আমার কবিতা এবং আজকের অনুষ্ঠান দুই ভালো লাগে এবং তুমি বুঝতে পারো যে আজকে আমরা কাকে নিয়ে গল্প করব, তাহলে চটপট আমাদের ফেসবুকে গিয়ে লিখে আমাকে জানিয়ে ফেলো। আর অবশ্যই এটা জানিও যে আজকে আমার সঙ্গে আড্ডা দিতে তোমাদের ঠিক কেমন লাগছে। তাহলে তোমার জন্য না হয় দু কলম কবিতাই বলি, তারপর দেখি বন্ধু বুঝতে পারে কিনা যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলছি বা কার লেখনী নিয়ে, কার ভাবধারা নিয়ে, কার চিন্তা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে কথা বলছি। তো এই ব্যাপারে বলতে গিয়ে যে কবিতার লাইনগুলো খুব চটপট, মানে খুব সহজেই আমাদের মনে আসে যুব সম্প্রদায়ের ক্ষেত্রে বা নবজাতক যারা জন্মাচ্ছে তারাই তো দেশের ভবিষ্যৎ, তাদের নিয়ে কবি লিখেছিলেন যে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়। কি বুঝতে পেরেছো নিশ্চয়? হ্যাঁ, আজ আমরা কথা বলবো আমাদের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে, তার লেখনী নিয়ে, তার দৃষ্টিকোণ নিয়ে, তার ভাবনা নিয়ে। দেখো, তিনি এমন এক সমাজ চেয়েছিলেন যেই সমাজে কিন্তু কোনো রকম বৈষম্য থাকবে না, এবং তার যে লেখনীগুলো, তার লেখার কিন্তু বিশেষত্ব ছিল তিনি লিখতেন, তার সমস্ত লেখা ছিল সাধারণত তরুণদের জন্য, আগামী দিনের তরুণরাই তো আমাদের আগামী দিনের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে এবং তারাই স্বাধীন সুন্দর সাম্য ভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে পারবে। আর তাই তার কবিতার মধ্যে সব সময়ই থাকতো তরুণদের প্রতি একটা বার্তা, যেই বার্তার মধ্যে থাকতো সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বা সাম্য ভিত্তিক একটা সমাজ গড়ে তোলার একটা বার্তা কিন্তু তিনি সবসময়ই তার কবিতাতে দিয়ে থাকতেন। দেখো, কবিতার কথা উঠলে, মানে লেখনীর কথা, গল্পের কথা, এই সমস্ত উঠলে আমরা কিন্তু সবসময় ভাবি যে কবি বা লেখক যিনি লিখছেন তিনি হয়তো কোনো একটি বিষয়কে ভিত্তি করে, কোনো একটা জায়গার সৌন্দর্য বা কারুর প্রতি তার যে প্রেম কিংবা প্রকৃতির যে রূপ রস, সেই সমস্ত কিছু নিয়েই সাধারণত সাহিত্য রচনা হয়ে থাকে, যেখানে আমরা দেখতে পাই যে কোনো বস্তু বা কোনো জিনিসের সৌন্দর্যটাই বেশিরভাগ করে প্রকাশিত হয় লেখনীর মধ্যে দিয়ে। কিন্তু এই লেখকের, মানে এই কিশোর কবির লেখনীর ভাবধারা ছিল একেবারেই আলাদা। তিনি কিন্তু সব সময় লিখে গিয়েছেন দরিদ্র মানুষদের দুঃখের কথা, কষ্টের কথা, এবং তরুণ সমাজদের সব সময় বার্তা দিয়েছেন একটা বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ে তোলার। আর তাই তো আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের সেই বিস্ময় বালককে নিয়ে, যিনি মাত্র 21 বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেও তার লেখা আজও আমাদের হৃদয়ে আগুন জ্বালায়। সুকান্ত ভট্টাচার্যের অল্প কয়েক বছরের সাহিত্য জীবনে তিনি এমন এক কাব্য ভাষা সৃষ্টি করেছিলেন যা ছিল মানুষের সংগ্রামের ভাষা। তার কবিতায় প্রেম আছে, কিন্তু সেই প্রেম কেবল একজন মানুষের নয়, সেই প্রেম সমস্ত মানব জাতির জন্য। তিনি বিশ্বাস করতেন কবিতা শুধু সৌন্দর্য দেখানোর নয়, সমাজ পরিবর্তনেরও হাতিয়ার হতে পারে। তার বিখ্যাত কবিতায় ছাড়পত্রে তিনি যে কথাগুলো লিখেছিলেন

যেটা তোমাদেরকে একটু আগেই আমি বললাম যে এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। দেখো এই কয়েকটা পংক্তির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে জীবন সংগ্রামের, মানে তার চোখে মানুষের জীবন সংগ্রামের বা মানুষের জীবন দর্শনের একটা অদ্ভুত দৃষ্টি। এখানে কিন্তু তিনি বলেছেন যে শিশু, যে সেই শিশু কিন্তু শুধু একটি শিশু নয়, সেটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম বা তরুণেরা। এবং কবি বলতে চেয়েছেন যে তিনি এমন এক পৃথিবী গড়ে তুলতে চান বা এমন এক পৃথিবী তিনি দেখতে চান যেখানে অন্যায় থাকবে না, বৈষম্য থাকবে না। ভাবো একবার, সেই সময়ে দাঁড়িয়ে সুকান্ত ভট্টাচার্যের এই রকম ভীষণ একটা কঠিন লেখনি, এবং তিনি কলম তুলে নিয়েছেন এবং একের পর এক এরকম লেখা কিন্তু আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। আর সেই সময় তো সারা দেশ জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে, ঘরে ঘরে দুর্ভিক্ষ, স্বাধীনতার আন্দোলনে উত্তাল হয়ে রয়েছেন বিপ্লবীরা, চারিদিকে মৃত্যু, অনাহার, এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কিন্তু তিনি তার লেখা ছাড়েননি। তিনি ক্ষুধিত মানুষদের মুখের দিকে তাকিয়েছেন, তাদের রুটির জন্য যে হাহাকার তার দিকে তাকিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা চাঁদ, চাঁদ বিষয়টার সঙ্গে কিন্তু আমরা সবসময় একটা সৌন্দর্যকে কল্পনা করে থাকি, তাই না? মানে চাঁদ মানে আমাদের কাছে একটা সৌন্দর্যের প্রতীক, আর সেটা যদি হয় পূর্ণিমার চাঁদ তাহলে কিন্তু সেটা হচ্ছে এক সর্বশ্রেষ্ঠ একটা সৌন্দর্যের প্রতীক হিসেবে আমরা সেটাকে মান্যতা দিতে পারি। ধরো না তুমি তোমার কোনো বন্ধুকে খুব ভালো লাগলো, বা আমরা সব সময় চাঁদের সাথে তুলনা করছি মানে সৌন্দর্যের সাথে তুলনা করছি, তাই তো? এটাই হয়ে থাকে। কিন্তু তুমি ভাবো সেই সময়ে দাঁড়িয়ে যখন ঘরে ঘরে অনাহার, দুর্ভিক্ষ, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছেন, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে কিশোর কবি লিখছেন তার কাছে ওই চাঁদ কিন্তু তখন আর সৌন্দর্যের প্রতীক নেই, তার কাছে পূর্ণিমার চাঁদ তখন হয়ে দাঁড়িয়েছে ঝলসানো রুটি। এবং তাই তিনি লিখেও ফেলেছেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আসলে তার কাছে পৃথিবী একটা, তিনি তার চোখে পৃথিবীর যে অবাক একটা রূপ ধরা পড়েছিল, এবং তিনি চাইতেন সব সময় সর্বদাই এরকম একটা ক্ষুধিত, এরকম একটা নিপীড়িত সমাজ থেকে মানুষ বেরিয়ে আসুক, এবং তরুণ সমাজ আগামী দিনে একটা নতুন সুন্দর সমাজ তৈরি করুক, তার প্রত্যেকটি কবিতায় সেই বার্তাই ছিল। তো তার এই বার্তা এবং পূর্ণিমা মুখার্জির কণ্ঠে যদি আমরা যে গান অবাক পৃথিবী দুটোকে মিলিয়ে দিতে পারি তাহলে ঠিক কেমন হয়? তাহলে চলো, কথার মাঝে তোমাদের জন্য রইল এই গানটা, ফিরে আসছি গানের ওপারে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

0: সত্যি তার অনবদ্য লেখনী এবং যুব সম্প্রদায়ের প্রতি তার যে বার্তা রয়েছে তাকে কিন্তু সেলাম আমাদের বারবারই জানাতে হয়। কিন্তু দেখো, এই সব কিছুর মধ্যে আগস্ট মাস যে আমার এত পছন্দের, এই যে বিপ্লবের মাস, আমরা আজকে একজন কিশোর কবিকে নিয়ে তার বিদ্রোহী লেখনী নিয়ে গল্প করছি, সব কিছু তো রয়েছে। তবে এই আগস্ট মাস আমার পছন্দের হওয়ার আরও একটি বড় কারণ হলো আগস্ট মাসে কিন্তু যুববাণীর জন্মদিন। আর এইবারে যুববাণীর জন্মদিনে কী কী হচ্ছে সেটা তোমাদের একটু চটপট শুনিয়ে দিই, সঙ্গে থাকো। আরে আরে, চ্যানেলটা ঘোরাচ্ছ যে বড়, চটপট ভলিউমটা হাই করো।
1: কিসের এত হইচই, কিসের এত সাজগোজ, যুববাণীর হাল হকিকত রাখছো কি খোঁজ?
2: আসছে যে জন্মদিন, হবে উৎসব, রেডিওর দুনিয়ায় মাতিয়ে দেবে সব।
3: হাফ সেঞ্চুরি পার করে জুড়ে আরো ৬, ৫৬র সেদিনে হবে ভরপুর এনজয়।
4: ফেসবুক আর ইনস্টাতে যারা করেছো ট্যাগ, ভিডিওতে দেখিয়েছো তোমাদের স্ব্যাগ,
1: সেরা ভিডিও কার হলো, কে হবে উইনার, প্রথমেই ডিক্লারেশন, সময় উপহার পাওয়া।
2: উত্তেজনা থামতে না থামতেই স্টুডিও উঠবে কেঁপে, জিরকুট ব্যান্ড আসছে, আটটাটা বসবে জেকে,
3: গানের রেশ কাটতে না কাটতেই টলিউডের গ্ল্যামার, ঈশা সাহা থাকছে আজ চমক আর একবার।
4: সব শেষে এক বিশেষ উপহার, কানটা রেখো খাড়া, থাকবে একটা নতুন কিছু, যাবে না গো ছাড়া।
3: সকাল ৯:৩০ থেকে বেলা ১২টা, আড়াই ঘন্টা বস, কান সরালেই মিস করবে, হবে তোমারই লস।
4: একদম ৫৬ বছরের সম্পর্ক আমাদের, তাই ঘড়িতে সকাল ১২:৩০ বাজলেই সোজা রেডিওটা অন করে নিও,
1: জম্পেশ সেলিব্রেশন হবে।
3: তাহলে যুববাণীর ৫৬তম জন্মদিনে শুনতে হবে
5: ছন্দে ছন্দে ৫৬।
0: যুববাণীর সঙ্গে যারা জুড়ে রয়েছে তারা ৫৬ কেন, যুববাণীর ১৫৬ অবধিও আমাদের সঙ্গেই থাকবে, এটুকু আশা করা যায়। তবে কাল স্বাধীনতা দিবস এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন বিখ্যাত মানুষের জন্মদিন, যাকে নিয়ে আমরা আজকের অল্প অল্প গল্প কথার আড্ডায় এতক্ষণ ধরে আড্ডা দিচ্ছি। তো যেমনটা বলছিলাম যে ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে সুকান্ত ভট্টাচার্যের লেখনীর গুরুত্ব কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও তিনি সশস্ত্র বিপ্লবী ছিলেন না, তবে তার কলম ছিল স্বাধীনতা সংগ্রামের এক শক্তিশালী অস্ত্র। তার কবিতা মানুষের মনে দেশপ্রেম, আত্মমর্যাদা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও একবার জাগিয়ে তুলেছিল, বিশেষ করে তরুণ সমাজ, যে কথাটা আমি বারবার বলছি যে তরুণ সমাজ বা যুব সমাজ, যাদেরকে, যাদের জন্য আমাদের অনুষ্ঠান, যারা আমাদের বন্ধু, আমাদের সঙ্গে যারা রয়েছে, সেই যুব সমাজের কাছে কিন্তু তার বার্তা সব সময় পৌঁছে গিয়েছিলেন তার কবিতার মধ্যে দিয়ে। তার কবিতায় ছিল সাহস, প্রেরণা, এবং তিনি কোথাও না কোথাও গিয়ে এত খারাপের মধ্যে একটা আশা রাখতেন, এবং সেই আশাই কিন্তু তার কবিতার যে অনুভূতি, তার কবিতার যে গভীরতা, সেটাকে আরও বেশি করে আমাদের সকলের কাছে ফুটে উঠেছিল। সুকান্ত ভট্টাচার্যের লেখায় সেই সময় শ্রমজীবী মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সহানুভূতি লক্ষ্য করা যায়। তিনি বিশ্বাস করতেন যে সমাজের প্রকৃত ভিত্তি গড়ে ওঠে কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষদের শ্রমের ওপরে, অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলিত, বঞ্চিত। তাই তিনি তাদের জীবন সংগ্রামকে তার সাহিত্যের কেন্দ্রে নিয়ে আসেন। তার কবিতায় শ্রমজীবী মানুষের ঘাম, কষ্ট, আশা, সংগ্রাম এক মহৎ মর্যাদা লাভ করেছিল। তার সাহিত্য মানবতাবাদের এক উজ্জ্বল নিদর্শন। তিনি ধর্ম, জাতি, বর্ণ বা শ্রেণীবিভেদ যেটা, সেই সব কিছু কিন্তু মানতেন না, তার কাছে মানুষের মর্যাদাই ছিল সব থেকে আগে। এবং তার এই সমস্ত লেখনী নিয়ে কথা বলতে গেলে যেই গল্প, যে কবিতার কথা, যে লেখনীর কথা আমাদের খুব মনে আসে, সেই সময়ে সেই রানারের কথা তো না বললেই নয়, তবে শুধু আজকের আড্ডায় গল্পে চলে নয়, গানে গানেও রানার

গল্পের কথা শোনাবো, কিন্তু গল্প করতে করতে সময় তো একেবারেই শেষের দিকে চলে এসেছে। আজকে আমরা আমাদের কিশোর কবি, কিশোর বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে কথা বললাম, তার বিভিন্ন লেখনী নিয়ে কথা বললাম এবং স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার লেখনীর যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ আমাদের ভিতরের অনুভূতিকে আরও অনেকটা অনেকটা শক্ত করে দেয়, অনেকটা প্রস্ফুলিত করে দেয়, যাতে আমরা সকলেই এই আমাদের অনুভূতিগুলোকে আরও বেশি করে বাঁচিয়ে রাখতে পারি, জীবিত রাখতে পারি। দেখো, স্বাধীনতা দিবস তো কেবল একটা দিন পালনের জন্য নয়, এবং এই সমস্ত লেখনীগুলো হয়তো আমরা স্বাধীনতা দিবসের আগের দিনই খুঁজি, কোনো একটা জায়গায় অনুষ্ঠান রয়েছে সেখানে আমাদের কিছু বলতে হবে, তখন আমরা কাজী নজরুল ইসলাম পড়ছি কিংবা সুকান্তের কবিতা দেখছি, সেটুকু করলে কিন্তু বন্ধু চলবে না। এই লেখনীর ভাবধারা আমাদের মনের মধ্যে চিরকাল বহন করতে হবে, আমাদের যাপন করতে হবে তাদের এই লেখনীর মধ্যে দিয়েই। আর যেতে যেতে তোমাদেরকে শোনাবো সেই যে গল্পটা বললাম, যে তার কাছে শ্রমজীবী মানুষদের ঘাম, কষ্ট এবং তাদের যে পরিশ্রম তার দামই ছিল সব থেকে বেশি, আর তাই তো তিনি লিখেছিলেন রানার। আজ কবিতায় রানার শোনাতে না পারলেও সলিল চৌধুরীর কণ্ঠে তোমাদেরকে যেতে যেতে সেই গানটাই শুনিয়ে যাচ্ছি। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর কানে রেখো যুববাণী। আজকের মতন এখানেই টাটা। যেতে যেতে শিল্পী সলিল চৌধুরীর কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা।

0: যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন আঁখি মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

সাঁওতাল সংস্কৃতির অন্যতম অঙ্গ হল গান। জীবন ও গান যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। সাঁওতাল জীবনে নানা ধরনের রজস্র গান সেই সুদূর অতীত থেকে চলে আসছে। কোনো কোনো গান সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে গাওয়া হয়, কোনো কোনো গান ধর্মীয় আচার অনুষ্ঠান কেন্দ্রিক, কোনো কোনো গান উৎসব কেন্দ্রিক, আবার কোনো কোনো গান উপলক্ষ ছাড়াই গাওয়া হয়। সাঁওতাল সমাজে দং হল মূলত বিয়ের গান। বিবাহ অনুষ্ঠানের সিঁদুরদান পর্ব শেষ হওয়ার পর ওই দিন বিকেল থেকে শুরু হয় গান ও নাচের আখড়া। এই সময়ের একটি গান হল পেতাড়াম দং। আসুন শুনি পেতাড়াম দং, পরিবেশন করছেন গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

নাচের আখড়ার আরেকটি গান যা সুর ও তালের ক্ষেত্রে পেতাড়াম দং থেকে আলাদা তা হল রামড়ারি দং। পরিবেশনায় গুরুমণি টুডু ও সম্প্রদায়।

সারাদিনের কর্মক্লান্ত সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ সন্ধ্যের সময় নাচ ও গানের আয়োজন করে আনন্দ খুঁজে পাবার চেষ্টা করে। এই সময়ে যে গান গাওয়া হয় তা হল লাগড়ে গান। লাগড়ে গানের নির্দিষ্ট কোনো সময় বা উপলক্ষ নেই, যে কোনো সময় এই গান গাওয়া যায়। সুর ও তালের তারতম্য অনুযায়ী অনেক ধরনের লাগড়ে গান সাঁওতাল সমাজে প্রচলিত। শুনি একটি লাগড়ে গান, শিল্পী লক্ষ্মীরাম মুর্মু।

খেমটা হল লাগড়ে গানেরই একটি রূপ। সুর ও তাল খেমটা গানকে লাগড়ের অন্যান্য প্রকার থেকে খুব সহজেই আলাদা করা যায়। যেমন এই গানটি পরিবেশন করছেন জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

লাগড়ে গানের অপর একটি রূপ হল লুহুরি। সুর ও তালের বৈচিত্র্যে লুহুরি খেমটা থেকে আলাদা। শুনি একটি লুহুরি গান, শোনাচ্ছেন সন্ধ্যা সরেন ও সম্প্রদায়।

সেই কোন অতীত থেকে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন সময়ে পরবের আয়োজন করে এসেছে। নির্দিষ্ট দিনে দল বেঁধে নারী পুরুষ পরবের আনন্দে সামিল হয়। এই পরবে গাওয়া গানকে বলা হয় পাতা গান বা পরব গান। এই ধরনের একটি গান পরিবেশন করছেন সীতারানী হাঁসদা ও সম্প্রদায়।

হলেও সুর ও তাল আলাদা। একমাত্র উত্তরবঙ্গের গানের ক্ষেত্রেই ধামসা, মাদল, বানাম, বাঁশির সঙ্গে বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, যার নাম ফ্যান্টর বানাম। এটি অনেকটা একতারা জাতীয় বাদ্যযন্ত্র, যা সাধারণত বাউল গানে ব্যবহার করা হয়। এই বাদ্যযন্ত্র সহযোগে একটি লাগড়ে গান শুনি, যার নাম লিহ লাগড়ে। শোনাচ্ছেন ফিলিপ টুডু ও সহশিল্পীবৃন্দ।

0: আকাশবাণী মৈত্রী, এখন নাটক।
1: আজকের নাটক বন্দে মাতরম। হিন্দি ভাষায় মূল রচনা বিনোদ কুমার, বাংলা রূপায়ণ শামসুন নাহার, প্রযোজনা অনন্যা মজুমদার। নাটক বন্দে মাতরম।

0: আজ মাসের তৃতীয় রবিবার। এই দিনে আমরা আপনাদের একটি নাটক শুনিয়ে থাকি, আজও শোনাব, তবে এটা একটু অন্যরকম। মাত্র তিন দিন আগে আমরা পালন করেছি আমাদের 77তম স্বাধীনতা দিবস। এই অগস্ট মাস স্বাধীনতা সংগ্রামে অনেক ত্যাগ আর আত্মবলিদান দিয়ে অমর গাথা রচনা করা বীর সন্তানদের স্মরণের মাস, দেশমাতৃকার চরণে প্রণত হওয়ার মাস। এই মাস শুরু হলেই মনে আসে কত দৃশ্য, কত ঘটনা, কত কণ্ঠ যেন কানে এসে বাজে, যার উপর বিস্মৃতির ধুলো পড়ে না কখনো। লক্ষ্মীবাই কে মনে আছে? ওই তো ঝাঁসির দুর্গ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই।
1: মহারানী, একজন ফিরিং অফিসার এসেছে, বলছে গভর্নর জেনারেলের জরুরি বার্তা এনেছে।
2: কি বললে? তার মানে আমার আশঙ্কাই সত্যি হলো। ওই ফিরিঙ্গি বাবুকে দিওয়ানখানায় বসাও সুন্দর ভাই, আমি এখুনি আসছি।
1: যো হুকুম মহারানী। ওই তো মহারানী এসেছেন, আপনি কি বার্তা এনেছেন বলুন অফিসার।
3: আমি মেজর আইরিশ, গভর্নর জেনারেল ম্যালকম সাহেব আপনার জন্য এই পত্র পাঠিয়েছেন।
2: কি আছে ওই পত্রে?
3: পড়ছি। আপনি বালক দামোদর রাওকে নিজের দত্তক পুত্র ঘোষণা করার যে দাবি করেছিলেন তা আমরা প্রত্যাখ্যান করেছি, তাই 7 মার্চ 1854 আদেশ অনুসারে ঝাঁসি রাজ্যকে ব্রিটিশ ভূখণ্ডে একীভূত করা হয়েছে।
2: কি?
3: হ্যাঁ, এই রাজ্যের জনগণ এখন ব্রিটিশ সরকারের অধীন বলে বিবেচিত হবে। স্বাক্ষর গভর্নর জেনারেল ম্যালকম।
4: এই আদেশ আমি মানি না, কোন শর্তেই আমার ঝাঁসিকে আমি ব্রিটিশদের হাতে দেব না।

0: স্যার, কানপুরেও নানা সাহেব কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন।
1: 12,000 সৈন্য নিয়ে তাঁতিয়াতোপে আবার আক্রমণ করেছেন স্যার।
0: জগদীশপুরে কুনওয়ার সিং ব্রিটিশ সেনাবাহিনীকে পরাজিত করেছে।
2: কি হচ্ছে এসব? কি হচ্ছে?
3: বিপ্লবকে আত্মায় পরিবর্তন করার আহ্বান, এমন এক আহ্বান যাতে ইতিহাস প্রায়ই কেঁপে কেঁপে ওঠে, সিংহাসনের পায়া নড়ে যায়, ক্ষমতার মুকুট ধুলায় পরিণত হয়, বিপ্লবের প্রতিটি প্রচেষ্টাকে চূর্ণ করার পীড়ন নেমে আসে। কিন্তু বিপ্লবী সন্তানেরা তাদের লক্ষ্য, তাদের পথ বদলায় না, বরং তা শুরু হয় দ্বিগুণ উদ্যমে। তৈরি হয় আত্মত্যাগের নতুন ইতিহাস, বীরত্ব ও সাহসিকতার নতুন কাহিনী।
0: মৃত্যু যদি একবার হবে তবে কিসের ভয়, আমরা তাকে ভাববো খেলা, মরণ কভু নয়।

0: 1857 সালের বিদ্রোহ এবং স্বাধীনতার ঘোষণা শুধু নয়, মনে পড়ছে আরো অনেক কিছু।
1: 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা,
2: 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন,
1: 1919 সালে জালিয়ানওয়ালা।

0: 1925 কাকোরি কাণ্ড,
1: 1929 কংগ্রেসের লাহোর অধিবেশন, পূর্ণ স্বরাজের দাবি,
0: 1930 দাণ্ডি অভিযান,
1: 1942 ভারত ছাড়ো আন্দোলন,
0: 1943 আজাদ হিন্দ ফৌজ,

0: সুন্দর দল, হেমচন্দ্র কানুঙ্গ, প্রফুল্ল চাকি, অনুশীলন সমিতি, সেই মতাদর্শের ক্ষুদিরাম বসু, 15-16 বছর বয়সে যে বোমা তৈরি শিখল এবং 18 বছর বয়সে হাসতে হাসতে চড়ল ফাঁসি কাঠে, সব সব যেন দেখতে পাচ্ছি। চলুন তাদের গুপ্ত সভায় যাই।
1: বারিন্দা, আমার আর তর সইছে না।
2: বোমা বানাবার কৌশল তো ভালোই শিখেছো হেমচন্দ্র, ব্যস্ত হয়েও না, এবারে আমরা বোমা দিয়েই ব্রিটিশদের উপর হামলা করব।
1: হ্যাঁ দাদা, বিনায়ক দামোদর সাভারকার তো বোমা তৈরির উপর একটা বই প্রকাশ করেছেন। আমাদের অনেক তরুণ বন্ধু এখন বোমা তৈরি করতে চায়।
2: এটা ভালো লক্ষণ।
3: দাদা, আমার হাতে বোমা এলে আমি বেছে বেছে ইংরেজদের বুকে মারব।
2: ক্ষুদিরাম, আমরা কিন্তু এটা করতে চাইছি না। আমাদের টার্গেট শুধুমাত্র খারাপ ইংরেজরা, যারা অত্যাচার করে আমাদের উপর।
1: ঠিক দাদা। আচ্ছা প্রফুল্ল।
4: হ্যাঁ হ্যাঁ দাদা।
1: আমাদের প্রথম নিশানা কে হবে বলো তো?
4: কেন, কিংসফোর্ড?
2: ঠিক বলেছো।
1: হ্যাঁ, কিংসফোর্ডের চেয়ে নিষ্ঠুর এখন আর কেউ নেই বারিন্দা। সামান্য অপরাধেও ভারতীয়দের কঠোর শাস্তি দেয়।
3: কদিন আগে আমাদের সাথী সুশীল সেনকে নির্দয়ভাবে চাবুক মেরেছে।
5: জানেন দাদা, সুশীল সেনের বয়স মাত্র 15, কি অপরাধ ছিল তার জানেন?
3: একজন পুলিশের সঙ্গে সুশীলের ধাক্কা লেগেছিল, তাই চাবুক দিয়ে প্রচন্ড মারা হয়েছে তাকে। ওই কিংসফোর্ড সাহেবকে আমি ছাড়বো না দাদা।
5: কিছুদিন আগে পার্সেল বোমা পাঠিয়ে আমরা তাকে মারার চেষ্টা করেছি।
1: ভাগ্য ভালো ছিল তার, শুনেছি পার্সেলটা সে খোলেনি।
3: আগের বার জলদারটা বেঁচে গেছে বলে প্রতিবারই তার ভাগ্য ভালো হবে না দাদা, এবার সে আর বাঁচবে না।
5: এবার তাকে সামনে থেকে মারব।
2: কিন্তু তোমরা বোধহয় শোনোনি প্রফুল্ল, কিংসফোর্ডকে প্রমোশন দিয়ে কলকাতা থেকে মুজাফফরপুরে পাঠানো হয়েছে।
1: সে কি, তাহলে তো আমাদের পুরো পরিকল্পনাটা বিফলে যাবে।
3: না না হেমদা, কলকাতায় না হলে ওই মুজাফফরপুরে গিয়েই তাকে মারতে হবে।
1: কি বলছো ক্ষুদিরাম?
3: হ্যাঁ হ্যাঁ, মরতে তাকে হবেই, এবং আমাদের হাতে। বন্দে মাতরম,
6: বন্দে মাতরম।

0: আচ্ছা প্রফুল্ল।
1: হ্যাঁ দাদা।
0: তুমি কি এর আগে কখনো মুজফ্ফরপুরে গিয়েছো?
1: হ্যাঁ বারিন্দা।
2: প্রফুল্ল তো কিছুদিন ওখানে থেকে এসেছে দাদা।
0: তাহলে কিংসফোর্ড কে খতম করবে তুমি?
1: হ্যাঁ বারিন্দা, এটাকে আমি আমার সৌভাগ্য বলে মনে করব।
2: কিন্তু দাদা, প্রফুল্ল একা, মানে কাউকে তো ওর সঙ্গে যেতে হবে।
3: কেন, আমি যাবো।
0: কিন্তু ক্ষুদিরাম, তুমি এখন
3: দাদা দাদা না বলবে না, আমি যাবো।
0: ক্ষুদিরাম, তুমি বুঝতে পারছো না এতে কতটা বিপদের ঝুঁকি আছে।
3: বিপদ? দেশের জন্য, স্বাধীনতার জন্য কোনো বিপদকে আমি পরোয়া করি না দাদা।
0: তোমার বয়স এখনো অনেক ছোট ক্ষুদিরাম।
3: বয়সের সঙ্গে কি সম্পর্ক? হেমদা, আপনি বারিন্দাকে বলুন না, আমি 14 বছর বয়সে থানার সামনে একজন পুলিশের নাক ভেঙে দিয়েছিলাম। আমি বন্দে মাতরম লিফলেট বিলি করেছি, সোনার বাংলা পুস্তিকা আমি বিলি করেছি। আমি ভয় পাই না, আমি প্রফুল্লদার সঙ্গে যাব আর কিংসফোর্ডকে মারবো।
0: জানি জানি জানি ক্ষুদিরাম, কিন্তু
2: বারিন্দা, ওকে আমি যখন স্কুলে পড়াতাম, ও আমার কাছে ইংরেজ মারবে বলে রিভলভার চাইত। ওর জন্মই হয়েছে বিপ্লবের জন্য। আপনি অনুমতি দিন।
0: বেশ বেশ, তবে তাই হোক, কিন্তু কোন ভুল ভ্রান্তি যেন না হয়।
3: হবে না, হবে না দাদা। বন্দে মাতরম,
0: বন্দে মাতরম।

0: সময় এসে গেল। যুদ্ধক্ষেত্রে যোদ্ধা এসে পৌঁছল। তারপর হল বিস্ফোরণ। 8ই জুন 1908 আদালতে পেশ করা হল তাকে। 13ই জুলাই ঘোষণা হল তার মৃত্যুদণ্ডের সাজা।
1: কি বলছো ক্ষুদিরাম, তোমার জীবন এত সস্তা নয়, আমরা অবশ্যই আপিল করব।
2: দেশের মূল্যের কাছে আমার জীবনের কোনো মূল্য নেই নরেন্দ্রবাবু। ব্রিটিশ সরকার আমাদেরকে তাদের পায়ে পড়তে দেখা অভ্যেস করেছে, কিন্তু আর নয়, আমি তাদের সামনে মাথা নত করব না, আর্জি জানাব না, নিজের প্রাণ ভিক্ষা চাইব না কিছুতেই। মরতে আমি ভয় পাই না। ইংরেজ সরকারকে দেখিয়ে দিতে চাই আমরা একটা সাহসী জাতি, নির্ভয়ে বাঁচি, নির্ভয়ে মরতে জানি। দেশের জন্য শুধু একবার কেন, প্রতি জন্মেই আমি ফাঁসির জন্য প্রস্তুত।
3: অর্ডার, অর্ডার।

0: সমস্ত সাক্ষ্য প্রমাণের প্রতি লক্ষ্য রেখে এই আদালত ক্ষুদিরাম বসুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। ক্ষুদিরাম, তুমি কি বুঝতে পারোনি তোমার শাস্তি হয়েছে ফাঁসিতে মৃত্যু?
1: আমি আমি বুঝতে পেরেছি।
0: বুঝতে পেরেও হাসছ?
1: আমি আদালতের সব কথা শুনছিলাম। আমার উকিল বাবু আপনাকে বিশ্বাস করাতে নানা যুক্তি দিয়ে বোঝাচ্ছিলেন যে আমি একজন নাবালক, শিশু, বোমা আমি নিক্ষেপ করিনি। জজ সাহেব, আমি শিশু নই। যার দেশ কৃতদাস, যার মা যন্ত্রণায় হাহাকার করছে, সেখানে কেউ শিশু হয়ে থাকতে পারে? বোমা আমি ছুঁড়েছিলাম জজ সাহেব, কিংসফোর্ডকে মারতে পারিনি, এটাই শুধু দুঃখ।

0: উধম সিংকে নিশ্চয়ই ভুলে যাননি। ফাঁসির দড়ি তার গলায় যখন উঠেছিল তখন তার বয়স ছিল মাত্র ১৯।
1: আমার কোনো দুশ্চিন্তা নেই, মৃত্যুর জন্য আফসোসও নেই। বৃদ্ধ বয়স পর্যন্ত মৃত্যুর অপেক্ষা করে লাভ কি? যুব বয়সে মৃত্যুকে আলিঙ্গন করায় মজা অনেক বেশি, সেটাই আমি করছি। আমি তো জীবন উৎসর্গ করছি আমার দেশের জন্য।
0: মদন লাল ধিংরা, যিনি লন্ডনে স্যার কার্জন ভাইসকে হত্যা করেছিলেন, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ১৯০৯ এর ১৬ই অগস্ট। ফাঁসির আগে মাতৃভূমি সম্পর্কে যা তিনি বলেছিলেন, ভুলতে চাইলেও কি তা ভোলা যায়?
2: আমার মাতৃভূমির বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে তা ঈশ্বরের অপমান। আমার মতো হতভাগ্য একজন যে ধনে ও বুদ্ধিমত্তায় দুর্বল, মাতৃভূমির বেদিতে রক্ত নিবেদন ছাড়া সে আর কি বা করতে পারে? আমি শহীদ হতে পারছি বলে গর্বিত।

0: চলুন আমরা ঘুরে আসি শাহজাহানপুরের এক রাস্তায়, যেখানে পণ্ডিত রামপ্রসাদ বিসমিল এবং তার সঙ্গী সাথী কবি বিপ্লবী আশফাকুল্লাহ খান ওয়ারসি, ঠাকুর রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ির কর্মভূমি। আপনি কি টাউন হল রোডে আর্য সমাজ মন্দির দেখতে পাচ্ছেন? ওখানে বিপ্লবীরা সভা করতেন। বিখ্যাত কাকরি কাণ্ডের বৈঠকও হয়েছিল এখানেই। তাতে বিসমিলের সঙ্গী ছিলেন আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, শচীন্দ্রনাথ বক্সী, মনমথনাথ গুপ্ত, মুকুন্দলাল, কেশবচন্দ্র, রামকৃষ্ণ খত্রী, মুরারিলাল শর্মা এবং বনোয়ারিলালের মতো বিপ্লবীরা। 9 আগস্ট 1925, দিনটি মনে আছে? উত্তরপ্রদেশের কাকরি স্টেশনে ট্রেনে যাওয়া সরকারি কোষাগার লুট হল। শুরু হল গ্রেপ্তারি। 26 সেপ্টেম্বর রাতে সারা দেশ থেকে গ্রেপ্তার করা হল 40 জন যুবককে। চন্দ্রশেখর আজাদ ছাড়া বিসমিলের সমস্ত বিপ্লবী সঙ্গী ধরা পড়ল একে একে। শুরু হল বিচার। কেউ কেউ বেকসুর খালাস পেল, কারো কারো দীর্ঘ কারাবাস হল, কারো দীপান্তর। কিন্তু বিসমিল, আশফাকুল্লাহ, ঠাকুর রোশন সিং আর রাজেন্দ্র লাহিড়ির হল ফাঁসির সাজা। জেলে অকথ্য অত্যাচার হতো তাদের মুখ খোলাতে, তাতে ব্যর্থ হলে চলত অন্য পদ্ধতি।
1: শোনো আশফাক, বিসমিল আর এই হিন্দুরা নিজেদের জন্য একটা মুলুক ঠিক হাসিল করে নেবে। তোমাকে ওরা ব্যবহার করছে, শুধু ব্যবহার করে নিচ্ছে, এটা বোঝো?
2: না, বুঝি না। স্বাধীনতা শুধু হিন্দুদের নয়, স্বাধীনতা হিন্দুস্তানের, স্বাধীনতা সবার। তোমরা কি বুঝবে ইংরেজদের পদলোহী তোষামুদেরা? যাও যাও এখান থেকে।
0: রাজেন্দ্র লাহিড়ির ফাঁসি হল 16 ডিসেম্বর গুন্ডা জেলে। 14 ডিসেম্বর তিনি তার সতীর্থদের কাছে একটি চিঠি লিখলেন। কি লিখেছিলেন মনে আছে?
3: মৃত্যু কি, এটি জীবনেরই অন্য দিক ছাড়া কিছু নয়। তাই মানুষ কেন দুঃখ পায় আর কেন ভয় পায় মৃত্যুকে? আমি বিশ্বাস করি আমাদের এই মৃত্যু ব্যর্থ হবে না।
0: 19 ডিসেম্বর 1927 রামপ্রসাদ বিসমিলের ফাঁসি হল গোরখপুর জেলে। ফাঁসির কিছুদিন আগে তিনি তার এক বন্ধুকে চিঠিতে লিখেছিলেন,
4: 19 তারিখে যা ঘটতে যাচ্ছে তার জন্য আমি প্রস্তুত। মৃত্যু কি?
3: মৃত্যু কেবল শরীরের পরিবর্তন। আমার বিশ্বাস আমার আত্মা মাতৃভূমির আর তার সন্তানদের জন্য উৎসাহের সঙ্গে কাজ করতে শীঘ্রই ফিরে আসবে।
0: সত্যি আশ্চর্যজনক মানুষ ছিলেন তারা। দেশের জন্য জন্মেছিলেন, দেশের জন্যই করেছিলেন আত্মবলিদান।
5: অর্ডার অর্ডার। তোমার নাম কি?
6: আজাদ।
5: পিতার নাম কি?
6: স্বাধীন।
5: বাড়ি কোথায়?
6: জেলখানা।
0: ১৯৩১-এর ২৭ ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্ক। মনে পড়ছে বিপ্লবী চন্দ্রশেখর আজাদ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে নিজের শেষ বুলেটটা বিঁধে দিলেন নিজেরই ওপর।
7: আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। মাত্র এইটুকুই তোমার সেবা করতে পেরেছি আমি।

0: Simon Commission go, back,
1: go, back, go, back.
0: Simon Commission go, back,
1: go, back, go, back.
2: Lahore. Commissioner Chairman Sir John Simon Lahore পৌঁছলে লালা লাজপত রায়ের নেতৃত্বে কমিশনের বিরোধিতায় তুমুল ঝড় উঠল। পুলিশ অফিসার সন্ডার্স নির্বিচারে ভিড়ের উপর লাঠিচার্জ করলেন।
3: আমি নিশ্চিতভাবে বলছি আমার উপর যে লাঠিচার্জ করা হলো তা ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক বলে প্রমাণিত হবে।
2: লালা লাজপত রায় মারা যান 1928 সালের 17 নভেম্বর ব্রিটিশের প্রহারে গুরুতর আহত হওয়ার ফলে। লালাজির শেষকৃত্যের চিতা ঠান্ডা হবার আগেই জ্বলে উঠল গোটা দেশ। প্রতিশোধের প্রতিজ্ঞা নিলেন চন্দ্রশেখর, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, অন্যান্যরা, এবং প্রতিশোধ নিলেন।
4: আমলারা সাবধান, জেপি সন্ডার্সের রক্তে লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে। অত্যাচারী সরকার সাবধান, সমস্ত দমন পীড়ন সত্ত্বেও আমরা বিপ্লবের আওয়াজ তুলবই।
2: 1929 সালের 8ই এপ্রিল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের কথা ভুলে যাননি তো? ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর দলের সর্বোচ্চ নেতা চন্দ্রশেখর আজাদ সহকর্মী শিব বর্মাকে কি বলেছিলেন মনে আছে?
5: প্রভাত, কিছুদিনের মধ্যে এই দুজন দেশের সম্পত্তি হয়ে যাবে, তখন আমাদের কাছে থাকবে শুধু এদের স্মৃতি। সেই পর্যন্ত এদেরকে অতিথি ভেবে একটু যত্নে একটু খাতিরে রেখো।
2: ৭ই অক্টোবর ১৯৩০ ট্রাইব্যুনালে ঘোষণা হল মৃত্যুদণ্ড। 23 মার্চ ১৯৩১ সন্ধ্যায় সুখদেব, রাজগুরু আর ভগৎ সিং এর ফাঁসি হয়ে গেল।

0: কত ঘটনা, কত ব্যক্তিত্বে ভরা ভারতের স্বাধীনতা সংগ্রামের অধ্যায়। সুভাষচন্দ্র বসুর সেই উদাত্ত আহ্বান কি ভুলতে পারে কেউ?
1: তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
0: চলুন সাভারকারকে দেখে আসি জেলখানায়।
2: এই যে সাভারকার, উঠে দাঁড়াও।
3: কেন?
2: ব্যাটারি সাহেব আসছেন।
3: আসছে, আসুক।
2: এই তুমি কি জানো না এই জেলকে সেলুলার জেল বলে না, বলে ব্যাটারির জেল? উঠে দাঁড়াও।
4: তুমি তো মার্সেই থেকে পালাবার চেষ্টা করেছিলে, তাই না? কেন মিথ্যে স্বাধীনতার স্বপ্ন দেখো?
3: দেখি দেখি দেখি, কারণ স্বপ্ন সত্যিও হয়।
4: 50 বছরের কারাদণ্ড হয়েছে তোমার, ততদিন কি তুমি বাঁচবে মনে করো?
3: আপনি কি মনে করেন ব্রিটিশরা আরো 50 বছর ভারত শাসন করবে?
4: শোনো, এ হলো কালা পানি, এই জেলের চারপাশে ঘন জঙ্গল, আর জঙ্গলে আছে হিংস্র বিপজ্জনক নানান নরখাদক বন্য প্রাণী। এখান থেকে পালাবার দুঃসাহস দেখাবে তো মরতে হবে, বুঝতে পারলে?
0: মনে পড়ছে সেই সন্ধ্যার কথা, যখন সাভারকার ফিরে এলেন আর তার সঙ্গে দেখা করতে এলেন স্বয়ং গান্ধীজি।
3: এত মানুষ আসছেন, এখন আবার কে এলেন? দেখো তো যমুনা, কে এলেন?
5: হ্যাঁ হ্যাঁ দেখছি।
6: গান্ধীজি, গান্ধীজি এসেছে।
3: গান্ধীজি? আসুন আসুন বাবুজি, আসুন আসুন বাবুজি, বসুন। ইনি আমার ধর্মপত্নী যমুনা বাই।
6: প্রণাম প্রণাম বাবুজি।
3: বাবুজি, আপনি কষ্ট করে কেন এলেন?
7: না না, কষ্ট আর কি, এদিকে এসেছিলাম, তা ভাবলাম সাভারকারের সঙ্গে দেখা করে যাই।
3: জেল থেকে আমার মুক্তির জন্য আপনি চিঠি লিখেছিলেন, আমি কৃতজ্ঞ। ভেবেছিলাম আমাকে আপনি হয়তো ভুলে গেছেন।
7: না না না না, সব মনে আছে। আপনার সঙ্গে লন্ডনে দেখা হয়েছিল বিজয়া দশমীর দিন।
3: হ্যাঁ,
7: আপনার দেশের প্রতি ভালোবাসা, বিভিন্ন বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার স্পষ্টবাদিতা আমাকে মুগ্ধ করেছে। একটা লেখাও আমি লিখেছিলাম
3: ইয়াং ইন্ডিয়া পত্রিকায়, আমি পড়েছি সে লেখা।
7: তা এখন আপনার রুটিন কি?
3: এখন হিন্দু সমাজের অসাম্য এবং অস্পৃশ্যতায় আমি খুব ব্যথিত। দারিদ্র আর অমানবিক আচরণের কারণে সমাজের এক শ্রেণীর মানুষ ধর্মান্তরিত হচ্ছে, তাদের শুদ্ধ করে নিজেদের সঙ্গে নিতে হবে। পুরাণ মতবাদীরা এই কাজে বাধা সৃষ্টি করছে, তাদের ভাইদের মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না। কিছু লোকের কারণে আমরা সংগঠিত হতে পারছি না।
7: কিন্তু শুধু হিন্দু সমাজ কেন?
3: কারণ অন্যের ওপর আমাদের কোনো প্রভাব নেই।
7: এই দেশে তো অনেক ধর্ম আছে।
3: হ্যাঁ আছে আছে, এবং ভারত ধর্ম নিরপেক্ষ। এখানে সবাই অন্যের ধর্মকে সম্মান করে নিজের ধর্ম পালন করবেন স্বাধীনভাবে। আমি সংগঠিত করতে চাই আহত হিন্দুদের, অসংগঠিত হিন্দুদের।
7: বুঝেছি।
3: তা আপনি এখন কি করছেন বাবুজি?
7: মানুষকে চরকা কাটতে অনুপ্রাণিত করছে।
3: হ্যাঁ, মানুষ স্বদেশীতে উৎসাহিত হবে, স্বাবলম্বী হবে, তবে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি আত্মরক্ষার ওপর তো জোর দেওয়ার দরকার। তরুণরা সেনাবাহিনীতেও ভর্তি হোক।
7: আমি সহিংসতায় বিশ্বাস করি না।
3: আত্মরক্ষা প্রত্যেক ব্যক্তির ধর্ম, হিংস্র প্রাণীর সামনে অহিংসবাদী হওয়া তো বোকামি।
7: যাই হোক না কেন, অহিংসা আমাদের পরম ধর্ম।
3: এই আদর্শবাদ ব্যবহারিক নয় গান্ধীজি। কাল যদি কোনো আক্রমণকারী গোলাগুলি আর সৈন্য নিয়ে আমাদের সীমান্তে প্রবেশ করে, অহিংস জনতা চরকা দিয়ে কি করবে সেখানে?
7: করবে করবে, আমাদের সদাচরণ তাদের মত পরিবর্তন করাতে পারে।
3: তাই যদি হতো তাহলে কোনো দেশেরই তো সেনাবাহিনীর প্রয়োজন হতো না। হৃদয় পরিবর্তনের জন্য সবার আগে সামনের ব্যক্তিরও হৃদয় থাকতে হবে।

0: ভারতীয় যুবকদের সেনাবাহিনী বয়কট করতে বলা হচ্ছে। এই ভারতীয় সৈন্যরাই কিন্তু 1857 সালে বিপ্লব করে নিজেদের আহুতি দিয়েছিলেন।
1: আপনার মতের অনেক পার্থক্য আছে আমার সঙ্গে।
0: থাকেও চলি, তবু আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক।
1: তা রাজনীতিতে কবে আসছেন?
0: আমি একজন অসফল রাজনীতিবিদ।
1: কেন?
0: কারণ রাজনীতিবিদরা যা ভাবেন তা বলেন না, আর যা বলেন তা ভাবেন না।
1: আপনি?
0: আমি যা ভাবি তাই বলি, মুখোশের আড়াল রাখি না।
1: এবার যেতে হবে। উঠি।
0: আপনি এসেছেন, খুব ভালো লাগলো। আপনার এবং আমার চিন্তাধারা ভিন্ন হতে পারে, শেষ পর্যন্ত একটা বিন্দুতে কিন্তু মিলে যায় গান্ধীজি, সেই বিন্দুর নাম স্বাধীনতা। প্রণাম বাবুজি।
2: এমন অগণিত ঘটনা, অসংখ্য ব্যক্তিত্বের ইতিহাস রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামে, যা আমাদের দেশ আর দেশের স্বাধীনতা রক্ষায় সর্বস্ব উৎসর্গ করতে অনুপ্রাণিত করে। আজও আমরা দেশকে ভালোবাসতে শিখি। আসুন আমরা একসঙ্গে বলি, বন্দে মাতরম।

0: বন্দে মাতরম নাটকটি এখানেই শেষ হল। হিন্দি ভাষায় মূল রচনা বিনোদ কুমার, বাংলা রূপায়ণ শামসুন নাহার, অভিনয় করেছেন লক্ষ্মীবাঈ ও যমুনা তপতী অধিকারী, সুন্দরবাঈ পাপড়ি দাস, অফিসার ও বিচারক সন্দীপন মজুমদার, হেমচন্দ্র ও রাজেন্দ্র লাহিড়ি পার্থ বসু, বারিন ঘোষ দেবব্রত বন্দ্যোপাধ্যায়, ক্ষুদিরাম মতিলাল সেন, প্রফুল্ল ও উধম সিং তাপস ভট্টাচার্য, উকিল নরেন্দ্র ও মদনলাল ধিংড়া দেবাশিস নন্দী, চন্দ্রশেখর আজাদ সোমনাথ চৌধুরী, আশফাকুল্লাহ ও ব্যারি সাহেব প্রণব দেবনাথ, সাভারকর অলোক রায় ঘটক, গান্ধীজি স্বপন সাঁই এবং সূত্রধার সতীনাথ মুখোপাধ্যায়। আবহ সঙ্গীত দেবাশিস ভট্টাচার্য, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন অনন্যা মজুমদার।
1: বাংলা নাটক বন্দে মাতরম এখানেই শেষ হলো।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে

পক্ষে পুলিশ, হোমগার্ড সহ 1057 জন কর্মী সাহসিকতা ও সেবা পদক ঘোষণা। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। নেতাজি সুভাষ বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। কোচবিহারে তার বিরুদ্ধে মামলা দায়ের। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত 9:30 রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময়ে পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সংস্কৃত একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি তাদের সাহস ও দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেন। দেশের উন্নয়নে তাদের অমূল্য অবদানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, 1947 সালের 14ই আগস্ট ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়ের সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন, দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান আর কোটি কোটি মানুষ ঘরবাড়ি ও প্রিয়জনদের ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হন। তরুণ প্রজন্মের কাছে এই মর্মান্তিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান শ্রী শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশভাগের সেই মর্মান্তিক ঘটনায় লক্ষ লক্ষ পরিবার শোক, ঘরছাড়া হওয়া ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। একই সঙ্গে ঘরবাড়ি ও প্রিয়জন হারিয়ে ও নতুন করে জীবন গড়ে তোলার অগণিত মানুষের সংগ্রাম, সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মানসিকতার কথাও স্মরণ করেন তিনি। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বিকেল 5:10 আকাশবাণীর FM গোল্ড এবং ইন্দ্রপ্রস্থ চ্যানেলে এই ভাষণ শোনা যাবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকার পুলিশ, অগ্নি নির্বাপন পরিষেবা, হোমগার্ড, সিভিল ডিফেন্স এবং সংশোধনাগার পরিষেবার সঙ্গে যুক্ত 1057 জন কর্মীর জন্য সাহসিকতা এবং সেবা পদক ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর 272 জন পুলিশ এবং 29 জন অগ্নি নির্বাপন কর্মী সহ 301 জনের জন্য সাহসিকতা পদক প্রদানের কথা ঘোষণা করেছেন। এদের মধ্যে 197 জন বাম উগ্রপন্থা অধ্যুষিত এলাকায় কর্মরত, 51 জন জম্মু কাশ্মীরের, 12 জন উত্তর পূর্বাঞ্চলের এবং 41 জন দেশের অন্যান্য অঞ্চলে কর্মরত রয়েছেন। এছাড়াও 92 জনকে রাষ্ট্রপতির পদক এবং 664 জনকে অসাধারণ কাজের স্বীকৃতিতে বিশেষ পদক দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষে 21 জন আধিকারিককে রাষ্ট্রপতি পদক ও বিশিষ্ট সেবা পদক দিয়ে সম্মানিত করেছে। রাষ্ট্রপতির বিশিষ্ট সেবা পদক প্রাপকদের মধ্যে রয়েছেন সহকারী আরক্ষাধ্যক্ষ শোভা দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মনোজ বন্দ্যোপাধ্যায় এবং গিন্নি রানা এবং DSP সঞ্জয় কুমার সামল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সরাসরি সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল রুপির ব্যবহার আজ চণ্ডীগড়ে চালু হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে খাদ্যভর্তুকির জন্য DBT ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করার ক্ষেত্রে চণ্ডীগড় হবে দেশের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে দাদরা ও নগর হাভেলির জন্য এই উদ্যোগটি সূচনা করা হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট, দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম NHDC একটি প্রদর্শনীর আয়োজন করবে। সেখানে 24 জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 7 সন্দেহভাজন বাংলাদেশ নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গতকাল সকালে লালগোলা থানার বালিগ্রাম এলাকা থেকে ওই 7 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে আসে, পরে কাজের জন্য দক্ষিণ ভারতে চলে যায় তারা। স্থানীয়দের সন্দেহ হওয়ায় বিষয়টি তারা লালগোলা থানায় জানায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গিয়ে পুলিশ তাদের আটক করে। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তার করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা

প্রার্থী। অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ পদ খারিজ এবং গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ এই সাংসদের বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে। গত 7ই আগস্টের একটি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগেই জানানো হয়েছে, নেতাজি সম্পর্কে সমাজ মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। সংযুক্ত আরব আমির শাহের 2টি তেলবাহী জাহাজ গত সন্ধ্যায় হরমুজ প্রণালী পেরোনোর সময় আক্রান্ত হয়। সংযুক্ত আরব আমির শাহের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানের পক্ষ থেকে এই জাহাজগুলিতে আক্রমণ চালানো হয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেদেশের বিদেশ মন্ত্রক আরও বলেছে, ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে যেভাবে জাহাজের ওপর আক্রমণ চালিয়েছে তার ফলে আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। পূর্ব জাপানে টানা প্রবল বৃষ্টিতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাপানের আবহাওয়া দপ্তর টোকিওর কাছাকাছি চিবা অঞ্চলের 1/3 বেশি পৌরসভায় সর্বোচ্চ স্তরের লেভেল 5 ভারী বর্ষণ সতর্কতা জারি করেছে। প্রবল বর্ষণের কারণে চিবা ও টোকিওর বিভিন্ন অংশে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে, বহু যাত্রী রাস্তায় আটকে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির ওপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। নতুন এই পদক্ষেপের আওতায় নির্দিষ্ট কিছু চালকবিহীন আকাশযান ব্যবস্থার ওপর 100% শুল্ক আরোপ করা হবে। ছোট আকারের ড্রোনগুলির ক্ষেত্রে শুল্কের হার কমে 25% হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ চামোলি জেলার জলবিদ্যুৎ প্রকল্পের ভূমিধসের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেন। আগেই জানানো হয়েছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধে এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন। সুড়ঙ্গের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 2 জন, আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের পুনরুদ্ধার এবং অঞ্চলের পর্যটনের ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে সরকার মোট 18 কোটি 60 লক্ষ টাকার 3টি প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাম্বা জেলার উত্তর বাহিনী হেরিটেজ, কাঠুয়া জেলার ঐতিহাসিক বসৌলি দুর্গ, অনন্তনাগে যাত্রীনিবাসের পুনরুদ্ধার ও পুনর্জীবন এবং ঐতিহাসিক নাল্লা সাউন্ডবাড়ি ঝর্ণার সৌন্দর্যায়ন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পে দিল্লি NCR অঞ্চলের 100 জন উপভোক্তা স্বাধীনতার 80তম বর্ষপূর্তিতে দিল্লি লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক জানিয়েছে, তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হবে এবং মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ আলোচনায় তাঁরা অংশ নেবেন। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, তাঁর এই যুগান্তকারী কৃতিত্ব, পেশাগত উৎকর্ষ, রণকৌশলগত দক্ষতা এবং আকাশপথে দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বায়ুসেনার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলেনা রিবাকিনাকে 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সমস্ত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ, হোমগার্ড সহ 1,057 জন কর্মীর জন্য সাহসিকতা ও সেবা পদক ঘোষণা। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। নেতাজি সুভাষ বসু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন কোচবিহারে তার বিরুদ্ধে মামলা দায়ের। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

এ তো আমাদের জীবনের সবার কথা, টাইম নেই দাদা, সময় আমাদের কারুর কাছে সত্যি এখন একদম নেই, কিন্তু তবু জীবন তো চলতে থাকে নিজের সময়ে, নিজের স্রোতে, আর জীবনের কিছু কিছু ঘটনা আমরা কিন্তু মনে রেখেই দিই। যতই আমাদের সময়ে না থাকুক, তবু কিছু বিশেষ ঘটনা জীবনকে বিশেষ করে তোলে, যেগুলো সেগুলো আমরা খুব যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখি। সেই কথাই পরের গানে, পারিজাতের।

চন্দ্রবিন্দুর এই গানটির সঙ্গে শেষ হলো আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: বাড়ির তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: এখন সংবাদ।
2: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. President Draupadi Murmu to address the nation on the eve of 80th

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান অনুরোধের আসর, উপস্থাপনায় পল্লবী সিনহা। দুপুর মানেই একটু থেমে যাওয়া, একটু নিজের মতো করে সময় কাটানো, আর মনের কোণে জমে থাকা কিছু প্রিয় সুর, সেই সুরের টানেই শুরু করছি আজকের অনুরোধের আসর অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আপনাদের মৈত্রী বন্ধু পল্লবী সিনহা। আপনাদের অনুরোধের গান নিয়ে সাজানো আজকের এই আয়োজন। যে গান কখনো ফিরিয়ে নিয়ে যায় শৈশবের উঠোনে, কখনো ছুঁয়ে যায় ভালোবাসার দিনগুলো, আবার কখনো অকারণে মুখে এনে দেয় এক চিলতে হাসি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। থাকুন আমার সঙ্গে আর শুনতে থাকুন একের পর এক আপনাদেরই পছন্দের গান। প্রথম যেই বন্ধুরা আমাদের অনুরোধ জানিয়েছেন তাদের নাম হলো বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, গ্রাম ও পোস্ট উলকুন্ডা বীরভূম থেকে। রইল বন্ধু আপনাদের জন্য আপনাদেরই পছন্দের গান।

আপনারা শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে যে গানটি শুনবেন শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, অনুরোধ করেছেন সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে। রইল বন্ধু আপনার জন্য এই গানটি।

অনুরোধের আসর অনুষ্ঠানে এবার শুনবেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে একটি গান। গানটি অনুরোধ করেছেন মেহেদি হাসান বামন, নার্গিস পারভিন ও আজিজ খান, জিয়নপুর চড়িডাঙ্গা, দৌলতপুর মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ থেকে। রইল বন্ধু আপনাদের জন্য আপনাদেরই পছন্দের গান।

লিখেছেন অশোক কর্মকার ও পুষ্পরানী কর্মকার, পাত্রসায়ের বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। তারা শুনতে চেয়েছেন বাদল তিনের প্রথম কদমফুল, এই রবীন্দ্রসঙ্গীতটি যে কোনো শিল্পীর কণ্ঠে। রইল বন্ধু আপনাদের জন্য আপনাদের পছন্দের গান।

শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে শুনবেন একখানি রবীন্দ্রসঙ্গীত। অনুরোধ করে

0: গানটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আপনারা শুনছেন অনুরোধের আসর অনুষ্ঠান। এবারে শুনবেন শিল্পী জগন্ময় মিত্রর কণ্ঠে একটি গান অনুরোধ করেছেন অরুণ বন্দ্যোপাধ্যায় ও সুপর্ণা বন্দ্যোপাধ্যায় দীঘল গ্রাম বাঁকুড়া থেকে। রইল বন্ধু আপনাদের জন্য আপনাদের পছন্দের গান।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই,

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায়।

এতক্ষণ শুনলেন অনুরোধের আসর অনুষ্ঠান, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশন শেষ হলো। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টা এবং বাংলাদেশ সময় বিকেল 5টা বেজে 30 মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3টে বেজে 15 সেকেন্ড এবং বাংলাদেশের সময় 3টে বেজে 31 মিনিট হয়ে 3 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন ভারতীয় সময় বিকেল 5:02 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 5:32 হয়ে 59 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম, ও দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 97% ও 90%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.01.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য সতর্কবার্তা। 14/8/2026 তারিখে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এবং তা ধীরে ধীরে কমতে থাকবে। মৎস্যজীবী বন্ধুদের জন্য 15/8/2026 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন জানিয়ে দেব আজ অর্থাৎ 14/8/2026 শুক্রবারের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 5:02 শুরু হয়েছে। 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় পল্লবী সিনহা, 5:50 ক্রীড়াঙ্গন, 6:20 ক্ষেতখামারির কথা, সুস্থায়ী কৃষির উন্নতিতে এফপিসি পিএফও এর ভূমিকা, এ বিষয়ে ডক্টর সৈকত কুমার সাহা সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, 7টা স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর ভাষণ। 7:50 শুনবেন হাউসফুল, 8:15 মহিলাদের আসর, বিষয় খেলার জগৎ, উপস্থাপনায় অঙ্কিতা পাল, 9:00 কথায় গানে, উপস্থাপনায় ইনা বাগচি, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:30 শুনবেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের বাংলা রূপান্তর, 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খাম্বাবতী এবং খামরাজ ঠুমরির আগে খেয়াল, পরিবেশন করবেন নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তবলায় শিল্পীকে সহযোগিতায় থাকবেন সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র, 10:45 শুনবেন উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ইনা বাগচি, 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ শুক্রবার 14/8/2026 দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই স্নিগ্ধ সন্ধ্যার শুভেচ্ছা। সারাদিনের কোলাহল এবার ধীরে ধীরে স্তিমিত। পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের আলো যেন আকাশের ক্যানভাসে এঁকে দিচ্ছে দিনের শেষ অধ্যায়। পাখিরা ফিরছে নিড়ে, ঘরে ঘরে জ্বলছে আলো, কোথাও মৃদু হয়ে উঠছে সন্ধ্যার প্রদীপ। দিনের ব্যস্ততা আর রাতের নির্জনতার মাঝখানের এই সময়টুকুই যেন নিজের সঙ্গে একটু দেখা করার অবসর, তাই না? সন্ধ্যা এলেই দিনের কত কথা যে মনে ভেসে ওঠে, কখনো কোনো প্রিয় মানুষের মুখ, কখনো হারিয়ে যাওয়া মুহূর্ত, কখনো বা অচেনা কোনো সুর হঠাৎ মনকে ছুঁয়ে যায়। চারপাশের আলো আঁধারিতে তখন মনও যেন একটু থেমে যেতে চায়, চায় নিঃশব্দে কিছুক্ষণ নিজের কথা শুনতে। আর আজকের এই আয়োজনে থাকছে এক বিশিষ্ট মানুষের জন্মদিন ঘিরে কিছু কথা, জীবনের পথে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার গল্প, দৈনন্দিন জীবনকে আরও সুন্দর করে তোলার কিছু সহজ পরামর্শ, নানা জানা অজানা তথ্য এবং অবশ্যই পছন্দের কিছু গান। তাই আপনারা যেখানে আছেন সেখানেই এই সন্ধ্যার খানিকটা সময় নিজের করে নিন, মনকে দিন সামান্য বিশ্রাম। আর আমি পল্লবী সিনহা গোধূলির আবেশকে সঙ্গী করে চলুন শুরু করি আজকের আজ সন্ধ্যায় অনুষ্ঠান।

আগামীকাল 15ই অগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কেবল শহরের রাজপথেই লেখা হয়নি, লেখা হয়েছিল প্রান্তিক বাংলার ধূলিকণাতেও। আজ এমন এক মহিয়সী নারীর কথা বলবো যিনি আমাদের কাছে মানভূম জননী নামে পরিচিত। তিনি আর কেউ নন, বিপ্লবী, সমাজসেবী ও ভাষা আন্দোলনের পুরোধা লাবণ্য প্রভা ঘোষ। আজ তাঁর জন্মবার্ষিকী। এই তেজস্বিনী নারী খুব অল্প বয়সেই স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হন। স্বামী অতুলচন্দ্র ঘোষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি মানভূমির মাটিতে গড়ে তোলেন স্বাধীনতার শক্ত খাঁটি। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আজীবন খাদি বস্ত্র পরিধান করেছেন এবং নিজের হাতে সুতো কেটেছেন। লাবণ্যপ্রভা দেবী শুধু নিজে আন্দোলন করেননি, পুরুলিয়া জেলার ঘরে ঘরে গিয়ে নারীদের সংগঠিত করেছিলেন। লবণ সত্যাগ্রহ থেকে শুরু করে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন, প্রতিটি সংগ্রামে তাঁর উপস্থিতি ছিল সম্মুখ।

ইংরেজ শাসকের অমানবিক অত্যাচার বা একাধিকবার কারাবাস কোনো কিছুই তাঁর মনোবল ভেঙে দিতে পারেনি। স্বাধীনতার পরও তাঁর সংগ্রাম থেমে থাকেনি। তৎকালীন সরকারের অধীনে মানভূমির বাংলাভাষী মানুষের মাতৃভাষার মর্যাদা রক্ষায় তীব্র আন্দোলন গড়ে তোলেন। এই মানভূম ভাষার আন্দোলনে বৃদ্ধ বয়সেও নেতৃত্ব দিয়েছিলেন লাবণ্যপ্রভা ঘোষ। টুসু গান আর পদযাত্রার মাধ্যমে তিনি ও তাঁর সঙ্গীরা আন্দোলনকে পৌঁছে দিয়েছিলেন গণমানুষের দোরগোড়ায়। আন্দোলন ও সংগ্রামের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সম্পাদনা করেছেন সাপ্তাহিক মুক্তি পত্রিকা, যা ছিল সেকালের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এই বীর নারী। কোনো পদের মোহ বা লোভ তাঁকে স্পর্শ করতে পারেনি। তিনি রেখে গেছেন এক অনন্য ইতিহাসের স্বাক্ষর, যেখানে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা মিশে একাকার হয়ে গিয়েছে।

আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। মুখ মানুষের সবচেয়ে পরিচিত পরিচয়। মুখ দেখেই আমরা চিনে নিই হাসি, অভিমান, বিস্ময়। অথচ সেই পরিচিত মুখের আড়ালেই জন্ম নেয় কত চরিত্র, কত অজানা গল্প। সেই গল্পকে শিল্পে রূপ দেন মুখাশিল্পী। তার হাতে তৈরি মুখোশ হয়ে ওঠে লোক সংস্কৃতি, ইতিহাস ও কল্পনার আশ্চর্য মেলবন্ধন। মুখোশের ইতিহাস বহু পুরনো। পৃথিবীর নানা প্রান্তে কখনো ধর্মীয় আচার, কখনো উৎসব, কখনো নাট্যাভিনয়, আবার কখনো নিছক শিল্প সৌন্দর্যের প্রকাশ হিসেবে মুখোশ ব্যবহৃত হয়। বাংলায় লোকজ সংস্কৃতিতেও রয়েছে মুখোশের সমৃদ্ধ ঐতিহ্য। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি মুখোশ শিল্পের জন্য এই স্থান কিন্তু বিখ্যাত। কুশমন্ডির স্থানীয় ভাষায় মুখোশকে বলা হয় মুখা। ডাকিনী, নররাক্ষস, কালী, রাবণ, হনুমান, বুড়ো বুড়ি, জটায়ু কিংবা বাঘ, অসংখ্য চরিত্রের মুখা তৈরি হয় এখানে। ঢাক, কাঁসর আর সানাইয়ের তালে এই মুখা পরে শিল্পীরা পরিবেশন করেন মুখা নাচ। স্থানীয় লোকাচার, ধর্মবিশ্বাস এবং উৎসবের সঙ্গে এই নাচের সম্পর্ক অত্যন্ত গভীর। বৈশাখ থেকে আষাঢ়, বিশেষ করে চণ্ডী পুজোর সময় মুখা নাচের আবহে প্রাণ ফিরে পায় গ্রাম। কখনো আবার যাত্রাপালাতেও এই মুখোশ কিন্তু ব্যবহৃত হয়। ফলে মুখা কেবল একটি কারুশিল্প নয়, এটি একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য। কাঠের নিস্তব্ধ মুখের ভেতর যে গল্প লুকিয়ে আছে, সেই গল্প যেন আরও বহু বছর ধরে মানুষের কাছে পৌঁছে যায়, এই আশাতেই আজও শিল্পীদের হাতুড়ি বাটালি থামে না।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশ

0: একটি নালা পাকা করুন।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: আবারও ফিরে এলাম আজকের আজ সন্ধ্যার কথা এবং গানে। উত্তর পূর্ব ভারতের সবুজ প্রকৃতির ভাণ্ডারে এবারে যেন জুড়ল এক নতুন সুরের ঝংকার। কি সেই সুর! মেঘালয়ের শিলংয়ের বোটানিক্যাল গার্ডেনে আবিষ্কৃত হয়েছে আদা পরিবারের এক নতুন প্রজাতির ফুল, যার নাম হেরিফিনিয়াম জুবিন গার্গানিয়াম। অসমের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের নামে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ইস্টার্ন রিজিওনাল সেন্টারের গবেষকেরা দীর্ঘদিন ধরে শিলংয়ের বোটানিক্যাল গার্ডেনে বেড়ে ওঠা এক অজানা উদ্ভিদ নিয়ে অনুসন্ধান করে নানা পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করেন এটি আদা পরিবারের সম্পূর্ণ নতুন একটি প্রজাতি। নতুন এই ফুলের সৌন্দর্যে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। ক্রিম রঙের সুগন্ধি ফুল, হলুদ পরাগধানীতে ঢাকা ফুলের ডাঁটা তাকে দিয়েছে আলাদা এক পরিচয়। এপ্রিল থেকে মে মাসের মধ্যে ফুটে ওঠে ফুলটি। কাছাকাছি প্রজাতি হেরিজিয়াম গার্লিক, এর সঙ্গে তুলনা করেও এর স্বাতন্ত্র নিশ্চিত করেছেন গবেষকেরা। আর উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি ও সঙ্গীতে জুবিন গার্গের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই নামকরণ। প্রকৃতির নতুন সৃষ্টির সঙ্গে শিল্পীর নাম জুড়ে যাওয়া যেন সত্যি এক অনন্য সেতুবন্ধন।

কোনো পুরনো আলমারির অন্ধকার কোণে, কোনো গ্রন্থাগারের ধুলো মাখা তাকের ওপর, কিংবা মন্দিরের সংগ্রহশালায় নীরবে পড়ে থাকে ইতিহাসের কত অমূল্য অধ্যায়। তালপাতা, তুলট কাগজ কিংবা পুরনো পাণ্ডুলিপির পাতায় লেখা সেই অক্ষরগুলি আসলে আমাদের অতীতের সঙ্গে জুড়ে থাকা এক একটি সেতু। সময়ের ধুলো সরিয়ে সেই হারিয়ে যেতে বসা পুঁথিগুলোকে নতুন করে আলোয় আনার কাজ চলছে ডিজিটাল সংরক্ষণের মাধ্যমে। পূর্ব বর্ধমান যেন এমনই এক প্রাচীন জ্ঞান ভাণ্ডার। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বৈষ্ণব সাহিত্য ও নানা সময়ের দুর্লভ পুঁথি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 3,500 প্রাচীন পুঁথি ও পাণ্ডুলিপি ডিজিটাইজেশন করা হয়েছে। কাটোয়া, কেতুগ্রাম ও শ্রীখণ্ডের মতো জায়গাগুলিতেও মিলেছে বহু অমূল্য নিদর্শন। শ্রীখণ্ড চিত্তরঞ্জন পাঠ মন্দিরের গ্রন্থাগারে দীর্ঘদিন আলমারির মাথায় পড়ে থাকা তালপাতা ও তুলট কাগজের পুঁথির অনেকটাই ক্ষয়ের মুখে ছিল। সেখান থেকে উদ্ধার করা হয়েছে 17টি পুঁথি। ক্ষীর গ্রামের মা যোগাত্তা মন্দিরের সংগ্রহশালা থেকেও মিলছে 130টি তালপাতার পাণ্ডুলিপি। কেতুগ্রামে কৃষ্ণদাস কবিরাজের স্মৃতি বিজড়িত স্থান থেকেও উদ্ধার হয়েছে প্রাচীন পাণ্ডুলিপি। তবে সংরক্ষণ মানে শুধু পুরনো পাতাকে তুলে রাখা নয়, প্রযুক্তির সাহায্যে সেই পাতাগুলির ছবি যত্ন করে তুলে ডিজিটাল রূপ দেওয়া হচ্ছে। ভালো অবস্থায় থাকা পুঁথিগুলি আগে সংরক্ষিত হচ্ছে, তারপর সেগুলি পৌঁছে যাচ্ছে ডিজিটাল মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রাচীন অক্ষরের পাঠোদ্ধারের চেষ্টাও কিন্তু চলছে সমানতালে। ফলে যে পুঁথির পাতায় একদিন কেবল ধুলো জমত, আজ তার দরজা খুলেছে গবেষক ও আগ্রহী পাঠকের সামনে। একটি একটি করে পাতা যেন সময়ের গভীরতা থেকে উঠে এসে বলছে, অতীত কখনো হারিয়ে যায় না, যত্ন করে তাকে ছুঁয়ে রাখলে সে নতুন সময়ও কথা বলে।

0: মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: ব্যস্ত জীবনের প্রতিদিনের হিসেব নিকেশের মাঝেও কোথাও না কোথাও লুকিয়ে থাকে ছোট্ট ইচ্ছে, তা হলো একটু বেরিয়ে পড়ার। কাঁধে একটি ব্যাগ, হাতে সময়ের অবকাশ আর মনে এক রাশ কৌতূহল। তাই এবারে আমি আপনাদের নিয়ে যাব কোথায়, এমন এক পথের সন্ধানে যেখানে প্রকৃতি কথা বলে, ইতিহাস নিঃশব্দে হেঁটে চলে। তাহলে চলুন মনটাকে একটু মুক্ত করে দিই। কলকাতার কোলাহল ছাড়িয়ে মাত্র কয়েক ঘন্টার পথ, তারপরই চোখের সামনে মেলে ধরে এক শান্ত সবুজ ক্যানভাস। হাওড়া জেলার আমতা ব্লকের এক নিরিবিলি জনপদ গড় ভবানীপুর। পর্যটনের চেনা মানচিত্রে এই গ্রামের নাম হয়তো এখনো খুব উজ্জ্বল নয়, কিন্তু ইতিহাসের কাছে এর গুরুত্ব এক অমূল্য দলিলের মতো। সময়ের ধুলো মেখে এখানে আজও অক্ষত দাঁড়িয়ে আছে প্রাচীন টেরাকোটার মন্দির, যা বহন করছে বাংলার এক গৌরবময় অতীতকে। গড় ভবানীপুরের আসল ঐশ্বর্য লুকিয়ে আছে তার যুগ যুগান্তরের ধর্মীয় ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যের পরতে পরতে। গ্রামের বুক জুড়ে শান্ত হয়ে বিরাজ করছে শতাব্দী প্রাচীন গভ ভবনেশ্বর শিব মন্দির। প্রাচীন বাংলার চিরায়ত সরল নকশা আর নিখুঁত পোড়ামাটির অলঙ্করণে সেজে থাকা এই মন্দির প্রাঙ্গণে এক অদ্ভুত নীরবতা খেলা করে। শুধু শৈব উপাসনা নয়, এই এক চিলতে প্রাঙ্গণে মিলে মিশে গেছে শক্তি ও বৈষ্ণব সাধনের ধারা, যা বাংলার শাশ্বত ধর্মীয় সহাবস্থানের এক জীবন্ত রূপকথা।

কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক, জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভ নুনের মোড়ক।

0: এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: দেখতে দেখতে আরেকটি সন্ধ্যা ধীরে ধীরে পার করে এলাম। আকাশের গায়ে যে রঙের আঁচড় কিছুক্ষণ আগেও ছিল তা কিন্তু মিলিয়ে গেছে। দিনের ব্যস্ততা, ক্লান্তি আর কোলাহলের পর এই সন্ধ্যায় যেন আমাদের শেখায় একটু থামতে, একটু নিজের সঙ্গে কথা বলতে। তবে আজ বিদায় নেওয়ার পালা। তবে এই বিদায় শেষ কথা নয়, এ তো আবারও ফিরে আসার অঙ্গীকার। আগামী সন্ধ্যায় নতুন আলো, নতুন গল্প, নতুন অনুভূতি আর

নতুন কিছু সুর নিয়ে আবারও হাজির হব আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আর আপনারাও আপনাদের মতামত কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যেন। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। আজ বিদায় বন্ধু, তবে যাওয়ার আগে রেখে যাব একখানি মন ভালো করা গান আপনাদের সকলের জন্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু চোখ রাখব এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ক্রিকেট মাঠের দিকে। আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে গল্ফ স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট। এই টেস্টে ভারতের বোলিং বিভাগের অস্ত্র হয়ে উঠতে চলেছে তিনজন স্পিনার। এদিকে আগামী বছর অর্থাৎ 2027 অনুষ্ঠিত হতে চলেছে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ। সেখানে রোক ও জুটি অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলার ব্যাপারে কিন্তু রীতিমতন আশাবাদী প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি বললেন, 39 বছর বয়সে লিওনেল মেসি যদি পারেন তাহলে রোক ও পারবে না কেন। এদিকে এবার খবর থাকবে কলকাতা ময়দান থেকে, অর্থাৎ কলকাতা লীগের খবর। কিয়ান নাসিরির হ্যাট্রিকের সৌজন্যে বিএমএসএকে 3-0 ব্যবধানে হারালো মোহনবাগান। এই জয়ের ফলে 7 ম্যাচে 13 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এলো মোহনবাগান। এদিকে আজকে কিন্তু ভবানীপুর ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল, এবং আজকে জিতলেই কলকাতা লীগের পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে যেত ইস্ট বেঙ্গল। কিন্তু খেলার খবর, শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে যে এই ম্যাচ কিন্তু ড্র হয়েছে। ইস্ট বেঙ্গল এবং ভবানীপুর এফসির মধ্যে ম্যাচ ড্র হয়েছে 1-1। ইস্ট বেঙ্গলের হয়ে গোল করেন অনন্থু এনএস। এদিকে আরও খবর ফুটবল মাঠে, ডুরান্ট কাপ, এবং সেই ডুরান্ট কাপে কিন্তু 6-0 ব্যবধানে কার্যত বায়ুসেনাকে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছল জামশেদপুর। আবারও খবর ক্রিকেট মাঠ থেকে, তবে এবারকার খবর কিন্তু ভারতের নয়, এবারকার খবর বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে চলা টেস্টের দিকে। সেখানে কিন্তু ক্রিকেট মাঠে হয়তো উলট পুরাণের সাক্ষী হতে চলেছে ক্রিকেট বিশ্ব, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রীতিমতন সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলার শেষে তৌহিদ হাসানের 101 এবং শান্তর 84 রানের সৌজন্যে বাংলাদেশের স্কোর 6 উইকেটের বিনিময়ে 351। এখনও পর্যন্ত 153 রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দেখা যাক শেষ পর্যন্ত এই টেস্ট জয়ের হাসি হাসতে পারে কি বাংলাদেশ। আবারও চোখ রাখবো ফুটবল মাঠের দিকে। বাবার মৃত্যুর 4 দিন পরে আবার মাঠে নামলেন আর্জেন্টিনীয় মেগা তারকা লিওনেল মেসি। লিগ কাপে লিওনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন LM10। এদিকে কিছুদিন আগেই ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে নিয়ে একটু বিতর্কের ঝড় উঠেছিল। এই সাম্প্রতিক বিতর্কের পরে কিন্তু আরব ফুটবল সংস্থার 6 প্রধান পূর্ণ সমর্থন জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে। এই দেশগুলি হল মরক্কো, কাতার, মিশর, মৌরিতানিয়া, লেবানন এবং সুদান। প্রসঙ্গত উল্লেখ্য, এই কয়েকটি দেশ মিলেই কিন্তু 2030 বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে। আন্তর্জাতিক ফুটবলের আরও কিছু খবর আপনাদের জন্য। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি বৃদ্ধি হল জেরেমি ডোকুর। ম্যান সিটির জার্সিতে আরও 5 বছর খেলবেন তিনি। অবশ্যই ম্যান সিটির ফ্যানেদের জন্য এটি অত্যন্ত বড় একটি সুখবর। এদিকে কমনওয়েলথ গেমসে প্রথমবার জুডোয় স্বর্ণ পদক পেয়েছিলেন অস্মিতা দে। সেই অস্মিতা দেকে সম্মান জানানো হল ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। গতকাল ইস্ট বেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে এই সম্মান জানানো হয় তাকে।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমে যেদিকে আমাদের চোখ থাকবে যে খবরটি থাকবে আতশকাঁচের তলায়, সেটি হল আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে চলা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দিকে। আতশকাঁচের তলায়, তো শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুদিন আগে গলের স্টেডিয়ামের পিচের চরিত্র দেখে একটি কথা পরিষ্কার যে দু দলের স্পিন আক্রমণই কিন্তু ঠিক করে দেবে এই টেস্টের ভাগ্য। ভারতের সব থেকে বড় চিন্তার কারণ হয়ে উঠতে পারেন শ্রীলঙ্কার দুই স্পিনার প্রভাত জয়সূর্য এবং রুমেশ মেন্ডিস। শ্রীলঙ্কার বোলিং আক্রমণের এই দুই প্রধানই কিন্তু স্পিনের জোড়া আক্রমণের ফলা হয়ে উঠেছেন বলে ক্রিকেট বিশ্ব মনে করছেন। কি করেছেন এই দুই স্পিনার? দুই স্পিনার মিলে এই মাঠে 145টি উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্য নিয়েছেন

এগারোটি টেস্টে 81টি উইকেট এবং অফ স্পিনার মেন্ডিস 12 ম্যাচে 64। এখন কেন এই দুই স্পিনার এই মাঠে এত সফল? শ্রীলঙ্কার প্রাক্তন অলরাউন্ডার পারভেজ মাহরুব বলেছেন, প্রভাত জয়সূর্য শ্রীলঙ্কার সব থেকে বড় অস্ত্র হবে। ওকে তো আমরা গলের রাজা বলে ডাকি, কারণ গলের হাওয়া ও দুর্দান্তভাবে কাজে লাগাতে পারে। গলে যে হাওয়া দেয় তার ফলে স্পিনারদের বল হাওয়ায় একটু বাঁক নেয়, আর এই হাওয়াটাকেই কাজে লাগিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে প্রভাত। সাম্প্রতিককালে অবশ্য যদি একটু ভারতীয় ব্যাটসম্যানদের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে পারেননি, বিশেষ করে বাঁহাতি অফ স্পিনারদের বিরুদ্ধে। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে যা রীতিমতন চিন্তার কারণ হয়ে উঠেছিল ভারতীয় ব্যাটারদের জন্য, এবং প্রভাত কিন্তু আগামী টেস্ট সিরিজে অবশ্যই ভারতীয় চিন্তার একটি বড় কারণ হয়ে উঠতে পারেন বলেই ক্রিকেট মহল মনে করছে। গলের পিচে স্পিনাররা সাহায্য যে পাবে সেটা কিন্তু বুঝে গিয়েছে ভারতীয় শিবিরও। সেই জন্য মর্নি মর্কেল বলেছেন যে এই পিচে ভারত যে তিন স্পিনার নিয়ে খেলবেন তাতে কোনো সন্দেহ নেই। মর্নি মর্কেল ইঙ্গিত দিয়েছেন এই তিন স্পিনারই বাঁহাতি হতে পারেন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং মানব সুতার। মর্কেল বলেছেন গলের পরিসংখ্যান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এই মাঠে স্পিনাররা সাহায্য পেয়ে থাকে। পিচ দেখে মনে হচ্ছে যত খেলা গড়াবে তত স্পিনারদের জন্য আদর্শ হয়ে উঠবে এই ট্র্যাক। মর্কেল আরও বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আমরা, আসল কাজটা হল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেইভাবে ব্যাটিং এবং বোলিং করা। ভারতীয় একাদশে তিন স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার, মোহাম্মদ সিরাজ তো অবশ্যই থাকবেন, তবে তার সঙ্গে সঙ্গী হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুন ব্রাডের মধ্যে অন্য যে কেউ। সত্যি বলতে কি, ক্রিকেট মাঠে একটা কথা অনস্বীকার্য যে ক্রিকেট হলো মহান অনিশ্চয়তার খেলা, সুতরাং প্ল্যানিং অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, কিন্তু তারপরে কে সেই দিনে ঠিক কিভাবে বল করছে, কিভাবে ব্যাট করছে তার উপর নির্ভর করছে সব কিছু। অবশ্য কাল থেকেই তো শুরু হয়ে যাচ্ছে প্রথম টেস্ট, তারপরেই বোঝা যাবে যে এই টেস্ট কার দিকে ঝুঁকে থাকবে, আর তো মাত্র কিছুক্ষণের ব্যাপার। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রিকেট ফ্যানেদের জন্য।

এদিকে ক্রিকেট মাঠের খবর যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, তখন একটা কথা না বললেই নয় যে ভারতীয় ক্রিকেট মহলে কিন্তু এখন সব থেকে বেশি চর্চা যে দুটি নাম নিয়ে তারা হলেন রোকো জুটি, অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এবং আলোচনার বিষয় হল যে 2027 বিশ্বকাপে রোকো জুটিকে খেলতে দেখা যাবে কি না। সেই তালিকায় কিন্তু একদম নতুন সংযোজন হয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 39 বছরেও যদি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে সিংহভাগ দায়িত্ব পালন করে থাকেন লিওনেল মেসি, তাহলে 37 বছরে বিরাট কিংবা 39 বছরের রোহিত কেন ওয়ানডে বিশ্বকাপে খেলবেন না। হরভজন বলেছেন যে কোনো ক্রিকেটারকে তার বয়স নয়, অবদান দিয়ে বিচার করা উচিত। পরের বছরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ, এবং সেই সময় বিরাটের বয়স হবে 38 এবং রোহিত শর্মা পা দেবেন 40 বছরে। হরভজনের কথায় বিরাট 38 বছর হতে পারেন কিংবা রোহিত 40 বছর হতে পারেন, কিন্তু এখনও মাঠে তারা কিন্তু 20 বছরের তরুণদের হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সুতরাং শুধুমাত্র বয়স নয়, পারফরমেন্সই আসল বিচার্য ভূমিকা পালন করা উচিত। দেখা যাক ভবিষ্যতে আমরা কী দেখতে পাই এই রোকো জুটিকে নিয়ে।

0: এখন একটি বিশেষ বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য সাইক্লিং নিয়ে, যেই সাইক্লিং যেটা কিনা আমরা এখন বলতে গেলে ভুলেই গিয়েছি, কিন্তু সেই সাইক্লিং নিয়েই কিন্তু নতুন নতুন স্বপ্ন উঠে আসছে আবার নতুন করে। সেরকমই একটি বিশেষ বেতার প্রতিবেদন সাইক্লিংকে নিয়ে এখন শুধুমাত্র আপনাদের জন্য।
1: আগস্ট মাস স্বাধীনতার মাস, আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা শহর জুড়ে চলছে বিভিন্ন সাইকেল রেস তথা সাইক্লোথন। সেই নিয়েই আজকের প্রতিবেদন। সঙ্গে কথা বলেছিলাম শমিক দত্তের সঙ্গে, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তিনি সাইকেল চালিয়েছেন। তিনি কলকাতায় এমন সাইকেল নিয়ে উন্মাদনা দেখে আপ্লুত। তিনি এই শহরে সাইকেল নিয়ে বেশ কিছু সামাজিক কাজও করে চলেছেন। শুনবো তার বক্তব্য।
2: কোনোবার এত বড় করে এতগুলো অর্গানাইজেশন এইভাবে অ্যাক্টিভলি সাইকেল নিয়ে যে মানে ইভেন্ট গুলো করছে ছোট ছোট করে, সেইগুলো এইভাবে আগে কখনো হয়নি বলে আমার মানে আমি ডেফিনেটলি এতটা ক্রেজ তৈরি হয়নি। এবং এখানে বাচ্চা বুড়ো সবাই মিলে যে পার্টিসিপেট করছে, একটা মানে পরিমল কাঞ্জির মতো বয়স্ক লোকজন, তারপরে পাপিয়ারা আসছে যারা এভারেস্টে উঠে পড়ছে, সেই জেনারেশন তরুণ্য, আমার আমার মেয়ে বা আমার মেয়ের বন্ধু বা সাইকেলের সহজ পথের বাচ্চা কাচ্চা গুলো বা ছোটখাটো বাচ্চা গুলো যেভাবে পার্টিসিপেট করছে ইভেন্ট গুলোতে, এইটা মানে উপলব্ধি করলে মানে বোঝা যায় যে আমরা অনেকটা যেন এগিয়ে গেছি হঠাৎ করে একটা বছরে। সব মিলিয়ে মানে একটা অন্য উন্মাদনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, এরকম আগে কখনো ছিল বলে আমার মনে হয় না। আমি বহুদিন সাইকেল চালাচ্ছি, এটা একটা খুব বিশাল পজিটিভ মানে জিনিস আমি বলতে পারি। 8 তারিখে যে ইভেন্টটা হয়েছে, এটা 7 তারিখে যাদবপুর একটা ইভেন্ট করেছিল, 7 তারিখে যাদবপুরে একটা কলকাতা পুলিশ একটা ইভেন্ট করেছিল সাইকেলের, সেটাতে আমি পার্টিসিপেট করিনি কিন্তু একটা ইভেন্ট ছিল। 8 তারিখে তিলজলা ট্রাফিক গার্ড, সায়েন্স সিটি তিলজলা ট্রাফিক গার্ড একটা বিশাল বড় সাইক্লিং র্যালি একটা আয়োজন করেছিল, পুরো একদম সুন্দর করিডোর করে দারুণ ব্যবস্থাপনা। 9 তারিখে প্যাডেল উইথ ট্রাই কালার দানকুনি পুলিশ থেকে একটা সাইক্লিং র্যালি করেছে, যেখানে ওরা টি শার্ট দিয়েছে, সব সবাই টি শার্ট দিয়েছে। এগুলো সব ফ্রি ইভেন্ট, মানে সবাই ফ্রিতে জয়েন করছে, তাদের খাওয়া দাওয়া সবকিছু কলকাতা পুলিশ এরা স্পন্সর করছে। এটা একটা মানে বিশাল সাকসেস বলা যায়। মানে পুলিশ যখন এগিয়ে এসে রোড সেফটির কথা ভাবছে, সেইখানে সাইকেলকে এতটা প্রাধান্য দিচ্ছে, সেটা কিন্তু অ্যাজ আ সাইক্লিস্ট আমার কাছে বিশাল বড় পাওনা। মানে আমি ইউরোপে বহু কান্ট্রিতে সাইকেল চালিয়েছি, আমি দেখেছি যে ওরা কতটা সাইকেলকে ভালোবাসে, যেটা আমাদের এখানে এত বছর ধরে একটা মিসিং ছিল, সেইটা যখন ব্যাক করতে দেখছি, আর প্যারালালি আমিও যখন সেইটাকে বাড়ানোর জন্য বাচ্চাদের নিয়ে কাজ করছি, আমার কাছে তো এটা একটা মানে খুব আশার খবর। 15 তারিখে দেখলাম একটা ইভেন্ট, ওখানে অনেকগুলো ইভেন্ট আছে নিউ টাউনে এই সময়, আর সাইকেল গ্রো নেটওয়ার্ক এরা মিলে একটা করছে উড়ান 79, এটা একটা বড় ইভেন্ট করছে। আর তাছাড়া এবছরের সব থেকে বড় যে সাইকেল রেস যেটা করা হচ্ছে ফ্রিডম রাইড, সেটা হচ্ছে 3টে বড় গ্রুপ মিলে করছে, ডিকোয়েস্ট রান অ্যান্ড ফান আর সাইক্লোলজি, এই 3টে গ্রুপ মিলে একটা বিশাল বড় ইভেন্ট করছে, যেখানে 80 কিলোমিটারের ওরা সাইকেল রেস হবে। তাতে কলকাতার 5-4টে পয়েন্ট থেকে তারা যে কোনো সময় স্টার্ট করতে পারবে, একটা কাট অফ টাইম রাখা হয়েছে 6 ঘন্টা 20 মিনিটের, বা বিভিন্ন সাইকেল অনুযায়ী কাট অফ টাইম আছে। তো তারা যখন সেই সব যারা সাইক্লিস্ট যারা পার্টিসিপেট করে ওই টাইমে কমপ্লিট করতে হবে, তাদেরকে মেডেল দেওয়া হবে, বিভিন্ন পয়েন্ট রাখা হয়েছে যেখানে তারা সাইকেলের যদি কোনো অসুবিধা হয়। এটা হবে হচ্ছে 15 আগস্ট ভোর 4টার সময় শুরু হবে কলকাতার 4টে পয়েন্ট থেকে, ডুমুরজলা স্টেডিয়াম, শেক্সপিয়ার সরণি, গড়িয়া, নিউ টাউন আর ডানকুনিতে একটা মনে হয় পোস্ট থাকবে। তো এইরকম একটা সার্কিট ওরা বানিয়েছে, সেই সার্কিটে যে কোনো পয়েন্ট থেকে পার্টিসিপেন্টরা মানে সাউথের লোকজন শুরু করবে গড়িয়াতে, যাদের বাড়ি হাওড়ায় তারা ডুমুরজলা, এরকম করে একটা কলকাতায় না সার্কেল তৈরি করেছে ওরা। সেই সার্কেল একটা যেই স্টার্টিং পয়েন্ট হবে সেই স্টার্টিং পয়েন্টেই এন্ড হবে। তো এই যে সার্কেলটা যারা কমপ্লিট করবে তাদেরকে ওরা একটা টাইমের মধ্যে করতে পারলে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন পুরস্কৃত করবে, 1st, 2nd, 3rd রয়েছে বিভিন্ন ক্যাটাগরি। তো এই ধরনের রেস আমাদের এখানে যে এরা আয়োজন করছে অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে, এই যে সাইকেলটাকে নিয়েও যে এভাবে ভাবা যায়, সারা বিশ্ব ভেবে ফেলেছে অনেক বছর আগে, কিন্তু আমরাও তো এখন ভাবছি আমাদের কাছে এটা একটা নতুন বিপ্লবের মতো।
3: অ্যাম্বাসাডর করা হয়েছে আপনার মেয়েকে।
2: হ্যাঁ হ্যাঁ
3: হ্যাঁ। আপনার মেয়ে কতদিন সাইকেল চালাচ্ছে আর আপনি কি বুঝছেন আপনার মেয়ে এইভাবে এগিয়ে যাচ্ছে, আপনার অনুভূতিটা কেমন?
2: দেখুন, আমি আমার মেয়েকে নিয়ে খুব ছোটবেলা থেকে সাইকেল চালাতাম, ওকে সাইকেলের সামনে বসিয়ে দিয়ে, এখন তো সে

0: চন্দননগর যাচ্ছে আমার সঙ্গে সাইকেল চালিয়ে, 67-68 কিলোমিটার সাইকেল চালাচ্ছে। এখন মানে একটা কি বলবো, কনফিডেন্স এবং বাকি লোকেদের জন্য একটা যেন অনুপ্রেরণা হয়ে গেছে। মানে অনেক বয়স্ক লোকজন ওকে দেখে বলে, তোমার জন্য আমার নতুন করে সাইকেল চালানো থেকে ভালো লাগবে। যখন কেউ ওকে দেখে নতুন সাইকেল কিনে সাইকেল চালিয়ে আমাকে বলে যে এই তো সাইকেল কিনলাম, এই আজকে প্রথম একটা রাইড করলাম রিকশাকে দেখে, এখন খুব ভালো লাগছে। তো এই ছোট ছোট ভালো লাগা গুলো আছে। ও প্রচুর বন্ধু পেয়েছে। ও যে আমাকে 6 মাস আগে ও বলেছিল যে ওর কোনো বন্ধু নেই যারা সাইকেল চালাবে, বাবার সঙ্গে সাইকেল চালাতে কত ভালো লাগে। ঠিক আছে, এবার আমি বললাম ঠিক আছে তোকে একটা বন্ধু সাইকেল বানিয়ে দেবো। ওখান থেকে আমি শুরু করলাম সাইকেলের সহজ পাঠ, যেখানে আমি এই সহজ পাঠে বাচ্চাদের সাইকেল শেখানো শুরু করলাম শনিবার দিন বিকেল বেলা, ইউরোপিয়ান একটা ব্যালেন্স বাইক পদ্ধতিতে, যেখানে ওইভাবে ওরা শিখতো আমি দেখতাম, ওই পদ্ধতিতে আমি এই সাইকেলের সহজ পাঠ শুরু করলাম। এখন প্রায় 220-225টা বাচ্চা অনলাইন অফলাইন মিলে শিখেছে। এটা একটা ফ্রি ইনিশিয়েটিভ, পুরো ফ্রি অফ কস্ট আমরা শনিবার দিন বিকেল বেলা করি। আর রোববার দিন যারা শিখে গেছে তাদেরকে বলি একসঙ্গে চালাবো, তোমাদের মা বাবাদেরও শেখাও বা যারা জানে তারা নিয়ে আসো, দিয়ে সাইকেল চালাবো, খেলাধুলো করব। মোটামুটি এমন একটা টাইম যেখানে কোনো টার্গেট নেই, এই যে ফ্রিডমটা আমরা ছোটবেলাটায় এরকম ভাবে এনজয় করেছি, এখন সেগুলো হারিয়ে গেছিল। তো আমার এইটুকুই ভালো লাগে যে অ্যাটলিস্ট আমার হাত ধরে আমার মেয়েটা এইরকম একটা মানে সঞ্জীবনী টাইপের একটা জিনিস পাচ্ছে।
1: এই গোটা শহর জুড়ে যে সাইক্লোথনের আয়োজন হচ্ছে বা সাইকেল নিয়ে এত উন্মাদনা চলছে, ওভার স্পোর্টসে কতটা উন্নতি হতে পারে?
0: দেখুন, 2027 বা 28-এর জন্য যে অলিম্পিক সাইকেল ইভেন্টটা চলছে, তাতে আমাদের ফ্রান্সের কোচ অলরেডি এসছে। ইন্ডিয়ানসরা জেনারেলি আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারের অভাব বা নলেজের অভাবের জন্য সাইক্লিস্ট কম তৈরি হয়, বা আমাদের এখানে প্রপার সাইক্লিস্টের জন্য রোড না থাকায়। তবে যে রেটে এই এই উন্মাদনাটা বা ইনভেস্টমেন্ট শুরু হয়েছে, আলটিমেটলি যে কোনো স্পোর্টস ইজ ড্রিভেন বাই ইনভেস্টমেন্ট, তো মানে বিজনেস ইনভেস্টমেন্ট যখনই সাইকেলের ওপরে ঢুকবে, গাদা গাদা স্পন্সরশিপ ঢুকবে, তখন এটা এখন যেটা ধরুন 20 কিলোমিটার পার আওয়ারে দৌড়াচ্ছে, তখন 220 কিলোমিটারে দৌড়াবে আমার মনে হয়। এবার আবার ব্যক্তিগত ভাবে আমি কর্পোরেট কোনো কিছুর মধ্যে অ্যাটাচও নেই, তো কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে রেটে এটা শুরু হয়েছে। অফকোর্স কিছুদিন পরে আমরা দেখব যে আরো প্রচুর পরিমাণে নতুন নতুন রেস তৈরি হবে এখানে, যেরকম আজকে আমি বললাম ফ্রিডম অফ রাইড, এটা সাকসেসফুল হওয়ার পরে আরো লোকে ইনভেস্ট করবে এখানে, কোম্পানিরা তাদের অ্যাড ব্যানার স্পন্সরশিপ দেবে, তখন এই ধরনের রেস আরো ছোট ছোট যে 50টা গ্রুপ আছে, এবার তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি গ্রো করার চেষ্টা করবে। তো এইভাবে ছোট ছোট বেবি স্টেপ গুলো যখন সাকসেসফুল হতে থাকবে, মানে যেভাবে আজকে এই প্রত্যেকটা কেস স্টাডি আমি মানে ইউরোপিয়ান যে কোনো কেস স্টাডি আপনি দেখতে পারবেন, যেখানে অ্যামস্টারডাম বলুন বা ভেনেজুয়েলা বলুন বা বিভিন্ন জায়গা, মানে বাইকিং বা ফ্রান্স বা স্পেন, ওদের যত ইভেন্ট হয় পুরো শুরু থেকে তো হয়নি, ধীরে ধীরে হয়েছে। তো আমাদের এখানেও বিআরএম আছে, এরকম 100 কিলোমিটার 200 কিলোমিটার 600 কিলোমিটার কারা করতো, সিএনজি একটা গ্রুপ আছে তারা করতো, সাইকেল গ্রো নেটওয়ার্ক এরা করতো, এখন ধীরে ধীরে সাইক্লোলজি বলে একটা গ্রুপ করছে, ডিকোয়েস্ট বলে একটা গ্রুপ করছে, অভিষেক তুঙ্গা বলে একটা ছেলে আছে সে করছে, পিয়ালি বসাক আছে, মানে এরা কি বিপ্লব আছে, এরা হচ্ছে গিয়ে আইকনস। এবার এই ইন্ডিভিজুয়াল মাথাগুলো একটা সময় তখন স্প্রেড করছে, এই স্প্রেড করতে করতে নিজেরা আরো 4-5টা বছর পরে এমন একটা জায়গায় নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস, এমন একটা জায়গায় পশ্চিমবঙ্গের সাইকেলটাকেই নিয়ে যাবে বা সাইকেলের স্পোর্টস এ নিয়ে যাবে, যেখান থেকে একটা মানে ধরে নিন প্রচুর সাইকেলের ইভেন্ট হওয়ার মতো জায়গা তৈরি হবে। আর আমি পেছন থেকে একটা কাজ করার চেষ্টা করছি, সৈন্য তৈরি করার চেষ্টা করছি, যেন ওই সময়তে দাঁড়িয়ে মানে তখন তো আর এখন যারা সাইক্লিস্ট তারা থাকবে না, কারণ গত 10-12 বছরে সাইক্লিস্টের সংখ্যা কিন্তু ড্রাস্টিক্যালি কমে গেছে। তার কারণ রাস্তার অনেকগুলো কারণ, রাস্তার কন্ডিশন, আমাদের কলকাতা পুলিশ আগে অতটা সহযোগিতা করতো না, ফাইন করতো, তো বিভিন্ন দিকে জিনিসের জন্য সাইক্লিং এর প্রতি উন্মাদনা কমেছে। এইবার সেই মানে তাই জন্য বাচ্চাদের এখন বাবা মারা খুব একটা চায় না। আমার মনে হয় যে এই যে সাইকেল শেখানো সহজ পাঠ যেটা শুরু করেছি, এটাতে মোটামুটি আমি 1000-1500 বাচ্চা নেক্সট 4-5 বছরে রেডি করে দেবো। মানে এটা যেটা ফ্রি অফ কস্ট ইভেন্ট এবং ওপেন সোর্স, মানে কিভাবে শেখানো হবে সেটাকে আমি ওপেন করে দিচ্ছি সবার সামনে, যে কিভাবে আমি শেখাচ্ছি, 6 ঘন্টায় কি করে একটা বাচ্চা শিখছে, উইচ উইল মেক পাথওয়ে, মানে তোরা যখন ওরা ওরা যারা এই নামগুলো বললাম, এরা যখন একটা মানে ফ্রেমওয়ার্ক তৈরি করে দেবে যেখানে প্রচুর রেস স্পোর্টসটা তৈরি

0: হবে, তখন যেন এই বাচ্চাগুলো অ্যাটলিস্ট পথ দেখ, মানে তাদের মধ্যে কিছু পার্সেন্ট যেন পথ দেখানোর জন্য রেডি থাকে, মানে তারা যেন পার্টিসিপেট করতে পারে, তা কোনো গ্যাপ তৈরি না হয়ে যায় ওই সময়তে। তো সামহাও কোনো একটা সময় আমার মনে হয় আজ থেকে 5 বছর পরে আমাদের এখান থেকেও পশ্চিমবঙ্গ থেকেও কিছু বাচ্চা যাবে, ফ্রান্সে যাবে, এডুডা ফ্রান্স এসব বড় বড় ইভেন্ট ইভেন্টে পার্টিসিপেট করবে।
1: সাইকেল রাইডে এখন সঙ্গীতার কন্যা হৃদিশা। গত 9 আগস্ট প্যাডেল উইথ ট্রাই কালার অনুষ্ঠিত হয়, সেখানে এসেছিল ব্র্যান্ড অ্যাম্বাসেডার। শুনে নেব সেই ক্ষুদে সাইক্লিস্ট কি বলছে।
2: হৃদিশা কেমন আছো?
3: ভালো আছি।
2: সাইকেল চালালে তুমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলে কেমন লাগলো? এত বড় একটা ইভেন্টে তুমি নাম দিলে।
3: খুব ভালো লেগেছে।
2: এটা তো স্বাধীনতার মাস, স্বাধীনতার মাস জুড়ে কলকাতায় বিভিন্ন জায়গায় সাইকেল চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায় সাইকেলের ইভেন্ট হচ্ছে। তুমি কতগুলোতে
3: বাবা বলেছে
2: কতগুলোতে অংশগ্রহণ করলে?
3: সবকটাতেই প্রায় করেছি।
2: এখনো তো স্বাধীনতা দিবস বাকি আছে, আরো কয়েকটা তো এইরকম ইভেন্ট রয়েছে, সেগুলোতে কি করবে?
3: হ্যাঁ করব।
2: কেমন লাগে সাইকেল চালাতে?
3: সকালবেলা উঠতে একটু কষ্ট হয়, কিন্তু বাকি সময়গুলো ভালো লাগে। কিন্তু যখন এক্সট্রিম মানে হয়ে আসার সময় বা যাওয়ার সময় যদি এক্সট্রিম বেশি কিলোমিটার হয়ে যায়, যদি বেশি ডিহাইড্রেশন হয়ে যায়, তাহলে কষ্ট হয়।
2: তুমি এখন কোন ক্লাসে পড়ো?
3: থ্রি।
2: থ্রি, বাহ। আর সর্বোচ্চ তুমি কত দূর গেছিলে, মানে কত কিলোমিটার হাইয়েস্ট সাইকেল চালিয়েছো?
3: 63।
2: 63?
3: চন্দননগর।
2: বাহ, মানে কোথা থেকে চন্দননগর গেছিলে?
3: ক্যান্টনমেন্ট থেকে চন্দননগর।
2: বাহ, বাবা ছিল সঙ্গে?
3: হ্যাঁ।
2: দারুন দারুন দারুন, খুব ভালো। এই তুমি আরো বড় হও, আরো অনেক কিছু করো, এটাই চাই। আর তোমার ইচ্ছে কি রয়েছে, বড় হয়ে কি হবে বা এই?
3: সায়েন্টিস্ট হবো। সায়েন্টিস্ট।
2: সায়েন্টিস্ট হবে, বাহ। আর সাইকেল নিয়ে তুমি আর কোথায় কোথায় যেতে চাও?
3: বিদেশে ঘুরতে যেতে চাই আমি বাবার।
2: বাহ,
1: শুনলাম স্বাধীনতার মাস আগস্ট মাস জুড়ে কলকাতা সংলগ্ন এলাকায় চলা বিভিন্ন সাইক্লোথন নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণময়েরা।

শুনতে শুনতেই কোথাও যেন নিজের ছোটবেলাটায় ফিরে গিয়েছিলাম, যেখানে সাইকেল চালানো একটা জীবনের অঙ্গাঙ্গী অধ্যায় ছিল আমাদের। সাইকেলে উঠলে মনটা যেন এমনিতেই ভালো হয়ে যেত। কিন্তু এখন আবার বর্তমান জগতে ফিরে চলে আসি। তো খেলা চলছে বিভিন্ন প্রান্তে পৃথিবীর, তার মধ্যে আমাদের কলকাতাতেও খেলা চলছে। কলকাতার ময়দান সরগরম এবং কলকাতা লিগে কিন্তু গতকাল মোহনবাগান 3-0 গোলে জিতেছিল, এবং তারপরে আজকে ইস্টবেঙ্গলের খেলা ছিল, এবং ইস্টবেঙ্গলের ফ্যানেদেরও এই আশা ছিল যে আজকে ইস্টবেঙ্গল ভবানীপুরকে হারিয়ে দেবে এবং হারিয়ে তারা কলকাতা লিগের গ্রুপ শীর্ষে উঠে আসবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটু হতাশার কারণ হয়েছে ইস্টবেঙ্গল ফ্যানেদের, কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা শেষ হয়ে গিয়েছে এবং ইস্টবেঙ্গল এবং ভবানীপুরের ম্যাচ কিন্তু 1-1 ফলে ড্র হয়েছে। এবং তার ফলে যে ব্যাপারটা হয়েছে যে এই ক্ল্যাশ অফ দ্য টেবল, ক্ল্যাশ অফ দ্য ট্যাব টপ অফ দ্য টেবলে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছতে পারেনি। সেখানে এখনও পর্যন্ত ভবানীপুরই একদম টপার পজিশনে রয়েছে। কলকাতা লিগের পয়েন্ট তালিকায় একদম শীর্ষে রয়েছে ভবানীপুর, তারা 7 ম্যাচে পেয়েছে 17 পয়েন্ট, এবং ইস্টবেঙ্গল 6 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে কিন্তু দ্বিতীয় নম্বর পজিশনে রয়েছে। তবে সুপার সিক্সে ওঠার ব্যাপারে দুই দলই রীতিমতন আশাবাদী এবং বোঝাই যাচ্ছে হয়তো এই দুই দলই সুপার সিক্সে উঠে যাবে। অবশ্য খেলা এখনও অনেক বাকি, দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রীড়া প্রেমীদের জন্য। কলকাতা লিগ থেকে এবার চোখ রাখব ডুরান্ট কাপের দিকে। তো কিছুদিন আগেই ISL থেকে জামশেদপুর FC দল তুলে নিয়েছে, এবং তার জন্য শুধুমাত্র ফুটবলাররা নন, সুনীল ছেত্রী, প্রীতম কোটলারা পর্যন্ত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন। কিন্তু এই সমস্যার মধ্যেই কিন্তু ডুরান্ট কাপে ভারতীয় বায়ুসেনাকে রীতিমতন 6-0 গোলে উড়িয়ে দিয়ে ডুরান্টের শেষ আটে পৌঁছে গেল জামশেদপুর। সোমবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্ট।

এদিকে খেলার মাঠের দিকে তাকালে মাঝে মধ্যে মনে হয় যে খেলার মাঠ শুধুমাত্র খেলাই দেখায় না, অনেক ক্ষেত্রে রূপকথার জন্ম দেয়, অনেক ক্ষেত্রে অনেক কঠিন লড়াইয়েরও গল্প আমাদের বলে। তার মধ্যে একটি গল্প কিন্তু হয়ে চলেছে, কথা বলবো লিওনেল মেসির। এলএম10 আমাদের বর্তমান ফুটবল দুনিয়ার সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার, তো রোসারিওতে শেষকৃত্য সম্পন্ন হলো তার বাবার। রোসারিওতে শেষকৃত্য সম্পন্ন করে মায়ামিতে ফিরে আগের দিনই সমাজ মাধ্যমে প্রয়াত বাবাকে অর্থাৎ হোর্হে মেসিকে নিয়ে চিঠি লিখেছিলেন সমাজ মাধ্যমে এলএম10। তিনি বলেছিলেন যে কতদিন আর ফুটবল খেলতে পারবেন তিনি জানেন না, কিন্তু ঠিক তারপরেই লিগস কাপে লিওনেল মেসি কিন্তু ইন্টার মায়ামির হয়ে লিওনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরলেন। দ্বিতীয়ার্ধে পরিবর্তক হিসেবে মাঠে নামেন তিনি, তাকে দেখে রীতিমতন হাততালি দিয়ে স্বাগত জানান সমর্থকেরা। হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 8ই অগাস্ট রোসারিওর একটি ক্লিনিকে। গোটা বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান চলার সময় তিনি অসুস্থ ছিলেন, যেখানে মেসি দলকে দ্বিতীয়বার ফাইনালে নিয়ে যান। ছেলের বিশ্বসেরা ফুটবলার হওয়ার নেপথ্যে কিন্তু তার বাবার অবদান কম নয়। হোর্হে শুধুমাত্র আর্জেন্টিনীয় কিংবদন্তির বাবাই ছিলেন না, ছিলেন লিওর মেন্টর এবং এজেন্টও। এরকম একজন মানুষকে হারিয়ে শুধু এলএম10 নন, যে কোনো ছেলেই শোকে বিহ্বল হয়ে পড়বেন, কিন্তু তারপরেও তার খেলার প্রতি দায়বদ্ধতা দেখে মুগ্ধ আপামর বিশ্ববাসী। কিন্তু একটা কথা ছোট থেকে শুনে এসছি যে এভরিথিং দ্যাট হ্যাজ এ বিগিনিং হ্যাজ এন এন্ড অলসো, অর্থাৎ যার শুরু আছে তার শেষ থাকাও বাধ্যতামূলক। এবং ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডার আসর, কেমন লাগছে ক্রীড়াঙ্গন অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন AIRkolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলার শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা চলে এসেছি আজকেও। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আর বন্ধুরা, আজকে যখন এসেছি বুঝতেই পারছেন আমরা আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, আমাদের প্রত্যেকেরই পরিবারে কিন্তু পরিবারের একজন মাথা বা অভিভাবক থাকেন, এবং এটা যদি আমরা দেখি যে সমাজেও কিন্তু প্রত্যেকটা স্তরেই সর্বক্ষেত্রেই একজন অভিভাবক থাকেন, এবং সেই অভিভাবকের অধীন বা একজন মাথার অধীন, একজন ছাতার অধীনে আমরা সকলে সমস্ত বিষয়গুলো বা সমস্ত আমাদের যে কার্যকলাপগুলো রয়েছে সেই নিয়ে এগিয়ে যাই বা উন্নতির পথে এগিয়ে যাই, এ কথা আমরা বলতে পারি। কৃষিক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবং এই ভাবনা যখন আমাদের এলো, বিশেষত সরকারি স্তরে যখন এলো, যে এই কৃষকদেরও কিন্তু একটি ছাতার অধীন যদি করে দেওয়া যায় তাহলে হয়তো সেটা অনেক বেশি কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী হয়, এবং তাদের যে লাভের জায়গাটা সেটাকে অনেক বেশি সুনির্দিষ্ট করা যায়। এই সমস্ত নানান ছোটোখাটো ভাবনা চিন্তার জায়গা থেকে 2016 সালের পর থেকে একটি নতুন ধারণা উঠে আসলো, এবং সেই ধারণা থেকে আমরা পেলাম ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন অর্থাৎ FPO এবং FPC অর্থাৎ ফার্মার্স প্রোডিউসার কোম্পানি। তো এই যে সংস্থা যার অধীনে আজকে কিন্তু প্রায় 10,000-এরও বেশি আমাদের রাজ্যে কৃষকরা উপকৃত তো হচ্ছেনই, এবং সেই সঙ্গে সঙ্গে বিস্তৃত ভারতবর্ষেও বহু কৃষক এই ছাতার অধীনে রয়েছেন, এবং তারা আজকে সুস্থায়ী কৃষি উন্নয়নের কথা ভাবতে পারছেন। আমরা আজকে কথা বলবো সুস্থায়ী কৃষি উন্নয়নে FPO ও FPC-র ভূমিকা। এই

0: বিষয়ে, এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে আজকে স্টুডিওতে যিনি রয়েছেন, খুঁটিনাটি সবকিছু বুঝিয়ে যিনি বলবেন, তিনি হলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ কৃষি সম্প্রসারণ ডক্টর সৈকত সাহা। ডক্টর সাহা, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
1: হ্যাঁ, নমস্কার আপনাকে এবং আমাদের কৃষক বন্ধুদেরকে যারা এখানে এই প্রোগ্রামটা শুনছেন সবাইকেই।
0: আচ্ছা ডক্টর সাহা, আমি তো মোটামুটি বলার চেষ্টা করলাম যে সুস্থায়ী কৃষি উন্নয়নে FPO বা FPC-র ভূমিকা, কিন্তু এই ভূমিকাটা বলার আগে এর যে পেছনের গল্পটা, অর্থাৎ এর যে প্রেক্ষাপটটা, কেন এই ভাবনাটা এলো সেটা যদি একটুখানি আমাদের বলেন।
1: সুস্থায়ী কৃষি উন্নয়ন মূলত আমরা কৃষকরা আস্তে আস্তে চাষ করছেন, চাষাবাদে বিভিন্ন রকম নতুন নতুন প্রযুক্তি আসছে, তাদের যে রোজগারের জায়গাটা কৃষকরা, সেই জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য এবং কৃষিটাকে বাঁচিয়ে রাখার জন্য, তার মানে কৃষকদের যে আমরা চাষের একটা খরচ, সেই খরচটা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং চাষে যে আমাদের যে লাভের পরিমাণটা সেটা সংকুচিত হয়ে যাচ্ছে। সেই লাভের পরিমাণটাকে সঠিক রেখে এবং কৃষিটাকে দীর্ঘকালীন আমি যদি কৃষিটাকে বাঁচিয়ে রাখতে চাই, সেইখান থেকেই মূলত এই সুস্থায়ী কৃষি ভাবনা চিন্তার পরিকল্পনা। মানে কৃষির ক্ষেত্রে আমরা একদিকে যেরকম বিভিন্ন জিনিসপত্রগুলো ব্যবহার করব সেগুলো অনেক নিরাপদ হবে এবং কৃষকের আয়টাকে অনেকটা বাড়াবে কৃষির খরচাটা কমিয়ে, সেইখান থেকেই মূলত এই সুস্থায়ী কৃষি যে উন্নয়ন সেটার চিন্তাভাবনা আমাদের আসে।
0: অর্থাৎ আয় ব্যয়ের একটা ভারসাম্য বজায় রাখা এবং সেই সঙ্গে সঙ্গে লাভটাকেও সুনির্দিষ্ট করা,
1: অবশ্যই
0: এটাই মূল ভাবনা, তাই তো? তো সেক্ষেত্রে এই যে কৃষক উৎপাদক সংস্থা FPO বা কৃষক উৎপাদক কোম্পানি FPC, এইটা বলতে আমরা আসলে কি বুঝছি?
1: হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে ফার্মার্স প্রোডিউসার্স অর্গানাইজেশন বা কৃষি উৎপাদক সংস্থা, কৃষকদের যে উৎপাদক সংস্থা এবং কৃষকদের উৎপাদক যে কোম্পানি, এই দুটোই মূলত চাষিদেরকে একত্রিত করে এক জায়গায় করে সংঘবদ্ধ করার একটা প্রয়াস। এবার সেক্ষেত্রে আমরা যখনই কৃষকদেরকে দেখি, আমরা মূলত যারা কৃষির সঙ্গে অল্প বিস্তর যুক্ত আছি, কৃষি গবেষণা বা কৃষি প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে, আমরা প্রায়শই একটা জিনিস দেখি যে কৃষকদের আমরা যে প্রযুক্তিগুলো হয়তো দিচ্ছি সেগুলো কৃষকদের কাছে সবসময় পৌঁছচ্ছে না বা লাভজনক হচ্ছে না। পরবর্তীতে আলোচনায় আমি আরো বিস্তারিত আসবো। প্রথমেই যেটা বলি যে লাভজনক হচ্ছে না বা কৃষকরা সেটা নিতে পারছেন না, তার মূল কারণ কৃষকরা হচ্ছে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের, যদি একটু আমরা কৃষির পরিসংখ্যান দেখি, বেশিরভাগ কৃষকই হচ্ছে আমাদের ক্ষুদ্র বা হচ্ছে আমাদের মাঝারি কৃষক, মানে যাদের জমির পরিমাণটা কম। এবার তাতে কি হচ্ছে, সেই প্রযুক্তিগুলো তাদের কাছে পৌঁছচ্ছে না, এবং যদিও প্রযুক্তি পৌঁছচ্ছে তারপরে কিন্তু তাদের অন্যান্য চাষের পরবর্তী, চাষের মধ্যবর্তী সমস্যাগুলো প্রচণ্ড পরিমাণেই কিন্তু তাদের কৃষিটাকে সেই আয়ের জায়গায় আর ঠিকঠাকভাবে রাখছে না। সেই জন্য কৃষিটাকে আয়ের জায়গায় ঠিকঠাক যাতে তারা রাখতে পারেন এবং কৃষিটাকে নিয়েই যাতে তারা বেঁচে থাকতে পারেন, সেই জন্যই কৃষকদেরকে একত্রিত করার একটা জায়গা হলো আমাদের এই কৃষক উৎপাদক সংস্থা বা কৃষক উৎপাদক কোম্পানি।
0: আচ্ছা, একটা সময় অবধি তো ছিল বা এখনো কোনো কোনো ক্ষেত্রে আছে যে পরিবার ভিত্তিক চাষাবাদ, মানে পরিবারের প্রয়োজন অনুযায়ী চাষাবাদটা হচ্ছে, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে এই স্তরে আমরা উন্নীত হওয়ার চেষ্টা করছি যে সেটা যেমন হচ্ছে, পাশাপাশি সেই ওই একই পরিমাণ জমি থেকে আমি আরও একটি বেশি ফলন নিতে পারলাম এবং সেটার থেকেই আমি আয়ের উৎসটাকে বাড়াতে পারলাম, আয়টাকে একেবারে আমার যে পরিবারের প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট করতে পারলাম, সেই ক্ষেত্রে কি এই FPO বা FPC এর প্রয়োজনীয়তা রয়েছে?
1: হ্যাঁ, একদম যে জায়গাটা আপনি বাস্তবের এখন জায়গাটা আপনি তুলে ধরলেন, যে আমরা কৃষিটাকে আগে কৃষকরাও পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের ক্ষেত্রে বেশিরভাগ কৃষকরাই কৃষিটাকে একটা পারিবারিক জীবিকা হিসেবে ভাবতেন, যে পরিবারের লালন পালনের জন্য কৃষি। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে বিশ্বায়নের প্রভাবে কৃষিরও কিন্তু দিক পরিবর্তন হয়েছে, মানে কৃষিটা এখন পারিবারিক একটা জীবন জীবিকার থেকে কৃষিটা একটা ব্যবসায়িক আঙ্গিকে উত্তীর্ণ হয়েছে। এই যে ব্যবসায়িক আঙ্গিকে যখনই কৃষি উত্তীর্ণ হলো, তার মানে কৃষিটাকে নিয়ে আমরা ব্যবসায়িক আঙ্গিকে ভাবনা চিন্তা করতে পারি। ঠিক এইখানেই কৃষকদের, একজন ক্ষুদ্র বা মাঝারি কৃষকের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা যদি একত্রিত করে এক জায়গায় দেখি, তাহলে কিন্তু যখন একসঙ্গে অনেক কৃষক এক জায়গায় আসছে, তখন কৃষিক্ষেত্রে মূলত আমরা যদি দেখি একদম শুরু থেকে যখন আমরা ফসল

0: বুনছি, সেইখান থেকে যখন ফসল তুলছি বা কাটছি, তার মাঝখানে বিভিন্ন রকম রোগ পোকার সমস্যা, তার মাঝখানে বিভিন্ন রকম চাষাবাদের সমস্যা, মানে চাষের যে পদ্ধতিগুলো সেই বিষয়ে যে সমস্যা, এবং ফসল তোলার পরবর্তীতে তো সব থেকে বড় সমস্যা হচ্ছে সেই ফসলটা বাজারজাতকরণ, মানে ঠিকঠাক প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ এবং সঠিক মূল্য পাওয়া, ঠিক এই জায়গাগুলোকেই একই সঙ্গে যদি আমরা দেখি। কারণ এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে আমরা যারা কৃষি নিয়ে ধরুন বিভিন্ন রকম আধিকারিকরা আছি, বৈজ্ঞানিকরা আছি, আমাদের সংখ্যাটা কৃষকদের তুলনায় দিনকে দিন অপ্রতুল হয়ে যাচ্ছে। মানে পরিমাণটা আমাদের এতটাই কম যে আমরা কৃষকদের অব্দি পৌঁছতে পারছি না। সেইখানে আমরাই কৃষকদেরকে যদি একটা ছাতার তলায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে তাদেরকে একটা মানে পথ একটা দর্শন করাতে পারবো, যেখানে কিন্তু তাদের একদম শুরুর থেকে শেষ অব্দি এবং তারপরে মার্কেট লিঙ্কেজ বা আমরা বাজারীকরণ যেটা বলি কৃষিদ্রব্যের, সেই সমস্ত জায়গাটাকেই আমরা তাদের অ্যাড্রেস করতে পারবো। সেই জন্যই এফপিও বা এফপিসির প্রয়োজনীয়তা।
1: কিন্তু ধরুন আপনি তো বলছেন বারবারই যে ক্ষুদ্র চাষি বা যারা একেবারে ক্ষুদ্র থেকে একটু তাদের উন্নয়ন হয়েছে বা জমির পরিমাণটা কিছুটা বেশি, অর্থাৎ মধ্যম গোষ্ঠীর যে চাষি, তারা এই এফপিও বা এফপিসির আন্ডারে যদি আসতে পারে তারা লাভবান হবেন, এই যে ভাবনাটা, এই ভাবনাটা কি তাদের মধ্যে পৌঁছে দেওয়া যাচ্ছে? কারণ আমি এখনো দেখেছি, এটা আমার দেখা জায়গা থেকে আমি বলছি, যে অনেক ছোট চাষি আছেন যারা তাদের নিকটবর্তী বাজারে চলে যান এবং সেখানে গিয়ে দৈনন্দিন কিছু অল্প স্বল্প যা চাষবাস করলেন করে বিক্রি করে দিলেন, বা এছাড়াও যেটা হয় কোনো মাধ্যম বা খুব চলতি ভাষায় যেটাকে আমরা বলি ফোরে, তাদের মাধ্যম দিয়ে তারা এই ব্যবসায়িক পদ্ধতিতে তারা সেটাকে বাজারজাত করেন, সেই যে একটা ধ্যান ধারণা, সেখান থেকে বেরিয়ে আসা, সেটা কতটা ফলপ্রসূ? অর্থাৎ আমি সোজাসুজি যেটা জানতে চাইছি যে গঠন কেন করবেন তারা এফপিও বা এফপিসি?
0: একদম এই জায়গাটাতেই যদি আমরা আরও একটু বিশদে বলতে থাকি, যে কৃষকদের এর আগেই আমি যে আলোচনাটা করলাম যে বিভিন্ন রকম যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের কৃষকদের একই সমস্যা। ঠিক এই জায়গাটাতেই এই সমস্যাগুলোকে যদি আমরা ধরে ধরে ধরে ধরে অ্যাড্রেস করতে পারি কৃষকদের ক্ষেত্রে, সেইখানেই হচ্ছে তাদের এই এফপিও বা এফপিসি গঠন করার উপযোগিতা। যেমন ধরুন একজন নির্দিষ্ট একজন মাঝারি বা ক্ষুদ্র কৃষকের ক্ষেত্রে যদি বলি, তিনি কোনো রকম সবজি চাষ করছেন, তো এই যে সবজিটা উনি চাষ করছেন, সবজি শুরুতে কোথা থেকে ভালো বীজ পাবেন, উন্নত প্রশিক্ষণ পদ্ধতি কিভাবে তিনি পাবেন, কোথা থেকে সেটা পাবেন, এবং তার পরবর্তীতে যখন ধরুন ফসলে বিভিন্ন রোগ পোকা আসছে, সেই রোগ পোকার সম্বন্ধে সঠিক তথ্য, রোগ পোকার সঙ্গে আবহাওয়ার সঠিক তথ্য, এবং সেই রোগ পোকার ক্ষেত্রে বিভিন্ন রকম যে রাসায়নিক ঔষধ ব্যবহার করা হয় সেইগুলো, এবং তার সঙ্গে কোনো এরকম সবজির ক্ষেত্রে সেটার মূল্য সংযোজন বা পরবর্তীতে সেটার বাজার, বিভিন্ন রকম যে বাজারের যে বিভিন্ন রকম ঠিকঠাক খোঁজখবর দেওয়া, সেইগুলোর ব্যাপারে কিন্তু একজন নির্দিষ্ট একজন ক্ষুদ্র বা মাঝারি চাষির তার পক্ষে কিন্তু জানা সম্ভব না। হয়তো তিনি একদিকটা সামলাতে গেলে তার কিন্তু আরও দশটা দিক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েই যাচ্ছে। ঠিক এই জায়গাটাতেই আমরা সবাইকে এই পরামর্শটা দিয়ে থাকি যে আপনাদের এফপিও বা এফপিসির ছাতার নিচে আসুন। যখনই সেই ছাতার নিচে সেই ক্ষুদ্র বা মাঝারি কৃষক আসছেন, তিনি কিন্তু লাভবান হচ্ছেন, কারণ এই দশটা দিকের যে সমস্যাটা সেটা তিনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন।
1: বেশ, তবে এখান থেকে আরেকটা প্রশ্ন, যেটা যে কিভাবে কৃষকরা এটা গঠন করবে?
0: হ্যাঁ, এই জায়গাটাতে মূলত কিন্তু খুব মাথায় রাখা প্রয়োজন যে ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি বা ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন যেটাই আমরা বলছি, এখানে কিন্তু প্রথমেই ফার্মার্স বা কৃষক নামটা কিন্তু উল্লেখ আছে। অতএব গঠন করতে গেলে আমাদের কিন্তু প্রথম যারা কৃষক আছেন বা কৃষি ভাইরা, তারাই কিন্তু এটা সহায়তা পাবেন। এর বাইরে, কৃষকদের বাইরে কিন্তু সাধারণ কোনো জনগণ, মানে যিনি কৃষক নন, তিনি কিন্তু ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন বা ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি করতে পারবেন না। এবার তাহলে যদি তারাই করতে পারেন, কৃষকরাই, তাহলে সেক্ষেত্রে পরপর পরপর কিছু ধাপ আছে বা পদ্ধতি আছে, আমি সেগুলো মানে একদম বিস্তারিত আলোচনাই বলতে পারেন, সেটা সম্বন্ধে ধাপ বাই ধাপ করছি। তো প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা অর্গানাইজেশন বা কোম্পানি করতে গেলে প্রথম তো কিছু সদস্য লাগে, যে যারা এই কোম্পানিটা বা অর্গানাইজেশনটা করবেন। তো প্রথম সেই সদস্যই হতে হবে 10 জন ন্যূনতম, এবং তাদেরকে কৃষক হতে হবে। এবার তাহলে কৃষক, আপনি কৃষক সেটা তো মানে ধরুন আমাদের কাউকে দেখে তো বোঝা যাবে না সাধারণ মানুষকে যে আমরা কৃষক। তো সেই জন্য কৃষক ভাইরা যারা

0: এর জন্য উৎসাহী, তাদের নির্দিষ্ট তথ্য যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এরকম এই যে তথ্যগুলো আছে এবং তিনি যে চাষবাসের সঙ্গে যুক্ত সেইটা একটা দরখাস্ত করে এবং তার সাথে এই বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো যেগুলো আমি বলছি সেগুলো দিয়ে আমাদের সংশ্লিষ্ট ব্লকের, মানে কৃষক ভাইয়ের যে সংশ্লিষ্ট ব্লক, সেই ব্লকের যিনি কৃষি আধিকারিক আছেন যাকে আমরা সহকৃষি অধিকর্তা বলি, তার কাছে গিয়ে এটা সম্বন্ধে আবেদন করে সেখান থেকে তিনি যে কৃষক সেই কৃষকের একটা সার্টিফিকেট উনি প্রদান করবেন সহকৃষি অধিকর্তা, সেইটা নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরগুলোর মধ্যে প্রথমেই যেটা বলবো ভারত সরকারের কৃষি দপ্তর, মানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, সেই দপ্তরের অধীনে এই কাজগুলো মানে এফপিও বা এফপিসি গঠনের কাজ হয়ে থাকে। সেখানে এই বিভিন্ন রকম 10 জন ন্যূনতম ফার্মারের নথি দিয়ে নথিভুক্ত করার পরে আপনারা এফপিও এফপিসি গঠন করতে পারেন। 2 নম্বর সংস্থা হচ্ছে আমাদের রাজ্যের যে কৃষি দপ্তর, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। তো সেই এগ্রিকালচার দপ্তরের অধীনে জেলাতে যিনি কৃষি অধিকর্তা আছেন, জেলা কৃষি অধিকর্তা, তো তার দপ্তরে আমরা এই যারা কৃষক ভাইরা মানে ইন্টারেস্টেড আছেন তারা সেরকম 10 জন 20 জন এরকম ন্যূনতম উনাদের যে ক্রাইটেরিয়া বাঁধা আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সেই ন্যূনতম কৃষকদের, কৃষকের যে পরিচয়পত্র এবং তার সঙ্গে নিজেদের যে পরিচয়পত্রগুলো সেই ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনারা এফপিও বা এফপিসি করতে পারেন। এছাড়াও আমাদের যে কেন্দ্রীয় যে সমবায় উন্নয়ন প্রকল্প আছে সেগুলোর মাঝখানেও আমরা কিন্তু সেইখান থেকেও আমরা এই এফপিও বা এফপিসি তৈরি করতে পারি। এছাড়াও কিছু প্রাইভেট কিছু সংস্থা আছে যারাও কিন্তু বিভিন্ন ব্লক স্তরে, বিশেষত আরেকটা না বললেই নয়, আরেকটা সংস্থাও যারা এই এফপিও এফপিসির ক্ষেত্রে বিভিন্ন জেলাতে বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই সংস্থাটি, সেটা হচ্ছে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এবার প্রথম ধাপ হলো আমরা বা কৃষক ভাইয়েরা কোথার থেকে এই এফপিও বা এফপিসিটা তৈরি করাবেন, কোন দপ্তর থেকে। এবার পরবর্তীতে চলে আসি এই 10 জনের, যে প্রথমে আমি উল্লেখ করলাম যে 10 জন কৃষকের আমার এই সম্পূর্ণ পরিচয়পত্র এবং তাদের কৃষক যে তারা সেই পরিচিতি, যেটা আমি সহকারী কৃষি অধিকর্তার কাছ থেকে আমি যেটা নিলাম সেই সহকারী অধিকর্তার কাছ থেকে নেওয়া ওই প্রমাণপত্র এবং তার সঙ্গে নিজের ডকুমেন্টসগুলো দিয়ে সেইগুলোকে আমরা কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় সেগুলোকে আমরা দাখিল করে আমরা কোম্পানি হিসাবে রেজিস্টার করলাম। সেখান থেকে আমাদের প্রথম ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি তৈরি হলো। এইবার যদি আমরা সরকারি আনুকূল্যে আমরা যদি তৈরি করি তাহলে সরকারের কাছ থেকে প্রথম 3 বছরের যাবতীয় যা আমাদের খরচ খরচা কোম্পানি রক্ষার্থে সেইগুলো আমরা সাবসিডি স্কিম হিসাবে আমরা সরকারের কাছ থেকে পাব।
1: সেক্ষেত্রে কি কি সরকারি সহায়তা পাচ্ছে?
0: আচ্ছা, এবার আমি সরকারি সহায়তাটা আসার আগে জাস্ট বেসরকারি উদ্যোগে কিন্তু এই ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি তৈরি করা যায়, তো সেটাও আমি কৃষকদের স্বার্থে আমি এই জিনিসটাও বলে রাখলাম, সেক্ষেত্রে এই সরকারি আনুকূল্যগুলো পাওয়া যাবে না। এবার আপনার প্রশ্নটা আরও এখানে খুব উল্লেখযোগ্য যে সরকারের কাছ থেকে বিভিন্ন কীরকম সাহায্য পাওয়া যেতে পারে। আমরা একটু ঠিকুজি কুষ্টি, মানে সরকারি যে প্রকল্পগুলো সেগুলো একটু যদি ঠিকুজি কুষ্টিগুলো দেখি, তো অতীতে আমাদের যে সরকারি প্রকল্পগুলো ছিল সেইগুলো কিন্তু মূলত ছিল একজন ক্ষুদ্র মাঝারি বা কৃষক ওরিয়েন্টেড, মানে একজন নির্দিষ্ট কৃষককে ঘিরেই কিন্তু সরকারি প্রকল্পগুলো। কিন্তু বর্তমানে আমরা প্রকল্পগুলো যদি দেখি সেগুলো কিন্তু কোনোটাই নির্দিষ্ট একজন কৃষককে ভিত্তি করে নয়, সেই প্রকল্পগুলো কিন্তু ক্লাস্টার অফ ফার্মার্স বা কৃষক গোষ্ঠীকে উদ্দেশ্য করেই কিন্তু গভর্নমেন্টের বা সরকারি প্রকল্পগুলো সব আবদ্ধ। যেমন আমরা যদি দেখি আমাদের এখন ভারতবর্ষের ক্ষেত্রে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং বা ক্লাস্টার ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন অন পালসিস অ্যান্ড ওয়েলসিড, এই যে ক্লাস্টার কথাটা বা এই যে ন্যাশনাল মিশন, এইখানেই দেখুন আমাদের কিন্তু রূপরেখাগুলো খুব স্পষ্ট, মানে সরকারও বিভিন্ন যে পূর্ববর্তী প্রকল্পগুলোর থেকে সরকারি যে বিভিন্ন আধিকারিকরা আছেন তারা দেখছেন যে এই প্রকল্পগুলো কিন্তু কৃষকদের কাছে, কিন্তু একজন নির্দিষ্ট কৃষকের কাছে লাভবান হচ্ছে না। তার আরও যদি কারণগুলো তলিয়ে দেখা যায় তাহলে ওই যেগুলো আগেই আমরা উল্লেখ করলাম এই আলোচনায়, যে কৃষক যখন একা তখন কিন্তু তিনি ওই চাষের ক্ষেত্রে যে ঝড়ঝাপটাগুলো সেগুলোকে একা সামলে উঠতে পারছেন না, সেই জন্যই কিন্তু এই ক্লাস্টার বা গ্রুপ ভিত্তিক এই প্রকল্পগুলো কিন্তু আসছে।

এবং এই প্রকল্পগুলো সুবিধাটা নিতে গেলে তখনই কিন্তু কৃষককে যথারীতি একটা ছাতার তলায় বা এই ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন বা কোম্পানির তলায় আসতে হবে, তবেই কিন্তু তিনি লাভবান হবেন। এইবার প্রকল্পগুলোর মধ্যে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং,

0: ক্লাস্টার ফ্রন্টলাইন ডেমনস্ট্রেশন অন অয়েল সিড অ্যান্ড পালসেস, যেহেতু পশ্চিমবঙ্গ বা তথা ভারতবর্ষের ক্ষেত্রেই আমাদের কিন্তু যে মূলত বিভিন্ন রকম যে আমাদের অয়েল সিড এবং পালস এগুলোর ক্ষেত্রে কিন্তু ঘাটতি আছে, তো সেই জন্যই এই রকম বিভিন্ন প্রকল্পগুলো আসছে।
1: তো এখান থেকে আমরা আর একটা জায়গায় যেতে পারি, যে আমরা তো প্রথম আমাদের যেটা লক্ষ্য যে দিনের শেষে আমার কৃষক বা আমার চাষি ভাইরা একটা লাভবান হবেন এবং সচ্ছলভাবে তিনি তার জীবনটা কাটাবেন, সেই রোজগারের জায়গাটা কতটা দিক নির্দেশ করতে পারছে?
0: হ্যাঁ, এইটা হচ্ছে মানে আজকের এই আলোচনার সব থেকে প্রাসঙ্গিক জায়গায় এবার আমরা ঢুকছি। যে দেখুন কৃষিক্ষেত্রে কি হচ্ছে, কৃষিক্ষেত্রে কিন্তু কৃষি সবসময় লাভজনক থাকছে না।
1: একদম।
0: কারণটা হচ্ছে এক, আবহাওয়ার খামখেয়ালিপনা, দুই হচ্ছে কোনো সময় বাজারে যে বিভিন্ন দামের উত্থান পতন, ঠিক আছে, বিভিন্ন কৃষি সামগ্রীর। তো আমাদেরকে কিন্তু এবার কিছুটা কৃষি এবং কৃষির সঙ্গে যে আনুষঙ্গিক দিকগুলো আছে, যেমন পোলট্রি চাষ, মাশরুম চাষ বা এরকম আরও যেরকম বিভিন্ন রকম যে দিকগুলো আছে, সেই দিকগুলোর কথা ভাবতে হবে, যেখানে কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা বা এগুলোর জন্য অতটা ঝুঁকির জায়গা নেই,
1: ঝুঁকিটা কম।
0: কিন্তু একজন কৃষক যিনি ফসল চাষ করছেন, তার পক্ষে হঠাৎ করে অন্য একটা কিছু করা কিন্তু সমস্যা, যতক্ষণ না তিনি প্রকৃত প্রশিক্ষণ পাচ্ছেন বা প্রকৃতভাবে তিনি ওটা সম্বন্ধে জানছেন, কোন একটা নির্দিষ্ট জিনিস সম্বন্ধে। সেই জায়গাটাতেই কিন্তু আমাদের প্রধান গাফিলতি, এবং এই এফপিও বা এফপিসি গঠনের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটাকেই সব থেকে আগে মোকাবিলা করতে পারি, এবং করতে পারি বলেই আজকে কিন্তু বিভিন্ন রকম যে দিক নির্দেশ, যেটা আমরা এর পরের আলোচনাতেই হয়তো মানে একটু একটু করে আমরা ঢুকবো,
1: যে একটু শুনবো সেটাও, সময় কমেই আসছে। তো পশ্চিমবঙ্গে এফপিও এফপিসি সম্পর্কিত কিছু সাফল্যের গল্প আপনি আমাকে করছিলেন যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেরকম যদি দু একটা।
0: একদম এই জায়গাটাতেই আমি এবার পয়েন্ট আউট করব যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন মানে একদম উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন জায়গায় প্রচুর এফপিসি কাজ করছে, সারা ভারতবর্ষ জুড়ে এরকম 10,000-এর বেশি এফপিসি, এবং গোটা পশ্চিমবঙ্গে হয়তো কয়েকশো এফপিসি যারা কিন্তু ইতিমধ্যেই কাজ করছেন, এবং সফলভাবে বাণিজ্যিক পদ্ধতিতে ওনারা কিন্তু চাষবাসটাকে একটা ভালো জায়গায় উত্তীর্ণ মানে নিয়ে গেছেন। এই জায়গাতে প্রথম আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের নদিয়া জেলার নাকাশিপাড়ায় নাকাশিপাড়া ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি। ওনারা মূলত আমরা যদি একটু পিছিয়ে যাই, ওনাদের 10 বছর আগের যদি আমরা যদি চাষবাস দেখি, ওনারা মূলত সবজি, নিচু জমিতে ধান বা এই রকম জাতীয় জিনিসপত্রই চাষ করতেন। পরবর্তীতে এই 10 বছরের মধ্যে ওনারা কিন্তু নিজেদের যারা সদস্য আস্তে আস্তে নিয়েছেন, সদস্য তৈরি করেছেন, এবং এখন সদস্য প্রায় 1200 থেকে 1500।
1: বেশ।
0: তো সেই সদস্যদেরকে ওনারা বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং গভর্নমেন্টের আনুকূল্যে ওনারা বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এখন ওনারা পুরোপুরি কিন্তু অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন রকম ফুল এবং অন্যান্য হাই ভ্যালু যে হর্টিকালচারাল ফসল বা উদ্যান পালনের যে উদ্যানজাত যে ফসল, সেইগুলো চাষ করছেন, এবং ওনারা এইখান থেকে ফসল বাইরে, ফুল বিশেষ করে, বাইরে ওনারা এক্সপোর্টও করছেন। এবং এই 10 বছরের মধ্যে ওনাদের যে মেন আউটকাম বা আসল জায়গাটা আমি যদি কৃষক বন্ধুদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলতে চাই, ওনাদের এক্সপোর্ট এবং সমস্ত কিছু আজকে ওনাদের ব্যবসার জায়গা প্রায় 5.5 কোটি টাকা বছরে ওনাদের টার্নওভার, যেটা কিন্তু 10 বছর আগে ওনারা হয়তো 30-40 লাখ টাকাও ভাবতে পারতেন না।
1: হ্যাঁ, নদিয়া জেলার রানাঘাটের চাত্রা তো এখন ফুলের জন্য একেবারে বিখ্যাত হয়ে গেছে।
0: একদম একদম। এবং সেইখানেও যারা ইয়েরা আছেন মানে কৃষকরা আছেন, কৃষক ভাইরা, ওনারা নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে নিরন্তর ট্রেনিং নিয়ে গেছেন বিভিন্ন, এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে ওনারা ট্রেনিং নিয়েছেন চাষের ব্যাপারে, এবং ওনারা ভালো পরিমাণ রজনীগন্ধা যে ফুলটা ওইখান থেকে কিন্তু এখন বিদেশে চলে যাচ্ছে। এছাড়াও আমি যদি অন্যান্য এফপিওএফপিসির ক্ষেত্রে আসি, সেখানে আরেকটা যে মূল এফপিওএফপিসি বলতে হুগলি জেলার পোলবাদাতপুর ব্লকে আমাদের হচ্ছে সোনার মদিনা অ্যাগ্রো ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি। ওনাদের ক্ষেত্রে যারা মহিলারা আছেন, বেশিরভাগের কোনো জমিই ছিল না, মানে ওনারা চাষে বর্গা খাটতেন অন্যের জমিতে, এবং দিন আনি দিন খাই, কাউর কাউর ক্ষেত্রে মানে খাওয়া হয়তো জুটত না। তারা এখন খুব সফলভাবে

0: মাশরুমের ক্ষেত্রে যাই,
1: হুম,
0: তো সেক্ষেত্রে একটা বড় ফার্মার্স প্রডিউসার কোম্পানি হলো আমাদের পোলবাদাতপুরের পোলবার ওখানে, এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একটা এফপিসি আছে আমাদের ওইখানকার যে কৃষি দপ্তরের অধীনে, তারা এই এফপিসিগুলো তারা কিন্তু আজকে মাশরুমটাকে যে আমাদের একদম চাষ থেকে আরম্ভ করে একদম প্লেটে, মানে খাবার প্লেটে আনা যায় সেইটার যে ব্যবস্থাটা, সেইটার ব্যবস্থাটা খুবই মানে প্রক্রিয়াজাত করে একদম মানুষের প্লেটে নিয়ে আসা, এই যে ভ্যালু চেনটা তৈরি করেছেন এইটার ব্যাপারে খুব অগ্রণী ভূমিকা পালন করছে এই এফপিসিগুলো। এবং তাতে কিন্তু তাদের যে শ্রীবৃদ্ধি এবং তাদের আরো সদস্য সংখ্যা যে বৃদ্ধি হয়েছে সেটাও খুব দেখার মতো। এর পাশাপাশি আরেকটা উদাহরণ দেব, সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার বা কৃষির ক্ষেত্রে যে পেস্টিসাইড নিরন্তর ইউজ হচ্ছে, সেই পেস্টিসাইড ফ্রি, একদম তো পেস্টিসাইড ফ্রি হয়তো করা যায় না, সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে প্রচুর কীটপোকার আক্রমণ হবে, কিন্তু সেফ ইউজ অফ পেস্টিসাইড এই জায়গার থেকে করে কিন্তু আমাদের নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে এই হরিণঘাটা জাগুলিয়া এই অঞ্চলে এই এফপিসি বগলামুখী ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, তারা কিন্তু আজকে দেশের বিভিন্ন প্রান্তে তাদের সবজি পাঠাচ্ছেন, এবং ওইখানে প্রায় 3,500-এর কাছাকাছি আমাদের হচ্ছে কৃষক বন্ধুরা ওই এফপিসির সঙ্গে যুক্ত আছেন, বেশিরভাগই তার মধ্যে 80% তারা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি কৃষক। তো এইগুলোই সাফল্যের কাহিনী, যা আশা করি যে শ্রোতা কৃষক ভাই বন্ধুরা আছেন তাদেরকে। আচ্ছা, আর বলাগড়ের ক্ষেত্রে আমরা যদি একটু যদি বলি, বলাগড় ফার্মার্স প্রডিউসার্স ভেজিটেবল প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, তো তাদের ক্ষেত্রে হুগলি জেলায় তারা আলুর ক্ষেত্রে আলুর বীজ উৎপাদন করছেন, পেঁয়াজের ক্ষেত্রেও পেঁয়াজের বীজ উৎপাদন করছেন, এবং সেইগুলো বিস্তীর্ণ কৃষকদের কাছে বিস্তীর্ণ অঞ্চলে পৌঁছে যাচ্ছে, শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে দেশেরও বিভিন্ন জায়গায়। এইখান থেকে প্রায় এই বলাগড় ভেজিটেবল প্রডিউসার্স কোম্পানি লিমিটেডে আগে এদের সদস্য সংখ্যা শুরু হয়েছিল 350-370 জনকে দিয়ে, এখন সেটা প্রায় 1300-1400, এবং উনাদের সঙ্গে আরেকটা এফপিসি, উনারা নিজেদের সদস্য সংখ্যা এতটাই অতিক্রান্ত হয়ে গেছে, তা আরেকটা এফপিসি ভাগ করে উনারা দুটো এফপিসি দিয়ে কিন্তু এখন এই রকম প্রচুর পরিমাণে ইয়ে উৎপাদন করছেন, এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, মানে দেশেরই বিভিন্ন অঙ্গরাজ্যে কিন্তু উনাদের এই বীজ কিন্তু পৌঁছচ্ছে, এবং উনাদের এই যত ক্ষুদ্র এবং মাঝারি কৃষক আছে তাদের কিন্তু রোজগার বেশ ঊর্ধ্বমুখী।
1: তবে এই কথা আজকের এই অনুষ্ঠানের শেষে আমাদের কাছে উঠে আসছে আশার কথা, যে আমাদের যারা অন্নদাতা, অর্থাৎ আমাদের যে চাষি ভাইরা যারা আমাদের মুখে প্রতিদিনের খাবার তুলে দিচ্ছেন, তারা কিন্তু ক্রমশ উন্নয়নের দিকে যাচ্ছেন, অর্থাৎ সুস্থায়ী কৃষি উন্নয়নের দিকে তারা এগিয়ে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে এফপিও ও এফপিসির ভূমিকা কিন্তু একেবারেই অনস্বীকার্য। আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বললাম, সুস্থায়ী কৃষি উন্নয়নে এফপিও ও এফপিসির ভূমিকা, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ স্টুডিওতে আমাদের যিনি খুঁটিনাটি বিষয় বুঝিয়ে বললেন, তিনি হলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, কৃষি সম্প্রসারণ ডক্টর সৈকত সাহা। ডক্টর সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে,
1: এবং শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার।
2: খেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় মাড়ি ও দাঁতের ক্ষয় রোধ। এ বিষয়ে একটি কথিকা বলছেন দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ।
2: আমাদের মুখে বিভিন্ন শেপের এবং সাইজের দাঁত থাকে, কোনোটা কোদালের মতো, কোনোটা হাতুড়ির মতো। যেমন ইনসাইজার কোদালের মতো, সেটা আপেল কাটতে সাহায্য করে। ক্যানাইন খুব শার্প, সেটা মাংস কাটতে সাহায্য করে। মোলার্স, সেগুলো কোনো কিছু গুঁড়ো করে খেতে সাহায্য করে। এবার প্রতিটি দাঁত সাইজ শেপের সঙ্গে একটা পিঙ্ক কালারের টিস্যু থাকে, যেটাকে আমরা গামস বা মাড়ি বা জিঞ্জাইবা বলি। মাড়ি দাঁতের গায়ে একদম কলারের মতো লেগে থাকে। এবার মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে একটু ফাঁকা জায়গা থাকে, যেটা এমনি অবস্থায় বোঝা যায় না, কিন্তু সেখানে যখন ব্যাকটেরিয়া বা প্লাক জমা হয় তখন সেটা ফুলে জিঞ্জিভাইটিস হতে পারে। জিঞ্জিভাইটিস হলে সেখান দিয়ে ব্লিডিং হয়। মাড়ির একটা প্রধান রোগই হচ্ছে জিঞ্জাইভাল ব্লিডিং। এবং সাধারণত কেউ যখন আপেল কামড় দিয়ে দেখেন যে মাড়ি দিয়ে রক্ত পড়ছে, তখনই তার মনে হয় যে তার মাড়ি রোগগ্রস্ত হলো। এটা রোধ করার খুব সহজ উপায়, দিনে অন্তত দুবার, পারলে তিনবার, প্রত্যেকবার খাওয়ার পরে 3 মিনিট করে ব্রাশ করতে হবে। একটি ব্রাশ 3 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, তবে গিয়েই এই রোগটি রিভার্সিবল, এটা খুব সহজেই আবার নর্মাল অবস্থায় ফেরত চলে আসে। কিন্তু যদি দেখা যায় যে কেউ এটা করলেন না এবং পরপর সেখানে প্লাক ক্যালকুলাস জমতেই থাকলো, তখন আস্তে আস্তে দাঁতের ক্ষয় হতে শুরু করে এবং মাড়ির এই রোগটা আরও ভেতরের দিকে যাওয়া শুরু করে। সেই রোগটাকে আমরা পেরিওডন্টাইটিস বলি। তখন মাড়িটা আরও নরম হয়ে যায়, দাঁত আস্তে আস্তে নড়তে থাকে এবং দাঁতের যে ক্ষয়, ডেন্টাল কেরিস, সেগুলোও হয়। ডেন্টাল কেরিস হয় এনামেলের ওপরে। এনামেল একটা খুব শক্ত অথচ ভঙ্গুর জিনিস, যেটা ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট দিয়ে তৈরি, কিন্তু সেটা আবার অ্যাসিডে গলে যায়। এখন দাঁতের গোড়াতে বা দাঁতের ওপরে যে ফোজাগুলো আছে, সেখানে যদি খাবারের কণা জমে থাকে, তার যে ব্যাকটেরিয়া, তারা পাচন করে বিভিন্ন রকম অ্যাসিড তৈরি করে এবং pHটাকে 5-এর নিচে নামিয়ে দেয়। 3.5-এর কাছাকাছি pH চলে এলে তখন এনামেলটা গলে যায় এবং দন্তক্ষয় রোগ শুরু হয়, যাকে আমরা পরিভাষায় বলি ডেন্টাল কেরিস। অনেকে বলেন এটাকে দাঁতের পোকা, পোকা বলে কিছু দাঁতে বস্তু হয় না। এই ডেন্টাল কেরিস যতক্ষণ এনামেলে থাকে আমাদের কোনো রকম সেন্সেশন হয় না, কারণ এনামেলে কোনো নার্ভ এন্ডিংস নেই। কিন্তু সেটা যখন নিচের দিকে ডেন্টিন বা পাল্পে চলে যেতে থাকে তখন তীব্র ব্যথা হয়। এইগুলো যত্ন নেওয়ার একমাত্র উপায় হচ্ছে সঠিক পদ্ধতিতে অন্তত 3 বার, মানে প্রত্যেকবার খাওয়ার পরে 3 মিনিট করে ব্রাশ করা, ফ্লসিং করা, মাউথওয়াশ করা। মাউথওয়াশ আপনাকে ডাক্তারের রেকমেন্ডেশন নিয়েই করতে হবে। যে কোনো মাউথওয়াশ সবসময় করা যায় না, কিন্তু মাউথওয়াশ করা যায়, মাউথওয়াশ করতে পারেন এবং প্রতি 6 মাস অন্তর অন্তর ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে আপনার দাঁত এবং মাড়ি খুব সুস্থ থাকবে। কিন্তু ধরে নিলাম আপনার কেরিস হলো, যদি সেই কেরিস এনামেল এবং ডেন্টিনের মধ্যে থাকে, তাহলে খুব সহজেই ফিলিং করে সেগুলোকে ঠিক করা যায়।

0: যদি সেটা পাল্পে চলে যায় তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট ক্রাউনিং করে সেগুলো ঠিক করা যায়। আর যদি আপনার পেরিওডন্টাইটিস হলো তাহলে পেরিওডন্টিস্টের কাছে গিয়ে আপনি আলট্রাসনিক স্কেলিং করতে পারবেন, আপনি রুট প্লেনিং করতে পারবেন, বিভিন্ন রকম ছোট ছোট সার্জারির মাধ্যমে সেগুলো সব ঠিক করতে পারবেন। বর্তমান যুগে দাঁত তোলাটার খুব প্রয়োজন নেই, যত্ন নেওয়ার প্রয়োজন আছে। আবারও বলি, দিনে অন্তত দুবার, পারলে তিনবার, প্রত্যেকবার খাওয়ার পরে, মানে রাতে খাওয়ার পরে 15 মিনিট বা 1 ঘন্টা বা 3 ঘন্টা পরে ঘুমোলাম, ঘুমোনোর আগে করলে হবে না, ঠিক খাওয়ার পরে পরেই করে নিতে হবে। সেইভাবে যদি দাঁতের যত্ন রাখেন, ফ্লসিং করেন, মাউথওয়াশ করেন, তাহলে দাঁত ও মাড়ি দুটোই সুস্থ থাকবে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল মাড়ি ও দাঁতের ক্ষয় রোধ। কথিকাটি বললেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, আসানসোল রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্সিয়াং FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, FM রেইনবো প্রচার তরঙ্গ 107 মেগাহার্টসে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.1

8 MHz ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ।

একটি ঘোষণা। পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আধিপত্য কায়েম করার পর বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হতে যেমন দেরি হয়নি, তেমনি ভারতীয়রা ইংরেজদের প্রভুত্ব মেনেও নেয়নি। অসন্তোষের আগুন মিরাটে সিপাহী বিদ্রোহ হিসেবে বিস্ফোরণ ঘটিয়েছিল। বঙ্গভঙ্গের ঘোষণায় অখণ্ড ভারত ফেটে পড়েছিল বিক্ষোভে। বুড়িবালামের যুদ্ধ, লাহোর ষড়যন্ত্র মামলা, সাবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান, বার্মা থেকে আজাদহীন ফৌজের কর্মকাণ্ড, বোম্বাই বন্দরে নৌ বিদ্রোহের মতো জানা অজানা কত না ছোট বড় সংগ্রামের পথ পেরিয়ে শত শত শহীদের প্রাণের বিনিময়ে দিল্লির লালকেল্লায় স্বাধীন ভারতের পতাকা উড়েছিল। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়ে থাকা কিছু চেনা অচেনা প্রান্তর ছুঁয়ে আসবে ৮০তম স্বাধীনতা দিবসের হারানো দিনের গান। দেশাত্মবোধক গান শোনানোর সঙ্গে সূত্রধরের ভূমিকায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসে প্রাককালের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তাঁর ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রীমতী মুর্মু আজ তাঁর ভাষণে বলেছেন, প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতাধীন 59 কোটি মানুষের মধ্যে 32 কোটি গ্রাহকী মহিলা। রাষ্ট্রপতি পড়ুয়াদের আশ্বাস দিয়ে বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিতে বদ্ধপরিকর। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সর্বপ্রথম এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে। বিভাজন বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালন করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণে আজ বলেছেন, সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসে প্রাককালে দেশবাসীকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে।
1: বিশ্বকে অনেক ক্ষেত্রে যুদ্ধ এবং অস্থিরতা কা সবই দেশ প্রভাব পড় রহা হেসি পরিস্থিতি মে ভি ভারত কে বিকাশ দর বিশ্ব কি অসত বিকাশ দর কি তুলনা মে দোগুনি সে অধিক রহেগি। আত্মনির্ভর ভারত অভিযান সে হামারি আর্থিক প্রগতি ও রাষ্ট্রীয় সুরক্ষা কা আধার মজবুত হুয়া হে।
0: রাষ্ট্রপতি বলেছেন, বসুধৈব কুটুম্বকমের ভাবনাকে মূলধন করে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য শান্তি সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলা। এই লক্ষ্যেই বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে। দক্ষিণী বিশ্বে নেতৃত্বদানের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি বলেন, সুস্থায়ী উন্নয়নই দেশের লক্ষ্য। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি ফের একবার এক পের মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক ব্যক্তির কাছে উপলব্ধ হয় তা সুনিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় একটাই লক্ষ্য ছিল, তা হল স্বদেশের স্বাধীনতা। স্বদেশী আন্দোলন চলাকালীন বন্দে মাতরম গানটি জনগণের সঙ্গীতে পরিণত হয়। মহাত্মা গান্ধী ও ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাঁরা সমাজ সংস্কার ও দেশভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজ 14ই আগস্ট দিনটি দেশের সর্বত্র বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রীমতী মুর্মু আজ তাঁর ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
1: আজ 14 আগস্ট কে দিন কো হাম বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কে রূপ মে মানাতে হ্যাঁ। হাম উন লাখো দেশবাসীয় কো ইয়াদ করতে হ্যাঁ জো বিভাজন সে জুড়ে হিংসা মে মারে গে ইয়া বিস্থাপন কি ত্রাসদি ঝেলনে কো মজবুর হুয়ে। সাম্প্রদায়িক হিংসা কি বজহ সে লাখো লোগো কো শরণার্থী

0: करना पड़ा और बंटवारे की बीबीसी का सहन करनी पड़ी। फिर भी उन्होंने अपनी पहचान नहीं छोड़ी।
1: রাষ্ট্রপতি এদিন সংবিধানের প্রতি জনগণের দায়বদ্ধতার কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, জনতার অংশগ্রহণ দেশের গণতন্ত্রের মূল ভিত্তি।
0: ভারত কে লোগোন দ্বারা নির্মিত আমারে সংবিধান নাগরিক কি ভাগিদারি পর আধারিত হে লোকতন্ত্র কি জননী ভারত ভূমি কে নিবাসীয় মে জন ভাগিদারি কি ভাবনা সদা সে বিদ্যমান রহি হে উস ভাবনা কো নেই ঊর্জা কে সাথ আমারে দেশবাসী আগে বড়া রহে রাষ্ট্রীয় অভিযানো কো जन भागीदारी से आगे बढ़ाया जा रहा है, ये हमारे लोकतंत्र की प्रेरक उपलब्धि है।
1: সমাজ সংস্কারের লক্ষ্যে এগিয়ে চলার প্রসঙ্গে তিনি আজ মহাত্মা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রী ফুলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তারা বঞ্চিত মানুষকে সমাজের উচ্চস্তরে তুলে আনার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে গেছেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, গত কয়েক বছরে বিভিন্ন যোজনার মাধ্যমে 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী জনধন যোজনার সাফল্যের উপর। তিনি বলেন যে 59 কোটি মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতাধীন হয়েছেন, তার মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা। তিনি আজ আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কিষাণ সম্মান নিধি ও কিষাণ ক্রেডিট কার্ড সাফল্যের কথাও উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি বিশেষভাবে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা স্মরণ করেছেন। বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষকে ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে আজকের ভাষণে রাষ্ট্রপতি ড্রোন দিদি এবং স্বনির্ভর প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেছেন। রাষ্ট্রপতি আজ সুস্পষ্টভাবে বলেছেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতির উপায় সম্পূর্ণ বন্ধ করে দিতে সচেষ্ট।
0: सार्वजनिक परीक्षाएं विद्यार्थियों के लिए अवसर के द्वार खोलती है, इसीलिए सरकार इन परीक्षाओं में सुधार के लिए व्यापक कदम उठा रही है। इन सुधारों का उद्देश्य है कि सार्वजनिक परीक्षाओं में अनुचित साधनों पर पूरी तरह से अंकुश लगे, परीक्षा प्रणाली और अधिक पारदर्शी तथा युवाओं के लिए सुरक्षित एवं भरोसेमंद हो।
1: শ্রীমতী মুর্মু দেশের বহিঃশত্রু মোকাবিলা করার পাশাপাশি এদিন অভ্যন্তরীণ বিপদ সম্পর্কেও সচেতন করে দিয়েছেন। আজকের ভাষণে রাষ্ট্রপতি 80তম স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। এদিকে দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিমান বাহিনীর 2টি Mi-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তেবোধ্বনি দেওয়া হবে। পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই সঙ্গে কাল জাতীয় সঙ্গীত জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্যের 150 বছর পূর্তি উদযাপন করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আকাশবাণীর মাধ্যমে সেনাবাহিনীর উদ্দেশ্যে এক ভাষণে শ্রী সিং বলেন,
2: हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে দেশভাগজনিত বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশ আজ স্বাধীনতার স্বাদ পাচ্ছে তা পূর্ববর্তী প্রজন্মের মহান আত্মত্যাগের ফসল। আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা বজায় রাখা প্রতিটি নাগরিকের প্রধান কর্তব্য। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হল দেশভাগের সময় প্রাণ দেওয়া সব মানুষকে স্মরণ করার দিন, যারা আপনজনকে হারিয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। পশ্চিমবঙ্গেও আজ শ্রদ্ধার সঙ্গে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন। রাজ্যপাল আরএন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, এই শক্তিগুলি এখনও সক্রিয় রয়েছে এবং দেশকে বিভাজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দেশভাগে বিভীষিকা থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে একজোট।

0: হয়ে থাকতে হবে। ওড়িশায় টানা দুদিনের অবিরাম বর্ষণের ফলে রাজ্যের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিচু এলাকাগুলিতে বন্যার জল ছড়িয়ে পড়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। ভারতের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর 2027 সালে গৃহ জনগণনার জন্য প্রশ্নপত্র প্রকাশ করেছে। অভিভাবকের তথ্য, আধার নম্বর, মোবাইল নম্বর, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, কর্মস্থলে যাতায়াত, ধর্ম ও জাতি সম্পর্কিত তথ্যসহ এই প্রশ্নপত্রে রয়েছে মোট 40টি প্রশ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 19 জন সিআরপিএফ কর্মীর আত্মহত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের মহানির্দেশককে নোটিশ পাঠিয়েছে। এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কমিশন 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল শুরু হচ্ছে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। প্রধানমন্ত্রী জনধনের যোজনার আওতাধীন 59 কোটি মানুষের মধ্যে 32 কোটি গ্রাহকই মহিলা বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু পড়ুয়াদের আশ্বাস দিয়ে বলেছেন, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সরকার দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিতে বদ্ধপরিকর। খবর শেষ হলো, এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে মহিলাদের আসর। আজ রয়েছে খেলার জগৎ, উপস্থাপনায় অঙ্কিতা পাল।

নমস্কার, মহিলাদের আসরে আপনাদের সকলকে স্বাগত। রাত পোহালি, ভারতের 80তম স্বাধীনতা দিবস। দীর্ঘ লড়াই আর আত্মত্যাগের পর ভারতের এই জয়। স্বাধীনতা মানে আমরা সবাই জানি যে একটা মুক্তির স্বাদ, প্রাণ খুলে বাঁচব, মনের কথা সকলকে বলবো, এই তো স্বাধীনতা। কিন্তু একটা প্রশ্ন কিন্তু সবসময় থেকে যায় যে যে স্বাধীনতা আমরা এত বছর আগে পেয়ে গেছি, আমাদের মেয়েরা সেই স্বাধীনতা সত্যিই কি পেয়েছে তাদের জীবনে? এই প্রশ্নটা কিন্তু এখনও আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের অতিথি আছেন, তার কথাও শুনবো। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খেলার মাঠে মেয়েদের এই যে লিঙ্গ বৈষম্য, তার যে একটা ভীষণ রকম প্রভাব দেখা যায়, যেটা আমাদের সমাজে আমরা দেখি, আমাদের পরিবারে আমরা দেখি। কারণ আমরা প্রত্যেকটা মানুষ তো পরিবার থেকেই বেড়ে উঠি, এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমরা যাদের সঙ্গে বড় হচ্ছি, আমরা এই যে স্কুলে পড়ছি, এই যে একটা লিঙ্গ সাম্যের যে বিষয়, সেই সমতা কিন্তু কোথাও যেন একটু কম বেশি হয়ে যাচ্ছে। মেয়েরা যদি আজ মাঠে গিয়ে তাদের খেলার পোশাক পরে তারা যদি ফুটবল খেলে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গাতে তাদের শুনতে হয় নানান রকম কটূক্তি। কোথাও আবার রয়েছে তাদের পারিবারিক একটা বিধিনিষেধ, আবার কোথাও দেখা যায় যে মেয়েদের এই যে উন্মুক্ত খেলার মাঠ, সেই উন্মুক্ত খেলার মাঠের বড্ড অভাব। তাদের অনেক রকম কথা শুনতে হয় যে এটা তো ছেলেদের খেলার মাঠ। আবার আমার পরিচিত এরকম অনেক মেয়েরা আছেন যারা নিজেরা বলেছেন যখন তারা ফুটবলে 5-1, তারা এক অনাবিল মুক্তির আনন্দ পান। তারা যখন সাইকেল চালান বা মোটর বাইক চালান, তখন তাদের মধ্যে যে মুক্তি, যে স্বাধীনতার আস্বাদ তারা উপভোগ করেন, সে এক অন্যরকম আনন্দ। আমরা এই বিষয়টি নিয়ে, এই খেলার বিষয়, মহিলারা মাঠে কতটা অন্যান্য মানে পুরুষদের তুলনায় তারা যে কতটা লিঙ্গ বৈষম্যে

0: পর্যন্ত দাঁড়িয়ে তারা ভুগছেন, কী কী সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে, আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলেছিলাম খেলোয়াড় এবং বর্তমানে তিনি কোচ মিলন তারা খাতুনের সঙ্গে। দেখি তিনি কি বলছেন, তার এই বিষয়ে কি বক্তব্য।
1: নমস্কার দিদি। হ্যাঁ বলুন। বেশ, আচ্ছা আপনি দীর্ঘদিন ধরে খেলার সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের খেলা, কখন থেকে আপনার এই খেলাধুলার প্রতি আগ্রহটা তৈরি হলো?
2: আমার ছোট থেকে খেলার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, ছোট থেকে আমি পছন্দ করি খেলতে।
1: মানে একদম ছোটবেলা থেকেই কি আপনার বাবা মা আপনাকে কোনো খেলায় ভর্তি করে দিয়েছিলেন, নাকি আপনি নিজের ইচ্ছাতেই ছোটবেলায় যে স্কুলে আমাদের বিভিন্ন ধরনের খেলাধুলা হয় সেইভাবে আপনার শুরুটা?
2: আমি আমি নিজের ইচ্ছাতে আমি খেলেছি। স্কুলে যে খেলাগুলো হয় প্রাইমারি স্কুলে, ওখানে আমি 100 মিটার রানে ফার্স্ট হতাম, 200 মিটার রানে ফার্স্ট হতাম, জিমনাস্টিকে ম্যাম আমি থার্ড হয়েছিলাম।
1: আচ্ছা, আপনার খেলাধুলার প্রতি আগ্রহটা একেবারে ছোটবেলা থেকেই এবং বলা যায় আপনার রক্তেই।
2: হ্যাঁ ম্যাম।
1: বেশ, আচ্ছা আপনি ঠিক কোন কোন খেলার সঙ্গে যুক্ত, কোন খেলা আপনার বেশি পছন্দের?
2: সাইক্লিং, কাবাডি, ভলিবল, খো খো।
1: আচ্ছা, আর আপনি সাইক্লিং এ ন্যাশনাল বা বেঙ্গলে আপনি তো খেলেছেন, ওই ব্যাপারটা একটু আমাদের বলুন।
2: হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গলে সাইকেলে আমি 1 নম্বর ছিলাম। আমি ওয়েস্ট বেঙ্গলে আমি 2009-10 আমি ওখানে চ্যাম্পিয়ন হই, ওখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছি 2009-10। তারপর আমি ন্যাশনালে যাই।
1: আচ্ছা,
2: হ্যাঁ ওখানে আমি ন্যাশনালে যাই, 2011-তে আমি ন্যাশনাল করি, পুনেতে আমার ন্যাশনাল হয়েছিল। তারপরে হ্যাঁ তারপরে ন্যাশনাল করি 2013-তে আমার ন্যাশনাল হয়েছিল হরিয়ানাতে। হ্যাঁ, কাবাডিতে তখন আমি ফার্স্ট আবার ন্যাশনাল করি, তখন কাবাডি তো ন্যাশনাল পাই, তখন আমার কাবাডিতে ন্যাশনাল হয়েছিল কর্ণাটকে। তারপরে হ্যাঁ তারপরে আবার কাবাডিতে ন্যাশনাল পেয়েছিলাম, তখন আমার হয়েছিল ইউপিতে। তারপরে আবার কাবাডিতে ন্যাশনাল পেয়েছিলাম পাঞ্জাবে।
1: আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে খেলতে গেছেন, আর সেখানে আপনার পরিবার থেকে আপনাকে কতটা সহযোগিতা করেছে?
2: আমার পরিবার থেকে পুরো সহযোগিতা করেছে, কিন্তু সেরকম আমার পরিবার সেরকম তো বাবা সেরকম কিছু ইনকাম করতে পারতো না, সেরকম টাকা পয়সার দিক থেকে খুব অসুবিধা হয়েছে।
1: বাকি অন্যান্য যে সাপোর্ট গুলো সেগুলো আপনি তো পরিবার থেকে কতটা পেয়েছেন?
2: আমি ফুল সাপোর্ট পেয়েছি পরিবার থেকে।
1: বেশ, আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে আপনি বিভিন্ন জায়গায় ন্যাশনাল খেলেছেন, আপনি বেঙ্গলের হয়ে খেলেছেন, সেখানে অন্যান্য অনেক মেয়েদের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, তো সেইখানে আপনি কতটা পার্থক্য দেখেছেন রাজ্যে রাজ্যের মধ্যে, সেখানকার মেয়েরা কতটা এগিয়ে রয়েছে বা আমাদের রাজ্যের মেয়েরা কতটা এগিয়ে রয়েছে, কিরকম পার্থক্যটা দেখেছেন?
2: পার্থক্য তো অনেকে আছে, মানে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সেরকম তো ধরেন আমাদের ছেলে মেয়েরা খেলবে সেরকম আমাদের বেলডাঙাতে কোনো মাঠ নেই। তারপরেও মেয়েরা আমরা অনেক কষ্ট হয় ছেলে মেয়েদেরকে শিক্ষায়, ওখানে মাঠে আসে, বেশি বেশি প্র্যাকটিস দরকার, আবার অনেক বাড়ি থেকে বারণও করে যে না খেলতে হবে না, মেয়ে মানুষ খেলে কি করবি, অনেক সমাজে কথা শোনায়, আজে বাজে কথা বলে।
1: এই এই জায়গাটাতেই আমি একটু আসতে চাইছি, আপনি যখন খেলাটা শুরু করলেন বা আপনি তো একটা বয়সে গিয়ে খেলেছেন, মাঠে প্র্যাকটিস করেছেন, সেখানে তো আপনাকে হাফ প্যান্ট পরে খেলতে হয়েছে অন্যান্য আরো 5টা ছেলেমেয়ের সঙ্গে, সেখানে আপনাকে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে?
2: ওখানে আমাকে প্রচুর সমস্যাতে আমি পড়েছিলাম, যে মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে খেলছে, সবাই হা করে বসে থাকতো, বাজে বাজে কথা বলতো, যখন সাইকেল চালিয়ে আসতাম সবাই হাত তালি দিত, যিনি দেখ ওই মেয়েটা হাফ প্যান্ট পরে খেলে, অনেকে বলতো ওর সঙ্গে কথা বলিস না, এরকম বলেছে। তারপরে আমার বাবা মা সবসময় আমার পাশে ছিল।
1: বেশ, আচ্ছা আপনি তো কোচ হিসেবে অনেকদিন কাজ করছেন, বর্তমানে আর 10 বছর আগে মাঠের পরিস্থিতিটা কতটা বদলেছে নাকি একই রকম আছে?
2: মাঠের পরিস্থিতি 10 বছর আগে থেকে অনেক বদলিয়েছে। এটা আগে যেটা ছিল, অনেক মেয়েরাদেরকে খেলতে দিত না, যে হাফ প্যান্ট পরে খেলবে, অনেক আজে বাজে কথা বলতো, বাড়ি থেকে আসতে দিত না, বাড়িতে গিয়ে বুঝাতে হতো যে হ্যাঁ আপনার মেয়েকে পাঠান, আমরা টিম তৈরি করবো, খেলাতে নিয়ে যাব, অনেক সমস্যায় পড়তাম কিন্তু রাজি হতো না। এখন অনেক গার্জেন এখন বলে, নিজে থেকে বলে ঠিক আছে নিয়ে যাও, আবার অনেকের বাড়িতে প্রবলেম আছে। এখন আমাদের টিমটা হায়দ্রাবাদে মানে ওয়েস্ট বেঙ্গল টিমের হয়ে যখন আমাদের খেলতে যে আমার মাঠ থেকে, মানে আমি যাদেরকে শিখাই, 9টা মেয়ে সিলেকশনে একবারে চান্স পেয়েছিল, ওখানে ম্যান চ্যাম্পিয়ন হয়েছিল হরিয়ানাতে আমার টিম, আর ছেলেটা সেমিফাইনালে হেরে গেছিল, মানে এই থেকে অনেক

0: আর যে আনন্দ পেয়েছে যে হ্যাঁ ওখানে গেলে একটু উন্নতি আছে, আর ওনাকে এখনো সমস্যার মধ্যে একটু পড়তে হয় মেন।
1: এটা কি মানে সামগ্রিক চিত্রটা কি এক ছেলের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই কি এক, নাকি মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা? মানে কি এইরকম ধরনের একটা ধারণা কাজ করে যে না খেলাধুলা করলে অনেকটা সময় নষ্ট হবে, ভবিষ্যতে কি হবে এরকম একটা চিন্তা ভাবনা, সেই জায়গাটা একটু বলুন।
0: হ্যাঁ, অনেকে ভবিষ্যতে জিজ্ঞাসা করে যে হ্যাঁ মেয়েকে তো খেলতে দেবো, তাই কি হবে ভবিষ্যতে, কিছু হবে তো, মানে খেলে আবার কি হবে, ও কিছুই তো হচ্ছে না, মানে এরকম কথা বলে। তো আমরা দেখুন বলি যে ভালো খেলতে পারলে ভালো জায়গায় পৌঁছাবে, এরকম আমরা ধরেন বুঝাই। এবার ধরেন দেখছেও এখন টিভিতে, এখন অনেকে গার্জেন বুঝতে পারছে যে হ্যাঁ আমি খেলাতে পাঠাই, আবার অনেকে ধরেন একদমই বুঝে না যে না আমরা পাঠাবো না, সমস্যাতে পড়ছি আমরা, এরকম হচ্ছে ম্যাম।
1: বেশ। আচ্ছা দিদি, আরেকটা ব্যাপার, আপনি তো একটা স্কুলের সঙ্গে যুক্ত, সেখানে আপনি খেলাধুলা শেখান বাচ্চাদের, তো যখন আপনার হাতে বাচ্চারা তৈরি হচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে খেলায়, তখন আপনার কতটা ভালো লাগা কাজ করে? কারণ এটাও তো আপনারও খুব পছন্দের জায়গা।
0: হ্যাঁ, তখন তো আমার খুবই ভালো লাগে ম্যাম, হয়তো আমি যেটা মানে যেটা আমি পাইনি, মানে আমার কোনো কোচ ছিল না যে আমি একটা বড় জায়গা যাব, আমাকে কেউ সঙ্গে করে নিয়ে যেত না, আমি একা যেতাম। তো আমার সেসব ছেলেমেয়েদেরকে মাঠে বলি যে তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বলো, ওরা আমাকে বলে আমি ওদেরকে নিয়ে যাই। ওরা যখন মানে আমার টিম যখন চ্যাম্পিয়ন হয় বা কোনো ছেলে মেয়ে যখন ন্যাশনাল ইন্টারন্যাশনালে যখন চান্স পায়, তখন তো নিজেকে খুবই আনন্দ হয়, আর মানে খুব খুব খুব আনন্দ পাই যে এত কষ্ট করে যে তুমি এই জায়গাটা যেতে পেরেছো, আমি ওটাই খুশি। মানে আমি যেটা অভাব পেয়েছি ম্যাম, তা আমার আমি ভাবি যে ওরা যেন সেই জায়গাটা অভাব না পায়।
1: হুম হুম একদমই। আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে বাচ্চারা যখন মাঠে খেলতে আসছে, মেয়েরা তো সেখানে বিভিন্ন রকমের কথা শোনা যায়, আমরা শুনে থাকি যে খেলাধুলা করলে নাকি ছেলেদের মতো চেহারা হয়ে যায় বা গায়ের রং কালো হয়ে যাবে রোদে খেললে, এরকম ধরনের কথাবার্তাও কি শুনতে হয়?
0: হ্যাঁ, শুনতে হয়, অনেকে বলে দিন খেলতে গেলে মেয়েদের বিয়ে হবে না,
1: হুম হুম
0: কালো হয়ে যাবে, মুখে মুখে টেন পড়ে যাবে, খেলে কি হবে, খেলতে যাস না। অনেক জুনা অনেক কথা শুনতে হয়, এখনো শুনতে হয় ম্যাম, খেলে কি হবে, ছেলেদের মতন চেহারা হয়ে যাবে, ছেলে ছেলে ভাব হয়ে যাবে, ছেলেদের মতো বডি হয়ে যাবে।
1: কিন্তু এই ধারণাগুলো ভাঙানোর জন্য আপনারা কি করেন? মানে সেখানেও তো একটু বোঝানোর ব্যাপার আছে যে এরকম কোনো বিষয়ই নয়।
0: হ্যাঁ, সেটা আমরা বলি এটা কোনো বিষয় না, কিন্তু এটা ভাবনাটা ভুল। হ্যাঁ, একটু এক্সারসাইজ করলে শরীরটা আমাদের ফিট থাকে, মানে যারা এক্সারসাইজ করে না তারা তো আনফিট থাকে, এর জন্য এটা আমাদের হয়ে যায়। সেইভাবে মানে বুঝায় একটু আমাদের মতো করে ওদেরকে বুঝিয়ে দিই, গার্জেনকে, অনেক গার্জেন বুঝে আবার অনেকে গার্জেন বুঝে না।
1: আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে অনেক বাচ্চারা একসঙ্গে আসছে খেলতে, একটা একাডেমিতে ভর্তি হচ্ছে, তো তাদের আপনি কিভাবে ভাগ করছেন যে এরা সাইক্লিং এ যাবে, এটা ভলিবলে যাবে বা এরা ফুটবলের জন্য উপযুক্ত, এভাবে আপনি কি করে ভাগ করেন?
0: এখন আমরা ম্যাম আমি প্র্যাকটিস করাই ওদেরকে, আমি বুঝতে পারি মানে কে কোনটা ভালো খেলবে, হয়তো আমি যারা হয়তো ভালো সাইকেলিং করে এখন ওদেরকে সাইকেলিং এ দেওয়া হয়, ভালো যে কাবাডি খেলে তাদেরকে কাবাডিতে ভরে দেওয়া হয়, আর যারা ভালো ভলিবল খেলে তাদেরকে ভলিবলে দেওয়া হয়। কিন্তু আমার মাঠ থেকে ম্যাম ভলিবলে সিলেকশনে ওরা চান্স পেয়েছিল, ওরা খেলতে গেছিল অন্ধ্রপ্রদেশ, আমার দুটো মেয়ে মাঠ থেকে ওখানে ওরা চ্যাম্পিয়ন হয়েছে, ওয়েস্ট বেঙ্গল টিমের হয়ে ওরা চ্যাম্পিয়ন হয়েছে। আর সে মেয়েরা আমাদের কাবাডির মেয়েরাও ন্যাশনালে চান্স পেয়েছে, 10-12টা ন্যাশনালে ছেলে মেয়েরা চান্স পেয়েছে।
1: আচ্ছা, মানে এটা তো খুব ভালো লাগার একটা জায়গা।
0: খুব হ্যাঁ, তখন তো খুবই ভালোই লাগে ওদেরকে দেখে, আরো ছেলে মেয়ে বাড়ে যে না তাহলে আমারও দরকার হবে। তারপরে ছেলে মেয়েরা বলছে যে হ্যাঁ খেলে আমাদের খুব ভালো লাগছে,
1: অনেকে
0: হ্যাঁ অনেকে ধরেন পাঠাচ্ছে যে হ্যাঁ যে আমার মেয়ে একটু মোটা হয়ে গেছে একটু খেলতে দিতে চাই, আর অনেকে ধরেন না করছে যে না খেললে কি হবে, ভবিষ্যৎ কি আছে, শুধু খেলছি কিছুই তো হচ্ছে না, মেয়ে মানুষ, তারপরে হাফ প্যান্ট পরি খেলা, যদি বিয়ে না হয় তাহলে অনেক কথা শুনতে হবে, আজে বাজে কথা, অনেকে অনেক ধরনেরই কথা বলে।
1: বেশ। আচ্ছা এতক্ষণ তো পরিবারের কথা শুনলাম, তাহলে আপনার সঙ্গে যখন ছোট ছোট বাচ্চাদের একটা তো ইন্টারাকশন হয় যখন তারা আসছে খেলতে, মানে আগে আপনি তো দীর্ঘদিন ধরে কোচ করছেন, তো বেশ ধরুন 5-6 বছর আগে বা 7 বছর আগে আপনি যাদের তৈরি করেছেন আর একদম বর্তমানে যারা আসছে খেলতে, তাদের মধ্যে কতটা মানসিক পার্থক্য দেখতে পাচ্ছেন? মানে মেয়েরা কতটা আগ্রহী হচ্ছে খেলার প্রতি?

0: মেয়েরা খেলার প্রতি অনেকটা আগ্রহ হয়েছে, কারণ ওরা দেখছে আমরা যখন বাইরে নিয়ে যাচ্ছি তখন ওরা বুঝতে পারছে। অনেক গার্জিয়ান যারা হতো যে না মেয়েদেরকে খেলতে দেবো না, সেসব গার্জিয়ানকে আমরা এলাও করি, কিন্তু ঠিক আছে আপনারা চলুন আমাদের সঙ্গে, আপনারা দেখেন যে মেয়েরা কিরকম করে খেলছে। তারপরে গার্জিয়ানদেরকে নিয়ে গিয়ে আমরা খেলা দেখাই, মানে গার্জিয়ানরাও বুঝে যে না ঠিক ঠিকই আমাদের জায়গা, মেয়েরা ঠিক আছে
1: আর মেয়েরা
0: সেভাবে।
1: কতটা, মানে মেয়েরা নিজেদের কথাটা কতটা বলতে পারছে যে না আমরা
0: হ্যাঁ
1: খেলবো বা কিছু এরকম কি?
0: হ্যাঁ হ্যাঁ মেয়েরা বলছে আমরা খেলবো, আমরা খেলতে চাই ম্যাডাম, আমাদের অনেকে মেয়েরা বাড়ি থেকে খেলতে দিচ্ছে না, মেয়েরা এসে বলে যে ম্যাডাম আমাকে তো খেলতে দিচ্ছেন, আপনি যদি একটু আমার বাবার সঙ্গে কথা বলেন, একটু আমার মায়ের সঙ্গে কথা বলেন।
1: হুম হুম হুম
0: তখন আমাদেরকে নিজে এসে বলে, দেখুন আমরা বাড়িতে আমি আমি নিজে বাড়ি গিয়ে ওনাদেরকে বুঝাই যে আপনার মেয়ে খুবই ভালো খেলাধুলা, আপনি দেন খেলাতে। তখন অনেক গার্জিয়ান যেই আমাদের কথা শুনে খেলাতে দিন ঠিক আছে আপনার হাতে ছেড়ে দিলাম, আবার অনেক গার্জিয়ান বলে যে না আমরা খেলবেন আমার মেয়ে হাফ প্যান্ট পরে,
1: হুম হুম
0: এরকম এখনো বলে।
1: হ্যাঁ এখনো বলে, কিন্তু মানে আগের থেকে অনেকটাই তার মানে বদলেছে, মানসিকতার অনেকটা চেঞ্জ পরিবর্তন হয়েছে।
0: হ্যাঁ ম্যাম হ্যাঁ
1: বেশ, আচ্ছা আপনি এই যে এতদিন ধরে কোচ হিসেবে কাজ করছেন, খেলোয়াড় না কোচ কোনটাতে আপনি সব থেকে বেশি স্বচ্ছন্দ বা ভালো লাগে কোনটা,
0: এখন
1: কোন
0: আমার
1: ভূমিকাটা?
0: কোর্সটা নিয়ে, হ্যাঁ এখন আমার কোর্সটা ভালো লাগে, যেহেতু আমি এখন তো আর খেলতে পারবো না, যখন আমি খেলার সুযোগ ছিল তখন আমার পাশে কেউ ছিল না, তো আমি এখন কোর্সটা আমার খুবই ভালো লাগে। ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি, ওরাও মানে খুব আনন্দ পায়।
1: হুম
0: মুর্শিদাবাদের টিম আমি নিয়ে যাই, আমি টিম তৈরি করি, যখন আমাদের সিলেকশন হয় তখন অনেক ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে আমরা সিলেকশন করি, তারপর আমাদের টিমটা নিই।
1: বেশ, আচ্ছা আপনি ধরুন একটি ভলিবল টিম তৈরি করছেন, সেখানে আপনি কিভাবে মানে একটি টিমের মধ্যে কতজনকে রাখছেন এবং কিভাবে তাদের রেডি করছেন, কি হিসেবে তাদের অ্যালট করছেন টিমের মধ্যে?
0: টিমের মধ্যে আমরা 12 জনকে রাখি
1: হুম
0: ভলিবলে।
1: হুম
0: এবার যে 12 জন ভালো পারছি, মানে অন্য অন্য জায়গায় মানে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় ছেলে মেয়েরা আমার মাঠে আসে, ওখানে আমরা সিলেকশন করি, তারপরে আমরা 12 জনকে নিয়ে যাই, হয়তো 14 জনকে নিয়ে যাই, হয়তো 15 জন, যদি তোমরা দেখো তোমাদের দেখে একটু আগ্রহ বাড়বে।
1: আচ্ছা এরা কি সমানভাবে যারা টিমে রয়েছে তারা কি ওই ভলিবলে সমান দক্ষতা, নাকি বিভিন্ন ধরুন কম বেশি, বা এই মানে কিভাবে আপনি সিলেক্টটা করছেন আমি সেটাই জানতে চাইছি, মানে ভলিবল হতে পারে বা অন্যান্য খেলা হতে পারে?
0: যেমন ধরেন আমাদের সাইকেলিং আমরা টিম যখন তৈরি করি, মানে
1: হুম
0: আমাদের যখন রোডে সাইকেলিং হয় অনেক ছেলেরা মেয়েরা আমরা ডাকি আসে, সিলেকশন আমি করি, তারপরে ওখানে যখন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর আমরা ফোর অব্দি নিই, মানে
1: হুম
0: বয়স 16 বছর বয়স, 15 বছর বয়স, 14 বছর বয়স, তখন আমরা সবাই বুঝতে পারে কে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ফোর অব্দি আমরা নিয়ে যাই।
1: হুম হুম
0: সেরকম
1: বেশ,
0: কাবাডি তো, হ্যাঁ কাবাডি যেরকম আমাদের সিলেকশন হয়, কাবাডিতে আমরা 12 জন করে নিয়ে যাই, বা হয়তো 14 জনকে নিয়ে গেলাম যে হ্যাঁ তোমরা দেখবা, 12 জন 7 জন মাঠে খেলে কাবাডি, আর 5 জন একটা বসে বসে ওরা দেখে যে হ্যাঁ তোমরা দেখো, এবার তারপরে যখন চোট লাগে ওদেরকে চেঞ্জ করি।
1: আচ্ছা আচ্ছা, আমি এই প্রসেসটাই আর কি জানতে চাইছিলাম। আরেকটা ব্যাপার, আপনি একটা কথা বললেন যে ছোটবেলায় আপনার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, সেক্ষেত্রে আপনি যখন বিভিন্ন জায়গায় খেলতে গেছেন সেখানে তো বেশ অর্থের প্রয়োজন হয়েছে, আপনাকে কি তখন কেউ সাহায্য করেছিল?
0: না ম্যাম তখন আমাকে কেউ সাহায্য করেনি, যখন আমাদের
1: হুম
0: টাকা ছিল না, হয়তো কোনো জমি আমাদেরকে বন্ধক দিত, হয়তো কানের জিনিস বন্ধক দিয়ে আমার মা বাবা আমাকে দিয়েছে, সেই সব টাকা নিয়ে আমি খরচ করতাম।
1: বেশ, আচ্ছা আপনি একজন দিদির কথা বলেছিলেন যিনি আপনাকে একটা সময় সাইকেল দিয়ে সাহায্য করেছিলেন খেলার জন্য, তার কথা একটু শুনতে চাই।
0: আমাদের মুর্শিদাবাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কই একবার সাইকেলে চ্যাম্পিয়ন হয়েছে,
1: হুম
0: তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইকেল অ্যাসোসিয়েশন থেকে আমাদের ছেলে মেয়েরা ভালো পারফর্ম করছে, তার জন্য আমাদেরকে ওখান থেকে 2টো MTB দিয়েছে, মানে সাইকেল রেসিং মানে শেখানোর জন্য, আর রোড রেস দিয়েছে 4টে মানে প্র্যাকটিস করানোর জন্য। ওই সব ছেলে মেয়েদেরকে এখন ওই নিয়ে আমরা প্র্যাকটিস করাচ্ছি। সেরকম আমাদের কিছু নেই, মানে রোলিং নেই, মানে কি জার্সি নেই সেরকম,
1: হুম হুম
0: অনেক অভাব, কিনতে পারে না
1: হুম
0: আমার তোরা বলে, এবার আমাদের প্যাডেলিং নেই সাইকেলের।
1: হুম তো এই বিষয়গুলো ছাড়াও তো আপনি এতটা দূর এগিয়ে গেছেন।

0: সেটা তো একটা ভীষণ ভালো লাগার যেরকম একটা ব্যাপার, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা সাহসিকতার ব্যাপার। এটা কিন্তু মানে কোনো হাল ছেড়ে দেওয়ার বিষয় নয় যে আমি পারলাম না, আমি হালটা ছেড়ে
1: আমি
0: দিলাম। আপনি কিন্তু সেটা করেননি।
1: না, আমি হাল ছাড়িনি। আমার কেউ যদি আমাদেরকে
0: হুম হুম
1: সহযোগিতা নাও করেছে,
0: হুম
1: আমরা আমি নিজে টাকা কিছু কিছু মানে রেফারি করতে গিয়ে হয়তো আমি টাকা পেলাম,
0: হুম
1: আমি স্কুলে পড়াই,
0: হুম
1: সেখান থেকে যে টাকাটা আমি টুকটু করে জমে রাখি, যেসব ছেলেমেয়েরা ভালো পারফর্ম দেয়
0: হুম হুম
1: তাদের পিছনে আমি সে টাকাটা খরচ করি। আমি বেশি টাকা দিতে পারি না, মানে যেরকম হয় ম্যাম, হয়তো আমি একটা জার্সি কিনে দিলাম, আমি সহযোগিতা করি।
0: দিদি, এটাও তো অনেক বড় বিষয় যে অন্য একজন ছেলে বা মেয়ের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহ দেওয়া খেলার বিষয়ে, এটা সত্যি ভীষণ বড় ব্যাপার এবং বড় মনেরও ব্যাপার একটা।
1: আরেকটা মেমো সহযোগিতা
0: হুম
1: করেছিলেন, মানে
0: হুম
1: দেবকুণ্ড রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা মুর্শিদা ম্যাডাম,
0: হুম
1: আমাদের একটা ওই স্কুলে পড়তো সূর্যহান,
0: হুম
1: আমি ওই স্কুলে কোচিং করাতাম,
0: হুম
1: ওখান থেকে শুয়ের ব্যবস্থা করে দিয়েছিল ম্যাম, শু কিনে দিয়েছিল, সাইক্লিং এর শু।
0: আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে তো মাঠে খেলছেন এবং মাঠের সঙ্গেই যুক্ত, তো মাঠে খেলার সময় আপনাকে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়?
1: আমাদের তো মানে মাঠে নিজস্ব কোনো বাথরুম নেই,
0: হুম
1: মেয়েরা জামা চেঞ্জ করবে সেরকম কোনো কিছু নেই। এবার
0: হুম
1: অনেক মেয়েরা আমরা বাইরে, অনেক মেয়েরা বাইরে জামা চেঞ্জ করে, ছেলেরা দাঁড়িয়ে থাকে, আমাদের অনেক প্রবলেম হয়। আমি বাইরে দাঁড়িয়ে থাকি, মেয়েরা জামা চেঞ্জ করে। এখানে
0: হুম
1: আমাদের একটা যদি মেয়েদের একটা নিজস্ব যদি মাঠ থাকতো
0: হুম
1: তাহলে অনেক ভালো হতো। গ্রামের মেয়েরা তাহলে আরো আমি পেতাম মেয়েদেরকে,
0: হুম হুম
1: গ্রামের অনেক ভালো ভালো মেয়ে আছে কিন্তু জামা চেঞ্জ করার জায়গা নেই, অনেক গার্জেন আসে, জামা চেঞ্জ করার জায়গা নেই, বাথরুম নেই, তাহলে তোমরা কি করে ড্রেস চেঞ্জ করো? তাহলে তো
0: হুম
1: আমার মেয়েদেরকে এ জায়গায় খেলতে দেবো না। সেগুলো অনেক মেয়ে ধরেন চলেও গিয়েছে, অনেক গার্জেন আসে, সবাই সব গার্জেন তো মেন গরিব না, এবার অনেকে গার্জেন অনেক ধরনের হয়েছেন, জায়গাটা তো খুবই বাজে, কোথায় মেয়েরা জামা চেঞ্জ করবে,
0: হুম
1: এরকম দেখে অনেকে মাঠ ছেড়ে দেয়, নিজস্ব কোনো মাঠ নেই,
0: হুম
1: এরকম
0: মানে বিভিন্ন
1: সমস্যা
0: প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাদের হতেই হচ্ছে প্রতিনিয়ত।
1: হতেই হচ্ছে ম্যাম।
0: হুম হুম হুম মানে বিষয়টা হচ্ছে যে খেলাটা যে জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা এখনো পর্যন্ত বোধহয় ভাবতে আমাদের আরো সময় লাগবে।
1: এখনো
0: হুম
1: প্রচুর সময় লাগবে, ওখানে তো আমরা কোনো মাঠই পাই না ম্যাম, আমরা হয়তো এক মাঠে প্র্যাকটিস করাই, তারপরে মাঠে না ঢুকতে দিলে অন্য মাঠে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাই, সে
0: আচ্ছা
1: মাঠে না ঢুকতে দিলে অন্য জায়গায় আমরা নিয়ে চলে যাই, আমাদের প্রচুর অভাব হয়। মাঠ থাকলে আমাদের ছেলে মেয়ে অনেক পাবো ম্যাম,
0: হুম
1: মাঠের
0: হুম
1: জন্য
0: হুম
1: আমরা মেয়ে পাচ্ছি না, অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা আসে, এবার কোন মাঠে খেলা করব সেটার মানে আমরা ঠিক করতে পারি না, যে এই মাঠে তো মাঠে তোমরা চলে এসো, তারপরে আমাদেরকে মাঠে ঢুকতে দিচ্ছে না, বলছে যে এটা তো তোমাদের মাঠ না, এটা আমাদের স্কুলের মাঠ,
0: হুম হুম
1: তোমাদেরকে এই মাঠে ঢুকতে দেবো না, আমাদের প্রচুর প্রবলেম হয়।
0: আচ্ছা, এই যে মাঠে ঢুকতে দেব না, মাঠে আসতে দেব না, এইটা কি শুধুমাত্র মেয়েরা খেলছে বলে তাই, নাকি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একই কথা শোনা যায়
1: মানে
0: বলতে?
1: এরকমও এরকমও কথা আমাদেরকে শুনতে হয়েছে, ছেলেরা খেলবে মেয়েরা খেলবে না, মেয়েরা কেন মাঠে হাফ প্যান্ট পরে খেলবে, ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েরা কিসের জন্য খেলবে? আমার অনেক ছেলে আজে বাজে কথা বলতো,
0: হুম
1: তুমি
0: হুম
1: আমরা তো মেন তাও আমরা শুনি না, নিজের খেলা আমরা চালিয়ে যাই, তবে
0: হুম হুম
1: মাঠ তো পাই না, তারপরে আমাদের খুবই সুবিধা অসুবিধা হয়।
0: হুম বুঝতে পারছি, এটা একটা ভয়ঙ্কর সমস্যা। একটা মানসিকতার বদল না ঘটলে এই বিষয় থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল।
1: তা আমরা যদি
0: হুম
1: মাঠে ব্যবস্থাটা যদি ব্যবস্থা হতো তাহলে আমাদের ছেলে মেয়েদের অনেক ভালো হতো ম্যাম।
0: হুম হুম একদমই। তাহলে আপনি আর 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, বা কিভাবে নিজেকে আবিষ্কার করতে চান, বা আর খেলোয়াড়দের জন্য, নতুন নতুন যারা আসছে তাদের জন্য আপনি কি করতে চান?
1: আমি তাদের জন্য চাই তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল, আমি যে যে অভাবটা পেয়েছি, আমি যে জায়গাটা যেতে পারিনি, আমি চাই সেই সব ছেলে মেয়েরা যেন সে জায়গায় পৌঁছায়, আমি এর জন্য ওদের জন্য চেষ্টা করব মেন, যাতে আগামী দিনে ওরা ভালো জায়গায় পৌঁছাতে পারে।
0: বেশ। আর আরেকটা ব্যাপার, যদি কোনো মেয়ে তারা খেলতে আগ্রহী হয়, তাহলে তাদের প্রথম কি কি বিষয়ে একটু মনোযোগ দেওয়াটা দরকার, একদম প্রাথমিক?
1: মাঠে আসতে হবে, মাঠে এক্সারসাইজ করতে হবে,
0: হুম
1: তবে তারা সেই প্লেয়ার তৈরি হবে, মাঠ কামাই করলে হবে না।
0: আচ্ছা, আর খাওয়া দাওয়ার ব্যাপারটা?
1: খাওয়া দাওয়াটা তো মানে খাওয়া দাওয়াটা তো করতেই হবে, মানে খাওয়া দাওয়া না করলে সেরকম তো গরিব ঘরে আমার মাঠে যারা আসে সবাই তো মানে খুবই গরিব।

0: আচ্ছা,
1: ওরা তো বলে, আমি জিজ্ঞাসা করি কিন্তু ওরা কি খেয়ে মাঠে আসলি, কেউ বলে পান্তা ভাত খেয়ে চলে আসলাম, মানে কেউ তো ভালো খাবার পায় না ম্যাম আমাদের মাঠ থেকে। আমি জিজ্ঞাসা করি তোমার বাবা কি করে, কেউ বলে ভিক্ষা করে, কেউ বলে মারা দিবি বাদে, তো ভালো খাবার কোথায় থেকে এনে দেবে।
0: আমরা এতক্ষণ শুনলাম

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

সারা আকাশ জুড়ে শ্রাবণের মেঘ, অঝোরে বৃষ্টিপাতের শব্দ, গাছগুলো যেন হই হই করে বৃষ্টিতে ভিজছে। এই রঙহীন পৃথিবীতে বৃষ্টিপাত গাছের উপর যেন সবুজ রং করে দিচ্ছে পৃথিবীকে। ক্যালেন্ডারের পাতা উড়িয়ে শ্রাবণের আকাশ যেমন সেজে ওঠে, ঠিক তেমনই অকাল বর্ষণ

অসময়ের, তাও যেন আমাদের মনকে করে তোলে বৃষ্টি স্নাতা, মনে হয় আরও অনেকখানি সবুজ। এই বৃষ্টির সাথে রোম্যান্টিসিজম যেন একে অপরের কথা বলে। কবিগুরুর প্রিয় ঋতু বর্ষা, সাহিত্যের পাতায় পাতায় লেখক কবিদের নানা লেখায়ও আমরা বর্ষাকে পাই ভিন্ন ভিন্ন রূপে। বৃষ্টি তো পৃথিবী জুড়ে সাজাবার দায়িত্বেই রয়েছে, বাইরের বৃষ্টি স্নাতা রূপের মতোই আমাদের মনও কি ভিজে ওঠে, সেজে ওঠে? আমাদের অন্তরের রূপও কি ঠিক এমনভাবেই সেজে ওঠে?

আমরা বৃক্ষরোপণ করি, কবিগুরুর প্রাণের প্রান্তর শান্তিনিকেতনের সাথে সাথে আরও অন্য সব জায়গায়, কিন্তু তার সাথে কি মনোভূমিতেও বৃক্ষের রোপণ হয়? মনের শুভ চিন্তা ও আবেগ দিয়ে যে গাছটি রোপণ করা হয় বা করলাম, তা আস্তে আস্তে বড় হয়, সেই চারা গাছটি তার কর্ম করে, ফল দেয়, ফুল দেয়, ঘটে মনের সবুজায়ন। আসলে বর্ষা শুধুই যে প্রকৃতির নিয়ম মেনে বর্ষা আসা বা যে কোনো ঋতুরই আগমন, তা তো আর ঠিক নয়। মনের ভেতরের আলোই যেন আবেগের বৃষ্টিধারা, নিজের মনের আলো ছড়িয়ে দিতে হবে অন্যের মনের ঘরে। বৃষ্টি মানেই কি কিছু ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, যেমন ধরুন স্কুল ফেরত ছেলেমেয়েদের বর্ষায় ছপাত ছপাত করে যাওয়া, অথবা ময়ূরের পেখম তুলে নাচ, দুই ভিন্ন রূপ, বর্ষার ভিন্ন দুটি চেহারা। বৃষ্টি মানে অনেকটা রোম্যান্টিসিজম। বৃষ্টি কিন্তু এক নয়, এক রাত।

আকাশ অজস্র বিন্দুর একসাথে ঝরে পড়া, একসাথে ভিজিয়ে দেওয়ার যে আনন্দ, তা যেন একটি শিশির বিন্দুতে নেই। অর্থাৎ বৃষ্টি আমাদের শেখায় সমাজে সমষ্টিগতভাবে থাকার অনুভূতি, একসাথে বাস করার ভাবনা। বিদ্যুৎ খেলে যায় যখন ধানের ক্ষেতের উপর, হঠাৎ আলোর ঝলকানি যেমন কিছুটা ভীতির উদ্রেক করে, ঠিক তেমনই আবার অঝোর ধারা বৃষ্টি মনকে আরাম দেয়, মাতিয়ে রাখে। এই শ্রাবণের বিদায় বেলায় এবারের গান মান্না দের কণ্ঠে।

মেঘলা দিনগুলি যেন আমাদের জীবনের এক একটি আয়না। বৃষ্টি মন কেমনের দিনগুলিতে জানলার ধারে বসে বিভিন্ন ভাবনা চিন্তাগুলি নিয়ে পাড়ি দেয় দিগন্তের ওপারে।

কথায় গানে আজ এ পর্যন্তই, উপস্থাপনায় ইনা বাগচি, আকাশবাণী মৈত্রী, এখন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন অর্ক সেন। আজকের শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশ দ্রুত এগিয়ে চলেছে।
1: বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুততম গতিতে এগিয়ে চলেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন।
0: রাষ্ট্রপতি বলেছেন, শিক্ষা, ক্রীড়া, অর্থনীতি এবং মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে নারীরা ও তরুণ সমাজ অসাধারণ সাফল্য দেখাচ্ছেন।
1: দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালিত হচ্ছে।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বের প্রতিরক্ষা উৎপাদনের কেন্দ্র এবং উল্লেখযোগ্য রপ্তানিকারী দেশ হয়ে উঠছে ভারত।
1: কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী সহায়তার লক্ষ্যে ভারত 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
0: বাংলাদেশে একটি জাহাজ ভাঙার কারখানায় গ্যাস নিঃসরণের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। রাত 9:30 থেকে রাষ্ট্রপতির ভাষণের বাংলা বয়ান সম্প্রচারের জন্য আজকের বিশ্ব পরিক্রমা 15 মিনিটের। আসি বিস্তারিত খবরে। প্রথমে এদেশের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্থ হল সব নাগরিক যাতে নিজেদের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পান এবং ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারেন। রাষ্ট্রপতি বলেন, ভারত 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। অন্ত্যোদয়ের ভাবনায় অনুপ্রাণিত হয়ে উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছয় তা সুনিশ্চিত করার সংকল্প গ্রহণ করা হয়েছে।
2: स्वाधीनता के शताब्दी वर्ष 2047 तक विकसित भारत के निर्माण के लिए हम आगे बढ़ रहे हैं। अंत्योदय की भावना के साथ हमारा संकल्प है कि विकास के लाभ प्रत्येक व्यक्ति तक पहुंचे।
1: বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দেশভাগের সময় প্রাণ হারানো ও বাস্তুচ্যুত হওয়া লক্ষ লক্ষ ভারতীয় আত্মত্যাগ ও শোক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
2: আজ 14 আগস্ট কে দিন কো हम विभाजन विभीषिका स्मृति दिवस के रूप में मनाते हैं। हम उन लाखों देशवासियों को याद करते हैं जो विभाजन से जुड़े हिंसा में मारे गए या विस्थापन की त्रासदी झेलने को मजबूर हुए। सांप्रदायिक हिंसा की वजह से लाखों लोगों को शरणार्थी बनना पड़ा और बंटवारे की विभीषिका सहन करनी पड़ी। फिर भी उन्होंने अपनी पहचान नहीं छोड़ी।
0: দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, জনভাগিদারী বা জনগণের অংশগ্রহণের মাধ্যমেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা, আয়ুষ্মান ভারত এবং কিষাণ সম্মান নিধির মতো প্রকল্পগুলির মাধ্যমে কোটি কোটি মানুষ দারিদ্র থেকে মুক্ত হয়েছেন এবং সামাজিক নিরাপত্তা পেয়েছেন। তিনি উল্লেখ করেন যে ভারত আজ বিশ্বের বৃহত্তম ও সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে এবং বিশ্বমঞ্চে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজেদের স্থান সুদৃঢ় করেছে।
2: आर्थिक अनुमानों के अनुसार भारत की विकास दर विश्व की औसत विकास दर के तुलना में दोगुनी से अधिक रहेगी। आत्मनिर्भर भारत अभियान से हमारी आर्थिक प्रगति और राष्ट्रीय सुरक्षा का आधार मजबूत हुआ है।
1: রাষ্ট্রপতি জানান, ভারতের সংবিধান জনগণের অংশগ্রহণের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিচার ব্যবস্থার প্রসঙ্গ ট্রেনে রাষ্ট্রপতি বলেন, সম্পদের অভাবে যাতে কোনো মানুষ বিচার থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা আমাদের পরম কর্তব্য।
2: प्रतिष्ठा और अवसर की समानता तथा व्यक्ति की गरिमा हमारे संविधान के प्रमुख आदर्श है। आज साधारण पृष्ठभूमि के लोग अनेक क्षेत्र असाधारण योगदान दे रहे हैं। इससे मेरा ये विश्वास दृढ़ होता है कि आज के भारत में

0: व्यक्ति बड़े सपने देख भी सकता है और उन्हें पूरा भी कर सकता है।
1: রাষ্ট্রপতি আরও বলেন, ভারতের গড়ে তোলার ডিজিটাল পরিকাঠামো আজ বিশ্বের সেরা। আন্তর্জাতিক রিয়েল টাইম ডিজিটাল লেনদেনের অর্ধেকেরও বেশি ভারতেই সংগঠিত হয়। মহাসড়ক, জলপথ, রেলপথ ও আকাশপথের অভূতপূর্ব সম্প্রসারণ নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি করছে। বিশ্বব্যাপী যুদ্ধের অস্থিরতার মধ্যেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। আত্মনির্ভর ভারত অভিযান এবং বাসুধৈব কুটুম্বকমের আদর্শে ভিত্তি করে গড়ে ওঠা ভারতের বিদেশ নীতি বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বহুলাংশে বৃদ্ধি করেছে।
0: हमारी विदेश नीति देश हित पर आधारित है। शांति, सहयोग, संवाद तथा वसुधैव कुटुंबकम के आदर्श हमारी विदेश नीति के स्तंभ है। आर्थिक सहयोग बढ़ाने तथा पारस्परिक संबंधों को और प्रगाढ़ बनाने के लिए हमने अनेक देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट्स किए हैं। ग्लोबल साउथ के देशों में हम अग्रणी भूमिका निभा रहे हैं।
2: নারী ক্ষমতায়ন ও যুবশক্তির প্রশংসা করে তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, যেমন গ্লাসগো কমনওয়েলথ গেমসের সাফল্য, অর্থনীতি এবং মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে নারীরা ও তরুণ সমাজ অসাধারণ সাফল্য দেখাচ্ছেন। নারী শক্তি মন্দন অধিনিয়ম কার্যকর হওয়ার মাধ্যমে নীতি নির্ধারণে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
0: মুঝে ইয়ে দেখার বহুত প্রসন্নতা হতে হয় কি শিক্ষা কি ক্ষেত্র মে হামারে বেটিয়া প্রভাবশালী প্রদর্শন কর রহে হ্যায়। साथ ही कृषि उत्पादकता बढ़ाने में योगदान देने वाले ड्रोन दीदी से लेकर वायुसेना में फाइटर कॉम्बैट लीडर बनने तक विभिन्न क्षेत्रों में महिलाओं की भागीदारी बढ़ रही है। हाल ही में ग्लासगो में संपन्न हुए कॉमनवेल्थ गेम्स में भारत के कुल 13 स्वर्ण पदकों में 8 स्वर्ण पदक बेटियों ने जीते हैं। महिलाओं की आर्थिक आत्मनिर्भरता बढ़ रही है। स्वयं सहायता समूह की 10 करोड़ से अधिक महिला सदस्य है। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का लक्ष्य तय किया गया था। इस लक्ष्य को प्राप्त किया जा चुका है।
1: আগামীকাল দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায়। ভারতীয় বিমানবাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের পরপরই 21তম ধ্বনি দেওয়া হবে। পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর প্রতিনিধি জানিয়েছেন, এবারের লালকেল্লার এই বিপুল আয়োজনে জাতীয় সঙ্গীত বন্দে মাতারামের 150 বছর পূর্তির গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করা হবে। পাশাপাশি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুবশক্তির উদ্দীপনা, আকাঙ্ক্ষা ও অসামান্য অবদানকে উদযাপন করা হবে। এই প্রথমবার লালকেল্লার মূল উদযাপনী অনুষ্ঠানে বন্দে মাতারম পরিবেশন করা হবে। ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবকরা জাতীয় সঙ্গীত বন্দে মাতারম এবং এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মোট 2500 জন ছাত্র ছাত্রী, ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবক এই উদযাপনে অংশ নেবেন। লালকেল্লার এই উদযাপন প্রত্যক্ষ করার জন্য সমাজের বিভিন্ন স্তরের প্রায় 5000 বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
2: স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই বিভীষিকাময় পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পশ্চিমবঙ্গে আজ দিনটি পালিত হয়। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কার ভারতীর সহায়তায় ভারত সরকারের উদ্যোগে ইজেডসিসিতে মূল অনুষ্ঠানটি পালিত হয়। দেশভাগ ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী রবি উল্লেখ করেন। সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার একটি স্বনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ আকাশবাণীতে সেনাদের উদ্দেশ্যে শ্রী সিং, আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগের ফলে গত 12 বছরের প্রতিরক্ষা খাতে যে যুগান্তকারী পরিবর্তন এসেছে তা তুলে ধরেন।
3: हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है।
2: স্বাধীনতা দিবসের প্রাকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের 78টি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বা শৌর্য পুরস্কারের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে 13টি মরণোত্তর পুরস্কার রয়েছে। এই পুরস্কারগুলির মধ্যে রয়েছে 9টি কীর্তিচক্র, 1টি বার-টু শৌর্যচক্র, 19টি শৌর্যচক্র, 5টি বার-টু সেনা মেডেল, 36টি সেনা মেডেল, 3টি নৌসেনা মেডেল এবং 5টি বায়ুসেনা মেডেল। লেফটেন্যান্ট কর্নেল মানিও ফ্রান্সিস

0: এসপিএফ এবং মেজর জিতেন্দ্র রাঠি কীর্তিচক্রের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে হাবিলদার গজেন্দ্র সিং, হেড কনস্টেবল জগবীর সিং, বশির আহমেদ, এসজি কনস্টেবল যশবন্ত সিং, বলবিন্দর সিং, তারিক হোসেন এবং এসটিএফ ইন্সপেক্টর সুনীল কুমার মরণোত্তর কীর্তিচক্র পাবেন।
1: এবারে স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর 21 জন আধিকারিককে ডিস্টিংগুইশ সার্ভিস বা বিশিষ্ট সেবা এবং মেরিটোরিয়াস সার্ভিসের জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়েছে। এর মধ্যে 6 জন আধিকারিককে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদক দেওয়া হয়েছে। এখন বিদেশের খবর।
0: কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার সহায়তার লক্ষ্যে ভারত 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, অস্থায়ী আশ্রয় ও স্বাস্থ্যবিধি রক্ষার সামগ্রী এবং দুর্যোগ পরবর্তী সময়ে প্রয়োজনীয় অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র। এই কঠিন সময়ে ভারত কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলেও তিনি জানান।
1: বাংলাদেশে আজ একটি জাহাজ ভাঙার কারখানায় গ্যাস নিঃসরণের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড এলাকায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি অকেজো জাহাজ ভাঙার কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ জানায়, শুরুতে নিহতের সংখ্যা 6 জন থাকলেও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর আরও 2 জন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আধিকারিকরা জানিয়েছেন, জাহাজ থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।
0: চীনের হুনান প্রদেশের লিয়ান ইউয়ানে একটি কয়লা খনিতে গ্যাস নিঃসরণের ঘটনায় 7 জন নিখোঁজ এবং জরুরি চিকিৎসাধীন রয়েছেন 1 জন। স্থানীয় আপতকালীন সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা ঘটার সময় সেখানে ভূগর্ভে 52 জন শ্রমিক কাজ করছিলেন, তাদের মধ্যে 44 জন নিরাপদে খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এখন খেলার খবর।
1: গুজরাটের আহমেদাবাদে ফিফা অনূর্ধ্ব 18 এশিয়া পুরুষ বাস্কেটবল কাপের আজ দ্বিতীয় দিন বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আজকের প্রথম ম্যাচে চীন 103-55 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ইরান 94-69 ব্যবধানে কাতারকে হারিয়েছে। আজকের তৃতীয় ম্যাচে কোরিয়া 95-68 ব্যবধানে কাজাখস্তানকে পরাজিত করেছে। ভারত তাদের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলছে।
0: ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে AIFF।
1: এখন দৃষ্টিকোণ। বিশিষ্ট অভিনেতা শাম্মী কাপুরের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

পঞ্চাশ ষাটের দশকে বলিউড চলচ্চিত্রে এক উজ্জ্বল নায়ক শাম্মী কাপুর, পৃথ্বীরাজ কাপুরের দ্বিতীয় ছেলে শাম্মী। ১৯৪৮ ক্যারিয়ার শুরু করেন পৃথ্বী থিয়েটারের জুনিয়র আর্টিস্ট হিসাবে, বেতন ১৫০ টাকা। ১৯৫৩ সালে মহেশ কোল পরিচালিত জীবন জ্যোতি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসাবে চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ। এরপর আমিনা, দিল দেকে দেখো, তুমসে নেহি দেখা প্রভৃতি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি সহজেই নিজের স্থান তৈরি করে নিলেন।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশ দ্রুত এগিয়ে চলেছে।
1: বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুততম গতিতে এগিয়ে চলেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন।
0: রাষ্ট্রপতি বলেছেন, শিক্ষা, ক্রীড়া, অর্থনীতি এবং মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে নারীরা ও তরুণ সমাজ অসাধারণ সাফল্য দেখাচ্ছেন।
1: দেশবাগ বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালিত হচ্ছে।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বের প্রতিরক্ষা উৎপাদনের কেন্দ্র এবং উল্লেখযোগ্য রপ্তানিকারক দেশ হয়ে উঠছে ভারত।
1: বাংলাদেশে একটি জাহাজ ভাঙার কারখানায় গ্যাস নিঃসরণের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন।

0: অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও আগরতলা কেন্দ্র এবং এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের দেশ তার স্বাধীনতার 80তম বর্ষে পদার্পণ করবে। দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা মহাসমারোহে তা উড্ডীন করি। 1947 সালের 15ই অগস্ট পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হন ভারত মাতা। সকল দেশবাসী স্বাধীন ভারতের ভাগ্যের স্থপতি হয়ে ওঠেন। আমরা ভারতের জনগণ যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং ভারতকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেতনায় কাজ করি, এতেই স্বাধীনতার সার্থকতা। নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ও শিক্ষক, উন্নয়নের জন্য তৎপর বিজ্ঞানী ও প্রকৌশলী, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মেহনতি শ্রমিক ও অন্নদাতা কৃষক সকলেই তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ গড়ে তুলছেন। প্রতিভাবান ক্রীড়াবিদ, কারিগর ও শিল্পী, পথপ্রদর্শক বুদ্ধিজীবী, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিভিন্ন গোষ্ঠীর কর্মঠ সদস্য, জনস্বার্থে নিয়োজিত জনপ্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মী, কর্তব্যনিষ্ঠ সিভিল সার্ভেন্ট, অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় সকল বিনিয়োগকারী, নিঃস্বার্থ সমাজসেবী এবং স্বচ্ছতা অভিযানের অগ্রণী কর্মকর্তা, আমাদের সকল সাফাই মিত্র দেশের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় অসংখ্য দেশবাসী এবং সংবিধানে বিবৃত মৌলিক কর্তব্য পালনকারী সকল নাগরিক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি তাঁদের সকলের আন্তরিক প্রশংসা করি। আমি বিশেষ করে 3 সশস্ত্র বাহিনীর জওয়ান, সকল সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ

কর্মীদের কর্তব্যনিষ্ঠার জন্য তাদের বিশেষ প্রশংসা করি। আমি প্রবাসী ভারতীয়দের প্রশংসা করি যারা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন, এবং দূতাবাসে কর্মরত দেশবাসীদেরও প্রশংসা করি। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতা শতবর্ষ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। অন্তদয়ের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছয়। আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে ধারণ করে আমরা আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ওয়ম রাষ্ট্রে জাগরিয়াম, এই বেদ বাক্য আমাদের রাষ্ট্রের জন্য সর্বদা সজাগ থাকতে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মতাদর্শের মানুষের লক্ষ্য ছিল একই, ভারতের স্বাধীনতা। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম প্রতিটি মানুষের সঙ্গীতে পরিণত হয়েছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অগণিত দেশবাসী স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সমাজ সংস্কার এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন। আমি ভারত মাতার সেই সকল মহান সন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানাই, যাদের আদর্শ অনুসরণ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং অগ্রসর হয়েছে। আজ 14ই আগস্ট দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করি। আমরা সেই লক্ষ লক্ষ দেশবাসীকে স্মরণ করি যারা দেশভাগের সময় হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান বা বাস্তুহারা হওয়ার আতঙ্ক সহ্য করতে বাধ্য হন। সাম্প্রদায়িক হিংসার কারণে লক্ষ লক্ষ মানুষকে শরণার্থী হতে হয় এবং দেশভাগের বিভীষিকা সহ্য করতে বাধ্য হন তারা। তবু নিজেদের পরিচয় বিসর্জন দেননি এই মানুষেরা। যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, তখন দেশভাগের ভয়াবহ পরিণতির পাশাপাশি 550টিরও বেশি দেশীয় রাজ্যকে নবগঠিত স্বাধীন ভারতের অঙ্গীভূত করার এক অসাধারণ চ্যালেঞ্জও সামনে আসে। সর্দার প্যাটেল এই সব দেশীয় রাজ্যকে বিলুপ্ত করে সেগুলোকে আমাদের স্বাধীন গণতন্ত্রের অংশ করেছিলেন। এক কৃতজ্ঞ রাষ্ট্রের পক্ষ থেকে আমি লৌহ মানব, আধুনিক ভারতের ঐক্যের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের পবিত্র স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় দেশবাসী, ভারতের জনগণ দ্বারা সৃষ্ট আমাদের সংবিধান নাগরিকদের অংশগ্রহণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মাতৃভূমি ভারতের অধিবাসীদের মধ্যে গণ অংশগ্রহণের চেতনা সর্বদাই বিদ্যমান ছিল। সেই চেতনাকে নতুন উদ্যমে আমাদের দেশবাসী এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীয় অভিযানগুলি গণ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে, এটি আমাদের গণতন্ত্রের এক অনুপ্রেরণামূলক সাফল্য। মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির মর্যাদা আমাদের সংবিধানের মূল আদর্শ। আজ সাধারণ অবস্থা থেকে উঠে আসা মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আজকের ভারতে প্রত্যেক ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখতে পারেন এবং সেগুলি পূরণও করতে পারেন। আমাদের সংবিধানে কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে উল্লিখিত। জনপ্রতিনিধিদের কর্তব্য হল আইনসভায় জনগণের আকাঙ্ক্ষাগুলিকে তুলে ধরা। কার্যনির্বাহী বিভাগের কর্তব্য হল জনস্বার্থ ও জাতীয় স্বার্থে প্রণীত নীতিগুলির বাস্তবায়ন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল দারিদ্র্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে এবং যথাসময়ে ন্যায় বিচার পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, গত এক দশকের কিছু বেশি সময়ে আমাদের দেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক বিকাশ অর্জন করেছে,
ঐতিহ্য

বৈচিত্র্য ও উন্নয়নের সমন্বয়কে অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নের পথে বহু দশক ধরে চলে আসা অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। আমাদের দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মহাত্মা ফুলে এবং বিপ্লবের আলোকবর্তিকা সাবিত্রীবাই ফুলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমতার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন। তাদের আদর্শকে অনুসরণ করে বিগত কয়েক বছরে সুবিধাবঞ্চিতদের উত্তরণের লক্ষ্যকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সাফল্যের নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 59 কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে 32 কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী রয়েছেন। 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 60 কোটি মানুষকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্যচাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী যে সাংস্কৃতিক আত্মবলের উপর ভিত্তি করে উন্নয়ন গতিশীল এবং সুস্থায়ী হয়। আজ দেশে এই চেতনা শক্তিশালী হচ্ছে যে সাংস্কৃতিক গৌরববোধ একটি দেশের সার্বভৌমত্বকে আত্মিক শক্তি যোগায়। আমাদের পূর্বপুরুষেরা জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার এক অমূল্য ঐতিহ্য রেখে গিয়েছেন। আমরা ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলেছি। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। এমনকি গ্রামের ছোট দোকান এবং রাস্তার হকারদেরও ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি রিয়েল টাইম ডিজিটাল লেনদেন ভারতে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশবাসী এবং সরকার একত্রে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বিপ্লবের একটি উদাহরণ তুলে ধরেছে। প্রযুক্তি ব্যবহার করে সরকার জনকল্যাণমূলক পরিষেবাগুলি দক্ষতার সঙ্গে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের দেশ মহাসড়ক, জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতির মাধ্যমে আধুনিক পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে। এতে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। প্রিয় দেশবাসী, বিশ্বের অনেক অঞ্চলের যুদ্ধ ও অস্থিরতা সকল দেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতেও আমাদের দেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী ভারতের বিকাশের হার বিশ্বের গড় বিকাশের হারের দ্বিগুণেরও বেশি হবে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও ভারত বিশ্বস্তরে অগ্রণী অবদান রাখছে। আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030-এর কিছু লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। গত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন অভূতপূর্ব গতি লাভ করেছে। আমাদের বিদেশ নীতির ভিত্তি হল দেশের কল্যাণ। শান্তি, সহযোগিতা, আলাপ আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ আমাদের বিদেশ নীতির স্তম্ভ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে আমরা অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছি। বিশ্বমঞ্চে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক

আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। আমরা রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেষ্ট। আমাদের এই প্রয়াস অনেক দেশের কাছ থেকে জোরালো সমর্থন পাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রাকৃতিক সম্পদের উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঠিক ততটাই অধিকার।

সৃষ্টি না করে। আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে তাদের জন্য আরও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রেখে যেতে পারি। পরিবেশ সুরক্ষায় আমাদের আস্থা আমাদের ঐতিহ্যেরই অংশ। সাঁওতালি ভাষার একটি সরল গীতে আমরা এক গভীর বার্তা পাই। পণ্ডিত রঘুনাথ মুর্মু রচিত সেই গানটির কিছু কথা এরকম। দারে গুজুক কান ইয়েলতে মিরু চেড়েই রাগ বয়হা দায়া হায়াগে, গুজুক কান আবওয়া জাতি ধরম দারে চেদাব বাবন রাগ বয়হা আবো অনা ইয়েলতে। এই গানে একটি গাছ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কাঁদতে থাকা এক টিয়া পাখির বর্ণনা দিয়ে কবি বলছেন, ওহে আমার ভাইয়েরা, মরণাপন্ন গাছটি দেখে টিয়া পাখিটি করুণ সুরে কাঁদছে। ওহে আমার ভাইয়েরা, মানব সংস্কৃতিরূপী বৃক্ষের বিনাশ দেখে আমরা মানব সমাজের সদস্যরা কেন বিলাপ করছি না? এই গানের বার্তা হল সকল মানুষেরই মানবিক মূল্যবোধ ও প্রকৃতি রক্ষায় তৎপর থাকা উচিত। একটি সবুজ সতেজ গাছ মানব সমাজের নৈতিক ও সুস্থ জীবনযাপনের প্রতীক। এক পেড় মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর্থাৎ লাইফের মতো অভিযানের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেকের ব্যক্তিগত ও সমবেত প্রয়াস চালানো উচিত। আমার প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছে। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা ড্রোন দিদি থেকে শুরু করে বিমান বাহিনীতে ফাইটার কমব্যাট লিডার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জিতেছে আমাদের মেয়েরা। মহিলাদের আর্থিক আত্মনির্ভরতা বাড়ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ১০ কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য স্থির করা হয়েছিল, এই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের দেশ আরও ৩ কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। মুদ্রা যোজনার অধীনে সহায়তা প্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় ২/৩ মহিলা। মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখছি যে তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার প্রয়োগে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য সাফল্য। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও বিস্তৃত করবে এবং আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভারতের জনসংখ্যার ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের দেশের তরুণরা প্রতিভাবান, দায়বদ্ধ এবং দক্ষ। তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা বিভিন্ন সমস্যার উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান দেখে আমি সমাজ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় পাই। মাত্র ২৮ বছর গড় বয়সের এক তরুণ দলের সাম্প্রতিক সফল রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমাদের অনেক তরুণ তরুণী স্বরোজগারের পথে অগ্রসর হয়ে কর্মসংস্থান প্রদানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। তরুণ উদ্যোগীদের অংশগ্রহণে আমাদের দেশে একটি শক্তিশালী স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বিশ্বের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো ভারতীয় তরুণদের প্রতিভা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদের নেতৃস্থানীয় পদে নিয়োগ করছে। এই তরুণরা বিশ্বমঞ্চে ভারতের যুবশক্তির সম্মান বৃদ্ধি করেছেন। আমাদের তরুণ প্রজন্ম ভারতের সোনালী ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমাদের ছাত্রছাত্রীরাই ভারতের ভবিষ্যৎ নির্মাতা। যেভাবে জাতীয় নিরাপত্তার জন্য সরকার ও সমাজের ঐক্য প্রয়োজন,
তেমনি ছাত্রছাত্রীদের

বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়, সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তরুণদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা। বিভিন্ন সরকারি প্রয়াস এবং নতুন আর্থিক কর্মকাণ্ড তরুণদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগগুলো সম্পর্কে সচেতন হয়ে আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের নতুন পথ বেছে নিতে পারে। আমাদের তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি। আমাদের তরুণ তরুণীরা যেন উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে থাকে তা নিশ্চিত করা পরিবার ও সমাজেরও দায়িত্ব। খেলাধুলাকে তরুণদের বিকাশ ও দেশ গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত দেশের সকল অঞ্চলে একটি ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার প্রসারে সরকার অভূতপূর্ব বিনিয়োগ করছে। এই প্রয়াসগুলো ইতিবাচক ফল দিচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে আমাদের ক্রীড়াবিদরা পারদর্শিতা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছচ্ছে। একদিকে আমাদের দেশে সর্বাধিক নবীন জনসংখ্যা, তেমনি প্রবীণ নাগরিকদের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। 70 বছর বা তার বেশি বয়সী প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের প্রতি আত্মীয়তার বোধ এবং তাদের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সমগ্র সমাজের সংবেদনশীল থাকা উচিত। প্রিয় দেশবাসী, সত্য ন্যায়ের পক্ষে মানবতা বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে বিজয় প্রাপ্তির ভারতীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। 26 জুলাই আমরা কার্গিল বিজয় দিবস পালন করেছি। তার আগে 7ই মে অপারেশন সিন্দুর শুরুর প্রথম বার্ষিকীতে আমরা আমাদের সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বকে স্মরণ করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক অভিযানটি ভারতীয় সেনাবাহিনীর অটল ক্ষমতার এক প্রমাণ। সন্ত্রাসবাদীরা ও তাদের সমর্থকদের কাছে একটি কড়া বার্তা পাঠানো হয়েছিল যে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের কৃতকর্মের জন্য শাস্তি পাবেই। সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া একটি দেশের সঙ্গে অতীতে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করা আমাদের দেশের, বিশেষ করে এর কৃষকদের স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ। কয়েক দশক ধরে নকশালবাদ দেশের জন্য এক গুরুতর সমস্যা হয়ে উঠেছিল। ভারতকে নকশালমুক্ত করা একটি বড় সাফল্য। এখন সেই নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে এক উৎসাহের পরিবেশ বিরাজ করছে এবং সর্বব্যাপী উন্নয়নের ঢেউ বইছে। বস্তার অলিম্পিকে ক্রীড়াবিদরা ও বস্তার পাণ্ডুমে শিল্পীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক দর্শক এই অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। জাতীয় গৌরব রক্ষার জন্য নির্মিত মারাঠা সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত 12টি দুর্গকে গত বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এবছর ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারতভূমিতে একদিকে যেমন ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক স্মারক রয়েছে, অন্যদিকে তেমনি আত্মসম্মান ও আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষার জন্য যুদ্ধ করার উল্লেখযোগ্য ক্ষমতার প্রতীকগুলিও রয়েছে। আমার প্রিয় দেশবাসী, সকল ভারতবাসীর উন্নয়ন ও কল্যাণই বিকশিত ভারত গড়ার প্রকৃত লক্ষ্য। মহান তেলুগু জাতীয়তাবাদী লেখক গুরজাদা আপ্পারাও তার একটি গানে সকল ভারতবাসীকে দেশপ্রেমের এক অমূল্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন,

0: దేశమును ప్రేమించుమన్నా, మంచి అన్నది పెంచుమన్నా. దేశమంటే మట్టి కాదోయ్, దేశమంటే మనుషులై. এই পংক্তিগুলোর অর্থ হল দেশকে ভালোবাসো, সৎকর্মের প্রসার ঘটাও। দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে সমগ্র সমাজ। আমি আত্মবিশ্বাসী যে সমাজের অংশগ্রহণে এবং সরকারের প্রচেষ্টায় ভারতের প্রতিটি গ্রামে, প্রত্যেক শহরে, প্রতিটি বাড়িতে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী ও সমৃদ্ধ হবে। দেশপ্রেমের এই সর্বসংহত ভাবনা নিয়ে আসুন আমরা সকলে স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তরিত করার জাতীয় সাধনায় নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: শুনলেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তার ভাষণে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা বিশেষভাবে স্মরণ করেছেন। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সর্বপ্রথম এই অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 78টি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। বিভাজন বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। বিদেশমন্ত্রক ফের বলেছে, জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনোরকম উস্কানিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। মহারাষ্ট্রের গড়চিরোলিতে 6 ছাত্রীকে সাবে কামড়ানোর বিষয়ে প্রকাশিত খবরের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত রিপোর্ট তলব করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি মনে করিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। ভারতই বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে সর্বাধিক বৃদ্ধির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি বলেন, আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে দেশের প্রগতি ও জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গেই সুস্থায়ী উন্নয়নের চিন্তাভাবনা দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে।
1: বিশ্বকে অনেক ক্ষেত্র মে যুদ্ধ এবং অস্থিরতা কা সবই দেশো পর প্রভাব পড় রহা হইসি পরিস্থিতি মে ভি ভারতকে বিকাশ দর বিশ্বকে অসত বিকাশ দর কি তুলনা মে দোগুনি সে অধিক রহেগি। আত্মনির্ভর ভারত অভিযান সে হামারি আর্থিক প্রগতি ও রাষ্ট্রীয় সুরক্ষা কা আধার মজবুত হুয়া হে।
0: রাষ্ট্রপতি বলেছেন, বসুধৈব কুটুম্বকমের ভাবনাকে মূলধন করে ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য শান্তি সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলা। এই লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়েছে।
1: আমারি বিদেশ নীতি দেশ হিত পর আধারিত শান্তি সহযোগ সম্বাদ তথা বসুধৈব কুটুম্বকমকে আদর্শ আমারি বিদেশ নীতিকে স্তম্ভ হে। আর্থিক সহযোগ বাড়ানে তথা পারস্পরিক সম্বন্ধ কো ওর প্রগাঢ় বানানে কে লিয়ে হামনে অনেক দেশোঁ কে সাথ ফ্রি ট্রেড এগ্রিমেন্টস কিয়ে হে। গ্লোবাল সাউথ কে দেশো মে হাম অগ্রণী ভূমিকা নিভা রহে হে।
0: রাষ্ট্রপতি বলেন, সুস্থায়ী উন্নয়নই দেশের লক্ষ্য। এ প্রসঙ্গে তার ভাষণে ফের একবার এক পেড় মাকে নাম এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টের গুরুত্ব তুলে ধরেন। উন্নয়নের সুফল যাতে প্রত্যেক ব্যক্তির কাছে উপলব্ধ হয় তা সুনিশ্চিত করতে বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় একটাই লক্ষ্য ছিল, তা হল স্বদেশের স্বাধীনতা। স্বদেশী আন্দোলন চলাকালীন বন্দে মাতরম গানটি জনগণের সঙ্গীতে পরিণত হয়। মহাত্মা গান্ধী ও বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তারা সমাজ সংস্কার ও দেশভক্তির সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আজ 14 আগস্ট দিনটি দেশের সর্বত্র বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রীমতী মুর্মু আজ তার ভাষণে দেশভাগের দুর্বিষহ স্মৃতির কথা তুলে ধরে সেই সময় যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশভাগের সময় সেই ভয়াবহ স্মৃতি এখনও তাদের অনেকের মনেই গেঁথে রয়েছে। রাষ্ট্রপতি বিশেষভাবে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা স্মরণ করেছেন। বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষ ডিজিটাল পেমেন্টের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। ছোট ছোট দোকানদাররাও এখন এই পদ্ধতিতে আর্থিক লেনদেনে অভ্যস্ত বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। মহিলাদের উন্নয়ন প্রসঙ্গে আজকের ভাষণে রাষ্ট্রপতি দ্রোণ দিদি এবং স্বনির্ভর প্রকল্পের সাফল্য তুলে ধরেন। এ ব্যাপারে তিনি কমনওয়েলথ গেমসে মহিলা ক্রীড়াবিদদের সাফল্যের উচ্চ প্রশংসা করেন। রাষ্ট্রপতি আজ সুস্পষ্টভাবে বলেছেন, ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করতে হবে। আজকের ভাষণে রাষ্ট্রপতি 80তম স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি এক অনুপ্রেরণাদায়ক ও চিন্তাশীল ভাষণ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, রাষ্ট্রপতি মুর্মুর চিন্তাভাবনা দেশের শক্তি এবং প্রতিটি ভারতবাসীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। দেশজুড়ে আগামীকাল 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আয়োজিত মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

0: নরেন্দ্র মোদী, ভারতীয় বিমানবাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 বার তোপধ্বনিও দেওয়া হবে। এদিকে হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী আজ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। 80তম স্বাধীনতা দিবসে আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35 মিনিটে স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9টা 15 মিনিটের খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার সকাল 7টা 25 মিনিটের জাতীয় সংবাদ এবং সকাল 7টা, 8টা ও 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। 9টা 25 মিনিটের জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতার রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রতিরক্ষা বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের জন্য 78টি বীরত্ব পুরস্কার অনুমোদন করেছেন। এর মধ্যে 13টি পুরস্কার মরণোত্তরভাবে প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে 9 জনকে কীর্তিচক্র, 1 জনকে বার টু শৌর্যচক্র, 19 জনকে শৌর্যচক্র, 5 জনকে বার টু সেনা মেডেল, 36 জনকে সেনা মেডেল, 3 জনকে নৌসেনা মেডেল এবং 5 জনকে বায়ুসেনা মেডেল প্রদান করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মানীয় ফ্রান্সিস PF এবং মেজর জিতেন্দ্র রাঠি কীর্তিচক্রের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে হাবিলদার গজেন্দ্র সিং, হেড কনস্টেবল জগবীর সিং, বশির আহমেদ, SG কনস্টেবল যশবন্ত সিং, বলবিন্দার সিং, তারিক হোসেন এবং STF ইন্সপেক্টর সুনীল কুমার মরণোত্তরভাবে কীর্তিচক্র পাবেন। দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি CV রাধাকৃষ্ণন আজ দিল্লিতে দেশভাগজনিত বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, দেশ আজ যে স্বাধীনতার স্বাদ পাচ্ছে তা পূর্ববর্তী প্রজন্মের মহান আত্মত্যাগের ফসল। রাজ্যপাল RN রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন। রাজ্যপাল বলেন, আজ সমগ্র দেশ বিভাজন বিভীষিকা দিবস যন্ত্রণার সঙ্গে পালন করছে। দেশভাগ ভারতের ইতিহাসের একটি কালো অধ্যায়।
1: ভারত কা বিভাজন সির্ফ ইতিহাস কে পন্নো তক সীমিত নাই হ্যায়, ও এক সির্ফ এসা ঘাও নাই হ্যায়, এসা জখম নাই হ্যায় জো ভর গয়া হ্যায় ওর জিসকে স্কার জিসকে চিহ্ন মাত্র বচে হুয়ে হ্যায়, ও অভি ভি ও এক ব্লিডিং সোর হ্যায় জিসসে খুন বহ রহা হ্যায়, লহু বহ রহা হ্যায়, আজ ভি ও জখম জিন্দা হ্যায়, ওর সবসে জ্যাদা জখম আগর কিসি নে ঝেলা হ্যায়, কিসি নে উস পীড়া কো বরদাস্ত কিয়া হ্যায়, তো ও হ্যায় বঙ্গাল কে লোক।
0: দেশ বিভাজনের শিকার হওয়া মানুষদের স্মৃতির উদ্দেশ্যে নির্মীয়মান স্মারক মূর্তি স্থাপনের জন্য আজ শিয়ালদা রেলওয়ে স্টেশনে ভূমিপূজন অনুষ্ঠিত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক বলেছে জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এ নিয়ে কোনোরকম উস্কানিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আজ সন্ধ্যায় রাজধানীতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সংগঠিত নৃশংসতা এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য ওই অঞ্চলটির ব্যবহার করার ব্যাপারে আন্তর্জাতিক মহলের সচেতন থাকা উচিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আত্মনির্ভর ও ভবিষ্যৎ প্রস্তুত প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত 12 বছরে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার মতো নানা উদ্যোগের মাধ্যমে দেশ নিজেদের সুরক্ষার দিকটি সুনিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাক্সন্ধ্যায় তিনি আকাশবাণীর মাধ্যমে ভাষণ দেন।
2: हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है।
0: মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার একটি আশ্রম স্কুলের ছাত্রাবাসে তপশিলী উপজাতিভুক্ত 6 জন ছাত্রীকে সাপে কামড়ানোর বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট তলব করেছে। কমিশন মহারাষ্ট্রের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়ে 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। ওড়িশায় টানা 2 দিনের অবিরাম বর্ষণের ফলে রাজ্যের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানে বেশ কয়েকটি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম, উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে।

0: এটি শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এর ফলে আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি বজায় থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত হারে বেড়ে চলেছে। রাষ্ট্রপতি আজ তার ভাষণে ডিজিটাল ক্ষেত্রে দেশের উন্নতির কথা বিশেষভাবে স্মরণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ শনিবার 15 অগস্ট 2026 মৈত্রী প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58, 6:05 সুচিন্তন, শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কথা, 6:10 অনুষ্ঠান প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে শুনবেন বিদুষী মালবিকা কাননের কণ্ঠে খেয়াল পরিবেশন, রাগ বাঙাল ভৈরব ও ভাটিয়ার, 6:30 শাশ্বত ভারত রাজা রামমোহন রায়ের রচনা থেকে পাঠ শুনবেন আগামীকাল, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা কুণ্ডু, 6:55 অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য সবজি চাষের কথা, এই বিষয়ে বলবেন ডক্টর তপন কুমার মাইতি, 7:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, এরপর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর জনগণের উদ্দেশ্যে ভাষণের সম্প্রচার, 9:30 মনের মতো গান উপস্থাপনায় শ্রেয়া দত্ত রায়, 10:30 তর্জা গানের অনুষ্ঠান, কাল শুনবেন বিশেষ অনুষ্ঠান ভারতের স্বাধীনতা পরিবেশনায় সুবলচন্দ্র দাস ও সহশিল্পী বৃন্দ।

সকাল ১১টায় শিল্প প্রাঙ্গণ, অন্ধ্রপ্রদেশের হস্তশিল্প। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত এবং আলপনা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা রায়। ১১টা বেজে ৩০ মিনিটে রম্যগীতি, ১২টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার, ১টায় বেতার নাটক জন্মভূমি, ১টা বেজে ৪০ মিনিটে বাংলা ব্যান্ডের গান, আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি ২টা বেজে ৩০ মিনিটে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ৩টা বেজে ৩০ মিনিটে। ভারতীয় সময় ৩টা বেজে ৩৫ মিনিটে রয়েছে অনুরোধের আসর, উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, ৪টা বেজে ৫ মিনিটে মহিলাদের আসর, নিরুপমা সিজার বাগচির সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়, রেকর্ডিং এবং সম্পাদনা সোমা মুখোপাধ্যায়, উপস্থাপনায় লাকি বণিক, ৪টা বেজে ৩৫ মিনিটে আরোগ্য নিকেতন, মুখ গহ্বরের ক্যান্সার। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রূপময় কোলে, ৪টা বেজে ৫০ মিনিটে ঢাকার চিঠি, ৫টা বেজে ৫ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, ৫টা বেজে ৫০ মিনিটে মৈত্রী ক্রীড়াঙ্গন। সন্ধ্যে ৬টা বেজে ২০ মিনিটে ক্ষেত খামারের কথা, এক পৃথিবী এক স্বাস্থ্য, এই বিষয়ে বলবেন ডক্টর রিপন বিশ্বাস, প্রযোজনায় ডক্টর রামরঞ্জন দাস রায়। ৬টা বেজে ৫০ মিনিটে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, ভারতের স্বাধীনতা আন্দোলনে চিকিৎসার অবদান, এ বিষয়ে বলবেন ডক্টর ভবানী প্রসাদ সাহু। ৭টায় তরজা গান, ৭টা বেজে ৪৫ মিনিটে নস্টালজিয়া, অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুতপা চট্টোপাধ্যায়, ৮টা বেজে ১৫ মিনিটে শ্রবণী স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি কথন বীণা দাস, ৯টায় কথায় গানে উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা, ৯টা বেজে ৩০ মিনিটে দিল্লির লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা অনুবাদের সম্প্রচার, ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর, ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, ১২টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আগামীকাল শনিবার ১৫ই অগস্ট ২০২৬ মৈত্রী প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খাম্বাবতী খামাজ ঠুমরি রাগে খেয়াল এবং ঠুমরি পরিবেশন করে শোনাবেন শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। খেয়াল ও ঠুমরি পরিবেশনা

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন খেয়াল এবং ঠুংরি পরিবেশনা, শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। এখন শুনবেন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকের শিরোনামে রয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির

0: রাষ্ট্রপতি উল্লেখ করেছেন।
1: রাষ্ট্রপতি বলেছেন, শিক্ষা, ক্রীড়া, অর্থনীতি এবং মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে নারীরা ও তরুণ সমাজ অসাধারণ সাফল্য দেখাচ্ছেন।
0: দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস হিসেবে আজ দেশজুড়ে পালিত হচ্ছে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বের প্রতিরক্ষা উৎপাদনের কেন্দ্র এবং উল্লেখযোগ্য রপ্তানিকারক দেশ হয়ে উঠছে ভারত।
0: কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী সহায়তার লক্ষ্যে ভারত 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
1: বাংলাদেশে একটি জাহাজ ভাঙার কারখানায় গ্যাস নিঃসরণের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, স্বাধীনতার প্রকৃত অর্থ হল সব নাগরিক যাতে নিজেদের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পান এবং ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারেন। রাষ্ট্রপতি বলেন, ভারত 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। অন্তর্দয়ের ভাবনায় অনুপ্রাণিত হয়ে উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের কাছে পৌঁছয় তা সুনিশ্চিত করার সংকল্প গ্রহণ করা হয়েছে।
2: স্বাধীনতা কে শতাব্দী বর্ষ 2047 তক বিকশিত ভারত কে নির্মাণ কে লিয়ে হাম আগে বড় রহে হ্যাঁ। অন্তোদয় কি ভাবনা কে সাথ হামারা সংকল্প হে কি বিকাশ কে লাভ প্রত্যেক ব্যক্তি তক পৌঁছে।
1: বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দেশভাগের সময় প্রাণ হারানো ও বাস্তুচ্যুত হওয়া লক্ষ লক্ষ ভারতীয় আত্মত্যাগ ও শোক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
2: আজ 14 আগস্ট কে দিন কো হাম বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস কে রূপ মে মানাতে হ্যাঁ। হাম উন লাখো দেশবাসীয় কো ইয়াদ করতে হ্যাঁ জো বিভাজন সে জুড়ে হিংসা মে মারে গে ইয়া বিস্থাপন কে ত্রাসদী ঝেলনে কো মজবুর হুয়ে। সাম্প্রদায়িক হিংসা কি ওজহ সে লাখো লোগোঁ কো শরণার্থী বননা পড়া ওর বটোয়ারে কি বিভীষিকা সহন করনি পড়ে ফির ভি উন্হোনে আপনি পেহচান নেহি ছোড়ে।
1: দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, জনভাগিদারী বা জনগণের অংশগ্রহণের মাধ্যমেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। ভারত আজ বিশ্বের বৃহত্তম ও সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে এবং বিশ্বমঞ্চে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে নিজেদের স্থান সুদৃঢ় করেছে বলেও তিনি উল্লেখ করেন।
2: আর্থিক অনুমান কে অনুসার ভারত কি বিকাশ দর বিশ্ব কি ঔষধ বিকাশ দর কে তুলনা মে দোগুনিম সে অধিক রহেগি। আত্মনির্ভর ভারত অভিযান সে হামারি আর্থিক প্রগতি ও রাষ্ট্রীয় সুরক্ষা কা আধার মজবুত হুয়া হে।
0: রাষ্ট্রপতি জানান, ভারতের সংবিধান জনগণের অংশগ্রহণের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, দেশে সমতা ও মানবিক মর্যাদার আদর্শ জোরদার হচ্ছে এবং আজ সমাজের সাধারণ স্তর থেকেও মানুষ অসাধারণ সাফল্য অর্জন করতে পারছেন।
2: প্রতিষ্ঠা ও অবসর কি সমানতা তথা ব্যক্তি কি গরিমা আমারে সংবিধান কে প্রমুখ আদর্শ। আজ সাধারণ পৃষ্ঠভূমি কে লোক অনেক ক্ষেত্র অসাধারণ যোগদান দে রহে ইসে মেরা ইয়ে বিশ্বাস দৃঢ় হতা হে কি আজ কে ভারত মে হার ব্যক্তি বড়ে স্বপ্নে দেখ ভি সকতা হে অর উনহে পুরা ভি কর সকতা হে।
0: গত 1 দশকের অগ্রগতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশ দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রত্যক্ষ করেছে। মহাত্মা জ্যোতিবা ফুলে এবং ক্রান্তিজ্যোতি সাবিত্রীবাই ফুলের 200তম জন্মবার্ষিকীর কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তাদের আদর্শ অনুসরণ করে গত কয়েক বছরে সমাজের বঞ্চিত শ্রেণীর উত্থান এবং নারী শিক্ষায় নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। 25 কোটিরও বেশি মানুষ দারিদ্র্য সীমা থেকে মুক্ত হয়েছেন এবং প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে প্রায় 59 কোটি মানুষ ব্যাংকিং ব্যবস্থায় যুক্ত হয়েছেন, যার মধ্যে 32 কোটিরও বেশি নারী।
2: পিছলে 1 দশক সে কুচ অধিক সময় মে আমারে দেশ নে তেজ গতি সে সমাবেশী বিকাশ কিয়া হে। বিরাসত ওর বিকাশ কে সমন্বয় কো প্রাথমিকতা দি হে তথা বিকাশ মে বাধক দশক পুরানে অনেক অবরোধ কো দূর কিয়া হে। আমারে দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলে কি 200ই জয়ন্তী মানা রহে। মহাত্মা ফুলে ওর ক্রান্তি জ্যোতি সাবিত্রীবাই ফুলে নে সামাজিক ন্যায় শিক্ষা মহিলা সশক্তিকরণ ওর সমানতা কে ক্ষেত্র মে ঐতিহাসিক যোগদান দিয়া হে। উনকে আদর্শ কে অনুসার বিগত কুচ বর্ষ কে দ্বারান বঞ্চিত বর্গ কো আগে বড়ানে কে লক্ষ্য কো রাষ্ট্রীয় প্রাথমিকতা দি গেই হে।
1: রাষ্ট্রপতি আরও বলেন, ভারতের গড়ে তোলা ডিজিটাল পরিকাঠামো আজ বিশ্বে সেরা। মহাসড়ক, জলপথ, রেলপথ ও আকাশপথের অভূতপূর্ব সম্প্রসারণ নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি করছে। আত্মনির্ভর ভারত অভিযান এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শে ভিত্তি করে গড়ে ওঠা ভারতের বিদেশ নীতি বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বহুলাংশে বৃদ্ধি করেছে।
2: আমারি বিদেশ নীতি দেশ হিত পর আধারিত শান্তি, সহযোগ, সম্বাদ তথা বসুধৈব কুটুম্বকমকে আদর্শ আমারি বিদেশ নীতিকে স্তম্ভ। আর্থিক সহযোগ

0: बढ़ाने तथा पारस्परिक संबंधों को और प्रगाढ़ बनाने के लिए हमने अनेक देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट्स किए हैं। ग्लोबल साउथ के देशों में हम अग्रणी भूमिका निभा रहे हैं।
1: নারী ক্ষমতায়ন ও যুবশক্তির প্রশংসা করে তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, যেমন গ্লাসগো কমনওয়েলথ গেমসে সাফল্য, অর্থনীতি এবং মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে নারীরা ও তরুণ সমাজ অসাধারণ সাফল্য দেখাচ্ছেন। নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর হওয়ার মাধ্যমে নীতি নির্ধারণে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
0: মুঝে এ দেখার বহুত প্রশংসা হতে হয় কি শিক্ষা কি ক্ষেত্র মে হামারে বেটিয়া প্রভাবশালী প্রদর্শন কর রহে হ্যায়। साथ ही कृषि उत्पादकता बढ़ाने में योगदान देने वाले ड्रोन दीदी से लेकर वायुसेना में फाइटर कॉम्बैट लीडर बनने तक विभिन्न क्षेत्रों में महिलाओं की भागीदारी बढ़ रही है। हाल ही में ग्लासगो में संपन्न हुए कॉमनवेल्थ गेम्स में भारत के कुल 13 स्वर्ण पदकों में 8 स्वर्ण पदक बेटियों ने जीते हैं। महिलाओं की आर्थिक आत्मनिर्भरता बढ़ रही है। स्वयं सहायता समूह की 10 करोड़ से अधिक महिला सदस्य है। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का लक्ष्य तय किया गया था। इस लक्ष्य को प्राप्त किया जा चुका है।
1: ভাষণের শেষে রাষ্ট্রপতি বলেন, বীর জওয়ানদের সাহস এবং কারগিল বিজয় দিবস ও অপারেশন সিন্দুরের মতো পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি ও জাতীয় সুরক্ষার শক্তিকে প্রমাণ করে।
2: আগামীকাল দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায়। ভারতীয় বিমান বাহিনীর দুটি Mi-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হবে। জাতীয় পতাকা উত্তোলনের পরপরই 21তম উদ্বোধনী দেওয়া হবে। পুষ্পবৃষ্টির পর প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আকাশবাণীর প্রতিনিধি জানিয়েছেন, এবারের লালকেল্লার এই বিপুল আয়োজনে জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তির গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করা হবে। পাশাপাশি 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দেশের যুবশক্তির উদ্দীপনা, আকাঙ্ক্ষা ও অসামান্য অবদানকে উদযাপন করা হবে। ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট এবং মাই ভারত স্বেচ্ছাসেবকেরা জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এবং এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মোট 2500 জন ছাত্রছাত্রী ও ক্যাডেট মাই ভারত স্বেচ্ছাসেবক এই উদযাপনে অংশ নেবেন। লালকেল্লার এই উদযাপন প্রত্যক্ষ করার জন্য সমাজের বিভিন্ন স্তরের প্রায় 5000 বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
1: স্বাধীনতা দিবসের আগে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই বিভীষিকাময় পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পশ্চিমবঙ্গেও আজ এই দিনটি পালিত হয়। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কার ভারতীর সহায়তায় ভারত সরকারের উদ্যোগে EZCC-তে মূল অনুষ্ঠানটি পালিত হয়। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি দেশের বিভাজনকারী শক্তিগুলি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। দেশভাগ ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায় বলেও শ্রী রবি উল্লেখ করেন।
2: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার একটি স্বনির্ভর ও ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ আকাশবাণীতে সেনাদের উদ্দেশ্যে শ্রী সিং আত্মনির্ভর ভারত ও মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগের ফলে গত 12 বছরে প্রতিরক্ষা খাতে যে যুগান্তকারী পরিবর্তন এসেছে তা তুলে ধরেন।
3: हमारी सरकार ने रक्षा क्षेत्र में आत्मनिर्भरता को हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। आज भारत केवल अपनी सुरक्षा आवश्यकताओं को पूरा करने वाला देश ही नहीं रहा, बल्कि हम ग्लोबल डिफेंस मैन्युफैक्चरिंग और डिफेंस एक्सपोर्ट्स के क्षेत्र में एक उभरती हुई शक्ति बन चुके हैं। हमारा घरेलू रक्षा उत्पादन जो 2014 तक मात्र 46,000 करोड़ रुपए हुआ करता था, वो वित्त वर्ष 2025-26 में रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए पर पहुंच गया है।
1: জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ বলে নতুন দিল্লি পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বর্তমানে যে নৃশংসতা চলছে তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়া উচিত।
4: The whole of Jammu, Kashmir and Ladakh are integral and inalienable part of India. The issue that should concern the international community are the atrocities currently being perpetrated in the illegal Pakistan-occupied Kashmir and the use of Pakistan-occupied Kashmir for cross-border terrorism.
1: গত কয়েক মাসে আফগানিস্তানের সঙ্গে ভারতের বেশ কয়েকবার যোগাযোগ ও আলোচনা হয়েছে বলেও শ্রী জয়সওয়াল জানান। জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের তরফ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, বাংলাদেশের কাছে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের সঙ্গে আগে থেকেই একটি ব্যবস্থা চালু রয়েছে। অতিরিক্ত ডিজেল সরবরাহের বিষয়টি বিবেচনা করার সময় ভারতের নিজস্ব চাহিদা, শোধন ক্ষমতা এবং দেশের ডিজেল

0: মজুতের কথা ভাবা হবে।
1: স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর 2027 সালের জনগণনার জন্য গৃহস্থালী তফসিলের প্রশ্নমালা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। এই প্রশ্নমালায় মোট 40টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে পিতামাতার বিবরণ, আধার, মোবাইল নম্বর, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, কর্মস্থলে যাতায়াতের মাধ্যম, ধর্ম এবং জাতি সংক্রান্ত তথ্য। আগামী দশকের উন্নয়নমূলক পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে দেশের প্রশাসনিক ব্যবস্থায় জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 28 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার সহায়তার লক্ষ্যে ভারত 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, অস্থায়ী আশ্রয় ও স্বাস্থ্যবিধি রক্ষা সামগ্রী এবং দুর্যোগ পরবর্তী সময়ে প্রয়োজনীয় অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র। এই কঠিন সময়ে ভারত কলম্বিয়ার জনগণের পাশে রয়েছে বলেও তিনি জানান।
1: বাংলাদেশে আজ একটি জাহাজ ভাঙার কারখানায় গ্যাস নিঃসরণের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড এলাকার ফিরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি অকেজো জাহাজ ভাঙার কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। পুলিশ জানায়, শুরুতে নিহতের সংখ্যা 6 জন থাকলেও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার পর আরও 2 জন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গ্যাস নিঃসরণের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
0: স্বাস্থ্য পুনরুদ্ধার ও পুনর্বাসন বিষয়ক সেবার উপর ভিত্তি করে আয়োজিত প্রথম ভারত ইসরায়েল হ্যাকাথন উভয় দেশের তরুণ উদ্ভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। তারা স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রযুক্তিভিত্তিক সমাধান উদ্ভাবনে আগ্রহ প্রকাশ করেন। এই হ্যাকাথনে উভয় দেশের শিক্ষার্থী সহ 1,300 জন ব্যক্তি অংশ নিয়ে 14টি সুনির্দিষ্ট সমস্যার সমাধান খোঁজার কাজে যুক্ত হয়েছিলেন। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং হ্যাকাথন বিজয়ীদের পুরস্কৃত করেন। এই উদ্যোগটি ভারত ও ইসরায়েলের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে বৃহত্তর সামাজিক প্রভাব ফেলতে সক্ষম এমন সমাধান তৈরির একটি জায়গা তৈরি করে দিয়েছে।
1: পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় তীব্র বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা মৌলিক অধিকার, হত্যাকাণ্ডের জন্য দায়বদ্ধতা এবং নাগরিক স্বাধীনতার উপর বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অধিকৃত এই অঞ্চলে চলতি অস্থিরতার মধ্যে পাক বাহিনীর হাতে প্রায় 100 জন প্রাণ হারিয়েছেন।
0: সিঙ্কফিল্ড কাপের চতুর্থ রাউন্ডে ডাচ খেলোয়াড় জর্ডেন ভ্যান ফরেস্টের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা। এই জয়ের ফলে 4 ম্যাচ শেষে প্রজ্ঞানন্দা 2.5 পয়েন্ট অর্জন করেছেন। 10 জন খেলোয়াড় ও 9 রাউন্ডের এই টুর্নামেন্টে তিনি এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এর আগের রাউন্ডেই জার্মানির ভিনসেন্ট কেইমারের কাছে পরাজিত হয়েছিলেন প্রজ্ঞানন্দা।
1: ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন AIFF গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে AIFF। উল্লেখ্য, এবারেই বসতে চলেছে আসিয়ান কাপ ফুটবলের প্রথম আসর।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশ দ্রুত এগিয়ে চলেছে।
1: বিশ্বজুড়ে অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুততম গতিতে এগিয়ে চলেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন।
0: রাষ্ট্রপতি বলেছেন, শিক্ষা, ক্রীড়া, অর্থনীতি এবং মহাকাশ গবেষণার মতো প্রতিটি ক্ষেত্রে নারীরা ও তরুণ সমাজ অসাধারণ সাফল্য দেখাচ্ছেন।
1: দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস আজ দেশজুড়ে পালিত হচ্ছে।
0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিশ্বের প্রতিরক্ষা উৎপাদনের কেন্দ্র এবং উল্লেখযোগ্য রপ্তানিকারী দেশ হয়ে উঠেছে ভারত।
1: কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী সহায়তার লক্ষ্যে ভারত 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান হারানো দিনের গান।

উনিশ শতকের প্রথম ভাগে দেশাত্মবোধক গানের মাধ্যমে প্রতিবাদী গানের সূচনা হয়, যা পরে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে বিকশিত হয়। গান আসলে শুধুমাত্র মনোরঞ্জন করে এমনটা নয়, গানে গানে উদ্বুদ্ধ হয়েছিল আ সমুদ্র হিমাচল স্বদেশী আন্দোলনের সময়। মানুষের সংগ্রামের কথা, আবেগের কথা বলে এই গান। আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে হারানো দিনের গান অনুষ্ঠানে স্বদেশ চেতনার গান নিয়ে স্টুডিও রেপ্রান্তে আমি ইনা বাগচি। প্রথমেই ক্যালকাটা ইউথ কোয়ারের একটি গান সকলের জন্য।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের স্মরণে রাখা উচিত যে স্বাধীনতা পাওয়ার যে পটভূমিকা তৈরি হয়েছিল তার নেপথ্যে স্বদেশী গান একটা বড় ভূমিকা পালন করেছিল। যে গানগুলি তো দেশের প্রতি গভীর ভালোবাসা, মাটি ও মানুষের প্রতি একাত্মতা এবং স্বাধীনতার চেতনা প্রকাশ পায়, তাকে সাধারণত আমরা দেশাত্মবোধক গানই বলে থাকি। বিশেষত 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের সময় সাধারণ মানুষকে একত্রিত করতে এবং মনের দেশপ্রেম জাগাতে যে গানগুলির রচনা হয়েছিল সেগুলি বিশেষভাবে স্বদেশী গান বলা হয়। স্বদেশী গানের ঐতিহাসিক প্রেক্ষাপট হিন্দু মেলা, বঙ্গভঙ্গ আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে নানাভাবে এখানে জন্ম ও বিশ্বাস ঘটেছিল। দেশের রূপ সৌন্দর্য, বন্দনা, আত্মশক্তি জাগানো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগায় এই দেশাত্মবোধক সঙ্গীত। দেশের যে কোনো দুর্দিনে বা সংকটময় মুহূর্তে এ গানগুলো জনগণের মনে নতুন আশা ও শক্তি সঞ্চার করে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, মুকুন্দ দাস, ইকবাল, তালিম হোসেন, ফারুক আহমেদ, মোহিনী চৌধুরী, এদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ আত্মবোধক গানের সূচনা হয় 19 শতকের প্রথম ভাগে ঈশ্বরগুপ্ত ও তার অনুসারীদের সঙ্গীতের মাধ্যমে। পরে 19 শতকের মধ্যভাগে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে এর পর্যায়ক্রমিক বিকাশ ঘটে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জাতীয় মেলা এবং সঞ্জীবনী সভা ছিল এর লালন ক্ষেত্র। পরের গানটি আবারও ক্যালকাটা ইউথ কোয়ারের।

স্বদেশ আক্রান্ত, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, উনিশ শতকের প্রথম ভাগে দেশাত্মবোধক গানের মাধ্যমে প্রতিবাদী গানের সূচনা হয়, যা পরে স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে বিকশিত হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় প্রতিবাদের কণ্ঠ হিসেবে গান মানুষের জাগরণের ভূমিকা গ্রহণ করে। বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা রচিত হয়, যা শুধু গান নয়, এটি একটি জাতীয় আবেগ ও একতার প্রতীক, যা এখন স্বাধীন দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। আমরা শুনব রবি ঠাকুরের অন্য একটি গান। শিল্পী ডক্টর চিত্রলেখা চৌধুরী।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানগুলিতে শোষণ, বঞ্চনা, পরাধীনতা এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ শুনতে পাওয়া যায়। তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং স্বপ্নকে তুলে ধরেছেন। 1922 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে নজরুলের কলম বর্ষার মতো তীক্ষ্ণ হয়ে উঠেছিল। কারার ওই লৌহ কপাট গানের শব্দ ও সুরের মধ্যে বলিষ্ঠতা আর প্রতিরোধের যে আগুন, সে আগুনের তেজ আমরা 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধেও দেখতে পাই। কুমিল্লা থেকে কলকাতায় ফিরে আসার পর কাজী নজরুল ইসলাম গানটি লিখেছিলেন। শৃঙ্খল ভাঙার গান, গণচেতনার গান, কারারুই লৌহ কপাট, সমবেত কণ্ঠে এরপর আমরা শুনে নেব।

সমগ্র স্বদেশ যখন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে প্রতিবাদে প্রতিরোধে সামিল, অগ্নিঝরা সেই দিনে গানের ঝুড়ি আর যাত্রাপালা নিয়ে দেশের শোষিত বঞ্চিত অসহায় মানুষের মাঝে স্বদেশী চেতনা জাগরণে যে মানুষটি ক্লান্তিহীনভাবে চারণ কবির মতন ঘুরে বেরিয়েছেন, তিনি মুকুন্দ দাস। ভয় কি মরণে গানটির বৈপ্লবিক ভাবনার যে জাগরণ, তার সাথে শক্তি উপাসনার প্রতিচ্ছবিও বহন করে মানুষের গানের ধারা হিসেবে। ১৯০৬ সালে রচিত হয়েছিল এই গানটি। শুধু গান নয়, এটি একটি ঐতিহাসিক দলিল যা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের জাগরণের প্রতীক। ইন্দিরা শিল্পগোষ্ঠীর কণ্ঠে এই গানটি পরবর্তীতে।

1947-এ ডানা ভাঙা স্বাধীনতা, দেশভাগ, দাঙ্গা, 200 বছরের মানুষের রক্ত ছড়া আন্দোলনের যে স্বপ্ন মাখানো কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্ন মানুষের কাছে অধরা থেকে গেল। সলিল চৌধুরী 1948 সালে লিখলেন, সুর করলেন আমার প্রতিবাদের ভাষা। এই গানটি একধারে প্রার্থনার ও প্রতিজ্ঞার, সারা বিশ্বে ও দেশের আভ্যন্তরীণ প্রবঞ্চনার তীব্র প্রতিবাদের এই গান মানুষের অনুভবের গান, অন্ধকারের বিরুদ্ধে যেন আলোর গান। সমবেত কণ্ঠে এই গানটি পরবর্তীতে

শ্রোতা বন্ধুরা, হারানো দিনের গান অনুষ্ঠানে আজ রয়েছি স্বদেশ চেতনার গান নিয়ে স্টুডিওর এ প্রান্তে ইনা বাগচি। তবে আজকের এই বিষয়ের মধ্যেও আগামীকালকের হারানো দিনের গানের বিষয় জানিয়ে রাখি। পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আধিপত্য কায়েম করার পর বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হতে যেমন দেরি হয়নি, তেমনি ভারতীয়রা ইংরেজদের প্রভুত্ব মেনেও নেয়নি। অসন্তোষের আগুন মিরাটে সিপাহী বিদ্রোহ হিসেবে বিস্ফোরণ ঘটিয়েছিল। বঙ্গভঙ্গের ঘোষণায় অখণ্ড ভারত ফেটে পড়েছিল বিক্ষোভে। বুড়িপালামের যুদ্ধ, লাহোর ষড়যন্ত্র মামলা, সাবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান, বার্মা থেকে আজাদ হিন্দ ফৌজের কর্মকাণ্ড, বোম্বাই বন্দরে নৌবিদ্রোহের মতো জানা অজানা কত না ছোট বড় সংগ্রামের পথ পেরিয়ে শত শত শহীদের প্রাণের বিনিময়ে দিল্লির লালকেল্লায় স্বাধীন ভারতের পতাকা উড়েছিল। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জুড়ে থাকা কিছু চেনা অচেনা প্রান্তর ছুঁয়ে আসবে ৮০তম স্বাধীনতা দিবসের হারানো দিনের গান। দেশাত্মবোধক গান শোনানোর সঙ্গে সূত্রধরের ভূমিকায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায় আগামীকাল ঠিক রাত ১১টায় মৈত্রী প্রচার তরঙ্গে। শুনতে ভুলবেন না।

আবারও ফিরব আজকের হারানো দিনের গান, স্বদেশ চেতনার গানে। মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার এবং শোষণের বিরুদ্ধে গণ মানুষকে জাগিয়ে তোলার গান, প্রতিবাদের গান। চল্লিশের দশকে তাঁর স্পর্ধা আকাশচুম্বী। হেমাঙ্গ বিশ্বাসের মতে, স্বদেশিকতার ধারা যেখানে সর্বহারার আন্তর্জাতিকতা সাগরে গিয়ে মিশেছে, সেই মোহনায় প্রতিবাদের গানের জন্ম। এই গান দেশকালের বেড়ায় আবদ্ধ নয় কখনোই, হেমাঙ্গ বিশ্বাসের শঙ্খচিল, 1934-এ পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের গান, লোকসঙ্গীত ও ভাটিয়ালি গানের সুরের মিশ্রণ, আমেরিকার ভিয়েতনামের আক্রমণের প্রতিবাদে 1964 সালে সৃষ্টি হয় শঙ্খচিল। আজকের যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে শঙ্খচিল যেন শান্তির গান, মানবতার গান। শুনে নেব হেমাঙ্গ বিশ্বাস ও পূরবী মুখোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে পরবর্তী গানটি।

0: সাগরের জলে সিনানের শেষে প্রবালের শিরিবে
1: গন্ধামে
0: সাগরের জলে সিনানের শেষে প্রবালের শিরিবে
1: গন্ধামে
0: ঝিনুক নুপুরে ঝুনু ঝুনু ঝুনু যেত সে সাগরিকা।

হঠাৎ সেদিন শুভ্র শরত সকালে মায়াবী রোদের রূপালি ঝালর ছিন্ন ভিন্ন করে কোন বিষাক্ত বাসুকির ফোনা দিগন্ত।

বাঁশরী নাটকে ব্যর্থ প্রাণের আবর্জনা গানটিতে রবীন্দ্রনাথ জীবনে ব্যর্থতা, হতাশা এবং একাকিত্বের অন্ধকার থেকে উত্তরণের পথে আলো খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, নতুন শুরু করার আশার দিশা দিয়ে। ব্যক্তি ও সমাজের মধ্যে বিদ্যমান এক গভীর সম্পর্ককেও তুলে ধরা হয়েছে গানের দর্শনের মধ্যে দিয়ে। যে আগুন পুড়িয়ে ফেলে, আবার সেই আগুনের শিখা অন্ধকারকে দূরে সরিয়ে মানুষের জীবনে আলো আনে। গভীর আঁধারে ডুবে যাওয়া পৃথিবী চায় পথের আলো, সমাজের জীবন শক্তি।

যদি কিছুমাত্র অবশিষ্ট থাকে, তবে আপন গ্লানিময় অস্তিত্বের কলঙ্ক রাশিকে, স্বাধীন সাংস্কৃতিক অভিমানকে আড়ালে লুকোনোর করুণ প্রয়াস ছেড়ে ব্যর্থ প্রাণের আবর্জনাগুলিকে নির্মম সততায় বিশ্বজগতের সামনে পুড়িয়ে ফেলার কাজটা তো আমাদেরই করতে হবে। এবারের গান উৎপলা সেন ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে, আগুন জ্বালো, আগুন জ্বালো।
1: বাংলার স্বদেশী গানের প্রধান উৎস বাঙালির পরাধীনতার বোধ। স্বদেশী গান রচনার নেপথ্যে ঠিক পরাধীনতা না হলেও দেশের বিপন্নতা ও বিপর্যয়ের একটি নিগূঢ় যোগ রয়েছে। কারণ দেশ সম্পর্কে জাতির ভাবনা ও উৎকণ্ঠার গভীরতা ও ব্যাপকতা সবচেয়ে বেশি ফুটে ওঠে বিপর্যয়ের সম্ভাবনার মধ্যে দিয়ে। 1947-এ ডানা ভাঙা স্বাধীনতা, দেশভাগ, দাঙ্গা, 200 বছরের মানুষের রক্তঝরা আন্দোলনের যে স্বপ্ন মাখানো কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্ন তা তো অধরাই থেকে গেল। সলিল চৌধুরী তার সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের হাহাকার, বঞ্চনা, শোষণের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন। 1954 সালে ফেব্রুয়ারিতে কলকাতায় সর্বভারতীয় শিক্ষক ধর্মঘট হয়েছিল। প্রায় 18,000 শিক্ষক সক্রিয়ভাবে এই ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন। এই শিক্ষক আন্দোলনকে সমর্থন করার জন্য সলিল চৌধুরী লিখলেন পথে এবার নামো সাথী, যা আজও

মানুষের যে কোনো আন্দোলনের মুখ হয়ে এ গান মানুষের চেতনাকে সমৃদ্ধ করে। গানটি স্তবকে স্তবকে সাবলীলভাবে যুদ্ধ সংঘাতের ইতিহাসকে পেছনে ফেলে বিশ্বের মহাপ্রাঙ্গণে সবাইকে একজোট হতে আহ্বান করা হয়েছে। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি

বিস্তীর্ণ দুপারে গানের মাধ্যমে প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা মানবিক বোধ, সামাজিক অবক্ষয় এবং সমতা প্রতিষ্ঠার প্রতি তার অন্তর্নিহিত অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বিস্তীর্ণ দুপারে গানে ব্রহ্মপুত্র নদীর প্রতীকী ব্যবহার করে তিনি মানুষের জীবনের সংগ্রাম, দুঃখ কষ্ট, সমাজের অবিচারের চিত্র তুলে ধরেছেন। এই গানে নদীর সংলাপ যেন জীবনের বাস্তবতাকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলে, যেখানে নদী মানব জীবনের স্রোত ও তার চলমান যাত্রার প্রতিচ্ছবি। মানব জীবনের দুঃখ, কষ্ট এবং আশা, এই নিয়ে গানের দর্শন। ব্রহ্মপুত্র নদী তার নিরবচ্ছিন্ন প্রভাবে জীবনযুদ্ধে সাক্ষী হয়ে চলেছে, দেখেছে সমাজের নিচু স্তরে মানুষের অসহায়তা ও সংগ্রাম। নদী মানুষের ক্ষুধা, দারিদ্র এবং অসম্মুখে অবলোকন করে চলেছে। গানের দর্শনের মধ্যে মানবতার প্রতি একটি সামাজিক প্রতিক্রিয়া প্রকাশ করে। এই গান জীবন্ত অভিজ্ঞতা হয়ে ওঠে, যা মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।

বৃহত্তর অর্থে দেশপ্রেমের কবিতা বা দেশপ্রেমের গান, সাহিত্যে দেশপ্রেমের কথা উল্লেখ পাওয়া যায়। বাংলা সাহিত্যে বিশেষ একটি ধারার গানকে চিহ্নিত করে আগে এই শ্রেণীর রচনা উপলক্ষে কিছু বিষয় জানা দরকার। উনিশ শতকে যে সমস্ত কবিতা বা গানের যে সমস্ত বিষয় স্বদেশপ্রেম অর্থাৎ দেশের ভৌগোলিক সত্তা সম্পর্কে চেতনা, দেশের প্রাকৃতিক রূপ ঐশ্বর্যের অনুধ্যান, দেশের আত্মিক অস্তিত্ব সম্পর্কে ধারণা, দেশ ও দেশবাসীর প্রতি শ্রদ্ধা, মমতা ও বোধ দিয়ে রচিত গান, সেগুলি স্বদেশী গান রূপে চিহ্নিত। আশিতম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ ছিলাম ইনা বাগচি স্বদেশ চেতনার কিছু গান ও কথার সম্ভার নিয়ে। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের বিদায় নেবার পালা। স্বাধীনতা উদযাপন করা যাক মননকে স্বাধীন রেখে, ভাবনাকে কুসংস্কারচ্ছন্ন থেকে মুক্ত রেখে। থাকুক একে অপরের প্রতি আবেগ ও ভালোবাসা, থাকুক অন্যায়ের প্রতিবাদের বাক স্বাধীনতা। যাবার বেলায় সমবেত কণ্ঠে সর্বকালীন সৃষ্টিকর্তা রবি ঠাকুরের একটি গান রইল সকলের জন্য। ভালো থাকবেন বন্ধুরা।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 110.1 মেগাহার্টজে।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 12টা বেজে গিয়েছে। আর আজকে এই পবিত্র দিন 15ই আগস্ট ভারতের 80তম স্বাধীনতা দিবস। এই পবিত্র দিনে সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সমস্ত শ্রোতা বন্ধুদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি আজকের আধুনিক গানের এই আসর। গানে গানে পথ চলা শুরু হোক

আমাদের ই সময় ই যাত্রায়। আপনিও থাকুন গানে গানে সুরে সুরে। আজকের প্রথম গানটি শুনব শিল্পী শচীন দেব বর্মনের কণ্ঠে।

স্বাধীনতার গান উদযাপনের গান আজকের এই পথ চলায়। শচীন্দেব বর্মনের পর এবারে শিল্পী লোপামুদ্রা মিত্র। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

গানে গানে এবারে আপনার জন্যে শিল্পী সুরজিৎ, রূপম, শুভজিৎ, সৌমিত্র, উপল, সিধু এবং অনিন্দর সমবেত কণ্ঠ। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

স্বাধীনতা দিবসের এই সময় দাঁড়িয়ে এই সময় সময় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেককে আমাদের 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং ঘড়িতে এই মধ্যরাত এবং আজকে সারাদিন আমাদের চারিদিকে আজ এই উদযাপন এবং এই স্মৃতিচারণা এবং এই সব কিছুরই প্রতিফলন খানিক আজকের এই গানের মধ্য দিয়েও। এখন পরপর আপনার জন্যে গানে গানে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। আজ 15ই আগস্ট, আমাদের ভারতের জীবনের এক পরম পবিত্র দিন। এই সেদিন যেদিন পরাধীনতার শৃঙ্খলা ভেঙে জন্ম নিয়েছিল স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম ভারতবর্ষ। আর এই দিন আমাদের সত্যি রক্ত আর আত্মত্যাগের যে স্মৃতি, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু কিংবা মাস্টারদার সূর্যসেনী, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, সকলের স্মৃতিকে ফিরিয়ে দেয়। এমন জ্বলন্ত স্মৃতি, এমন মুখর স্মৃতি আমাদের আলোড়িত করে। আর আজকের দিনটা আমরা আমাদের মতো করে পালন করি। প্রত্যেকের পালন, প্রত্যেকের মূল্যায়ন আলাদা। প্রত্যেকেই দিনটা নিয়ে এক আলাদা ভাবনা রাখেন, বিশেষ ভাবনা রাখেন। কিন্তু আমাদের মনেরও তো স্বাধীনতা আছে। কখনো কখনো আমরা অনেক ছোট ছোট টুকরো টুকরো জিনিসও কিন্তু স্বাধীনতা খুঁজে পাই। তা কেমন সে নিয়ে কথা হতেই পারে। তবে এখন আবারও গানে ফেরা যাক। গানে গানে এবারে আপনার জন্যে শিল্পী হৈমন্তী শুক্লা এবং তারপরে শিল্পী মান্না দেয়।

শুনছেন আধুনিক গান, এখন শিল্পী পূরবী মুখোপাধ্যায় এবং এরপর শিল্পী অনুপ ঘোষাল আপনাদের জন্য। স্বাধীনতার এই মধ্যরাত্রে শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 101.1 FM গোল্ডে।

ছোটবেলার স্বাধীনতা দিবস আমাদের জন্য সত্যি এক মুক্তির হাওয়া ছিল, অর্থাৎ প্রতিদিনের অনুশাসন থেকে বেরিয়ে একটুখানি মুক্তির স্বাদ। পতাকা উত্তোলন, কুইজ প্রতিযোগিতা, সকলের অংশগ্রহণ, দেশাত্মবোধক গান গাওয়া এবং অবশ্যই আমাদের দেশকে, আমাদের দেশীয় পতাকা এবং সমস্ত শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের দিনটা কোথা থেকে যেন পেরিয়ে যেত। তবু এক অদ্ভুত স্বাধীনতা ছিল সেই দিনটা, এই যে সকলের সঙ্গে মিলেমিশে উদযাপন, সেও তো আরেক খুঁজে পাওয়া, আরেক আমাদের মনের মধ্যেকার লুকোনো স্বাধীনতা। তারপর অবশ্য তার অনেক পরিবর্তন ঘটে, তবে এরকম ছোট ছোট স্বাধীনতাগুলো কিন্তু সে সময় আমাদের আস্বাদ পেতে ভালোই লাগত। আর তারপর তারপর কি সেটা আমরা জানবো আবারও গানের ওপারে। এখন আপনার জন্য শিল্পী ইন্দ্রাণী সেন এবং তারপরে শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, গানে গানে আছেন DTH বাংলা পরিষেবায়।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। 15 আগস্টের এই মধ্যরাত, স্টুডিওর ঘড়িতে রাত 12:59 হয়ে 16 সেকেন্ড। এখন আপনার জন্যে গানে গানে শিল্পী লাবণী লাহিড়ী এবং তারপর শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। শুনতে থাকুন আধুনিক গানেরই পথ চলা।

মা আসলে মাটির মতো, সত্যি তাই। আর আজ সেই দেশ মাতৃকার জন্মদিনও বলা যেতে পারে, আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস। আর সেই সমকালে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। গানে গানেও আমরা চেষ্টা করছি সেই সুর এবং সেই আবহ বজায় রাখার। আপনি আছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবার গানে গানে শিল্পী ইমন চক্রবর্তীকে শুনব, এবং তারপর পাহাড় মাটিতে হারিয়ে যাওয়ার গান শিল্পী রূপঙ্কর বাগচী।

একটু আগেই মনের স্বাধীনতার কথা বলছিলাম, বা বলা যেতে পারে আমাদের ছোট ছোট স্বাধীনতাগুলো যা আমরা একসময় খুব উপভোগ করতাম, বা বলা যেতে পারে এখনও আমাদেরই ব্যস্ত জীবনে যদি তেমন একটু স্বাধীনতা পাই তাহলে তা আমাদের মনে খুশির রেশ এনে দেয়। ছোটবেলায় যখন এই পুজো, যে পুজো আসছে তাতে আমাদের প্রথম বেরোনো, বন্ধুদের সঙ্গে একসাথে বেরোনো, কিংবা রাত জেগে ঠাকুর দেখা, তা কিন্তু আমাদের এক শৈশবের স্বাধীনতা। কিংবা বলা যায় যখন আমরা সকলে মিলে পিকনিকে যেতাম, বা একসঙ্গে কোনো একটা ভ্রমণের অভিজ্ঞতায় যেতাম, তা ছিল আমাদের জীবনের কোনো এক প্রথম হারানো স্বাধীনতা। বলা যেতে পারে আমাদের সেই সব ছোট ছোট খুশির হারানো স্বাধীনতা, যা আজ হয়তো আমরা চাইলেই পেলেও পেতে পারি বা পাই, কিন্তু প্রথম সেই যে স্বাধীনতার স্বাদ, প্রথমবার একা বেরোনোর, বা প্রথমবার অনেক কাছের মানুষদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে বেরোনোর, বা একটুখানি যাকে বলা যেতে পারে অনুমতি পাওয়ার, হয়তো রাতে বেরোনো অথবা এমন কোনো জায়গায় যাওয়ার যেখানে আমাদের মন খুব খুশিতে ভরে ওঠে, ঠিক সেরকম ছোট ছোট স্বাধীনতাগুলো আমরা কিন্তু এখনও পকেটে নুড়ি পাথরের মতো কিংবা চ্যাপটা গোলাপের মতো জমিয়ে রাখি। এবারে আবার গানে ফিরে যাই। গানে গারে এখন আপনার জন্য শিল্পী রাঘব চট্টোপাধ্যায় এবং তারপর শিল্পী অখিল বন্ধু ঘোষ।

স্বাধীনতার দিবসের প্রাক্কালে আবারও আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর বলছিলাম আমাদের ছোট ছোট স্বাধীনতাগুলোর কথা, যা আসলে আমাদের ছোট ছোট খুশিরই নামান্তর। এই যেমন আমাদের প্রথম কোনো শখ পূরণ, যা আমরা নিজেরা নিজেদের জন্য করতে পেরেছিলাম, কিংবা হয়তো অন্য কোনো প্রিয় মানুষের জন্যে, অথবা এমন কোনো মানুষের জন্যে, বা এমন কারোর জন্যে যাদের জন্য আমাদের মন করতে চেয়েছিল, তাও তো এক প্রকার স্বাধীনতাই। সত্যি আসলে আমরা সত্যি স্বাধীন কি না, বা আমরা স্বাধীন হয়েও আসলে কতটুকু পরাধীন, বা আমাদের চারপাশের নানান বিষয়ের জন্য আমরা স্বাধীনতা নাকি পরাধীনতার এক মিশ্র বন্ধনে আবদ্ধ, তা হয়তো আমরা জানি না। সেই প্রশ্নের উত্তর তো খুঁজে চলি, কিন্তু এই যে ছোট ছোট স্বাধীনতা যা আমাদের মনকে এক মুক্ত আকাশের ছন্দ দেয়, তাকেও কিন্তু আমরা উদযাপন চাইলেই করতে পারি। এখন আবার গানে গানে হারিয়ে যাই আপনার জন্য। এখন শিল্পী স্বাগত, এবং তারপরে শিল্পী অমরিক সিং অরোরা। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

রেডিওর ঘড়িতে সময় রাত 1:38 হয়ে 15 সেকেন্ড। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপের এআইআর বাংলা চ্যানেলটি, যেটি আপনি পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যের মধ্যে পেয়ে যাবেন উপরের বাঁদিকের রেডিও এই অপশনটির মধ্যে। এছাড়াও মৈত্রী অ্যাপে এবং FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। এখন আপনার জন্য গানে গানে শিল্পী ইলা ভট্টাচার্য।

মনের স্বাধীনতার কথা বলছিলাম, বলছিলাম যে আমাদের সেই সব ছোট ছোট স্বাধীনতাগুলোর কথা যা আমাদের কাছে বড় প্রিয়। আজও আমরা হয়তো আমাদের ব্যস্ত জীবনে যখন ফিরে তাকাই তখন মনে হয় যে ওই স্বাধীনতাটা ঠিক যেন অন্য রকম ছিল, যেন মনে হয় তা বড় আপন ছিল, বড় কাছের ছিল। আসলে আমরা এখন এই যান্ত্রিক জীবনে এবং আমাদের রোজকার পথ চলার জীবনে হয়তো প্রথম স্বাধীনতা পাওয়া বা যাকে বলে আজ বেশ স্বাধীন অনুভব করছি এমন যে ভাবনাটা, সেটা অনেক সময় আমরা হারিয়ে ফেলি বা অনেক অনেক বড় বড় আমাদের বিভিন্ন জটিলতা, বিভিন্ন কাজের মধ্যে হয়তো আমরা সত্যি সত্যি সেই আমাদের হারানো ছোট ছোট স্বাধীনতাগুলোর আস্বাদ এখন আর তেমনভাবে অনুভব করতে পারি না, কিন্তু তাও যেন তারা মনের কোনো কোণে সুপ্ত থেকে যায়। এই যেমন ধরুন আজকে শেষ করব লেখার স্বাধীনতার কথা দিয়ে বা আমাদের গান গাওয়া। আমরা যারা লিখতে পারি বা আমরা যারা লিখতে পছন্দ করি, যাদের কলমের আঁচড়ে ফুটে ওঠে কোনো শব্দচয়ন, অনুগল্প, কবিতা অথবা অন্য কোনো কিছু, তারাও কিন্তু একভাবে আমাদের মনের ভাবকে স্বাধীনভাবে ফুটিয়ে তুলতেই পারি। কিংবা ক্যানভাসে এঁকে ওঠে শিল্পীর আঁকা তাঁর মনের ভাব রঙে আলপনায় তুলিতে অথবা চারকোলে পেন্সিলে যখন ভরে ওঠে, সেও কিন্তু এক স্বাধীনতারই ভাব প্রকাশ। আর এই ভাব আদান প্রদানের মধ্য দিয়েই চলে আমাদের এক স্বাধীন সত্তাকে লালন করা। তাই এভাবেও আমরা ভাবতে পারি আমাদের স্বাধীনতার কথা, বা বলা যেতে পারে এই উপলব্ধির মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের স্বাধীনতার বার্তাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজ স্বাধীনতার প্রাক্কালে আরও একবার শুভেচ্ছা জানাই এবং গানে গানে এখন আপনার জন্যে লোপামুদ্রা মিত্র, এরপর শিউলির গান দিয়ে শেষ করবো আজকের আধুনিক গানের এই ঘন্টা। কিন্তু এরপর নিয়ে আসছি আপনার জন্যে বাংলা ছায়াছবির গান। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:02 হয়ে 54 সেকেন্ড। এখন সময় আপনার জন্যে বাংলা ছায়াছবির গানের। শুনছেন অনুষ্ঠানটি টিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 MHz, FM গোল্ডে এবং মৈত্রী অ্যাপে। সীতা ছায়াছবি থেকে শিল্পী মান্না দে, বিকে ঝার কথা এবং নীতা সেনের সুরে এই গানটি আপনার জন্যে প্রথমেই রাখা হলো।

আগুন লাগালো গায়ে প্রভু আজ্ঞা শুনে, লঙ্কা দহন করে বীর লেজের আগুনে। যুদ্ধ করিতে লঙ্কায় আসে।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজন এআইআর অ্যাপ মৈত্রী অ্যাপ এছাড়া এফএম প্রচার তরঙ্গে। এখন আপনার জন্য চতুরঙ্গ ছায়াছবি থেকে এই গানটি, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপ এছাড়াও মৈত্রী অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে। এখন আপনার জন্যে প্রণমিতমায় এই ছায়াছবি থেকে কুমার শানু এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে গান রাখছি, এবং এই গানের পরে আমরা চলে যাব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। আপাতত এই গানটি শুনব আমরা প্রণমিতমায় এই ছায়াছবি থেকে বাপ্পি লাহিড়ির সুরে।

স্বাধীনতা দিবসের এই মধ্য লগ্নে এই মধ্যরাত্রিতে শুনছেন গান। আজ 80তম স্বাধীনতা দিবসে আমরা পদার্পণ করলাম, আর এখন শুনছি বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠান। গানে গানে এখন আপনার জন্যে অপর্ণা ছায়াছবি থেকে রেখেছে এই গানটি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং শিল্পী রবীন চট্টোপাধ্যায়ের সুরে। শুনতে থাকুন ডিডিএইচ বাংলা পরিষেবা।

রূপম ইসলামের কণ্ঠে এবারের গানটি শুনব বাঘা যতীন ছায়াছবি থেকে, নীলায়ন চট্টোপাধ্যায়ের কথা এবং নীলায়ন চট্টোপাধ্যায়ের সুরে।

গানে গানে এখন শিল্পী অমিত কুমার। বাঙালিবাবু ছায়াছবি থেকে গানটি শুনবেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং বিদ্যুৎ গোস্বামীর সুরে।

0: সত্যজিৎ রায়ের কথায় এবং সুরে হীরক রাজার দেশে, এই ছায়াছবি থেকে পরবর্তী গানটি, শিল্পী অনুপ ঘোষাল।
1: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

শুনছেন বাংলা ছায়াছবির গান। স্টুডিওর ঘড়িতে সময় রাত 2:50 হয়ে 4 সেকেন্ড। সময় আছে আরও খানিক বাংলা ছায়াছবির গান শুনবার, তবে এর পরবর্তীতে অর্থাৎ এর পরের ঘণ্টাতেও কিন্তু আপনার সঙ্গে আমি আছি, আমি অর্ঘতাপা, এবং শোনাবো আপনাকে নানা রঙের গান। আপাতত বাংলা ছায়াছবির গানের এই দেশে গানের এই ঝর্ণাধারায় আপনার জন্যে অনুরূপ মল্লিক এবং লাইভ রুম কয়ার, এদের সমবেত কণ্ঠে মেঘে ঢাকা তারা ছায়াছবি থেকে এই গানটি শুনবেন। দেবজ্যোতি মিশ্রের সুরে এবং আব্বাস উদ্দিন এবং কমলেশ্বর মজুমদারের লেখায়। গানে গানে এখন আপনার জন্যে মেঘে ঢাকা তারা থেকে অনুরূপ মল্লিক এবং লাইভ রুম কয়ার।

এখন শুনবেন ইমন চক্রবর্তীর কণ্ঠে গান, এবং গানটি ব্রহ্মার্জুন ছায়াছবি থেকে। রবীন্দ্রনাথের সুরে এই গানটি এখন আপনার জন্যে।

বাংলা ছায়াছবির গানের এই পর্বে এই ঘন্টায় আজকের শেষ গান আপনার জন্য অনুপ ঘোষালের কণ্ঠে ঝড় ছায়াছবি থেকে। গানটি লিখেছেন প্রশান্ত ভট্টাচার্য এবং সুরকার শিল্পী নিজেই। এই গানটি দিয়ে আজকের এই ঘন্টায় গানের আসর শেষ করছি, কিন্তু আবারও ফিরে আসছি এক্ষুনি নানা রঙের গান নিয়ে। এই গানটি

স্টুডিওর ঘড়ি সময় বলছি রাত 3:03 হয়ে 27 সেকেন্ড। এখন আপনার জন্য নানা রঙের গান, ভোর 4 পর্যন্ত আছি নানা রঙের গানেরই সম্ভার নিয়ে। প্রথমেই আজকে নানা রঙের গানে দেশাত্মবোধক গান নজরুল গীতিতে। প্রথম গানটি নজরুল গীতি সমবেত কণ্ঠে। এই সুর, এই দেশাত্মবোধক সুরের ঝর্ণাধারা আমাদের সঙ্গে গানে গানেও আজ থাকবে সঙ্গী হয়ে। শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং মধ্যরাত্রের শেষে ভোর রাত্রে আরও একবার জানাই আজকের এই 80তম স্বাধীনতা দিবসের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা সমস্ত শ্রোতা বন্ধুদের। গানে গানে এখন আপনার জন্যে নজরুল গীতি সমবেত কণ্ঠে।

আর ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 এফএম গোল্ডে। স্টুডিওর ঘড়ি সময় জানান দিচ্ছে রাত ভোর 3:46 হয়ে 50 সেকেন্ড, অর্থাৎ আর খানিক সময়ই আছি আপনাদের সঙ্গে। দেশাত্মবোধক গানে গানে আজকে পেরিয়ে গেল এই বেলা। মধ্যরাত থেকে শুরু করেছিলাম যে আসর, তা প্রায় শেষের পথে। এখন রবীন্দ্রসঙ্গীতে শুনছি সেই দেশমাতৃকার বন্দনার সুর, আর খানিকক্ষণ আপনার সঙ্গে থাকব। তারপর আপনার জন্য অবশ্যই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা থাকবে। এখন গানে গানে আপনার জন্য অশোক তরু বন্দ্যোপাধ্যায়। শুনছেন নানা রঙের গানে রবীন্দ্রসঙ্গীত।

শুনছেন নানা রঙের গান ডিটিজ বাংলা পরিষেবায়। আজকের শেষ গান স্বপন সোমের কণ্ঠে, আর এই গানটি দিয়ে আজকের মতো এই আসর, এই নানা রঙের গান এবং আজকের এই স্বাধীনতার মধ্যরাতে আপনাদের সকলকে, সকলের সঙ্গে গানের এই অভিযাত্রা, এই যাত্রাপথ শেষ হবে, কিন্তু অনুষ্ঠান শুনতে থাকবেন এবং কান রাখবেন আকাশবাণীর বিভিন্ন প্রচার তরঙ্গে। আজকের মতো যেতে যেতে আরও একবার আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই স্বাধীনতার পূর্ণ লগ্নে। গানে গানে এখন শিল্পী স্বপন সোম।

শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী শ্রীমতী কৌশাম্বরী মুখোপাধ্যায়, রাগ জনপুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী শ্রীমতী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ জনপুরী। তবলা সঙ্গতে ছিলেন তরুণ রায়, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য এবং তানপুরায় মীরা চ্যাটার্জি। এবার শুনবেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নটভৈরব।